আকাশবাণী শিলিগুড়ি, সুপ্রভাত। আজ শুক্রবার, 6 আষাঢ় 1948 শকাব্দ, 26 জুন 2026 খ্রিস্টাব্দ, 11 আষাঢ় 1433 বঙ্গাব্দ। এখন সময় সকাল 5:58:50। আজকের অধিবেশন শুরু হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার, অর্থাৎ 711 কিলোহার্টজ।

গানটি শুনলেন শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে। বন্দনা অনুষ্ঠানে এবারের শিল্পী হৈমন্তী শুক্লা।

হৈমন্তী শুক্লার গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হল আজকের বন্দনা অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি।

এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস। প্রথমে কোচবিহার জেলা। কোচবিহার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 97%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 88%, বাতাসের গতিবেগ ঘন্টায় 22 কিলোমিটার। জলপাইগুড়ি জেলার আবহাওয়ার পূর্বাভাস। জলপাইগুড়ি জেলায়ও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 97%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 87%, বাতাসের গতিবেগ ঘন্টায় 11 কিলোমিটার। উত্তর দিনাজপুর জেলার আবহাওয়ার পূর্বাভাস। উত্তর দিনাজপুর জেলাতেও হালকা ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড, আপেক্ষিক আর্দ্রতা 94%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 81%, বাতাসের গতিবেগ ঘন্টায় 20 কিলোমিটার। আলিপুরদুয়ার জেলায় অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 95%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 87%, বাতাসের গতিবেগ ঘন্টায় 20 কিলোমিটার। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার কারণে জমির নিকাশি ব্যবস্থা ভালো করার পরামর্শ দেওয়া হয়েছে এবং অতিরিক্ত জল বের করে দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। ভুট্টা এখন না শুকোতে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবং সবজি এবং ফসল কেটে শুকনো জায়গায় রেখে দেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে। এতক্ষণ কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন বর্ষাকালে পানের বরজের পরিচর্যা নিয়ে কিছু কথা। আজ শুনবেন এর দ্বিতীয় ও শেষ পর্ব। বলছেন অধ্যাপক ডক্টর পার্থসারথি মেদ্দা, বিভাগীয় প্রধান, আবাদি ফসল বিভাগ, উদ্যানবিদ্যা অনুষদ, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়।
1: বর্ষাকালে পানের বরজের লতা পচার যে অংশটা দেখা যায়, লতা পচার অংশটা দেখবেন যে ওই জায়গাটায় ছোট ছোট ছোট ছোট সর্ষের দানার মতো কিছু দানা দেখা যায়। এটাও একটি ছত্রাক ঘটিত রোগ, এবং এই ছত্রাক ঘটিত রোগটা এবং সাদা রঙের ছত্রাকের মাইসেলিয়া ওই লতার ওপর দেখা যায়। তখন ওই অংশ থেকে সমস্ত লতাকে একদম পরিষ্কার করে নিয়ে ওই জায়গাতে কিন্তু কপার অক্সিক্লোরাইড বা বর্ধ মিক্সচার আমরা তৈরি করে নিতে পারি, অথবা কপার অক্সিক্লোরাইড বাজারে কিনতে পাওয়া যায়। সেই কপার অক্সিক্লোরাইডের দ্রবণ তৈরি করে সেই দ্রবণটাকে ভালোভাবে ওই জায়গাটায় সম্পূর্ণভাবে ভিজিয়ে নিতে হবে, যাতে করে ওখানে কোনো রকম রোগের জীবাণু না থেকে যায়। আর হচ্ছে, যখন আমরা আরেকটা জিনিস, কিছু কিছু চাষিরা এখন এই মুহূর্তে রাসায়নিক সারও প্রয়োগ করে থাকেন, কিন্তু এই সময় বর্ষা যখন, অতিবৃষ্টি যখন চলবে, তখন কিন্তু আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন নাইট্রোজেন ঘটিত সার কম মাত্রায় প্রয়োগ করি। আর যদি বা আমরা সার প্রয়োগ করি সর্ষে খোল হিসাবে বা বাদাম খোল হিসাবে, বাদাম খোল একটা অত্যন্ত ভালো হতে পারে সর্ষে খোলের থেকে, কিন্তু যদি সর্ষে খোল বা বাদাম খোল যেটাই প্রয়োগ করি, এটা কিন্তু বারে বারে দিন, কিন্তু কম পরিমাণে দিন, যাতে একেবারে না হয়ে যায়। কারণ একেবারে প্রয়োগ করলেই গাছ হঠাৎ করে সবুজ বেশি হয়ে যাবে এবং সেখানে রোগ পোকার আক্রমণের প্রাদুর্ভাব অনেক বেশি পরিমাণে দেখা যাবে। ধরে নিতে পারেন যে এই সময় যেমন ফলনটাও বেশি, এই সময় দামও কম, সেই জন্য বারে বারে প্রত্যেকটা হাটে ফসল তুলুন, যাতে ওই যে পাতাগুলো থেকে যাচ্ছে সেই পাতায় যেন কোনো রকমভাবে হঠাৎ করে নতুন করে রোগের প্রাদুর্ভাব না দেখা যায়। অর্থাৎ যে পাতাগুলো ম্যাচিওর হচ্ছে সেই পাতাগুলো সঙ্গে সঙ্গে বাজারজাত করে সঙ্গে সঙ্গে বাজারে তুলে দিন।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

0: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
1: আরোগ্য অনুষ্ঠানে এখন হাড়ের ক্যান্সার এ সম্পর্কে বলছেন ডক্টর অরুণ কুমার শাসমল।
2: হাড়ের ক্যান্সারকে বয়স অনুযায়ী আমরা যদি বলি তাহলে আমাদের সুবিধা হবে। যেমন ছোটদের যেসব ক্যান্সার হয়, প্রথমে বলি ইয়ংস টিউমারের কথা। এটা 10 থেকে 20 বছরের মধ্যে বেশি হয়, এটা রক্তের ভেতর দিয়ে ফুসফুসে ছড়ায়। এছাড়াও লসিকা বা লিমফ্যাটিক্স দিয়ে অন্য হাড়ে গিয়ে ছড়াতে পারে। লম্বা হাড়গুলো ক্ষতিগ্রস্ত বেশি হয়, ব্যথা হয়, বাচ্চারা খোঁড়াতে থাকে, জ্বর হয়, খুব অসুস্থ হয়ে পড়ে, উঁচু জায়গাটায় ব্যথা থাকে, ধকধক করে, হাড়ের মধ্যে পুঁজ জমে ঘা হয়ে গেলে যেমন লাগে, এটা খানিকটা সেরকম লাগে। এক্স রে বা রক্ত পরীক্ষা দিয়ে এই হাড়ের ঘায়ের সঙ্গে এটা তফাৎ করতে হয়। রেডিওথেরাপি

0: বা কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করতে হয়। এরপরে আসছি অস্টিওসারকোমার কথায়। 10 থেকে 20 বছরেও এটা হয়, সাধারণত লম্বা হাড়ের একদিক বা মেটাফিসিসে হয়, হাঁটুর হাড়কে বেশি ধরে। অনেক সময় বাচ্চারা পড়ে যাওয়ার পরে হয়েছে এরকম একটা হিস্ট্রি দেয়। খুব ব্যথা হয়, উঁচু জায়গাটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এটা সাধারণত রক্তের ভেতর দিয়ে ফুসফুসে ছড়াতে পারে। এক্স রে এবং বায়োপসি দিয়ে এই রোগকে নির্ণয় করা হয় এবং চিকিৎসা হচ্ছে অ্যাম্পুটেশন, কেমোথেরাপি, রেডিওথেরাপি। এই অস্টিওসারকোমা খুবই খারাপ রোগ এবং খুব ভালো চিকিৎসা করলেও 5 বছরের বেশি রোগীরা বাঁচতে পারে না, কেবলমাত্র 20% পেশেন্টের ক্ষেত্রে এটা। এরপরে আসছি আমরা বড়দের হাড়ের ক্যান্সারের কথায়, যেমন লেট অস্টিওসারকোমা, কন্ড্রোসারকোমা, ফাইব্রোসারকোমা, এইসব ক্যান্সারগুলো। এগুলো অনেক দিনের পুরনো বোন টিউমার, যেমন অস্টিওকন্ড্রোমা বা কন্ড্রোমা, যেগুলো আগে বিনাইন অর্থাৎ যার ক্যান্সার ছিল না সেটা পরে ক্যান্সার ধরে গেছে, এরকম হয়ে যায়। যদি হাড়ের পুরনো উঁচু জায়গাটা হঠাৎ করে বড় হয়ে যায় তবে খুব সাবধান হতে হয়, এটা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব থাকে। এরপরে আসছি বেশি বয়সের ক্যান্সারের কথায়। সাধারণত দুরকমের হাড়ের ক্যান্সার আমরা বেশি বয়সে পেয়ে থাকি। একটা হচ্ছে মাল্টিপল মায়েলোমা, যেটা 45 থেকে 65 বছরে বেশি হয়। দুর্বলতা, হাড়ের ব্যথা, অল্প চোটে ভেঙে যাওয়া, কোমরে ব্যথা, হাত পা অবশ হয়ে যাওয়া, রক্ত কমে যাওয়া, এগুলো হচ্ছে মাল্টিপল মায়েলোমার লক্ষণ। এক্স রে করলে কিংবা মূত্র পরীক্ষা করলে কিংবা হাড়ের মজ্জার ভেতরটা যদি বা ওই যাকে বলে বোন ম্যারো সেটা যদি পরীক্ষা করা হয় তবে এটা ধরা যেতে পারে। মাল্টিপল মায়েলোমার চিকিৎসা রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিয়ে করা হয়। এরপরে আসছি সেকেন্ডারি ডিপোজিটের কথায়। এগুলো হচ্ছে অন্য জায়গার ক্যান্সার কিন্তু সেখান থেকে হাড়ের মধ্যে ছড়িয়ে গেছে। এগুলো কোন জায়গা থেকে আসছে সেগুলো বোঝা যায়, যেমন স্টোন বা প্রস্টেট থেকে আসে 2/3 ভাগ, এইসব জায়গা থেকে। এছাড়া বৃক্ক বা কিডনি, ফুসফুস, মূত্র, যৌনতন্ত্র আর পেটের অন্ত্র থেকে আসে 1/6 কেস, আর বাকি 1/6 ক্ষেত্রে কোন জায়গা থেকে এটা আসছে তার কোনো হদিশই পাওয়া যায় না। সাধারণত 50 থেকে 70 বছর বয়সে এগুলো হয়। মাথা, সিদ্ধারা হাড়, পেলভিস বা কোমরের হাড়, রিব, বুকের হাড়, এইসব জায়গাগুলোতে এগুলো বেশি পাওয়া যায়। এছাড়াও রোগীরা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার নিয়ে আসে। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার মানে অল্প একটুখানি চোট লাগলেই সেই জায়গাটা ভেঙে যায়। ভালো করে খুঁটিয়ে রোগীকে দেখলে তবে এই প্রাইমারি সাইডটা পাওয়া যায়। এছাড়াও এক্স রে স্ক্রিনিং করা উচিত আর রক্ত পরীক্ষা। এছাড়াও আজকাল অনেক সব নতুন সব পরীক্ষা নিরীক্ষা এসে গেছে, সিটি স্ক্যান, এমআরআই, এইসব রোগের চিকিৎসার জন্য এইসব পরীক্ষাগুলো খুব দরকারি। ক্যান্সার হচ্ছে এমন একটা রোগ যেটা খুব তাড়াতাড়ি ধরে আর চিকিৎসা করতে পারলে রোগীকে অনেক দিন ধরে বাঁচিয়ে রাখা যায়, এমনকি পুরোপুরি সুস্থও করে তোলা যায়। যে জন্য কোনো অস্বাভাবিক ব্যথা হলে বা অস্বাভাবিক ফোলা দেখা গেলে তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। বেশি বয়সে কোমরে ব্যথা হলে এটাকে সবসময় বাদ বলে উড়িয়ে দেওয়া উচিত নয়, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
1: আরোগ্যতে আজ হাড়ের ক্যান্সার এ সম্পর্কে বললেন ডক্টর অরুণ কুমার শাসমল। আরোগ্য এখানেই শেষ হল।
2: আকাশবাণী শিলিগুড়ি, এবারে গান্ধী কথা। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে গান্ধী কথা।
3: আজ আত্মকথা থেকে পাঠ অনুষ্ঠানে তরঙ্গ গর্জন এই অংশ থেকে পড়ে শোনাচ্ছি। সপরিবারে ইহাই আমার প্রথম সমুদ্র যাত্রা। আমি অনেকবার এ কথা লিখিয়াছি যে হিন্দু সংসারে বাল্যবিবাহ হইলেও এবং মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে স্বামীর লেখাপড়া জানা হইলেও স্ত্রী নিরক্ষর থাকে, আর তাহাতে স্বামী স্ত্রীর মধ্যে একটা ব্যবধান থাকিয়া যায় এবং স্বামীকে স্ত্রী শিক্ষক হইতে হয়। আমাকে আমার স্ত্রীর ও ছেলেপুলের পোশাক পরিচ্ছদ, খাওয়া পড়া ও চালচলন সামলাইয়া লইতে হইতো।

ওই কাথিয়াওয়াড়ি বানিয়ার মতো দেখায়, তবে কি ভালো লাগে? পার্সিরা সকলের চেয়ে বেশি সভ্য হইয়াছে বলিয়া লোকে জানিত, সেই জন্য ইউরোপীয় পোশাকের অনুকরণে যেখানে অসুবিধা হইল সেখানে পার্সির অনুকরণ করিলাম। স্ত্রীর জন্য পার্সি ভগ্নীরা যে শাড়ি পরেন সেই শাড়ি ও ছেলেদের জন্য পার্সি কোট পাতলুং আনিয়া দিলাম। জুতা মোজা তো সকলের থাকাই চাই। এই দুইটা জিনিস স্ত্রী ও ছেলেদের অনেক দিন ধরিয়া ভালো লাগে নাই। জুতায় পা চাপিয়া ধরে, মোজায় দুর্গন্ধ হয়, পা ব্যথা করে। কিন্তু এ সকল অসুবিধার জবাব আমার কাছে তৈরি ছিল। জবাবের মধ্যে যুক্তি যত না ছিল, হুকুমের জোর ছিল তাহা অপেক্ষা অনেক বেশি। নাচার হইয়াই স্ত্রী ও ছেলেরা পোশাকের পরিবর্তন স্বীকার করিয়া লইল। তেমনি নিরুপায় হইয়া তাহা হইতেও বেশি অসুবিধা ভুগিয়া উহাদের খাওয়ার সময় ছুরি কাঁটা ব্যবহার করিতে হইল। কিন্তু যখন ওই সকল জিনিসের উপর হইতে আমার মোহ চলিয়া গেল, তখন আবার তাহাদিগকে জুতা মোজা ছুরি কাঁটা ত্যাগ করিতে হইয়াছিল। পরিবর্তন গ্রহণের সময় উহা যেমন দুঃখদায়ক হইয়াছিল, আবার ত্যাগ করার সময়ও তেমনি দুঃখদায়ক হইয়াছিল। কিন্তু আমি দেখিতেছি যে সভ্য হওয়ার জন্য পোশাক ও আচারের বোঝা ফেলিয়া দিয়া আমরা হালকা হইয়াছিলাম। এই স্টিমারে কয়েকজন আত্মীয় ও পরিচিত ব্যক্তি ছিলেন, তাহাদের সঙ্গে ও ডেকের অন্য যাত্রীদের সঙ্গে আমি খুব মেলামেশা করিতাম। মক্কেল ও বন্ধু স্টিমার বলিয়া নিজের ঘরের মতো আমি অবাধে যেখানে সেখানে ইচ্ছা মতো চলাফেরা করিতে পারিতাম। স্টিমার অন্য কোনো বন্দরে না থামিয়া সোজা নাতালে পৌঁছিবে বলিয়া পথ মাত্র 18 দিনে শেষ হইবার কথা। নাতাল পৌঁছিবার 3-4 দিন পূর্বে আমরা ভীষণ তুফানের মুখে পড়িলাম। এ তুফান হয়তো সামনে যে আর একটা ভীষণ ঝড় আসিতেছে তাহারই সাবধানতার সংকেত। দক্ষিণ প্রদেশে এই সময় গ্রীষ্মকাল ও ঝড় বৃষ্টির সময়। দক্ষিণ সমুদ্রে এই সময় ছোট বড় ঝড় হইয়া থাকে। ঝড়ের জোর ছিল ও এত অধিকক্ষণ ছিল যে যাত্রীরা শঙ্কিত হইয়া উঠিয়াছিলেন। স্টিমারের দৃশ্য ছিল গাম্ভীর্যপূর্ণ। দুঃখের সময় সকলেই এক হইয়া গিয়াছিল, ভেদাভেদ ভুলিয়া গিয়াছিল, ঈশ্বরকে সকলেই অন্তরের সঙ্গে ডাকিতেছিলেন। হিন্দু মুসলমান একত্রে মিলিয়া ঈশ্বরকে স্মরণ করিতেছিলেন, কেউ কেউ বা মানত করিতেছিলেন। ক্যাপ্টেনও যাত্রীদের সঙ্গে প্রার্থনায় যোগ দিয়াছিলেন ও সকলকে আশ্বাস দিয়া বলিতেছিলেন, ঝড় অবশ্য খুব ভীষণ, কিন্তু ইহা অপেক্ষাও ভীষণ তুফানে তিনি ইতিপূর্বে পড়িয়াছেন। স্টিমার মজবুত, সহজে ডুবিবে না। যাত্রীদেরকে তিনি যতই বোঝান না কেন, যাত্রীদের ভরসা আর আসে না। ঝড়ের আঘাতের এমন আওয়াজ হইতেছিল যে এই বুঝি স্টিমার ভাঙিয়া গেল, এই ফাটিয়া গেল, এমন দুলিয়া ওঠে যে আমরা পড়িয়া যাওয়ার মতোই হই। ডেকের উপর থাকে কার সাধ্য, ঈশ্বর রাখিলেই রক্ষা, ইহা ছাড়া আর কোনো কথা শোনা যাইতেছিল না। আমার স্মরণ আছে এই সংকটাপন্ন অবস্থায় 24 ঘন্টা কাটে। তারপর মেঘ কাটিয়া যায়, সূর্য দেখা দেয়। ক্যাপ্টেন বলিলেন, তুফান শেষ হইয়া গিয়াছে। লোকের মুখ হইতে চিন্তার ভাব দূর হইল, ঈশ্বরের নামও ফুরাইল, মৃত্যুর ভয় চলিয়া যাওয়াতেই গান বাজনা খাওয়া দাওয়া আরম্ভ হইয়া গেল। ঈশ্বর চিন্তা মায়ার আবরণে আবৃত হইয়া পড়িল। অবশ্য নামাজ রহিল, ভজনও রহিল, কিন্তু ঝড়ের সময় উহা হইতে যে গম্ভীর সুর উঠিয়াছিল তাহা মুছিয়া গেল। এই ঝড় আমাকে যাত্রী দলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত করিয়া দিয়াছিল। আমার ঝড়ের ভয় ছিল না, অথবা নামমাত্র ছিল। প্রায় এই প্রকার ঝড় আমি পূর্বেও পাইয়াছি। ঝড়ের দোলায় আমার গা বমি ভাব আসিত না, ঝড়ের দাপটে আমার মাথা ঘুরিত না, সেই জন্যই আমি যাত্রীদের মধ্যে নির্ভয়ে ঘুরিতে পারিতাম, তাহাদিগকে আশ্বাস দিতে পারিতাম ও ক্যাপ্টেনের কাছ হইতে আকাশের অবস্থা সংবাদ আনিয়া শুনাইতে পারিতাম। এই স্নেহের বন্ধন আমার খুব উপকারে আসিয়াছিল। জাহাজ 18 কি 19 ডিসেম্বর ডারবানের বন্দরে নোঙর করিল। নাদেরিও সেই দিনই আসে, কিন্তু সত্যিকার তুফান এইবার সম্মুখে উত্তাল হইতে চলিয়াছে। আজ এই পর্যন্তই। এবারে শুনব ভজন শিল্পী পঙ্কজ মল্লিক।

0: এখনকার মতো রবীন্দ্রসঙ্গীত এখানেই শেষ হল। আজকের শিল্পী ছিলেন সুবীর সেন। আকাশবাণী শিলিগুড়ি, প্রত্যুষা।
1: সুপ্রভাত। আজ পবিত্র আশুরা বা মহরম পালিত হচ্ছে। ইসলামের ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত। মহরম কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসেনের শাহাদাতকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায় এই দিনটিতে শোক পালন করেন। পাশাপাশি অনেক ধর্মপ্রাণ মানুষ আজকের দিনে রোজা বা উপবাসও পালন করে থাকেন। মহরম উপলক্ষে শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল বের করেন এবং ইমাম হোসেনের আত্মত্যাগকে স্মরণ করেন। আজ মহরম। 1838 সালের আজকের দিনেই চব্বিশ পরগনার অন্তর্গত কাঁঠালপাড়া গ্রামে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। বঙ্কিমচন্দ্রের জীবন দীর্ঘ নয়, তারই মধ্যে তাঁর সাহিত্য সাধনা বিস্ময়কর। সাহিত্য সাধনা তাঁর ছাত্রজীবন, কর্মজীবন, শেষ জীবন পর্যন্ত ব্যপ্ত ছিল। দেশের রাষ্ট্রীয়, ধর্মীয়, সামাজিক, শিক্ষামূলক সব রকমের প্রয়াসে তিনি অবিরাম লেখনী চালনা করেছেন। আনন্দমঠের বন্দে মাতরম মন্ত্র ভারতবর্ষে রাষ্ট্রীয় ভাব প্রবুদ্ধ করেছে, অপূর্ব দেশপ্রীতির উদ্ভব ঘটিয়েছে। তিনি শুধুমাত্র লেখক বা সাহিত্যিক নন, তিনি যুগস্রষ্টা। ঐতিহাসিক, রোম্যান্টিক, পারিবারিক এই তিন ধারায় উৎসারিত বঙ্কিমচন্দ্রের আখ্যানগুলির সমসাময়িক ও পরবর্তী সাহিত্য ও জীবনের ওপর অপরিসীম প্রভাব বিস্তার করেছে।

আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে প্রত্যুষা জানাই আভূমি প্রণাম। সুচেতা কৃপালানী ছিলেন স্বাধীন ভারতের উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তিনি কংগ্রেস দলের নেত্রী ছিলেন। ১৯৬৩ সালের অক্টোবর থেকে ১৯৬৭ সালের মে মাস পর্যন্ত তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। জন্ম পাঞ্জাবের আম্বালায়। ১৯৩৬ কংগ্রেসের তদানীন্তন সাধারণ সম্পাদক আচার্য কৃপালানীর সঙ্গে তাঁর বিয়ে হয় এবং তখন থেকেই রাজনীতিতে সক্রিয়ভাবে তিনি অংশগ্রহণ করেন। কংগ্রেসের গঠনমূলক কাজে বিশেষ নৈপুণ্যের জন্য এবং সব রকম কঠিন ও কঠোর কাজের জন্য তিনি প্রশংসিত হন। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালনীর পূর্ণ জন্মদিনে প্রত্যুষা জানাই বিনম্র শ্রদ্ধা। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী ও নির্যাতন বিরোধী দিবস। আন্তর্জাতিক সম্প্রদায়কে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে ১৯৮৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ২৬শে জুন দিনটিকে মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়। একই সাথে আজকের দিনটি নির্যাতন বিরোধী দিবস হিসেবেও পালিত হচ্ছে। জাতিসংঘের বক্তব্য অনুযায়ী আন্তর্জাতিক আইনের অধীনে নির্যাতন একটি অপরাধ। বর্তমান বিশ্বে নানা কারণে মানুষ নির্যাতনের শিকার হচ্ছে। ধর্ম, বর্ণ, সংখ্যার বিচারে নির্যাতনের হার বেড়েই চলেছে। ক্ষমতাহীন নিরীহ মানুষদের ওপর ক্ষমতাবান গোষ্ঠী ও শাসকের শোষণ, নির্যাতনের ঘটনা এখন অহরহ। সমাজকে মাদক মুক্ত করতে দরকার সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধি। মাদক সেবন থেকে সন্তানকে দূরে রাখার জন্য প্রধান ভূমিকা নিতে পারে পরিবার। যে পরিবার যত শৃঙ্খলিত, সে পরিবারের সদস্যদের মধ্যে মাদক সেবনের প্রবণতা তত কম। শিশুদের মধ্যে ছোটবেলা থেকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষা দিতে পারলে এবং তাদেরকে বেড়ে ওঠার পরিপূর্ণ সুযোগ দিলে শিশুরা মাদকের দিকে ঝুঁকবে না। তরুণ প্রজন্মের মধ্যে মাদক গ্রহণ খানিকটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই ভ্রান্ত ধারণা দূর করতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। মাদক সেবীদের ঘৃণা নয়, তাদের পুনর্বাসন নিশ্চিত করে তাদেরকে সুস্থ জীবনে ফিরে আসার স্বপ্নকে বাস্তব রূপ দিতে হবে। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী ও নির্যাতন বিরোধী দিবস। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে, মা বাবার ঋণ কি শোধ করা যায়? বিষয়টিকে নিয়ে লিখে পাঠিয়েছেন অশোক সূত্রধর, সাতপুকুরিয়া পাঁচ মাইল ফালাকাটা থেকে। সুপ্রিয় প্রত্যুষা, এ মাসের বিষয়টা প্রত্যেক মানুষের তাদের মা বাবার প্রতি দায়বদ্ধতার বার্তাই বয়ে আনবে, এটাই আশা রাখি। সন্তান গর্ভে আসার সময় থেকেই কত কামনা বাসনার উদয় হয় মা বাবার মনে। সন্তান ভালো করে পড়াশোনা করবে, বড় ডাক্তার হবে, কেউ ভাবে আমার সন্তান ইসরো অথবা নাসার বৈজ্ঞানিক হবে। অনেকের আবার স্বপ্ন সন্তানেরা সচিন, সৌরভ, বিরাটদের মতো বিশ্বখ্যাত ক্রিকেটার অথবা শিক্ষক, ইঞ্জিনিয়ার, এরকম অনেক কিছুই আশা করেন। সেই স্বপ্নগুলিকে বাস্তবায়িত করতে বাবা মায়েরা কষ্টের কোনো খামতি রাখেন না। শরীরের রক্ত জল করা পরিশ্রমে অন্ধকার গুহার কয়লা খাদানে দিনের পর দিন কাজ করে চলে, অথবা ইটভাটায়, কৃষিকাজে, যে যার মতো করে কাজ করে চলেছে, শুধু সন্তানদের অন্ধকার থেকে আলোর পথে নিতে। যে বাবা মায়েরা নিজে না খেয়ে সন্তানদের খাইয়ে তৃপ্ত হয়, তাদের নিরলস পরিশ্রম ও ত্যাগে সন্তানরা যখন সমাজে সুপ্রতিষ্ঠিত হয়, তখন গর্বে তাদের বুক ভরে ওঠে। প্রত্যেক সন্তানই বাবা মায়ের কাছে তাই চিরঋণী। বাবা মায়ের ঋণ কখনো চায়ের দোকানের ঋণ নয় যে পাঁচ দশ টাকা দিয়ে দিলাম ফুরিয়ে গেল। সেই ঋণ শোধ করার মতো কোনো ডলার, রুপি, রুবল দিয়ে হয় না। বৃদ্ধ বয়সে বাবা মায়েরা চায় শুধু শ্রদ্ধা, ভালোবাসা ও তাদের পাশে থাকা। শুভেচ্ছান্তে অশোক সূত্রধর, সাতপুকুরিয়া পাঁচ মাইল ফালাকাটা।

এবারে ভাবনা লিখে পাঠিয়েছেন ডাক্তার দিলীপ কুমার ভট্টাচার্য, রাজবাড়ির নিকট কান্দি মুর্শিদাবাদ থেকে। প্রিয় প্রত্যুষা, মা বাবার কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, তবে সেই উপায় নেই, নিয়মে বাঁধা। আমার মনে হয় মা বাবার মধ্যে মায়ের অবদান সব থেকে বেশি, কারণ মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বহু কষ্টের মধ্যে থাকেন। খাওয়া পরা বাদ তার একটাই চিন্তা, গর্ভের সন্তান। অতীব কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে তাকে চলতে হয়, এত নিয়ম, এ নয় সে নয়, কত যে কথা। তার উপর এখন তো সরকারি দিদিমণিদের তত্ত্বাবধানে থাকতে হয়, ওষুধ ইঞ্জেকশন কত কি। অনেকে বলেন বাবা তো জন্ম দিয়েই খালাস, না না সেটা ভুল, সত্যিকারে তাঁদেরও একটা চিন্তা থাকে। সংসারের খুঁটি নাটি নিয়ম পালনের মধ্যে মাকে রাখার ব্যবস্থা করেন। আমরা জানি শিক্ষক মহাশয় একটা অক্ষর দান করলে সে ঋণ কোনোভাবেই শোধ করা যায় না, সে হিসেবে বলি মা বাবার ঋণ তো কোনো মতেই শোধ করা যায় না। বাইরে গুরুর আসন না করে সেই আসনে বাবা মাকে বসাতে পারলে কিছুটা ঋণ শোধ হবে বলে মনে করি। জ্বালা যন্ত্রণাময় এই পৃথিবীর বহু ঊর্ধ্বে যেমন দেবদেবীর লীলাভূম স্বর্গ, সেরূপ মা বাবার সেবার মাধ্যমে রয়ে আছে স্বর্গ। কোনো বস্তু বা মানুষের অন্তঃপ্রকৃতির বিচার না করে বাইরের রূপে আকৃষ্ট হলে তার বিচার শক্তি হারিয়ে যায় এবং সত্যাসত্য নির্ধারণে বিভ্রান্তি ঘটে। সেরূপ আমাদের পাখা গজিয়ে গেলে নিজস্ব ভাবনা চিন্তায় চলতে থাকি, তোয়াক্কা করি না মা বাবাকে। তবে হ্যাঁ, ঋণ শোধ করে তাঁদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে, এমনকি মা বাবাদের কিছু চাওয়ার আগে বুঝতে পেরেই আমাদের অভাবের কথা বলি। আবার আমরা যখন দুজনেই কাজ করি তখন বাবাকে লাগে হাট বাজার করতে, দোকানদারি কাজে, আর ঋণ শোধ করি মা বাবা গত হওয়ার পর শ্রাদ্ধ শান্তির মাধ্যমে পঞ্চগ্রাসী ভোজনের আয়োজন করে সঙ্গে বাহবা অর্জন করি। তবে এটাও বলি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, পিতা স্বর্গ পিতা ধর্ম, এটা আমার সম্পূর্ণ নিজের কথা। ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার বোধোদয় হোক, পরিশেষে সমস্ত জাতি ধর্মের মা বাবাকে সাষ্টাঙ্গে প্রণাম জানাই। লিখেছেন ডাক্তার দিলীপ কুমার ভট্টাচার্য, কান্দি মুর্শিদাবাদ থেকে। এবারের ভাবনা লিখছেন শিলিগুড়ির তুম্বাজোত মাটিগড়া থেকে, লেখা বিশ্বাস। আমার কাছে মা একটা গোটা পৃথিবী আর বাবা হলেন মস্ত আকাশ। এদের ছায়ায় মায়ায় ভালোবাসায় আজকের এই আমি নিজেকে করতে পারছি প্রকাশ। মাতৃদুগ্ধ পান করে যে সুধা যে শক্তি পেয়ে সন্তান বড় হয়, কোনো কিছুর বিনিময়ে কি সে ঋণ শোধ করা যায়? সন্তানের জন্ম মানেই মা বাবার জীবন যুদ্ধ শুরু। চলতে শেখা, কথা বলতে শেখা, মানুষের মতো মানুষ হবার প্রশিক্ষণে সবই তো মা বাবার অবদান। তাই মা বাবা হলেন আমাদের প্রথম শিক্ষাগুরু। অক্লান্ত পরিশ্রম করে অম্লান বদনে নিঃস্বার্থভাবে সন্তানের সমস্ত চাহিদা সাধ্যমতো পূরণ করেন। এ দানের কি হয় কোনো প্রতিদান? যদি কিছু করি তাদের জন্য এক গুণ শত সহস্র গুণ আশীর্বাদ হয়ে ফিরে পাই, সে আশীষ সন্তানের আজীবন চলার পথের পাথেয় হয়ে রয়। শর্তহীন এই ভালোবাসার কাছে সন্তান চিরদিন ঋণী, তাই বাবা মায়ের ঋণ শোধ হবেই না কোনো জীবনে কোনো দিনই। ধন্যবাদ আন্তে, লেখা বিশ্বাস, মাটিগাড়া, তুম্বাজোত, শিলিগুড়ি। এবারের ভাবনায় লিখছেন মঞ্জুশ্রী কর, 10 নম্বর বৈষ্ণব খাটালেন, আম্রপালি গ্রিন, কলকাতা 47 থেকে। প্রিয় বন্ধু প্রত্যুষা, তোমার এ মাসের বিষয় যথার্থ সত্য। জীবনের ধ্রুবতারা হলেন পিতামাতা, তাই তাঁদের ঋণ শোধ করার কোনো প্রশ্নই ওঠে না। শাস্ত্রে বলা আছে পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপঃ। এও বলা হয়েছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আদর্শ পিতামাতাই আদর্শ সন্তানের জন্ম দিতে পারেন। পরিবার থেকেই সন্তানের মূল্যবোধ গড়ে ওঠে। পিতামাতা সন্তানকে বড় করার জন্য সব কিছু ত্যাগ করেন। মা সন্তানের শুধু জন্ম দেন না, কত বিনিদ্র রজনী যাপন করেন তারও ইয়ত্তা নেই। পিতামাতার মতো শুভাকাঙ্ক্ষী জগতে কেউ নেই। তোমার এবারের বিষয় আমার শৈশবের এক স্মৃতি সামনে নিয়ে এলো। আমার মা বলতেন পিতামাতার সামনে উদ্ধত্ত হালকা পরিহাস কিংবা অবজ্ঞা করা উচিত নয়। গ্রামের বাড়িতে যৌথ পরিবারে মাকে সবসময় কাজে ব্যস্ত থাকতে হতো, কিন্তু তাঁর চোখ দুটো আমাদের পাহারা দিত। তৎকালীন সমাজের সমস্ত বাধা উপেক্ষা করে আমার মা বাবা শহরের স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পড়িয়েছিলেন। মায়ের আঁচুলি আমার আশ্রয়স্থল,
তাই মনে হয় কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাহনি রেখে গেছে সারা আকাশছে। শাস্ত্রে অন্নদাতা, ভয়ত্রাতা, জন্মদাতা, আচার্য গুরু এবং শ্বশুর মহাশয়, এই পঞ্চপিতা এবং আত্মমাতা, গুরুপত্নী, ব্রাহ্মণী, রাজপত্নিকা, ধেনু, ধাত্রী তথা পৃথ্বী, সপ্তইতা মা তার স্মৃতি, সাতজন মা, এদের ঋণ শোধ করা যায় না। সমস্ত পিতামাতাকে প্রণাম জানিয়ে শুভেচ্ছান্তে মঞ্জুশ্রী কর, 10 নম্বর বৈষ্ণব খাটালেন, আম্রপালি গ্রিন, কলকাতা 47। এবারের ভাবনা লিখছেন জীবনকৃষ্ণ রায়, কাজীপাড়া ধূপগুড়ি, জলপাইগুড়ি থেকে। প্রিয় প্রত্যুষা, মা বাবা তার অকৃত্রিম স্নেহ মায়া মমতার বন্ধনে তাদের সন্তানকে জড়িয়ে রাখে, পৃথিবীতে যার কোনো তুলনা নেই। মা 10 মাস সন্তানকে গর্ভে ধারণ করেন, এই 10 মাস সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত কত কষ্ট যন্ত্রণা ভোগ করেন, কোনো ভাষাতেই তার ব্যাখ্যা চলে না। ভূমিষ্ঠ হওয়ার 4-5 বছর তাকে সুস্থভাবে মানুষ করে তোলার জন্য মা বাবাকে কত বিনিদ্র রাত কাটাতে হয় তার ইয়ত্তা নেই। শুরু হয় সন্তানের শৈশব কৈশোর, আর তার সাথে শুরু হয় মা বাবার দ্বিতীয় পর্যায়ের কষ্ট যন্ত্রণার পালা। রাত জেগে দিনে রাতে শিশুকে পরিচর্যা, নূতন হাতে খড়ি, বিদ্যালয় পাঠানো, শিশুর পেছনে আরও বেশি সময় দেওয়ার পর্যায় শুরু। এই সময়কালে শিশুকে নিত্যকার্য সম্পন্ন করানো, তার সুস্থতা অসুস্থতা সহ ভয়ঙ্কর বিপজ্জনক সময়গুলি অতিবাহিত করতে হয়। শিশু শারীরিক অবয়বে একজন রক্তমাংসের মানুষ হয়ে উঠছে এমনটা তো নয়, শিশুর শারীরিক সহ মানসিক আত্মিক বৌদ্ধিক বিকাশ ঠিকমতো হচ্ছে কি না তা দেখাও তো মা বাবার কর্তব্য। ভবিষ্যতে সত্যিকারের পরিপূর্ণ সামাজিক মানুষ হয়ে যাতে নিজেকে গড়ে তুলতে পারে তা নজরে রাখাও মা বাবার দায়িত্বের মধ্যেই পড়ে। তারপর শুরু হয় কৈশোর, যা জীবনের অতি গুরুত্বপূর্ণ সময় একটি শিশুর ক্ষেত্রে। এই সময়কালে মা বাবাকে কত শারীরিক ও মানসিক ধকল চাপ সহ্য করতে হয়, একজন মা হিসেবে বাবা হিসেবে হাড়ে হাড়ে তা টের পান। কথায় বলে না, ছাত্র জীবনের সঞ্চয় ভবিষ্যৎ জীবনের পাথেয়। এই সময় একটি শিশুকে জীবন গড়ে দেয় কৈশোরকাল। কখনো কখনো দেখা যায় ঠিকঠাক চালনা করতে না পারলে সন্তানের জীবনটাই বরবাদ হয়ে যায়, সেই যন্ত্রণা চিরকাল মা বাবাকে ভোগ করতে হয়, নেশাগ্রস্ত হয়ে পড়ে, কারো জীবন শেষ হয়ে যায়, কারো কৈশোরকালীন বিপদগামিতা সন্তানের জীবন নষ্ট করে দেয়। এই বাধা বিঘ্ন অতিক্রম করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য মা বাবাকে কত ত্যাগ স্বীকার করতে হয় মূল্য হিসাবে তা পরিমাপ করা যায় না। তাই মা বাবার ঋণ শোধ করার আবশ্যিক শর্ত হল সন্তানের প্রকৃত অর্থে কার্যকরীভাবে একজন সমাজের দেশের দশের মানুষ হিসেবে গড়ে ওঠা। সন্তান তার শৈশব কৈশোর যৌবন জীবনের প্রতি পর্যায়ে নিজেকে গড়ে তোলার প্রয়াসই হতে হবে সন্তানের কাছে, একজন মা এবং বাবার এটাই একমাত্র কামনা। ধন্যবাদ আন্তে জীবনকৃষ্ণ রায়, কাজীপাড়া, ধূপগুড়ি, জলপাইগুড়ি। মা বাবার ঋণ কি শোধ করা যায় বিষয়টিকে নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে। প্রিয় প্রত্যুষা, এইরকম ভাবার কোনো অবকাশ আমার কাছে নেই যে আমি মা বাবার ঋণ শোধ করব, এই কথা ভাবতেও স্পর্ধা থাকতে হয়। পৃথিবীর ঋণই আমরা কোনো সময় শোধ করতে পারি না, তো গুরুজনের ঋণ শোধ করব কিভাবে? একজন জন্ম নেওয়ার পর থেকে সে তো কেবল নিতেই থাকে, প্রথমে সদ্যজাত শিশুকে কাঁদতে হয়, এতেও তো শ্বাস লাগে, তবে শোধ করবে কোথা থেকে? সৃষ্টিকর্তার ইচ্ছে অনুযায়ী আমরা বিশুদ্ধ বাতাস নিয়ে অশুদ্ধ বাতাস ছাড়তে বাধ্য। আমরা প্রাথমিকভাবে অক্সিজেন পাই গাছ থেকে, এছাড়াও সামুদ্রিক গাছপালা থেকেও অক্সিজেন পাওয়া যায়, কিন্তু মানুষের খারাপ কাজের জন্য সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে প্রকৃতি আজ ভয়ানকভাবে দূষিত। মা বাবার ইচ্ছে অনুযায়ী আমরা নানা রকমভাবে শিখি, প্রকৃতি মায়ের থেকেও আমরা শিক্ষা পাই। বাবা মা আমাদের জন্য অনেক কষ্ট স্বীকার করে আমাদের বড় করে তোলেন, আমাদের উচিত নয় কোনোভাবেই তাঁদের দুঃখ দেওয়া। জীবনের মূল্যবান সময় অপচয় না করে তাঁদের সব কথা মেনে চলা উচিত। গাছকে যেমন যত্ন করা উচিত, তেমন উচিত বাবা মায়ের কথার অবাধ্য না হওয়া, জীবনের মূল্যবোধ গড়ে তোলা একান্তভাবে প্রয়োজনীয়। আমার মনে

0: হয় ঋণ শোধ কোনোদিনই করা যায় না। পৃথিবীর সব মানুষের মন সবুজ শ্যামল হয়ে উঠুক, শান্তিধারা অব্যাহত হোক। শুভেচ্ছা কামনায় শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা। এবারের ভাবনা লিখছেন উদয়শঙ্কর চট্টোপাধ্যায়, চুয়ামসিনা, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। বন্ধু প্রত্যুষা, মা বাবার ঋণ কি শোধ করা যায়? কোনো দিন যায় না, যাবেও না, সম্ভবও না, চিন্তাতেও না। তবে সমাজে বিভিন্ন ধরনের মানুষ আছে যাদের কাছে এই আপ্তবাক্যটির কোনো মূল্যই নেই। কত নাটক, যাত্রা বা সিনেমাতে শুনেছি একটি ছোট্ট সংলাপ, সন্তানের উক্তি, তোমরা কি করেছো আমার জন্য? প্রাকৃতিক নিয়মে খেলার ছলে শুধু জন্ম দিয়েছ, বাকিটা আমিই তো আমার ভবিষ্যৎ নিজেই তৈরি করেছি। এদেরকে মানুষ না অমানুষ কি বলবেন প্রত্যুষা? বন্ধুরা, আপনারাই বিচার করুন। মা বাবারা যাই করে থাক না কেন, কোনো অবস্থাতেই তাদের ঋণ টাকা পয়সার বিনিময়ে মূল্যায়ন করা যায় না। মা বাবা অক্লান্ত পরিশ্রম করে তোমাকে আজ একজন আদর্শ মানুষ তৈরি করেছেন। আজ তুমি যখন অর্থের সাথ পেয়ে গেলে, তখন মা বাবার থেকে দূরে সরে যেতে চাইলে? বাবা তোমায় মানুষ করার সাথে সাথে ছোট্ট একটি বসত বাড়িও তৈরি করেছেন, সেটাও বাবার কাছ হতে লিখিয়ে নিয়ে তাকে গৃহত্যাগী করে ছাড়লে? মা বাবারা প্রৌঢ়ত্বে বা বৃদ্ধাবস্থায় সন্তানের কাছ হতে যেটা চান, সেটা ধন দৌলত নয়, একটুখানি সেবা, প্রয়োজনীয় চিকিৎসা, সুন্দর ব্যবহার আর একটু সময়, এটুকু পেলেই তারা খুশি। তোমায় মানুষ করতে গিয়ে বাবা মা যদি কিছু ঋণ করে থাকেন, সেটা তোমারই শোধ করা উচিত। এতে হয়তো বাবা মার ঋণ শোধ না হলেও কিছুটা স্বস্তি ওনারা এই বয়সে অনুভব করতে পারবেন। গাছতলায় বসিয়ে খাবার আনতে যাওয়া, ট্রেনে উঠিয়ে ট্রেন থেকে নেমে পড়া, এবং সর্বোপরি বৃদ্ধাবাসের দরজায় পৌঁছে দিয়ে সরে আসা, এসব করে বাবা মায়ের সঙ্গ হয়তো ত্যাগ করা যায়, কিন্তু বিধাতার কাছ হতে নিষ্কৃতি পাওয়া যায় না, যাবে না। বিনীত উদয়শঙ্কর চট্টোপাধ্যায়, চুয়ামসিনা, বিষ্ণুপুর, বাঁকুড়া। জুন মাসের বিষয় নিয়ে আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন আনন্দময়ী মুখোপাধ্যায়, কলকাতা থেকে। প্রিয় প্রত্যুষা, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, পিতামাতা দেবতুল্য। পিতামাতার কাছে সন্তান চিরঋণী, কোনো দিন সেই ঋণ কেউ শোধ করতে পারেনি, পারবে না। মা বাবার অকৃত্রিম সেবা যত্নে, তাদের হাড় ভাঙা খাটুনি, নিজেরা শত কষ্ট করে সন্তানকে বড় করে তোলেন, তাদের এতটুকু সুবিধার জন্য নিজেরা কত কষ্ট করেন, তাদের খাইয়ে নিজেরা অর্ধভুক্ত থাকেন, সন্তানের পড়াশোনার সময় উৎসাহিত করতে নিজেরাও পাশে থাকেন। মায়ের কোল পৃথিবীর প্রথম আশ্রয়, মায়ের দুধই শিশুর প্রথম আহার, এবং অনেক দিন পর্যন্ত শুধু মায়ের দুধেই সন্তান বেড়ে ওঠে। পিতা স্নেহ মায়া মমতা দিয়ে ঘিরে থাকেন সন্তানকে। বিদ্যাসাগর মায়ের কথায় মেয়েদের শিক্ষা ও সামাজিক নির্যাতন দূর করার চেষ্টায় সারাটা জীবন উৎসর্গ করেন। রাম পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাসে যান। পিতা আগলে রাখেন কঠিন কোমল স্নেহের প্রাচীরে, মা বাবা সন্তানকে উপযুক্ত করে গড়ে তোলার বিনিময়ে কিছুই চান না, শুধু শেষ বয়সে তাদের একটু কাছে চান, তাদের সান্নিধ্য চান। দিন যতই এগোচ্ছে, বাবা মায়েরা সন্তানের সান্নিধ্য বঞ্চিত হচ্ছেন। দূর দেশ থেকে একটু পিতামাতার খবর নেবার তাদের সময় হয় না, পিতামাতার প্রতীক্ষা চলে তাদের খবরের জন্য। মা বাবা আছেন বলেই পৃথিবীটা এত সুন্দর, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা বাবা শব্দ দুটির মধ্যে যে গভীরতা আছে তার তুলনাহীন, তাদের আশীর্বাদই আমাদের পাথেয়, তাদের ঋণ পরিশোধ করবার কোনো প্রশ্নই ওঠে না। লিখেছেন আনন্দময়ী মুখোপাধ্যায়, কলকাতা, 7,74 থেকে। জুলাই মাসের বিষয় জানিয়ে যাওয়া আজ প্রত্যুষা শেষের আগে, জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে হাত বাড়ালেই বন্ধু। বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে, নমস্কার।
1: প্রত্যুষা অনুষ্ঠানটি শুনলেন।

উপস্থাপনায় সুমিতা দত্ত। আকাশবাণী শিলিগুড়ি। এখন আজ সারাদিনে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচার করা হবে সেগুলি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 7:45 নজরুল গীতি, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। হ্যালো আকাশবাণী, লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনতে পাবেন আজ সকাল 8:30। সকাল 9:00 আধুনিক গান, শিল্পী জয়তী চক্রবর্তী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন আসাবরি তরি রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত ভীমসেন যোশী। সীমান্ত কথা সকাল 10:00, 10:20 অতুল প্রসাদের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT সকাল 10:30। বেলা 11:00 কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান, বিদ্যার্থীদের জন্য 11:30, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের পাঠ্যবিষয় ভৌতবিজ্ঞান। অংশগ্রহণে NJP রেলওয়ে কলোনি হাইস্কুলের শিক্ষক পিঞ্জর বোস এবং ছাত্রীরা রীতা দাস এবং স্বাতি রায়। কথায় শুনে বেলা 12:00, দুপুর 1:00 মহিলা মজলিশ, ঝর্ণা বর্মনের কণ্ঠে ভাওয়াইয়া শুনবেন 1:45, বেলা 2:30 নেপালি অনুষ্ঠান, আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান 5:30, 6:05 বিশেষ অনুষ্ঠান, 6:40 ভাওয়াইয়া শিল্পী ঝর্ণা বর্মন, হিন্দি ছবির গানের অনুষ্ঠান 7:05, রাত 8:00 নাটক ইজ্জত, রচনা আশাপূর্ণা দেবী, প্রযোজনা পরিমল হেমব্রম, আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত 8:30, রাত 9:15 গজল শিল্পী জগজিৎ সিং, রবীন্দ্রসঙ্গীত সুবীর সেনের কণ্ঠে রাত 10:10, রাত 10:30 শুনবেন লাইভ ফোন ইন মনের জানালা। এতক্ষণ আজ সারাদিনে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচার করা হবে সেগুলি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হল। এখন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। দার্জিলিং মোড় ক্রসিং এবং সেখানে উন্নয়নমূলক কাজ চলতে থাকায় সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। 10 নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় পর্যন্ত রাস্তার মেরামত এবং উন্নয়নমূলক কাজ চলতে থাকায় ধীর গতিতে গাড়ি চালানো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। 10 নম্বর জাতীয় সড়ক সালুগাড়ার সড়কের নির্মাণ কাজ চলতে থাকায় গতি কমিয়ে চালানো এবং অন্যান্য যানবাহনের সঙ্গে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের মধ্যে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে উন্নত আর্থিক সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নিতে শ্রী মোদী আগামীকাল সেখানে যাচ্ছেন। সারা দেশে মাদক পাচার ও অপব্যবহার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলির পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের বৈঠকে পৌরোহিত্য করবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার্থীদের জন্য নিট ইউজি 2026-এর ফের নেওয়া পরীক্ষার প্রাথমিক উত্তরপত্রের ক্ষেত্রে আপত্তি জানানোর উইন্ডো খুলেছে। ভেনেজুয়েলায় বিধ্বংসী দুটি ভূমিকম্পে সরকারি পরিসংখ্যান অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 188। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারাকাস ও লা গুয়াইরা অঞ্চল। আজ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় মর্যাদায় মহরম পালিত হচ্ছে। ফিফা ফুটবল বিশ্বকাপে নেদারল্যান্ডস টিউনিসিয়াকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। অন্যদিকে জাপান ও সুইডেনের খেলা 1-1 গোলে অমীমাংসিত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেন। রানী ম্যাক্সিমা রাষ্ট্রসংঘের মহাসচিবের আর্থিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে

0: দায়িত্ব পালন করছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, কিভাবে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিজিটাল গণপরিকাঠামো ক্ষেত্রে বিপ্লব আর্থিক পরিষেবাগুলিকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলেছে, মানুষের জীবনযাত্রা সহজ করছে এবং ব্যাপক পরিসরে মানুষের ক্ষমতায়ন ঘটিয়েছে। বৈঠকে তাঁরা সে বিষয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন যে বিশ্বজুড়ে সহযোগী দেশগুলির সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেশেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়া প্রধানমন্ত্রী সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এই সফর দুদেশের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। সারা দেশে মাদক পাচার ও অপব্যবহার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলির পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টার এনকোডের দশম শীর্ষস্তরের বৈঠকে পৌরোহিত্য করবেন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আয়োজিত এই বৈঠকে বিভিন্ন মন্ত্রক, রাজ্য সরকার এবং মাদক বিরোধী আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা একত্রিত হবেন। এই উপলক্ষে শ্রী শাহ নার্কোটিক্স কন্ট্রোল ভিশন ডকুমেন্ট 2026-2029 প্রকাশ করবেন। এই নথিতে মাদকজনিত সমস্যা সমাধানে একটি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তুলে ধরা হবে, যেখানে মাদকের চাহিদা ও সরবরাহ হ্রাস এবং মাদকাসক্তদের জীবনের মূলধারায় ফিরিয়ে পুনর্বাসনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এনসিবি বার্ষিক প্রতিবেদন 2025 প্রকাশ করবেন এবং জম্মু ও গুয়াহাটিতে নবনির্মিত এনসিবি শাখা কার্যালয়গুলির উদ্বোধন করবেন। মাদক নষ্ট সংক্রান্ত এক পক্ষকালব্যাপী কর্মসূচিরও সূচনা করবেন তিনি। এর আওতায় আইনি প্রক্রিয়া মেনে সারা দেশে আনুমানিক 6,000 কোটি টাকা মূল্যের প্রায় 2,09,500 কিলোগ্রাম বাজেয়াপ্ত মাদকদ্রব্য নষ্ট করা হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। লন্ডনে গতকাল ব্রিটেন ভারত সপ্তাহের ভারত আন্তর্জাতিক মঞ্চ IGF এর ভাষণে শ্রী গোয়েল বলেন, এই চুক্তি থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধার পরিমাণ হবে আকাশ ছোঁয়া। উল্লেখ্য, আগামী 15 জুলাই স্বাক্ষরিত হতে চলা ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার অগ্রগতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে মন্ত্রী ব্রিটেনে পৌঁছেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কোভিড-19, সন্ত্রাসবাদ অথবা আবহাওয়াজনিত সংকট পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মহলে সহযোগিতা প্রয়োজন। দক্ষিণ কোরিয়ায় আয়োজিত জেজু ফোরাম ফর পিস অ্যান্ড প্রসপারিটি 2026-এ ভাষণ দেওয়ার সময় বিদেশমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ এখন তাদের সামরিক ক্ষমতা বৃদ্ধি করছে, ঝুঁকি গ্রহণের প্রবণতা বাড়ছে, সামাজিক মাধ্যম এখন রাজনীতির চর্চা কেন্দ্র হয়ে উঠেছে। প্রভাবশালী দেশগুলির মধ্যে নতুন বোঝাপড়া ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে তা অনিশ্চিত বিশ্বব্যবস্থাকে স্থিতিশীল করবে। মিলিতভাবে গৃহীত সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে সমস্যা সমাধান সম্ভব হবে।
1: The global south should be enabled with greater capacity and greater opportunities. This would also create new factors of global growth and provide global goods through common and shared endeavors. We cannot rely on a few to uphold rules and norms. The world must take more control over its own future.
0: ডক্টর জয়শঙ্কর আরও বলেন, জাহাজ নির্মাণ, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন, প্রতিরক্ষা সহ একাধিক ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারস্পরিক সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA পরীক্ষার্থীদের জন্য নিট UG 2026-এ ফের নেওয়া পরীক্ষার প্রাথমিক উত্তরপত্রের ক্ষেত্রে আপত্তি জানানোর উইন্ডো খুলেছে। চলতি মাসের 21 তারিখ ওই পরীক্ষা নেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এক বার্তার মাধ্যমে NTA জানিয়েছে যে উত্তরপত্রগুলি এখন www.neet.nta.in ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পরীক্ষার্থীরা চলতি মাসের 28 তারিখ পর্যন্ত প্রতি প্রশ্নের জন্য 200 টাকা ফি দিয়ে প্রশ্নগুলির সম্পর্কে আপত্তি জানাতে পারবেন। আপত্তি বা চ্যালেঞ্জ গৃহীত হলে এই ফি সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। এছাড়া ওই পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ফি ফেরত পাওয়ার জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ নিশ্চিত করার লক্ষ্যে NTA একটি পোর্টাল চালু করেছে। ব্যাংক সংক্রান্ত তথ্য জানানোর শেষ তারিখ 30 জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন।

আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোরহে রড্রিগেজ জানিয়েছেন যে দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 188 দাঁড়িয়েছে। এছাড়া 1,520 জন আহত হয়েছেন এবং 200 জন এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তিনি জানান, রাজধানী কারাকাসের প্রায় 160 কিলোমিটার পশ্চিমে 7.2 ও 7.5 মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের ফলে অন্তত 2,927 পরিবার গৃহহীন হয়েছে। গতকালের দ্বিতীয়টি ছিল 1900 পর ভেনেজুয়েলায় ভূমিকম্পগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী। রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত লা গুয়েরা উপকূলীয় অঞ্চলটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে হতাহতের সংখ্যা সর্বাধিক। রড্রিগেজ আরও জানান যে মূলত লা গুয়েরাতেই 250 ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রড্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন ও জরুরি নয় এমন সব কার্যক্রম স্থগিত রাখার কথা ঘোষণা করেন। এছাড়া তিনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করেছেন। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে ভারতের সংহতি প্রকাশের বিষয়টি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রড্রিগেজ কৃতজ্ঞতা জানিয়েছেন। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জলযানগুলি যেন শুধুমাত্র ইরানি কর্তৃপক্ষের চিহ্নিত জলপথ দিয়ে যাতায়াত করে সে ব্যাপারে সেদেশের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC নৌবাহিনী স্পষ্ট করে দিয়েছে। IRGC অফিসিয়াল ওয়েবসাইট সেপা নিউজে এই বিবৃতি প্রকাশ করে তারা বলেছে, নির্ধারিত জলপথের বাইরে অন্য কোনো পথ ব্যবহার করলে তা বিপজ্জনক হতে পারে। আন্তর্জাতিক সমুদ্রপথ সংগঠন IMO-র সঙ্গে এক চুক্তির অধীনে ওমানের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জাহাজ চলাচলের গাইডলাইন প্রকাশ করলে ইরান এই বিবৃতি জারি করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ায় বিশ্ব অর্থনীতি তুলনামূলকভাবে চাঙা হয়েছে। ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে IMF-এর যোগাযোগ বিভাগের অধিকর্তা হুলি কোজাক বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির ফলে বিশ্ব অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পণ্যের বাজার ও আর্থিক পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। আজ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় মর্যাদায় আশুরা এ মহরম পালন করা হচ্ছে। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গম্বর হজরত মোহাম্মদের নাতি হজরত ইমাম হোসেন এবং তার সঙ্গীদের শহীদ হওয়ার স্মরণে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া মিছিল বের করা হবে। দেশের বিভিন্ন প্রান্তে কারবালা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের বিষয়গুলি তুলে ধরে ধর্মীয় সভার আয়োজন করা হয়েছে। মহরমকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

2026-এর ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ এফ এর ম্যাচে আজ নেদারল্যান্ডস তিউনিসিয়াকে 3-1 গোলে পরাজিত করেছে। কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নেদারল্যান্ডসের পক্ষে ব্রায়ান ব্রোবি ও ইয়ান পল ভ্যান হেকে গোল করেন এবং ম্যাচের 3 মিনিটে টিউনিসিয়ার ইলিয়াস আত্মঘাতী গোল করেন। টিউনিসিয়ার হয়ে একমাত্র গোলটি করেন হাশেম মাস্তুরি। অন্যদিকে গ্রুপ এফ এর অন্য খেলায় জাপান ও সুইডেনের ম্যাচ 1-1 গোলে অমীমাংসিত হয়েছে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জাপানের হয়ে দাইজেন মায়েদা ও সুইডেনের হয়ে অ্যান্থনি আলাঙ্গা গোল করেন। এই ড্রয়ের ফলে উভয় দলই গ্রুপ পর্ব থেকে পয়েন্ট অর্জন করে নকআউট বা রাউন্ড অফ 32-এ উন্নীত হয়েছে। গত রাতে গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর জার্মানিকে 2-1 গোলে হারিয়ে দেয়। গ্রুপ ইর অন্য ম্যাচে আইভরি কোস্ট কুরাসাওকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের দরুন উন্নত আর্থিক সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নিতে শ্রী মোদী আগামীকাল সেখানে যাচ্ছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর। কলকাতার তারাতলায় গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার 11 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। রাজ্য বিধানসভায় আগামী সপ্তাহে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল, জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল, পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল সহ বেশ কয়েকটি বিল উত্থাপিত হতে চলেছে। প্রাকৃতিক দুর্যোগ, আকস্মিক দুর্ঘটনায় উদ্ধার কাজ ত্বরান্বিত করতে উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের নিয়ে একটি বিশেষ বাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

0: এবং কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল সেট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল তারাতলার ঘটনায় বিধানসভায় বিবৃতি দিয়ে মৃতদের পরিবার পিছু 10 লক্ষ এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন। তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুরবোর্ডকে দায়ী করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সংশ্লিষ্ট ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে গুরুতর অনিয়ম হয়েছে। কলকাতা পুরসভার কাছ থেকে তারাতলার ঘটনায় তথ্য এবং নথি চেয়েছে লালবাজার, পুর আধিকারিকদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। এখন অবধি তারাতলায় ঘটনায় মৃতের সংখ্যা 11, আহত 19 জন, SSKM হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে গতকালও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চললেও দুপুরের প্রবল ঝড়বৃষ্টিতে তা ব্যাহত হয়। বজ্রপাতের জন্য দীর্ঘক্ষণ হাইড্রোলিক ক্রেন ব্যবহার করা সম্ভব হয়নি। ওই গুদামে কতজন কাজ করছিলেন পুলিশ তার কোনো সঠিক হিসাব পায়নি। উত্তরাখণ্ড, গুজরাট ও অসমের পর এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, আগামী সপ্তাহেই চলতি বিধানসভা অধিবেশনে এ সংক্রান্ত বিল পেশ করা হবে। বিলটি পাশ হলে পশ্চিমবঙ্গ হবে অভিন্ন দেওয়ানি আইন কার্যকর করা 4th বিজেপি শাসিত রাজ্য। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ এবং ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় 2টি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে রাজ্য সরকার। আগামী সোমবার পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইনশৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনিভাবে জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, অবৈধ খনি, বালি বা বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এই কমিশন সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারিত করে দোষীদের কাছ থেকে সেই অর্থ ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিতে পারবে। প্রাকৃতিক দুর্যোগ, আকস্মিক দুর্ঘটনায় উদ্ধার কাজ ত্বরান্বিত করতে রাজ্য সরকার উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের নিয়ে একটি বিশেষ বাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গতকাল বিধানসভায় বাজেট আলোচনার জবাবি ভাষণে বলেন, 200 জন সদস্যকে নিয়ে বাহিনী তৈরি করা হবে। এর মধ্যে পাহাড়ি এলাকা ও সুন্দরবনে 50 জন করে 2টি এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তাৎক্ষণিক প্রয়োজনে ব্যবহারের জন্য 100 জনের একটি বাহিনীকে ব্যবহার করা হবে বলে তিনি জানিয়েছেন। পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন দপ্তরে হওয়া অনিয়ম, দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার খতিয়ান প্রকাশ্যে আনতে আগামী দিনে প্রতিটি দপ্তরের শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গতকাল বিধানসভায় জানিয়েছেন।
1: আমরা অনেক ডিপার্টমেন্টকে এক এক করে শ্বেতপত্র যে ধরনের দুর্নীতি হয়েছে কোনো ডিপার্টমেন্ট পাচ্ছে না। অর্থনীতিতে অর্থনীতি ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলবে যে তাদের এই ধরনের অব্যবস্থার কারণে আমাদের এত বড় একটা ঋণের বোঝা হল। কোনো কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের কেন প্রজেক্টগুলো অর্ধ সম্পূর্ণ হয়ে পড়ে চলল। কোনো কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের রিক্রুটমেন্টের মধ্যে এত দুর্নীতি কেন হয়েছিল। আর সব ডিপার্টমেন্টে কন্ট্রোলার আর অডিটর জেনারেলের যে রিপোর্টগুলো এসছে যেগুলো আপনারা দেখতে পাননি, এতদিন ধরে আমরা কেউ দেখতে পাইনি, সেই দিকে আমরা
0: বিভিন্ন সরকারি প্রকল্পের রূপায়ণ দ্রুত কার্যকর করার লক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর হাতে থাকা বিভিন্ন দপ্তরের সচিবদের নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক, ত্রাণ ও পুনর্বাসন, ভূমি ও ভূমি সংস্কার সহ বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে তিনি গতকাল নবান্নে বৈঠক করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্য সরকার কলেজগুলিতে আসন বিক্রির চক্রান্ত রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে। উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় কলকাতায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, গত কয়েক বছরে কলেজগুলিতে ভর্তির মরশুমে আসন বিক্রিসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। 10 বছরে কলেজে ছাত্র ইউনিয়নের নির্বাচনও হয়নি। ছাত্রনেতার পরিচয় দিয়ে কিছু মানুষ সেখানে বিভিন্ন অসামাজিক কাজকর্ম চালিয়েছে। তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। এর জন্য বিভিন্ন কলেজের প্রিন্সিপাল সহ প্রশাসনিক কর্তাদের অবিলম্বে ইউনিয়ন রুমগুলি তালাবন্ধ করে সে ব্যাপারে উচ্চশিক্ষা দপ্তরের কাছে হলফনামা দেওয়ার জন্য দপ্তরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA পরীক্ষার্থীদের জন্য নিট UG 2026 ফের নেওয়া পরীক্ষার প্রাথমিক উত্তরপত্রের ক্ষেত্রে আপত্তি জানানোর উইন্ডো খুলেছে। চলতি মাসের 21 তারিখ ওই পরীক্ষা নেওয়া হয়েছিল। সমাজ মাধ্যমে এক বার্তায় NTA জানিয়েছে, উত্তরপত্রগুলি এখন www.nit.nta.in ওয়েবসাইটে দেখা যাচ্ছে। পরীক্ষার্থীরা চলতি মাসের 28 তারিখ পর্যন্ত

0: প্রতি প্রশ্নের জন্য 200 টাকা ফি দিয়ে প্রশ্নগুলি সম্পর্কে আপত্তি জানাতে পারবেন। আপত্তি বা চ্যালেঞ্জ গৃহীত হলে ওই ফি সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। উত্তরবঙ্গের লাগাতার বৃষ্টি ও তজ্জনিত ভূমিধস পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক গতকাল কোচবিহারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, দার্জিলিং ও কালিম্পংয়ে হড়পা বানের সম্ভাবনা মোকাবিলায় এনডিআরএফ ও এসডিআরএফকে সতর্ক রাখা হয়েছে। পাশাপাশি ভুটান থেকে নেমে আসা তিস্তা, তোরসাসহ বিভিন্ন নদীর জলস্তর নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে, প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। এদিকে উত্তরবঙ্গেও আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়বে বলে তিনি জানান।
1: দক্ষিণবঙ্গে 4-5 দিন পর্যন্ত এক দু জায়গায় করে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তীব্রতা কম থাকার সম্ভাবনা রয়েছে। 26-27-28 এই 3 দিন কম থাকার সম্ভাবনা রয়েছে। 29-30 থেকে আবার একটু তীব্রতা বাড়তে পারে বজ্রগর্ভ মেঘ সঞ্চার এবং বজ্রপাতের তীব্রতা ও বৃষ্টিপাতও কিছুটা এলাকা ওয়াইজ বাড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা রয়েছে, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি প্রায় সমস্ত জায়গাতেই, মূলত উপরের 5টা জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, কালিম্পং, দার্জিলিং এই 5টা জেলা প্রায় সব জায়গাতে বৃষ্টিপাত প্রায় প্রতিদিনই হচ্ছে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পরিমাণটা ইন্টেনসিটি লাল সতর্কতা দেওয়া রয়েছে, যেটা 27-29 সেই সময় আরো বাড়তে পারে, সেক্ষেত্রে অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকে।
0: দেশের বিভিন্ন স্থানে আজ ধর্মীয় মর্যাদায় আশুরা মহরম পালন করা হচ্ছে। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গাম্বর হজরত মোহাম্মদের নাতি হজরত ইমাম হোসেন এবং তার সঙ্গীদের শহীদ হওয়ার স্মরণে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া মিছিল বের করা হবে। মহরম উপলক্ষে আজ মেট্রো রেল ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে অন্যান্য দিনের তুলনায় কম ট্রেন চালাচ্ছে। আগামীকাল ব্লু লাইনে 260টির পরিবর্তে মোট 216টি, আজ গ্রিন লাইনে 228টির পরিবর্তে 186টি এবং ইয়েলো লাইনে 120টির পরিবর্তে 92টি ট্রেন চলবে। পার্পেল ও অরেঞ্জ লাইনের পরিষেবা অপরিবর্তিত থাকছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার তারাতলায় গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার 11 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। রাজ্য বিধানসভায় আগামী সপ্তাহে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল, জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ, পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী সহ বেশ কয়েকটি বিল উত্থাপিত হতে চলেছে। প্রাকৃতিক দুর্যোগ, আকস্মিক দুর্ঘটনায় উদ্ধারকাজ ত্বরান্বিত করতে উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের নিয়ে একটি বিশেষ বাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হল। এরপরের খবর 9:15।
2: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

নজরুলগীতি শুনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই প্রথমে হিন্দি সংবাদ ও পরে ইংরেজি সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বড় বৌমা, এটা তোমার জন্য।
1: এত তাড়া কিসের ছিল মা?
0: আরে আর ছোট বৌমা, এইটা তোমার, আর এটা আমার দিদি ভাইয়ের জন্য।
2: কিন্তু ঠাম্মি, হ্যাঁ, তোমার কোনটা?
3: সবকিছু, আমি ব্যাংক, লকার, ফিক্সড ডিপোজিট সবেতে ওকেই তো নমিনি করে দিয়েছি। কাল যখন থাকবো না, তখন টাকা পয়সা পেতে ওর সুবিধা হবে।
0: ও সব কি বলছো? যা,
4: আরবিআই এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। হ্যালো আকাশবাণীতে আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। নম্বরটি আবারও জানাচ্ছি, 9434076705, এই নম্বরে আপনারা টেলিফোন করুন। শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের নিজের অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। আপনারা এই হ্যালো আকাশবাণীতে টেলিফোন করবেন 9434076705 এই নম্বরে। আমাদের একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে, আমরা একটু তার সঙ্গে কথা বলে নি। হ্যালো, নমস্কার।
7: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
6: হ্যাঁ, প্রবীর কুমার মণ্ডল। সুপ্রভাত, সুপ্রভাত,
7: সুপ্রভাত, সুপ্রভাত দাদা ভাই, ভালো আছেন তো?
6: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
7: হ্যাঁ ভালো আছি।
6: প্রবীর কুমার মণ্ডল, পূর্ব বর্ধমান, তাই তো? দেখুন আপনার, দেখুন আপনার কিন্তু নাম আমরা একদম মনে রেখেছি।
7: দেখুন এটা হচ্ছে আত্মার টান।
6: একদম একদম একদমই। এবং আপনি আমার

0: আপনাদের এই যে নিয়মিত টেলিফোন করেন, আপনার সঙ্গে নিয়মিত আমরা কথা বলতে পারি,
1: হ্যাঁ
0: অ্যাকচুয়ালি আপনাদের মতন শ্রোতা বন্ধুদেরই কিন্তু টেলিফোনের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি যে আপনাদের কথা শুনবো, আপনাদের অনুভূতির কথা শুনবো। বৃষ্টি
1: হ্যাঁ,
0: হচ্ছে গোটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হচ্ছে, এবং
1: দাদাভাই আমাদের একবারে সেই মানে সেই ছাগল তাড়ানোর মতন অল্প অল্প করে ছিটি যাচ্ছে,
0: হ্যাঁ
1: মানে পুষ্প বৃষ্টি যাকে বলে।
0: পুষ্প বৃষ্টি না? আচ্ছা আচ্ছা,
1: আপনাদের তো মুষলধারে হচ্ছে, আমাদের
0: মুষলধারে
1: পুষ্প
0: বৃষ্টি
1: বৃষ্টি
0: হচ্ছে।
1: হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ, গতকাল কলকাতাতেও বৃষ্টি হয়েছে।
1: হ্যাঁ হয়েছে, সব জায়গায় হচ্ছে, মানে আমাদের এই পূর্ব বর্ধমানটা আর পশ্চিম বর্ধমানে ওই আর কি পুষ্প বৃষ্টির মতন আর কি হালকা করে হচ্ছে, আর ঠান্ডাটা সন্ধ্যাবেলায় ঠান্ডাটা হয়ে যাচ্ছে।
0: বাহ, তাহলে আবহাওয়া বেশ
1: হ্যাঁ
0: ভালোই বলতে হবে, বলুন।
1: হ্যাঁ ভালোই রয়েছে,
0: হ্যাঁ
1: কিন্তু মানে মুষলধারে যে বৃষ্টিটা মানে চাষ আবাদের জন্য যেটা
0: যেটা
1: দরকার,
0: দরকার আর কি, সেটা এখনো আপনাদের
1: হ্যাঁ
0: ওখানে হয়নি, তাই তো?
1: না না না না দাদাভাই, এবং চাষিরা অধীর আগ্রহে আমাদের ধরতির কাছে তাকিয়ে বসে আছে যে
0: ঠিক,
1: কবে মা
0: একদমই তাই।
1: ধরতি আমাদের ইয়ে করবে, বসুন্ধরা জল দেবে।
0: নিশ্চয়ই, একদমই তাই। চাষাবাদের ক্ষেত্রে, কৃষিকাজের ক্ষেত্রে তো অবশ্যই জলের দরকার হয়, এবং এই সময় যদি জলটা পাওয়া যায় তবে কিন্তু প্রচুর উপকার হয়। যারা কৃষিকাজ করেন তাদের
1: হ্যাঁ
0: বেসিক্যালি এই
1: একদম
0: সমস্যার থেকে
1: একদম,
0: তারা মুক্তি পান।
1: হ্যাঁ
0: অবশ্যই বৃষ্টি তো অবশ্যই দরকার।
1: হ্যাঁ
0: অতিরিক্ত বৃষ্টি যেমন ক্ষতি করে,
1: হ্যাঁ
0: বন্যা সৃষ্টি করে বা মানুষের কৃষিকাজেও অনেক ক্ষয়ক্ষতি হয়,
1: হ্যাঁ
0: কিন্তু বৃষ্টির তো প্রয়োজন রয়েছে অবশ্যই,
1: হ্যাঁ। আর
0: তাই না?
1: তারপরে দাদা ভাই আজকে কিন্তু নেশা মুক্ত আজকে দিবস,
0: একদম একদম
1: হ্যাঁ
0: একদম তাই,
1: হ্যাঁ,
0: একদমই তাই।
1: এই সম্বন্ধে কিছু বলি দাদা
0: হ্যাঁ
1: ভাই।
0: বলুন বলুন।
1: হ্যাঁ বলছি, আমার দুই বন্ধু ছিল,
0: হুম
1: তাদেরকে
0: হুম
1: এত বোঝায় বুঝিয়েছি,
0: হুম
1: তবু তারা বোঝে নাই, তারা নেশায় আসক্তি হয়ে
0: হুম
1: আজ কিন্তু পরলোকে পাড়ি দিয়েছে দাদা ভাই। তো
0: আচ্ছা,
1: সেই সেই জায়গাটা থেকে খুব দুঃখ লাগে যে এই জিনিসটা কবে যে আমাদের দেশ থেকে যাবে, এবং লোক ছেলেরা আজকে বাচ্চা বাচ্চা ছেলেরা দেখুন ওই গুটখা আর বিড়িতে
0: একদম
1: এত আসক্ত
0: একদম।
1: হয়ে গেছে,
0: হুম হুম
1: তাদেরকে বোঝানো যায় না দাদা ভাই, এবং
0: নিশ্চয়ই,
1: তারা বোঝেও না।
0: একদম একদম। সমস্যা একটা
1: একটা
0: হচ্ছে আমার আপনার সঙ্গে, প্রবীরবাবু আপনি শুনতে পাচ্ছেন? আমাদের শ্রোতা বন্ধু টেলিফোন করেছিলেন কিন্তু তার সঙ্গে কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। হ্যালো, নমস্কার।
2: নমস্কার দাদা,
0: হ্যাঁ নমস্কার, বলুন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ, বীরভূম থেকে নিতাই দাস। নিতাইবাবু, আপনি আমাদের নিয়মিত শ্রোতা, নিয়মিত আমাদের টেলিফোন করেন, আমাদের সঙ্গে কথা বলেন, আমাদের খুব ভালো লাগে আপনার সঙ্গে কথা বলতে। প্রতিদিন এইভাবে যদি আপনারা সবাই টেলিফোন করেন, আপনাদের সকালটাই যেন একটু অন্যরকম হয়, তাই না?
2: হ্যাঁ
0: কেমন আছেন বলুন।
2: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
0: আমি ভালো আছি। কি করছেন এখন?
2: এখন আমি কাজ করছি।
0: আচ্ছা, তো বীরভূমের আবহাওয়া কীরকম এখন?
2: এখানে আবহাওয়া কিন্তু খুব গরম,
0: আচ্ছা,
2: হ্যাঁ
0: বৃষ্টিপাত?
2: প্রচন্ড রোদ, এবং বৃষ্টিপাত হয়নি, গত পরশু দিন বৃষ্টি হয়েছিল মুষলধারে।
0: হুম হুম হুম হুম
2: সন্ধ্যে থেকে রাত 8টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছিল।
0: হুম হুম
2: তো ধরুন আপনি কাল থেকে কিন্তু খুব প্রচন্ড গরম, আজকেও সকাল থেকে গরম, প্রচন্ড রোদ উঠেছে।
0: আচ্ছা, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে,
2: হ্যাঁ
0: বৃষ্টিপাত
2: আপনাদের ওখানে
0: হচ্ছে
2: তো বৃষ্টিপাত হচ্ছে,
0: উত্তরবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে, বেশ ভালো বৃষ্টিপাত
2: হ্যাঁ
0: হয়েছে, এবং আগামী কয়েকদিনেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
2: হ্যাঁ আমাদের
0: আজকে
2: মধ্যে হবে আশা রাখছি।
0: অবশ্যই নিশ্চয়ই হবে।
2: হ্যাঁ হ্যাঁ
0: আজকে আমরা একটু আগে আমাদের আরও একজন শ্রোতা বন্ধু প্রবীর কুমার মণ্ডল পূর্ব বর্ধমান থেকে উনি টেলিফোন করেছিলেন নেশামুক্তির ওপর দিবস, এবং উনি ওনার দুজন বন্ধুকে নেশার গ্রস্ত অবস্থায় তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু যদিও সেটা সফল হয়নি, সে বিষয় নিয়ে কথা বলছিল কিন্তু ওনার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনার এরকম কোনো অভিজ্ঞতা রয়েছে নাকি?
2: হ্যাঁ দেখুন, নেশামুক্ত পৃথিবীতে আমরা চাই,
0: একদম।
2: আজকালকার যে যুব সমাজ, যা
0: হুম হুম
2: যারা আজকে ধরুন নেশা প্রচুর করছে,
0: ঠিক।
2: তাদেরকে আমি কিন্তু আমাকে প্রায় তারা বলে,
0: হুম
2: হ্যাঁ
0: হুম
2: এবং তার মা বাবারা বলে, কিন্তু আমরা তাদেরকে বলি যে দেখ, হ্যাঁ এই জিনিসটা কিন্তু খারাপ, হ্যাঁ এই নেশা জিনিসটা হচ্ছে খুব খারাপ,
0: ঠিক
2: এই বয়স থেকে নেশা করলে, হ্যাঁ

0: সেই পরিবারে কিন্তু একদম নেশামুক্ত।
1: না নিশ্চয়ই, এটা এটাই তো অবশ্যই দরকার। এবং এই
0: এবং
1: যুব সমাজ যে নেশার দিকে ঝুঁকে যায় এবং তার ভবিষ্যৎ ভীষণ ভীষণ খারাপ হয়, এটাও তার পরিবার এফেক্টেড হয়, তাই না?
0: হ্যাঁ, পরিবারের উপর খুব অত্যাচার হয়। ধরুন নেশা করলে পরে তো, ধরুন আমাদের যে পরিবার আছে, আমাদের পরিবার কিন্তু নেশামুক্ত পরিবার, একদম
1: একদম
0: স্বচ্ছ পরিবার আমাদের। হ্যাঁ, আমরা খুব ভালো আছি এবং সুস্থ আছি।
1: বাহ, ভালো থাকুন নিতাইবাবু, আপনি আপনার পরিবার নিয়ে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি এভাবেই আমাদের টেলিফোন করে যাবেন। নমস্কার।
0: হ্যাঁ, আপনারা ভালো থাকবেন। নমস্কার।
1: আমাদের শ্রোতাবন্ধু টেলিফোন করেছিলেন নিতাই দাস, বীরভূম থেকে উনি টেলিফোন করেছিলেন, আমাদের নিয়মিত শ্রোতা, উনি আমাদের নিয়মিত টেলিফোন করেন। ভালো লাগে আপনাদের সঙ্গে কথা বলতে। আপনারা টেলিফোন করুন 9434076705, আপনাদের নিজস্ব অনুষ্ঠান, আপনাদের মনের অনুষ্ঠান হ্যালো আকাশবাণীতে। হ্যালো, একজন শ্রোতাবন্ধু রয়েছেন টেলিফোনে। হ্যালো, নমস্কার।
2: নমস্কার দাদা।
1: হ্যাঁ,
2: আমি সৌভিক সরকার বলছিলাম কলকাতা থেকে।
1: হ্যাঁ হ্যাঁ, সৌভিক বাবু বলুন, আপনি প্রথমেই বলুন কেমন আছেন।
2: ভালো আছি, আর কালকে বলতে গেলে যা বাজ পড়ছিল এখানে।
1: হ্যাঁ, কালকে তো দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে।
2: প্রচুর মানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে,
1: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত।
2: হ্যাঁ, এবং এখানে বলতে গেলে মারাত্মক বলতে গেলে বজ্রপাত হয়েছে আর কি। সেরকম বলতে গেলে গাছও বলতে গেলে পড়েছে।
1: আচ্ছা।
2: এবং
1: আচ্ছা,
2: হ্যাঁ, প্রচুর গাছ পড়েছে এখানে। আমাদের যদি বলি, আমার যেখানে অফিস আর কি, সেখান থেকে ফেরার পথে সর্দেক এরিয়া, এই সাইডে প্রচুর গাছ রয়েছে। মেন কলকাতা একটু কম গাছ রয়েছে, কিন্তু সর্দেক সর্দেক কিছুটা গাছ রয়েছে। ওখান থেকে আসার পথে দেখলাম যে অনেক গাছ গাছ পড়ে গেছে আর কি।
1: আচ্ছা আচ্ছা,
2: এখানে একটু কষ্টও লাগছিল আর কি।
1: স্বাভাবিক, কারণ অনেক কষ্ট করে লাগানো হয় গাছগুলো, পরিচর্যা করা হয়, তারপরে যদি গাছগুলো প্রাকৃতিক দুর্যোগের কারণে পড়ে যায়, ভেঙে যায়, নষ্ট হয়, সত্যিই খুব খারাপ লাগে। আজকে কিরকম আবহাওয়া রয়েছে সবিকবাবু আপনাদের ওখানে?
2: আমাদের এখানে এখন সকালবেলার দিকে, সকাল না একটু ভোরের দিকে একটু রোদ উঠেছিল, এখন আবার দেখা যাচ্ছে একটু মেঘলা মেঘলা টাইপ,
1: মেঘলা আকাশ,
2: একটু মেঘলা আকাশ হয়ে রয়েছে, মানে ওই মেঘ রোদ দূরে খেলা চলছে আর কি।
1: একদম।
2: আর একটা হাওয়া দিচ্ছে, হাওয়াটা মিষ্টি হাওয়া, মানে
1: মিষ্টি
2: হাওয়া দিচ্ছে।
1: আচ্ছা, বাহ, বেশ বেশ সুন্দর আবহাওয়া তাইলে, একদমই ভালো আবহাওয়া,
2: ঠিক ভালো আবহাওয়া আর কি।
1: একদম
2: চলতে থাকুক। আর একটা জিনিস, সেটা হলো অনেক সময় দেখা যায় দাদা, দেখবেন ওই বিদ্যুতের তার দেখবেন পড়ে যায় অনেক সময় রাস্তা।
1: হ্যাঁ, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অনেকেই অনেকে প্রাণ চায় অনেকের, কিন্তু এটা ঠিক নয়, সাবধানভাবে সাবধানতার সঙ্গে চলা উচিত।
2: একদম দাদা, আমি চাই যে এই সময়টা একটু সাবধানে বিশেষ করে থাকা আর কি। আর বিশেষ করে যখন যখন কালকে এমন পর পর পর পর বাজগুলো পড়ছিল, ওই সময় তো সাবধানে থাকা, বিশেষ করে গাছের তলা না দাঁড়িয়ে আমাদের বলে কোন সেটের নিচে অন্তত একটা নিরাপদ, সব থেকে বিশেষ করে বড় নিরাপদ জায়গায় অন্তত থাকা উচিত।
1: একদমই তাই, কারণ
2: বিদ্যুৎ গুলো বেশিরভাগ সময় বড় বড় গাছের মধ্যে এসে দেখা যায় যে পড়ছে।
1: একদম সাবধানতা অবলম্বন করা উচিত প্রত্যেক মানুষেরই, বিশেষ করে এই বৃষ্টির সময়, ঝড় বৃষ্টির সময় প্রচুর গাছ পড়ে যায়, গাছের সঙ্গে বিদ্যুতের তারগুলো পড়ে যায়, রাস্তায় জল জমে থাকে, অনেকে দেখতে পান না রাস্তা দিয়ে যাওয়ার সময়, সম্ভব হয় না, যার ফলে অসাবধানবশতই অনেকে হয়তো অনেকের প্রাণ চলে যায়। এই জিনিসটা অবশ্যই সাবধানতার সঙ্গে দেখা প্রয়োজন। অনেক অনেক ধন্যবাদ সৌভিকবাবু আপনাকে টেলিফোন করবার জন্য। আমি আপনি আমাদের নিয়মিত টেলিফোন করবেন। ধন্যবাদ, নমস্কার।
2: নমস্কার, নমস্কার।

0: এতক্ষণ শুনলেন জোদাই ছবির গান আলকা ইয়াগনিক এবং অভিজিতের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে। হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে
1: হ্যাঁ,
0: বলছেন?
1: শুভ সকাল। আমি গৌরী সরকার, প্রধাননগর, শিলিগুড়ি থেকে বলছি।
0: গৌরী সরকার বলছেন, প্রধাননগর, শিলিগুড়ি থেকে।
1: হ্যাঁ
0: প্রথমেই সুপ্রভাত, কেমন আছেন?
1: হ্যাঁ, এই চলে যাচ্ছে দাদা
0: কেমন
1: ভাইয়া।
0: লাগছে আমাদের?

0: হ্যাঁ,
1: অনুষ্ঠান?
0: আমি তো নিয়মিত শ্রোতা এই
1: হ্যাঁ জানি,
0: ইয়েতে।
1: আপনি এর আগেও বোধহয় টেলিফোন করেছিলেন আমাদের।
0: হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু
1: অনুষ্ঠান
0: আর
1: কেমন লাগছে?
0: যেটা অনুষ্ঠান তো মানে খুবই ভালো, এই যে রেখেছেন যে অনুষ্ঠানটা,
1: হুম হুম
0: সবাই সবাইয়ের মনের ইচ্ছা বলেন বা সবাইয়ের কথা,
1: একদমই তাই।
0: শ্রোতাদের কথাগুলো শুনতে ভালো লাগে।
1: হুম
0: এই
1: একদম
0: যে
1: তাই।
0: আধা ঘন্টা যে এই যে সময়টা দিয়েছেন, এত ভালো লাগে, খুব ভালো লাগে।
1: একদম
0: তা
1: এটাই,
0: আপনি?
1: হ্যালো আকাশবাণী সম্পূর্ণভাবে আপনাদের অনুষ্ঠান, আপনাদের নিজস্ব অনুষ্ঠান, আপনাদের
0: হ্যাঁ
1: প্রাণের
0: হ্যাঁ
1: অনুষ্ঠান, এবং আপনাদের অনুভূতির কথা, আপনাদের কথা আমরা শোনার জন্যই কিন্তু এই হ্যালো আকাশবাণী অনুষ্ঠান।
0: হ্যাঁ
1: সারা
0: হ্যাঁ
1: দিন
0: হ্যাঁ
1: ধরে আমাদের প্রচুর লাইভ অনুষ্ঠান চলে, সকাল থেকে রাত
0: প্রচুর।
1: পর্যন্ত। হ্যালো আকাশবাণী দিয়ে আমাদের শুরু হয়, মনের জানালা দিয়ে আমাদের শেষ হয়।
0: হ্যাঁ হ্যাঁ, আজকে যেটা নেশাগ্রস্ত বলছেন,
1: একদম একদম,
0: এইটা সত্যি খুব দরকার এই জিনিসটা।
1: নেশামুক্ত সমাজ।
0: হ্যাঁ, খুব দরকার। এই যে একটা সন্তান বলেন, মেয়েরাও করছে কিন্তু এখন,
1: হুম হুম হুম হ্যাঁ, পুরুষ মহিলা
0: মেয়েরাও করছে।
1: নির্বিশেষে সবাই করে।
0: হ্যাঁ হ্যাঁ, আমি যেমন একদিনকে মানে কয় বছর আগে আমি মার্কেটে গেছিলাম,
1: হুম হুম
0: মার্কেটিং করার পরে আমি ওই ইয়ে কি বলে যেন আর্য বেকারিতে ঢুকেছি। আর্য
1: আচ্ছা,
0: বেকারিতে একটা ছেলে দেখছি মানে আমার পিছন পিছন আসছে, আমি আর আমার মেয়ে ছিলাম। আমি ভাবলাম যে ঠিক আছে, জামা কাপড় কেমন, ওকে কতগুলো বিস্কুট টিস্কুট কিনে দিয়েছি খাবে। হট করে বিস্কুট গুলো কিনে দেওয়ার পরে ছুঁড়ে ফেলে দিল মুখের উপরে, বুঝলেন?
1: কারণ ওটা তো
0: তখন
1: ওর দরকার নেই, ও আপনার কাছ থেকে
0: না,
1: টাকা চায়।
0: হ্যাঁ আমি তো দাদা ভাই, আমি
1: একদম
0: তো
1: তাই।
0: জানি না। তখন দোকানদার বললো যে দিদি আপনি দিচ্ছেন, ওকে তো টাকা দিলে ভালো হতো,
1: হ্যাঁ, মানে ও
0: টাকা
1: নেশার
0: দিলে।
1: সামগ্রী কিনে নেশা করবে আর কি, ওই জন্য।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমি এই যে রাস্তাঘাটে বেরোই দেখি তো
1: একদম
0: যে
1: তাই।
0: ওই কত কি আপনার ওই আঠাগুলো, সেগুলো তো বাচ্চারা ইয়ে করছে,
1: একদম একদম, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং আমরা প্রত্যেকেই, আমাদের এর আগেও দুজন শ্রোতা বন্ধু টেলিফোন করেছিলেন, তারা বললেন যে তাদের উদ্যোগেও কিন্তু তারা চেষ্টা করেছেন নেশামুক্ত করার, একজন দুজনকে এরকমভাবে করার, এবং তাতে একজন সফলও হয়েছেন, যে ভালো আছে দুজন যুবক, ভালো। এই এই জিনিসগুলো কিন্তু আমাদের অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, তারা এই কাজ করে, কিন্তু আরো বেশি মাত্রায় মানুষের এই বিষয়ে এগিয়ে আসা প্রয়োজন, তাই না?
0: প্রয়োজন, কিন্তু সবাই তো শোনে না,
1: হুম, সবাই
0: ও
1: শোনে না,
0: এটা
1: এটাও
0: খাস
1: ঠিক,
0: না, এটা খাস না, বলে
1: একদম
0: এটা না খেলে যেতে হবে না, কিন্তু তা তো না।
1: একদম
0: ছোট বাচ্চারা দাঁতটা নষ্ট
1: একদম,
0: হচ্ছে।
1: আসক্ত হয়ে
0: হ্যাঁ
1: গেছে আর কি বেশি
0: হ্যাঁ,
1: যেটা,
0: মানে ওই
1: একদম
0: যে ভুট্টা জিনিসটা যে কি বাজে কি বাজে,
1: নিশ্চয়ই।
0: আমি দেখি মহিলারাও কিনে নিয়ে যাচ্ছে, চাকরি করছে, ওগুলো ওটার সাথে
1: অনেক
0: ওটা
1: অনেক,
0: মিশাবে না।
1: একদম তাই, সত্যি অনেক অনেক ধন্যবাদ গৌরী
0: হ্যাঁ
1: দেবী,
0: হ্যাঁ
1: আপনাকে,
0: হ্যাঁ
1: আপনি টেলিফোন করেছেন আমাদের, নিয়মিত টেলিফোন করবেন আমাদের।
0: হ্যাঁ
1: সারাদিন অনেক অনুষ্ঠান রয়েছে, লাইভ ফোন ইন অনুষ্ঠান হয়েছে, আমাদের অনুষ্ঠান শুনবেন, অনুষ্ঠানে আপনি টেলিফোন করবেন। নমস্কার
0: আচ্ছা, নমস্কার নমস্কার।
1: নমস্কার। আমরা কথা বললাম, আমাদের একজন শ্রোতা বন্ধু শিলিগুড়ি থেকে টেলিফোন করেছিলেন, গৌরী সরকার, এবং তার মূল্যবান মতামত আমরা শুনলাম। আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে, নম্বরটি আবার জানাচ্ছি 9434076705, আপনাদের নিজের অনুষ্ঠান, আপনাদের প্রাণের অনুষ্ঠান হ্যালো আকাশবাণীতে।

0: পুছো যারা পুছো মুঝে কিয়া হুয়া হে, গানটি অবশ্যই শোনাবো। তবে তার একজন তার আগে একজন শ্রোতা বন্ধু টেলিফোনে রয়েছেন, তার সঙ্গে একবার কথা বলে নিই। হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দাদা ভাই, নমস্কার। লক্ষ্মীলাল কাঞ্জিলাল বলছি, বর্ধমান টাউন হল পাড়া থেকে।
0: হ্যাঁ হ্যাঁ লক্ষ্মীবাবু, বলুন বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি দাদা ভাই, ভালো আছি।
0: আপনি আমাদের অনুষ্ঠান তো নিয়মিত শোনেন, আজকের অনুষ্ঠান কেমন লাগছে?
1: আপনার অনুষ্ঠান আজকে আমি শুনতে পাইনি, কারণ আমি একটু দেরিতে খুললাম রেডিওটা, যার
0: আচ্ছা
1: জন্য একটু শুনতে পাইনি আজকে।
0: আচ্ছা, আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, অবশ্যই আবহাওয়ার বিষয় থাকছে। আপনাদের ওদিকে, আপনাদের ওদিক থেকে আমাদের একজন শ্রোতা বন্ধু টেলিফোন করেছিলেন, বলছেন ওখানে প্রচণ্ড গরম এবং হালকা ধরনের বৃষ্টিপাত হয়েছে, মানে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি এখনো, শুরু হয়নি।
1: হ্যাঁ বৃষ্টি একটু হয়েছিল কালকে, কিন্তু
0: হুম
1: সেরকম বৃষ্টি হয়নি, গরম প্রচণ্ড।
0: হুম হুম হুম একদম। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে আমাদের অনেক শ্রোতা বন্ধু এই বিষয়ে তাদের মতামত জানালেন,

0: এই নেশামুক্ত সমাজ এবং প্রচুর ছেলে মেয়ে যারা রয়েছে তারা নেশার দিকে, নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, এবং নেশা থেকে কিন্তু মুক্ত করার সেই দায়িত্ব আমাদের অনেকেই নেয় এবং নিয়ে থাকেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারাও নিয়ে থাকে। এরকম কোনো অভিজ্ঞতা রয়েছে নাকি আপনার?
1: আর বলেন না, এই এই 2-3 দিন আগে
0: হুম
1: আমাদের এখানে একটা, আমাদের বাড়ির সামনে একটা ক্লাব আছে,
0: হুম
1: এই ক্লাবে ছেলেরা দেখছি তারাই মদ খেয়ে মানে হুল্লোড় করছে। হ্যাঁ,
0: আচ্ছা
1: তখন বাধ্য হয়ে আমি তো বয়স্ক লোক, আমি গিয়ে বললাম তোমরা এগুলো কি করছো, তোমরা এই শিক্ষিত ছেলে হয়ে এই সমস্ত হুল্লোড় করছো মদ খেয়ে,
0: ঠিকই।
1: তোমাদের লজ্জা লাগে না? যাই হোক, একটু লজ্জা পেয়ে তারা যে যার সব কেটে পড়লো, কোনো প্রোটেস্ট করেনি আমাকে।
0: আচ্ছা,
1: এইটা
0: না
1: একটা ভালো
0: অবশ্যই
1: দিক
0: প্রতিবাদ
1: বলতে
0: তো করা প্রয়োজন, অবশ্যই প্রতিবাদ করা প্রয়োজন, এবং কারণ আমরা যদি সবাই ঘরে বসে থাকি এবং ভাবি যে যা হচ্ছে হোকগে, এই জিনিসটা যদি আমরা সবাই করি তাহলে তো কোনোভাবেই এই সমস্যার সমাধান হবে না, তাই না? তো যার ফলে আমাদের প্রত্যেককেই কিন্তু এগিয়ে আসা দরকার, যতটা করা যায়। সম্পূর্ণ হয়তো মুক্ত করা যাবে না, কিন্তু যতটা করা যায় আমাদের পক্ষে, তাই না? একদম।
1: নিশ্চয়ই নিশ্চয়ই।
0: অনেক অনেক ভালো থাকবেন লক্ষ্মীবাবু, আপনি আমাদের নিয়মিত টেলিফোন করবেন।
1: আপনি
0: নমস্কার,
1: নমস্কার দেবেন, ভালো থাকবেন।
0: নমস্কার, নমস্কার।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন রাজা হিন্দুস্তানি ছবির গান। কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে আমাদের একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে। হ্যালো, নমস্কার।
1: নমস্কার, গুড মর্নিং।
0: হ্যাঁ, গুড মর্নিং, কেমন আছেন? আপনি কে বলছেন?
1: আমি বলছি, আমি মেজুমর থেকে ভবানী বর্মন বলছি।
0: ভবানী বর্মন কোথা থেকে বলছেন?
1: আমি মেডিকেল মোড় কাওয়াখারি।
0: ও আচ্ছা আচ্ছা, কাওয়াখালী থেকে বলছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: খারি খারি খালি না খারি
0: কাওয়াখারি। আচ্ছা, কাওয়াখারি থেকে বলছেন ভবানী বর্মন। হ্যাঁ, প্রথমেই বলুন আজকের অনুষ্ঠান কেমন লাগছে?
1: আমি তো দেখেন, ছোট আমি যখন ছিলাম তখন থেকে আমি নিয়মিত শ্রোতা ছিলাম, কিন্তু মাঝে মধ্যে আমার
0: আচ্ছা আচ্ছা,
1: আর হয় না, কর্মজীবনের সাথে ব্যস্ততার মধ্যে থাকতে
0: হ্যাঁ
1: হয়।
0: হ্যাঁ, একদম একদম।
1: সকালে অনুষ্ঠানে, হ্যাঁ সকালে অনুষ্ঠান তো শুনি, সারাদিন আর
0: সারাদিন সম্ভব হয় না হয়তো কাজের কারণে আর কি। অবশ্যই আমাদের কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন লাইভ অনুষ্ঠান হয় এবং সারাদিন ব্যাপী লাইভ অনুষ্ঠান হয়, এবং আপনারা এই অনুষ্ঠানে, এটা আপনাদেরই অনুষ্ঠান এবং আপনাদের কথা জানা, আপনাদের অনুভূতির কথা জানা, আপনাদের কথা শোনার অনুষ্ঠান। তো সকাল সকালবেলা শুরু হয় আমাদের এই হ্যালো আকাশবাণী দিয়ে, অনুষ্ঠান শেষ হয় রাতে মনের জানালা দিয়ে। তো আপনারা নিয়মিত টেলিফোন করবেন আমাদের, আপনাদের টেলিফোনের অপেক্ষাতেই আমরা থাকি আপনাদের অনুষ্ঠান এটা সম্পূর্ণভাবে।
1: আজকে যে আলোচনা বিষয় ছিল,
0: হ্যাঁ বলুন।
1: মাদক, মাদক যে নেশা মাদক,
0: একদম একদম একদম।
1: আমরা তো গ্রামে গঞ্জে আজ থেকে শুরু করেছি প্রোগ্রাম আছে সংগঠন দলের মহিলাদের নিয়ে।
0: আচ্ছা,
1: বাবা মাদের আগে সচেতন করা, তারপরে ছেলেমেয়েরা, ছেলেমেয়েরা তো
0: একদম তাই
1: ফ্যাশন বেড়েছে, ছেলেই হোক আর মেয়ে হোক, উভয়ের মধ্যেই চলছে
0: নিশ্চয়ই, একদম।
1: অনেকে বলে, অনেকে বলছে হ্যাঁ বিয়ার খেলে হাত ভালো হয়, নিয়ে যাবে, কিন্তু এটা তো
0: একদম তাই। হ্যাঁ হ্যাঁ, মানে আপনারা আপনারা সংঘবদ্ধ হয়ে মানুষকে নেশামুক্ত করবার একটা চেষ্টা করছেন,
1: চেষ্টা করছেন। হ্যাঁ
0: ঠিক, ভালো লাগলো আপনাদের উদ্যোগের কথা শুনলে। আপনাদের এই উদ্যোগ আপনারা চালিয়ে যান, খুব ভালো লাগলো, এটাতে অনেকেই উপকৃত হবেন আশা করি। অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার। আমাদের সময় শেষ, তাই অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। আপনাদের সঙ্গে এতক্ষণ কথা বললাম আমি ভাস্কর, এবং আগামী অনুষ্ঠান, বেশ কিছু অনুষ্ঠান আমাদের রয়েছে লাইভ অনুষ্ঠান, রাত 10:30 পর্যন্ত আমাদের লাইভ অনুষ্ঠান রয়েছে। আপনারা নিয়মিত টেলিফোন করবেন 9434076705 নম্বরে। আমরা চলে আসব আমাদের এখন পরবর্তী অনুষ্ঠানে, নমস্কার। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী জয়তী চক্রবর্তী।

আধুনিক গান শুনলেন জয়তী চক্রবর্তীর কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। আগামী 28 জুন 2026 রবিবার সারা ভারতবর্ষ জুড়ে উদযাপিত হতে চলেছে জন্ম থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য জাতীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি 2026। সমগ্র ভারতবর্ষের সঙ্গে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত বিভিন্ন এলাকাতেও এদিন এই কর্মসূচি অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ঘোষণাটি শেষ হলো।

রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার মধ্যে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের বৈপ্লবিক প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। সরকার বাণিজ্যিক এলপিজি সরবরাহের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আগামী সপ্তাহে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল, জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ, পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী সহ বেশ কয়েকটি বিল উত্থাপিত হতে চলেছে। ওমান উপকূলের কাছে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজের উদ্ধারকাজ স্থগিত করেছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 235, আহত 1,500-এর বেশি। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ নেদারল্যান্ডস টিউনিশিয়াকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। জাপান সুইডেন 1-1 গোলে ড্র। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। রানী ম্যাক্সিমা রাষ্ট্রসংঘের মহাসচিবের আর্থিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, কিভাবে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে বিপ্লব আর্থিক পরিষেবাগুলিকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলছে, মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করছে এবং ব্যাপক পরিসরে মানুষের ক্ষমতায়ন ঘটিয়েছে। বৈঠকে তারা সে বিষয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বজুড়ে সহযোগী দেশগুলির সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মাননীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌসেনার 2টি জাহাজ অংশ নেবে। শিল্প ও বাণিজ্যিক উপভোক্তাদের স্বস্তি দিয়ে সরকার গৃহস্থালির কাজে ব্যবহার হয় না এমন এলপিজি সরবরাহের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতির উন্নতি হওয়াতেই এই সিদ্ধান্ত। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, উদ্ভূত সংঘাতের প্রেক্ষিতে একসঙ্গে অনেক পরিমাণে বা বাল্ক এলপিজি সরবরাহের বিধিনিষেধ শিথিল করে তা সংকট পূর্ববর্তী সময় ব্যবহারের 50% পর্যন্ত করা হয়েছে। সারাদেশে মাদক পাচার ও অপব্যবহার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলির পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টার এনকর্ডের 10ম শীর্ষস্তরের বৈঠকে পৌরোহিত্য করবেন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আয়োজিত এই বৈঠকে বিভিন্ন মন্ত্রক, রাজ্য সরকার এবং মাদকবিরোধী আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা যোগ দেবেন। এই উপলক্ষে শ্রী শাহ নার্কোটিক্স কন্ট্রোল ভিশন ডকুমেন্ট 2026-29 প্রকাশ করবেন। সরকার 36 পাতার নতুন পাসপোর্ট পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়ে 2,500 টাকা করেছে। আগামী 1 জুলাই থেকে পাসপোর্ট সংশোধন নীতি 2026 কার্যকর হতে চলেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন ফি কাঠামোর অধীনে তৎকাল পরিষেবায় নতুন পাসপোর্ট করা বা রিইস্যু করার জন্য 5,000 টাকা মূল্য ধার্য করা হবে। 60 পাতার সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে দিতে হবে 3,500 টাকা। এ ধরনের পাসপোর্ট

কাল পরিষেবায় পেতে হলে ৬০০০ টাকা লাগবে। উত্তরাখণ্ড, গুজরাট ও অসমের পর এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, আগামী সপ্তাহেই চলতি বিধানসভা অধিবেশনে এ সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। এছাড়াও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় আরও দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী সোমবার পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল ২০২৬ এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল ২০২৬ নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। দেশের আজ বিভিন্ন স্থানে ধর্মীয় মর্যাদায় আশুরায় মহরম পালন করা হচ্ছে। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গাম্বর হজরত মোহাম্মদের নাতি হজরত ইমাম হোসেন এবং তার সঙ্গীদের শহীদ হওয়ার স্মরণে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া মিছিল বের করা হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, সিকিম, বিহার, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় কর্ণাটক, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে বিহার, পূর্ব রাজস্থান ও পশ্চিম মধ্যপ্রদেশেও আজ ঝোড়ো হাওয়াসহ বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার ২৮ জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৫তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ওমানের উপকূলে গতকাল একটি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনায় হরমুজ প্রণালী থেকে আটকে পড়া জাহাজগুলিকে উদ্ধারের কাজ সাময়িকভাবে স্থগিত করেছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। তেহরানের অনুমতি ছাড়া ওই জলপথের রুট ব্যবহার না করার বিষয়ে জাহাজগুলোকে সতর্ক করে ইরান। এরপরই ব্রিটিশ সেনাবাহিনী এই হামলার খবর জানায়। IMO-র মহাসচিব আর্সেনিও ডমিঙ্গুয়েজ জানিয়েছেন, ওই অঞ্চলে চলাচলকারী অন্যান্য জাহাজের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রসংঘ তাদের এই পরিকল্পনা স্থগিত রাখবে। ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনার খবর মেলেনি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ায় বিশ্ব অর্থনীতি তুলনামূলকভাবে চাঙ্গা হয়েছে। ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে IMF-এর যোগাযোগ বিভাগের অধিকর্তা হুলি কোজাক বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির ফলে বিশ্ব অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পণ্যের বাজার ও আর্থিক পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫, আহত ১৫০০-এরও বেশি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। কারাকাস এবং পার্শ্ববর্তী উপকূলীয় শহর লা গুয়াইরায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। ভারতসহ বেশ কয়েকটি দেশ উদ্ধারকাজে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন প্রশাসন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের আমেরিকা প্রথম নীতির আওতায় কোয়াডের মাধ্যমে ভারতের সঙ্গে সহযোগিতার পরিসর বাড়াতে উদ্যোগী হয়েছে। গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে চীনের উপর নির্ভরতা কমানোর কথাও ভাবা হচ্ছে। মার্কিন বিদেশ দপ্তরের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাইকেল জিডি সমভ্রে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ওই অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্ক ওয়েন মুলিন বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই তার প্রশাসন সীমান্ত এলাকায় প্রাচীর তৈরির কাজ সম্পন্ন করার পরিকল্পনা করছে। এর পাশাপাশি মেক্সিকোর মাদক পাচারকারী চক্রগুলির মোকাবিলায় অত্যাধুনিক পদ্ধতিতে প্রাচীর তৈরি, ড্রোন এবং নজরদারি প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হচ্ছে। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ এফ এর ম্যাচে আজ নেদারল্যান্ডস টিউনিশিয়াকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নেদারল্যান্ডসের পক্ষে ব্রায়ান রবিও ইয়ান পল ভ্যান হেকে গোল করেন। ম্যাচের 3 মিনিটে টিউনিশিয়ার ইলিয়াস আত্মঘাতী গোল করেন। টিউনিশিয়ার হয়ে একমাত্র গোলটি করেন হাশেম মাস্তুরি। অন্যদিকে গ্রুপ এফ এর আরেকটি খেলায় জাপান ও সুইডেনের ম্যাচ 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জাপানের হয়ে দায়ান মাইদা এবং সুইডেনের হয়ে অ্যান্থনি এলাঙ্গা গোল করেন। এই ড্রয়ের ফলে উভয় দলই গ্রুপ পর্ব থেকে পয়েন্ট অর্জন করে রাউন্ড অফ 32 এ উঠেছে। জার্মানির সুলে আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2026 এ ভারত 7টি

সোনা, 8টি রূপ ও 10টি ব্রোঞ্জ সহ মোট 25টি পদক জয় করেছে। এর ফলে টানা দ্বিতীয়বার ভারত পদক তালিকার শীর্ষে উঠে এলো। উল্লেখ্য, পেরুর লিমায় অনুষ্ঠিত আসরেও 24টি পদক জিতে ভারত শীর্ষস্থান দখল করেছিল। ক্রিকেটে আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে গতরাতে ইংল্যান্ডের ম্যানচেস্টারে অনুষ্ঠিত গ্রুপ এর ম্যাচে ভারত বাংলাদেশকে 5 উইকেটে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 136 রান করে। ভারতের পক্ষে রাধা যাদব 3টি এবং শ্রীচারানী 2টি উইকেট নেন। জবাবে শেফালি ভার্মার 34 বলে করা 53 রানের সুবাদে ভারত 16 ওভার 5 বলে 5 উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শেফালি ভার্মা প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এই জয়ের ফলে গ্রুপ এ তে ভারতের সংগ্রহ এখন 6 পয়েন্ট। সেমিফাইনালে নিজেদের জায়গা করতে হলে রবিবার হরমনপ্রীত কাউরের নেতৃত্বাধীন জাতীয় দলকে অস্ট্রেলিয়াকে হারাতে হবে। অন্যদিকে গ্রুপ এর অপর ম্যাচে ব্রিস্টলে নেদারল্যান্ডসকে 88 রানে হারিয়ে সেমিফাইনালে ওঠার আশা জিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ক্রিকেট আন্তর্জাতিক ম্যাচে আজ মাঠে নামবে ভারত। বেলফাস্টে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধে 6টায়। আগামী রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। উল্লেখ্য, এই 2টি ম্যাচের পর আগামী 1 জুলাই থেকে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রেয়স আয়ারের নেতৃত্বাধীন ভারতীয় পুরুষ দল ইংল্যান্ড সফরে যাবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার মধ্যে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের বৈপ্লবিক প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। সরকার বাণিজ্যিক এলপিজি সরবরাহের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। ওমান উপকূলের কাছে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজের উদ্ধার কাজ স্থগিত করেছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 235, আহত 1,500-এরও বেশি। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 10:10। আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম, পালস পোলিও খাওয়ান। লিখেছেন রীনা সামন্ত। অঙ্গবৈকল্য কিশোরীকে দেখে জিজ্ঞাসা করে জানলাম প্রচণ্ড জ্বর, বমি। ডায়রিয়া থেকে ওঠার পর একদিন ডাক্তারবাবুই বললেন ও পোলিও রোগে আক্রান্ত। সে অনেক দিনের কথা, 1954 সালে বিশ্ববাসীর কাছে এলো পোলিও ভ্যাকসিন, আর 1988 সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি বিশ্বকে পোলিও মুক্ত করার সিদ্ধান্ত নিল। পোলিও নির্মূল করার বিশ্বব্যাপী এই উদ্যোগটি ছিল এযাবৎকালের বৃহত্তম আন্তর্জাতিক রোগ নিয়ন্ত্রণ প্রচেষ্টা। হাসপাতাল, হেলথ সেন্টার, ক্লাব, স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রেল স্টেশন, বাজার, জনসমাগমের সংযোগস্থলে বছরের নির্দিষ্ট দিনে পোলিও রবিবার উদযাপন হল। মায়েরা, অভিভাবকরা তাদের জন্ম থেকে 5 বছর বয়সী শিশুদের এনে দুফোঁটা পোলিও টিকা খাওয়ালেন। সেটাই 1995 সাল। ভারত নিল পালস পোলিও কর্মসূচি। এই উৎসব সর্বভারতীয় উৎসব হয়ে উঠল। নব উদ্যোগের উদ্দীপনায় জনমানসে বিপুল সাড়া জাগিয়েছিল। প্রতিটি শিশুকে জন্মের পর থেকে 15 দিনের মধ্যে 0 ডোজ পোলিও টিকা খাওয়ানোর সঙ্গে নিয়মিত টিকাকরণে অংশগ্রহণ বাধ্যতামূলক হল। 2011 সালে পশ্চিমবঙ্গের হাওড়ায় শেষবারের মতো পোলিও ভাইরাসের সংক্রমণ দেখা দেয়। তাই নিয়মিত টিকাকরণ, পালস পোলিও খাওয়ানো, সঙ্গে AFP কেসের উপর নজর পড়ল প্রবল। এই অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিস বা AFP কেসের নজরদারিতে শরীরের কোনো একটি অঙ্গ হঠাৎ করে দুর্বল হয়ে যাওয়া বা পেশি দুর্বল হয়ে যাওয়ার লক্ষণ প্রকাশ পেলে তার স্টুল পরীক্ষার জন্য পাঠানো এই কর্মসূচির অন্তর্ভুক্ত। 2011 সাল, এরপর দেশে আর কোনো পোলিও সংক্রমণ পাওয়া যায়নি। পরপর 3 বছর কোনো সংক্রমণের ইতিহাস না থাকায় 2014 সালের 27 মার্চ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক পোলিওমুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পায় ভারত। 2015 সালে নভেম্বর মাসে IPV বা ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভাইরাস ভ্যাকসিন চালু হয় শিশুদের অতিরিক্ত সুরক্ষার ভাবনায়। আমাদের দেশে নতুন করে পোলিও রোগী না পাওয়া গেলেও ভয় এখনও পুরোপুরি কাটেনি। এই দুরন্ত পোলিও ভাইরাস অনায়াসেই আসতে পারে বিদেশ ভ্রমণের মাধ্যমে। পোলিও মুখে খাওয়ালে এই ঔষধ প্রথমে খাদ্যনালী, তারপর ক্ষুদ্রান্ত এবং আরও পরে রক্তে মিশে গিয়ে শরীরে ক্ষতিকর জীবাণু ধ্বংস করে, যা পোলিও ইঞ্জেকশনের দ্বারা সহজে সম্ভব নয়। এই ভাইরাস মুখ বা দূষিত খাবারের মাধ্যমে প্রবেশ করার পর গলা ও অন্ত্রে অবস্থান করে, বংশবৃদ্ধিও করে, বিশেষ করে মেরুদণ্ড এবং মস্তিষ্কের স্নায়ুগুলোকে আক্রমণ করায় ক্ষতিগ্রস্ত হয়।
এর পরিমাণ

0: গতিতে বিকলাঙ্গ হয়ে পড়ে শিশু। এবার আমরা 28 জুন 2026 পোলিও রবিবার উদযাপন করব। জন্ম থেকে 5 বছর পর্যন্ত সমস্ত শিশুকে 2 ফোঁটা টিকা অবশ্যই খাওয়াবো বাড়ির সবচেয়ে কাছের কেন্দ্রটিতে নিয়ে গিয়ে। গুরুতর অসুস্থ ছাড়া সমস্ত শিশু এই কর্মসূচিতে সামিল হবে। নারীর স্পন্দনের মতো একই দিনে সমস্ত শিশুকে পোলিও খাইয়ে আমরা ওদের অতিরিক্ত সুরক্ষা দেব। আমাদের ষড়ঋতুর এদেশ বৈচিত্র্য সমৃদ্ধ। শীত আর বর্ষা ঋতু পোলিও ভাইরাসকে বেঁচে থাকতে ও বংশবিস্তারের উপযোগী পরিবেশ দেয়। আজ আমাদের দুয়ারে বর্ষা, তাই পালস পোলিও খাওয়ানোর মতো বিশেষ উদ্যোগকে অবহেলা করার কোনো উপায় নেই, যতই নিয়মিত টিকাকরণ হোক না কেন। এই কর্মসূচিতে অংশগ্রহণ করব, এই হোক অঙ্গীকার। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন রীনা সামন্ত।
1: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টসে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন আসাভরি টরি রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত ভীমসেন যোশী।

0: এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন আসাভরি তোড়ি রাগে খেয়াল। শিল্পী ছিলেন পণ্ডিত ভীমসেন যোশী। আকাশবাণী শিলিগুড়ি, সীমান্ত কথা।
1: সীমান্ত কথা সীমান্ত ঘেরা উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবাসী মানুষদের জীবন জীবিকার চালচিত্র তুলে ধরা হবে এই অনুষ্ঠানে।
2: সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আমরা শুনব ভারত নেপাল সীমান্তবর্তী অঞ্চল থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। ঘড়িতে তখন সকাল ১০টা। আমরা বেরিয়ে পড়লাম 31 নম্বর জাতীয় সড়ক ধরে নকশালবাড়ির উদ্দেশ্যে। সময়টা যেহেতু শীতকাল, তাই চারিদিকে বেশ ঘন কুয়াশা, শিলিগুড়ির যানজট ও কোলাহল এসব তো রয়েছে। সব কিছু পেরিয়ে গাড়ি ছুটে চলল পশ্চিম দিকে। রাস্তার ডান পাশে সবুজ চা বাগান, আর দূরে ডান দিকে তাকালেই দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট বাড়ি। পাহাড়ের কোল ঘেঁষে আমাদের হাতছানি দিয়ে কাছে ডাকছে। কথা বলতে বলতে পেরিয়ে গেলাম বাগডোগরা কেষ্টপুর, এসে উপস্থিত হলাম ভারত নেপাল সীমান্তবর্তী অঞ্চল নকশালবাড়ি ব্লকের বেন্দাইজোত গ্রামে। আমাদের সামনে বেন্দাইজোত প্রাথমিক বিদ্যালয়। ঢুকে পড়লাম বিদ্যালয়ে, মনে পড়ে গেল শৈশবের স্মৃতি।

0: দার খোল।
1: তোমার নাম কি?
2: প্রেমজিৎ সিংহ।
1: তুমি কোন ক্লাসে পড়ো?
2: ফাইভে।
1: তোমার নাম কি?
2: ওমকার পাল।
1: তোমার?
3: রণজয় সিংহ।
1: তোমার?
4: অরণ্য সিংহ।
1: আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো?
2: থ্রি।
1: তুমি?
2: ফাইভ।
1: তুমি?
4: থ্রি।
1: তুমি?
4: ফোর।
1: আচ্ছা, তোমাদের স্কুলে মিড ডে মিল দেওয়া হয় তো?

0: আচ্ছা, কি কি খাওয়ানো হয় মিড ডে মিলে?
1: ডাল, আলু ভাজি, ডিম, তারপরে তারপরে
0: শাকসবজি খাওয়াই তো? শাকসবজি ডাল খাওয়াই তো?
1: হ্যাঁ,
0: আচ্ছা, সব লেট্রিন বাথরুম সব ঠিক আছে? বাথরুম পায়খানা সব ঠিক আছে?
1: গুলো একটু ভালো নেই।
0: আচ্ছা, স্কুলে এমনি খেলাধুলা গান বাজনা হয়?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তোমার নাম কি?
1: আমার নাম অরণ্য।
0: তুমি কোন ক্লাসে পড়ো?
1: ফোর।
0: ক্লাস 4-এ। তুমি একখানা কবিতা আবৃত্তি পাঠ করতে পারবে তো? কবিতার লেখক কে?
1: সুনীল মল বসু।
0: বলো কবিতা বলো।
1: আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথাও না বড় হয়ে কাজেও বড় হবে, মুখে হাসি বুকে বলতে যে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পান, বিপদ আসলে কাজে হো আগুন, নাই কি শরীরে তব রক্ত মাংস পর, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পরে রয়।
0: তোমার নাম বলো।
1: ওমকার পাল।
0: তোমার বাড়ি?
1: ব্যাঙ্গাইজোত।
0: ব্যাঙ্গাইজোত। তুমি কোন ক্লাসে পড়ো?
1: 3।
0: তুমি কবিতা পাঠ করতে পারবে?
1: হ্যাঁ।
0: কোন কবিতা?
1: আগমনী
0: বলো দেখি।
1: আগমনী প্রেমেন্দ্র মিত্র, বর্ষা করে যাবর যাবর শীতক্ষণ দূর, এরই মধ্যে মিষ্টি কিন্তু হয়েছে রোদ্দুর, কিন্তু হয়েছে রোদ্দুর, মেঘগুলো সব দূর কাছে পারছে না নাকি বুঝতে, ছুটবে নাকি যাবে উনে ছুটবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে, থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক, হাঁকটা যদি হোক না যাবর মধ্যে ফাঁকির ফাঁক, আকাশ বাতাস আনব না আনব না আজ শুনি একার একুন ধ্বনি, চিরনতুন হয়ে অচিন একার আগমনী।
0: থ্যাংক ইউ।
2: কথা বলে নিলাম বেন্দাইজোত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে, বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী পিঙ্কি দাস। বিদ্যালয় এবং গ্রামের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক আমাদের সামনে তুলে ধরলেন।
0: আচ্ছা, এই বিদ্যালয়ের আপনি শিক্ষিকা তো?
3: হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা, কোন কোন ক্লাসে আপনি পড়ান?
3: আমি এখনো পর্যন্ত প্রতি ক্লাসেই, আমার 4 বছর হয়ে গেছে এখানে শিক্ষকতার, আমি প্রতি ক্লাসেই মোটামুটি যোগদান করি, এবং আমি মেইনলি আর কি আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইংলিশ, আমি ওই সাবজেক্টটাই বেশি দেখাশোনা করি।
4: আচ্ছা, আপনি যে গ্রামে আছেন বা যেখানে আপনি রয়েছেন, শিক্ষিকা হিসেবে গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনার সচেতনতা করার জন্য আপনারা কোনো উদ্যোগ নিয়ে থাকেন?
3: হ্যাঁ, অবশ্যই নিয়ে থাকে, এবং এখন গ্রামেও সচেতনতা অনেক বেড়েছে আগের থেকে, প্রতিটা ঘরেই আমরা যখন এই যে বছরের শেষ থেকে আমরা শুরু করি এবং বছরের প্রথম মানে পর্যন্ত এইটা চলে, মানে পরের বছর যেহেতু আমাদের শিক্ষাবর্ষটা শুরু হয় জানুয়ারি মাস থেকে, তো আমরা গ্রামে যাই প্রতিটা বাড়িতে বাড়িতে, এবং সেখানে নতুন বাচ্চা যদি ভর্তি হওয়ার মতন থাকে বা কোনো যদি স্কুল ছুট বাচ্চা থাকে, আমরা সেগুলো তাদেরকে জানাই, এবং তারা যাতে আমাদের স্কুলে ভর্তি হয় এবং তাদের কিভাবে আরো জাগরুক করা যায় সেটা আমরা চেষ্টা করি।
4: আচ্ছা, কি কি পালন করা হয় আপনার বিদ্যালয়ে বা আপনারা কি কি শেখান ছাত্রছাত্রীদের?
3: ছাত্রদের আমরা পড়াশোনার বাইরে বলতে গেলে আমরা যেগুলো কালচারাল প্রোগ্রাম হিসেবে আমরা আমাদের বিভিন্ন মনীষীদের জন্মদিনগুলো আমরা পালন করি, তাছাড়া
4: কি কি জন্মদিন পালিত হয়?
3: বিদ্যাসাগরের জন্মদিন পালিত হয় এবং স্বামী বিবেকানন্দ, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললাম, স্বামী বিবেকানন্দ, আব্দুল কালাম, সবার, জওহরলাল নেহরু, ওনাদের জন্মদিন পালিত হয়।
0: আচ্ছা, আপনার বিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কি নাচ গানের সাথে যুক্ত?
3: হ্যাঁ, নাচ গানের সাথে যুক্ত আছে, এবং তাদের বাচ্চাদের গান, নাচ এবং তার সাথে আঁকাও তারা কিন্তু খুব ভালোভাবে আর কি নিজেরা নিজেদের উৎসাহে কিন্তু করে থাকে।
0: চারদিকেই গ্রাম, তো গ্রাম থেকে সব বাচ্চারা আসছেন তো?
3: হ্যাঁ, গ্রাম থেকেই আসছে
0: সব, পাশেরে সব, কিন্তু বাইরের থেকে কেউ আসে কি কোনো স্টুডেন্ট?
3: না, বাইরে থেকে না, আমাদের বেঙ্গাইজোত আছে, পিছনে রঘুজোত আছে, চামারজোত আছে, এই সমস্ত এই গ্রামটা নিয়েই কিন্তু বেশ অনেকটা দূরেও আছে, মানে গ্রাম এবং পাশের গ্রাম এই ধরনের এই বাচ্চাগুলোই আসে কিন্তু, মানে গ্রাম এবং তার পাশের গ্রাম।
0: আচ্ছা, ও বাচ্চাদের আসার ক্ষেত্রে কোনো রকম চলাফেরা যাতায়াতে কোনো অসুবিধা হয় তাদের?
3: না, এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি, আমরা প্রথম প্রথম যখন বাচ্চারা ছোট থাকে, যখন ভর্তি হয় প্রাক প্রাথমিকে 5 বছরের বাচ্চা, তখন আমরা বলে দিই যাতে ওদের গার্জেনরা আসে ওদেরকে ছেড়ে দিয়ে যায়, কিন্তু তারপর থেকে বাচ্চারা যখন নিজেরা যাতায়াত করতে শিখে যায় ওরা একা একা কিন্তু যাতায়াত করে।
0: আচ্ছা, এই স্কুলের আশেপাশে কোনো স্বাস্থ্যকেন্দ্র কিংবা কোনো ICDS আছে?
3: স্বাস্থ্যকেন্দ্র বলতে, স্বাস্থ্যকেন্দ্র নকশালবাড়ি স্বাস্থ্যকেন্দ্র আছে, কিন্তু ICDSটা আছে পাশের গ্রামে রয়েছে ICDS।
0: অশেষ ধন্যবাদ আপনাকে।
3: ধন্যবাদ।
2: ছাত্রছাত্রীদের দুপুরের খাবারের দায়িত্বে যারা রয়েছেন কথা বলে নিলাম তাদের সাথেও।

0: আচ্ছা দিদি, আপনাকে নমস্কার।
1: আচ্ছা নমস্কার,
0: আপনার নাম কি?
1: সাবিত্রী রায়।
0: আপনি এই স্কুলে কি করেন, কি কাজে নিয়ে?
1: মিড ডে মিলে
0: আপনি রান্না করেন?
1: হ্যাঁ রান্না করি।
0: তো রান্না প্রত্যেক দিন কি খাবার রুটিন আলাদা হয়?
1: হ্যাঁ আলাদা হয়।
0: আচ্ছা,
1: কোনো দিন আলু সয়াবিন হয়, হ্যাঁ কোনো দিন ডিম আলুর তরকারি হয়, কোনো দিন সবজি ডাল, একটা মানে মেস সবজি হয় আবার ডাল হয়।
0: আচ্ছা, তো বলছি আপনি কতদিন ধরে এই কাজে নিযুক্ত?
1: আমি প্রায় মনে হয় 12-13 বছর হয়ে গেল আমার।
0: 12-13 বছর। আপনার বাড়ি কি এই কাছে?
1: কাছে।
0: আর আপনার বাড়ি থেকে কেউ পড়াশোনা করে এই বিদ্যালয়ে?
1: বড় দাদার মানে বৌমার ছেলে পেলেগুলা পড়তেছে, পড়াশোনা করতেছে নাতিগুলা।
0: আচ্ছা দিদি, আপনি এই এখানে যে মিড ডে মিলে রান্না করছেন, এছাড়াও আপনি আর কি কাজ করেন?
1: আর কিছু করি না, বাড়িতে গিয়ে আর এখন কি করবো, এই বসে আমি আর কি কাজ করব।
0: তো এই বাচ্চাদের রান্না করে যে খাওয়াচ্ছেন তাতে ভালো লাগছে তো?
1: হ্যাঁ খুব খুশি লাগছে, সব বাচ্চারা মাসি মাসি করে ডাকে, ভালোভাবে রান্না টান্না করে খাওয়াই, ওরাও খুশি পায়।
0: আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন।
2: বেঙ্গাইজোত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্রনাথ বর্মন।
0: আপনি কতদিন যাবত এখানে চাকরি করছেন?
3: 18 বছর।
0: 18 বছর। এখানে শিক্ষক শিক্ষিকা কতজন আছে?
3: এখানে আমাদের বর্তমান সহকর্মী 2 জন দিদিমণি আছেন, 3 জন স্যার আছেন, আমি হেড স্যার আছি।
0: আপনি কোন কোন ক্লাসের সাবজেক্ট নেন?
3: আমি ধরুন আমার নির্দিষ্ট ক্লাস 5ম শ্রেণীতে পড়াই, তার স্বাস্থ্য এবং অন্যান্য ক্লাসগুলোতেও আমি যখন ফাঁকা থাকে সেবাটাই আমি যাই, এবং অন্যান্য স্যাররা আমাদের নানাভাবে ক্লাসগুলো আমরা রুটিনটা করেছি আর কি।
0: আচ্ছা, ছাত্র সংখ্যা কত, ছাত্রী সংখ্যা কতজন?
3: 106 জন মোট ছাত্রছাত্রী, এর মধ্যে ধরুন প্রায় কাছাকাছি অর্ধেক অর্ধেক ছাত্রছাত্রী।
0: আচ্ছা, এখানে বাথরুম টয়লেটের ব্যবস্থা কেমন আছে?
3: এখানে বাথরুম টয়লেটে আমি সত্যি কথা বলতে কি, আমরা যেমন ব্যারিয়ার ফ্রি একটা টয়লেট করেছি, ও ছাদের নিচে আপনি দাঁড়িয়ে ভাতও খেতে পারবেন, এত সুন্দর রাখি আমরা। আদতে পুরো স্কুলটা দেখাশোনার দায়িত্ব প্রধান শিক্ষকের মধ্যেই যেমন পড়ে আর কি, আমরা মাঝে মাঝে সুইপার নিয়ে আসি এবং ছাত্রছাত্রী দিয়েও আমরা কিছু কিছু কাজ আমরা নিজেরাও সাথে থেকে করি এবং ওদেরকে দিয়ে করাই, যেটা হাতে কলমে যাতে ওরা শিখতে পারে, যে পরিষ্কার পরিচ্ছন্নতা নিজেরা যারা করে আর কি, নিজেদের বাড়িঘর বা স্কুল গৃহ এবং নিজের দায় দায়িত্বগুলো যাতে ভবিষ্যতে পালন করতে পারে, সেই চেষ্টা আমরা সবসময় করে যাই আর কি।
0: স্যার বলছি যে এখানে মিড ডে মিলের ব্যবস্থা আছে তো?
3: মিড ডে মিলের ব্যবস্থা তো বহুদিন থেকেই আছে, আমি যে এর আগের স্কুলে ছিলাম বলাইঝরা প্রাথমিক বিদ্যালয়ে, 2002 সাল থেকেই এটা কেন্দ্র সরকারের প্রজেক্ট এবং তখন থেকে আমরা মিড ডে মিলের দায়িত্বে আমি পালন করে আসছি। এখানে 2008 সালে এসেছি, তখন থেকে এখানে মিড ডে মিলে আমরা সুন্দরভাবে পরিচালনা করি।
0: আচ্ছা বলছি, মিড ডে মিলে প্রতিদিন তো রুটিন চেঞ্জ হয় তো খাবারটা?
3: হ্যাঁ প্রতিদিন রুটিন চেঞ্জ হয়, এভাবে আমাদের একটা রুটিন দেওয়াও আছে, কোনো দিন বিশেষ করে প্রায় আমরা 2টো সবজি রাখার চেষ্টা করি, ডাল সবজি বা ডাল আলু ভাজা বা ধরুন সয়াবিন সবজি, এবং তার সঙ্গে ধরুন চিকেনও কখনো থাকে, ডিম তো থাকেই প্রায়।
0: রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো প্রকল্প আসছে কি বা পাচ্ছেন আপনি?
3: কেন্দ্র সরকারের প্রকল্প আমাদের বলতে গেলে মিড ডে মিলের যে বিষয়টা, এটা কেন্দ্র সরকারের একটা পরিচালিত এবং এটা কেন্দ্র সরকার মাধ্যমে হচ্ছে বলেই আমার মনে হয় এটা খুব ভালোভাবে চলছে, তার সঙ্গে যেটা রাজ্য সরকারও এখানে কিছু বিয়ার করে, এবং কেন্দ্র সরকার সবসময় সর্বশিক্ষা মিশনের মাধ্যমে আমাদের খোঁজখবরগুলো নিচ্ছেন, কোথায় কী ঘাটতি আছে না আছে ওগুলো দেখছেন, এবং কোথায় ছাত্রছাত্রী কী করে না করে, এবং প্রকল্পের ক্ষেত্রে সম্প্রতি আর কি বহুদিন যাবত যেটা হয়েছে আর কি, আমাদের ব্যাংডুবি যে আর্মি ক্যাম্প আছে সেখান থেকে মেজর জেনারেল এসে স্কুল পরিদর্শন করেন এবং করে তারা একটা প্রকল্প এখানে সম্প্রতি দিয়েছেন। প্রকল্পটা বিশেষ করে এটা সংস্কারমূলক একটা প্রকল্প, পরিষ্কার ওই নামটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে ভারত সরকারের এখানে কোথাও কোথাও রিনোভেশন মানে সংস্কার মানে একদম পুরো স্কুল রং করা হবে, রাস্তা কোথাও দরকার আছে কিনা, ছোট স্কুল ঢোকার গেটের সামনে এটা করা হবে, এবং সাইড কোথাও ওয়াল ফাঁকা আছে কিনা ওটা করা হবে, এবং যেখানে যেখানে দরকার আর কি, মানে সেটা একটা মডেল স্কুল হিসেবে যাতে এরকম একটা হয় এরকম স্কুল আমরা তৈরি করার জন্য ওনারা উদ্যোগ নিয়েছেন, তার সঙ্গে ল্যাপটপ দেবেন এবং ল্যাপটপের মাধ্যমে যাতে পড়াশোনা করানো যায় সেই ব্যবস্থাও।

0: আমরা চেয়েছি এবং কিছু চেয়ার টেবিল এবং স্কুলের অন্য অন্য বিষয়গুলো সবগুলোই দেখার চেষ্টা করছেন আর কি এই প্রকল্পের মাধ্যমে।
1: আচ্ছা, বলছি যে এই স্কুল তো দীর্ঘদিনের পুরনো স্কুল, তো স্থাপিত কত সালে হয়েছে?
0: এখানে তো 1957,
1: অনেক দিনের কথা। আচ্ছা, এখান থেকে এই পঞ্চম শ্রেণী পাশ করার পর ষষ্ঠ শ্রেণীতে যখন উত্তীর্ণ হয় তো কোন স্কুলে তখন ভর্তি হয়?
0: এখান থেকে পাশ করার পর নন্দপ্রসাদ বয়েজ হাই স্কুল, নন্দপ্রসাদ গার্লস হাই স্কুল, কটিয়াদহ জুনিয়র হাই স্কুল, এখানে ওরা যায় গিয়ে ভর্তি হয় এবং দূরত্ব প্রায় ধরুন এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার 2 কিলোমিটার এর মধ্যেই পড়ে আর কি।
1: আচ্ছা, তাদের যাওয়া আসার সুবিধা?
0: যাওয়া আসার সুবিধা বলতে আমি দেখছি এখানে এত যানবাহন আছে, যারা ছেলেমেয়েরা বেশিরভাগটাই টোটো ব্যবহার করছে এবং কেউ হয়তো বাবা মা পৌঁছে দিচ্ছে এবং নিজেরা কেউ হয়তো দুই একজন হেঁটে যাচ্ছে, এরকম দেখছে আর কি।
1: ঠিক আছে, আপনার থেকে অনেক আমরা ইনফরমেশন পেলাম। তো
0: আরেকটা জিনিস জানার বলার ছিল আমার, যে ধরুন স্কুলে আসার পর আমি 4-5টা গাছ মানে বৃক্ষ দেখেছিলাম, সেখানে আমি এখানে অনেকগুলো বৃক্ষ লাগিয়েছি, তার মধ্যে বলতে পারি এখানে বকুল গাছ, মেহগনি গাছ, তারপরে ধরুন কৃষ্ণচূড়া, হ্যাঁ কদম গাছ তো আছেই এবং আমাদের সেগুন গাছও 3টা আছে এবং তার সঙ্গে আমরুল, যেটা জারুল গাছ, হ্যাঁ এবং এ ধরনের নানা রকম মানে আমরা কাঁঠাল গাছও লাগিয়েছি এবং পিছনে আমাদের আছে ধরুন জারুল মেহগনি তো আছেই, তাছাড়া কৃষ্ণচূড়াও আছে এবং অন্যান্য গাছগুলো অনেক গাছ আমরা রেখেছি।
1: ধন্যবাদ স্যার আপনাকে।
0: ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার।
2: গ্রাম থেকে বেরোনোর মুখেই দেখা হয়ে গেল এই গ্রামের বাসিন্দা তুলসী রায়ের সাথে, কথার ফাঁকে শোনালেন মাটির গান।
3: আপনাদের বাড়ি এখানে?
4: হ্যাঁ, এখানে আমাদের বাড়ি।
3: কত বছর ধরে আছেন?
4: বিয়ে হয়ে পর থেকে এখানে আছি।
3: বাহ, তো আপনাদের এখানে মহিলাদের জন্য কোনো স্বনির্ভর দলের সুযোগ সুবিধা আছে সরকারি?
4: আছে, আমরা সবাই দল করি।
3: ও আচ্ছা, আপনারা দল করেন, কজন আছে আপনাদের দলে?
4: আমাদের প্রত্যেকটা দলে 11 জন করে।
3: তো আপনারা এই দল থেকে কি কি সুযোগ সুবিধা পান, লোন পান?
4: হ্যাঁ, লোন পাই, সপ্তাহে করে আমরা টাকা জমা একটা ফান্ড তৈরি করি।
3: আপনারা এই টাকা জমিয়ে লোন নিয়ে কি করেন?
4: কেউ মেয়ের বিয়ে দেয়, কেউ বাড়ি করে।
3: আপনারা কি করছেন?
4: আমরা একটা ব্যবসা করব বলে ভাবছি।
3: এই কাজগুলো ছাড়া মানে ব্যবসা করার চিন্তা ভাবনা, নিশ্চয়ই সবাইকে বাড়ি ঘর সামলাতে হয়, এগুলো বাদ দিয়ে আপনি কিছু করেন?
4: না, আমি বাড়িতেই থাকি, গান বাজনা ভালোবাসি, আমাদের একটা গানের দল আছে।
3: বাহ, তা আপনার লোকসঙ্গীত গান?
4: হ্যাঁ, লোকসঙ্গীত, ভাওয়ালিয়া, ভাটিয়ালি, এইসব।
3: বাহ, তাহলে আমরা একটা ছোট্ট করে আপনার থেকে একটা গান শুনে নিই।

0: নমস্কার।
1: বাহ, খুব ভালো। এ ধরনের লোকসঙ্গীতগুলো আমাদেরকে আরও মাটির দিকে আকৃষ্ট করে, খুব ভালো লাগলো, ধন্যবাদ।
2: গ্রামের মানুষদের আন্তরিকতায় আমরা অভিভূত। চারিদিকে সবুজ শস্যক্ষেত, সবুজ গাছপালা বনানি, মাঠে কৃষকরা আপন মনে কাজ করে চলেছেন, আর বিদ্যালয়ের ছোট্ট ছোট্ট শিশুরা হাত নেড়ে আমাদের বিদায় জানাচ্ছেন, আবার আসবেন। এই কথাটা শুনে আলাদা এক অনুভূতি জাগলো মনে। হাত নেড়ে তারা আমাদের বিদায় জানালো। আমাদের গাড়ি ছুটে চলল শিলিগুড়ির দিকে। সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আমরা শুনলাম ভারত নেপাল সীমান্তবর্তী অঞ্চল নকশালবাড়ি ব্লকের বেঙ্গাইজোদ গ্রাম থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। গ্রন্থনা সম্প্রীতা আচার্য, সম্পাদনা বিকাশ পাল।

0: আকাশবাণী শিলিগুড়ি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন অতুল প্রসাদের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী গায়ত্রী বসু।

গানটি শুনলেন শর্বাণী সেনের কণ্ঠে। এই গানটির সঙ্গে শেষ হল অতুল প্রসাদের গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT।

এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিইআরটি উমাং, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

শুরু করছি আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু কানে। শ্রোতা বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আপনারা ফোন করুন এই নম্বরে 9434076705। তবে আমাদের আজকের বিষয় বলবার আগে কিন্তু আমরা শুনে নেব একটি গান, শিল্পে শ্রীকান্ত আচার্য।

0: অনুষ্ঠানের শুরুতেই আমাদের সাথে জুড়ে গেছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ দিদি নমস্কার।
0: নমস্কার,
1: আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: নমস্কার অমিতাভবাবু।
1: হ্যাঁ নমস্কার দিদি, কেমন আছেন?
0: আছি, ভালো আছি, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ হ্যাঁ দিদি, কিন্তু গরম, ভীষণ গরম, এই গরমে আর ভালো থাকা যাচ্ছে না। মানে চেষ্টা করছি ভালো থাকতে, হ্যাঁ, কিন্তু মানে এত হিউমিডিটি, এত ঘাম শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, লবণ জল কত খাবো বলুন। হ্যাঁ
0: সেই,
1: যাই হোক, আজকে
0: আজ আমাদের কিন্তু বিষয়টা একটু ভিন্ন ধরনের রেখেছি। আমি
1: হ্যাঁ
0: এখনো
1: কি
0: বলিনি, শুরু এখন শুরু করছি আর কি।
1: হ্যাঁ
0: আমাদের
1: বলুন।
0: আজকের লাইভ ফোন ইনের বিষয় রেখেছি যে গাড়ি চালানোর ক্ষেত্রে পথে সতর্কতা কি শুধু নির্দিষ্ট গাড়ির চালকের ক্ষেত্রেই প্রযোজ্য?
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, না
0: একটু
1: না,
0: ভিন্ন ধরনের রেখেছি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, খুব ভালো করেছেন। মাঝে মাঝে ভিন্ন ধরনের স্বাদ আমরা উপভোগ না করলে, সেই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর দিয়ে যদি রোজই ভাত খাই, তাহলে তো কিন্তু জিনিসটা বিস্বাদ হয়ে যাবে। তো খুব সুন্দর বিষয়টা। হ্যাঁ দেখুন, শুধু গাড়ি চালকরাই কিন্তু দায়ী নন, গাড়ি চালকরা, এখন যেটা নিয়ম হয়েছে নতুন করে, মানে সবাই যেটা মানছেন, হ্যাঁ, সিট বেল্ট পরছেন, হ্যাঁ, তারপর ধরুন ওই যে ফোন দেখা যেটা, হ্যাঁ, তারপর ধরুন ওই যেটা ড্রাঙ্ক, এখন তো অনেক রকম মেশিন বেরিয়ে গেছে, হ্যাঁ, সেটাও ধরুন মানে চালকরা মানছেন। কিন্তু সাবধান, আমাদের পথচারীরা, আমরা যারা পথচারী, হ্যাঁ, আমাদেরকেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কেন, সেফ ড্রাইভ সেফ লাইফ, হ্যাঁ, এটা যেমন একটা মানে কথার কথা, তেমনি সে
0: হ্যাঁ
1: ড্রাইভ যিনি সেভ সেভ করছেন, আবার আমাদের লাইফটাকেও তো সেভ করতে হবে। হ্যাঁ আমরা
0: অবশ্যই,
1: সেইভাবেই অবশ্যই রাস্তা পার পেরোবো, সেইভাবে, হ্যাঁ, যেভাবে ট্রাফিক আইনে যেটা বলা আছে সেইভাবেই, সেই অনুসারেই আমরা রাস্তা পার পার হব। আর
0: একদম।
1: দিদি আর একটা
0: হুম
1: কথা,
0: হুম
1: আমি একদিন, হ্যাঁ, মানে হাইওয়েতে, হ্যাঁ, একজন অন্ধ মানুষ,
0: হুম
1: হ্যাঁ, মানে তাকে, হ্যাঁ, যখন রাস্তা পার করে দিয়েছিলাম,
0: হুম
1: তখন
0: হুম
1: তিনি আমার মাথায় হাত রেখে বলেছিলেন, বেঁচে থাকো বাবা। অথচ এত লোক রাস্তায় পেরোচ্ছেন, কিন্তু
0: হুম
1: তাকে কেউ সাহায্য করছেন না। তো আমি দেখলাম যে এই রাস্তা, ধরুন NH-60 যেটা আমাদের বলে
0: হুম
1: হাইওয়ে,
0: হুম হুম হুম
1: সেটা সব সময় ব্যস্ত, এত ব্যস্ত যে মানে রাস্তা পারাপার করার আর সেখানে কোনো সিগন্যাল ব্যবস্থা সেদিন বিভ্রাট ছিল। তো
0: আচ্ছা,
1: আমি সেই, হ্যাঁ, আমি সেই উপকারটা করে, মানে সেই ভদ্রলোককে, হ্যাঁ, রাস্তা পার করে দিয়ে সেই উপকারটা করে আমি নিজেকে খুব ধন্য মনে করেছিলাম। কারণ কারণ হচ্ছে, ধরুন আমরা সবাই আইন যতটুকু মানি, আইন ভাঙতে কিন্তু তত দেরি করি না। হ্যাঁ
0: একদম,
1: এটুকুই শেয়ার করলাম, ভালো
0: আপনি
1: থাকবেন,
0: খুব
1: নমস্কার।
0: গুরুত্বপূর্ণ কথা একটি বললেন শেষে অমিতাভবাবু, যে আমরা আইন মানি যত না তার চেয়ে বেশি আইন ভাঙি, অর্থাৎ আমরা এখনও শৃঙ্খলার মধ্যে ঠিক ঢুকতে পারিনি। নমস্কার, ভালো
1: হ্যাঁ দিদি
0: থাকবেন এবং
1: নমস্কার,
0: সচেতন
1: হ্যাঁ
0: করবেন
1: নমস্কার,
0: আপনার আশেপাশের সবাইকে। শ্রোতা বন্ধুদের কাছ থেকেই কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ মতামত পাই। খুব খুব সুন্দর একটি কথা বললেন যা আমাদের প্রত্যেককে নাড়া দিয়ে যাবার মতো, যে আমরা আইন ভাঙি। হ্যাঁ, প্রতিদিন কিন্তু খবরে কাগজের পাতা উল্টালে বা নিউজ চ্যানেলগুলোতে যদি আমরা চোখ রাখি সকাল থেকে, ইলেকট্রনিক মিডিয়া যে কোনো রকম সংবাদ মাধ্যমে দুর্ঘটনার খবর চোখে পড়ছে। কোনোটা হয়তো চালকের দোষে, কোনোটা গাড়ির যারা সওয়ারি অর্থাৎ গাড়িতে যারা রয়েছে, হয়তো তারা এমন বিশৃঙ্খল কিছু পরিস্থিতি সৃষ্টি করছে যাতে চালকের মনোসংযোগ ব্যাহত হচ্ছে। আবার কিছু ক্ষেত্রে পথচারী যারা, তারা হয়তো এমনভাবে রাস্তা পার হচ্ছেন বা হয়তো উল্টো দিক থেকে গাড়িটা ট্রাফিক ভেঙে এমনভাবে বেরিয়ে আসছে, তার ফলে দুর্ঘটনা হচ্ছে। কিন্তু শব্দ কিন্তু একটি, দুর্ঘটনা। দুর্ঘটনা কিন্তু বলে আসে না যে

তোমার ক্ষেত্রে হবে, আমার ক্ষেত্রে হবে না, দুর্ঘটনায় আহত হলে তুমি হবে, আমি হব না, এরম কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। হয়তো আজকের আলোচনাটা খুব গুরুগম্ভীর, তাই আবারও একটু সুরের জগতে ফিরে যাই, শুনে নিই শুভ মেতার কণ্ঠে একটি গান।

0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার দিদিভাই।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল দিদিভাই।
0: নমস্কার প্রবীর বাবু।
1: হ্যাঁ দিদিভাই, ভালো আছেন তো?
0: হ্যাঁ, ভালো আছি। আপনি
1: হ্যাঁ,
0: আজ?
1: বন্ধুত্বের নাকি কথা হচ্ছে, সর্দি মনে হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: সর্দি লেগে আছে মনে হচ্ছে তো দিদিভাই।
0: তাই?
1: হ্যাঁ ঠিক। হ্যাঁ, এক একটা এক প্রাণ, সেই জন্য আর কি জিজ্ঞেস করা দিদিভাই, যে ভালো আছেন কিনা। আপনারাও তো জিজ্ঞেস করেন কিরকম আছেন
0: হ্যাঁ
1: আপনারা,
0: হ্যাঁ
1: সেটাই। এই যে এইটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর আজকে বিষয়খানা দুর্দান্ত।

0: হ্যাঁ,
1: হ্যাঁ
0: ট্রাফিক আইন, দেখুন ট্রাফিক আইন আমরা তো অনেক সময় মানি না, মানে
1: হ্যাঁ
0: লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, দেখবেন দাঁড়িয়ে লোক ওইসব কুকীর্তি করছে,
1: হ্যাঁ
0: থুতু ফেলবেন না, থুতু ফেলছে,
1: হুম
0: এই
1: হুম
0: জিনিসগুলো আমরা কিন্তু সচেতন এখনো পর্যন্ত হই নাই। তো
1: হ্যাঁ হ্যাঁ
0: সিগন্যাল রেড হয়ে আছে, হ্যাঁ, ও গাড়ি ঘুষ করে বার করে নিয়ে চলে গেল। তো
1: হুম
0: এই
1: হুম
0: জন্য অ্যাক্সিডেন্টটা সব সময় হয়ে থাকে,
1: হুম হুম
0: এবং আমরা নিজেদের দোষে কিন্তু অ্যাক্সিডেন্টটা বেশি করে করে ফেলি। এবং
1: একদম
0: যখন, হ্যাঁ, যখন ট্রাফিক দেখবেন থাকে দাঁড়িয়ে, সে হয়তো বলছে যে হাত দেখাচ্ছে যে তোমরা পেরোইও না, আর তার মধ্যে দৌড়ে পেরিয়ে গেল। যদি সেই গাড়িটা স্পিড থাকে
1: হুম
0: তাহলে তো আপনি পড়বেন আর মরবেন। তো সেই
1: একদম
0: জায়গা থেকে আমরা কিন্তু আমরা নিজেরাই ওই কন্ট্রোলটা নিজেদের মধ্যে নেই,
1: হ্যাঁ
0: আমাকে আগে যেতে হবে, আগে কাজ করতে হবে, আবার ফিরে আসতে হবে। তো সেই জায়গা থেকে দেখুন ট্রেন চলতে চলতে ট্রেনের উপরে ঝাঁপিয়ে চাপতে যাচ্ছে,
1: হুম
0: তো
1: হুম হুম
0: আপনি তো পড়বেন। তো সেই জায়গা তো ট্রেনের দোষ নেই আর গাড়িওয়ালারও দোষ নেই, তো তখন আমরা কি করি, সেই গাড়িওয়ালাকে আচ্ছা করে ধরে মার দিই কি গাড়ি পুড়িয়ে দিচ্ছি, কিন্তু যার দোষ সে তারটা আমরা একদম নিয়ে এলাম। তো এইভাবে মানুষ আমরা সচেতন না হলে কিছু জীবনে কোনো দিন কোনো, আপনি যতই আইন করুন
1: সচেতনতা,
0: আইনটা কিছুই
1: হ্যাঁ
0: হবে না।
1: সচেতনতা আনতে হবে জনমানুষের মনে।
0: একশো বার,
1: হ্যাঁ
0: একশো বার, হ্যাঁ,
1: প্রত্যেককেই ভাবতে হবে কিন্তু, দেখুন প্রবীরবাবু, যে আমরা, আমি ঘর থেকে বেরোচ্ছি, আমিও যেমন
0: হ্যাঁ,
1: সুস্থভাবে ফিরবো, আমার জন্য যেন
0: অবশ্যই,
1: আর কারোর জীবনহানি না হয় বা অঙ্গহানি না
0: না
1: হয়,
0: না
1: সেও যেন
0: সেটা ঠিকই, আমি,
1: সুস্থভাবে ঘরে ফিরতে পারে।
0: হ্যাঁ,
1: হ্যাঁ এই এই জায়গাটা, এবং পুলিশ প্রশাসন তো এমন নয় যে একটি ট্যাবলেট আমাকে জল দিয়ে গিলে খাইয়ে দেওয়া
0: না না
1: হলো,
0: না না না না তাই
1: আমি
0: নয়,
1: আমি শিখে গেলাম ট্রাফিক আইন, তা তো নয়।
0: না না না,
1: হ্যাঁ
0: শিক্ষার, শিক্ষার দিদি ভাই, শিক্ষার শেষ নেই, আপনি
1: একদম
0: মানে ঠকতে ঠকতে শিখতে হবে, অনেক সময়
1: একদম
0: না ঠকলে আপনি শিখতে পারবেন না। সেই
1: হুম হুম
0: জায়গাটা
1: হুম
0: আমরা কিন্তু যদি সচেতন হতে পারি, হ্যাঁ, এটা তো সরকার সব সময় দৃষ্টি আকর্ষণ করছে,
1: হুম
0: কিন্তু
1: হুম
0: আমাদের মনের মধ্যে ওইটা আছে যে যা বলতে বলুক না, এই কানে দিয়েছি তুলো, কানে দিয়েছি তুলো, আর পিঠে দিয়েছি কুলো। তো এই
1: একদম
0: হচ্ছে ব্যাপার। তো এই জায়গা
1: একদম
0: থেকে আমাদেরকে দেখুন, কিছুটা এইটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনিও ভালো থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ
0: দিদি।
1: হ্যাঁ হ্যাঁ নমস্কার। আমাদের শ্রোতা বন্ধুদের থেকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ মতামত পাচ্ছি, আসলে কি সচেতনতা তৈরি হতে হবে জনমানসে। কোনো ট্রাফিক দিবস পালন করেও কিন্তু আমরা সচেতন হতে পারবো না, যদি না নিজেদের অন্তরাত্মা সচেতন হয়। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে, নমস্কার। নমস্কার,
0: ও পাখি আশা করে বানে বাসা, বানন ভালো দিলি না, বৈশাখীতে উড়ে গেল আর তো ফাগুন এলো না। ও পাখি আশা করে বানলি বস, বানন ভালো দিলি না। নমস্কার দিলি ভাই,
1: নমস্কার।
0: আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুইজ বলছিলাম।
1: হ্যাঁ খুব সুন্দর গান শোনালেন বিশ্বজিৎ বাবু।
0: গান শোনাচ্ছি দিদি ভাই, দেখুন ত্যাগের তো দিন এমনি, তা দুঃখ যদি মানুষের কোনো কিছু বিষয়ে থাকে
1: হ্যাঁ
0: তাহলে সেই শেয়ার করার আমাদের জায়গা হচ্ছে আপনাদের কাছে। আমরা যে আপনাদের সঙ্গে মেনে মেনে আছি, তা
1: হ্যাঁ
0: সেই গুলো যে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকার জন্য আমাদের মনের কথা কিছু শেয়ার করি।
1: অবশ্যই
0: সেই জায়গায় আমি এমনি ধরুন দৃষ্টিহীন, তারপর কিডনির সমস্যায় ভুগছি, তার সত্ত্বেও কিন্তু সমস্ত বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করি। তা এরই মধ্যেই দেখছি আমার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু, উনি আমাকে খুবই ভালোবাসেন, উনি আমি অসুস্থ হই আমাকে বিভিন্ন ধরনের খাবার দাবার নিয়ে দেখতে আসেন, বিভিন্ন ধরনের ফল, একদম সেই কেউ গেলে সেরকম ধরনের জিনিস নিয়ে যায়,
1: হুম হুম
0: সেরকম ধরনের দেখতে আসেন। কিন্তু আমি বুঝতে পারছি না যে আমার অপরাধটা কোন জায়গায়, যে উনি আমার কল রিসিভ করছেন না, এবং যদি রিসিভ করছেন তা উনি শুধু আমাকে শোনাচ্ছেন, উনি আমার সঙ্গে কথা বলছেন না। আমি

0: জন্যই চিন্তা করি যে দুঃখ দিয়ে জীবন যাদের গড়া, তাদের আবার মানে দুঃখ কিসের, দুঃখটাই তাদের কাছে আনন্দের বিষয়। তা দিদিমা আপনাদেরকেও বলবো একটাই কথা, যে ভাগ্য বিড়ম্বনা মানুষকে যেদিকে ছোটাবে সেদিকেই মানুষ ছুটবে। আমরা তো কোনো সময় কোনো জিনিস আমরা না চাইতেই যখন পেয়ে যাই, আবার সেটা যখন না চাইতেই মানে সেটা যখন তার সঙ্গে কোনো কিছু খারাপ সম্পর্ক না হওয়াতেও সে যদি চলে যায়, তাহলে জানতে হবে এটাও আমার মানে অদৃষ্ট। এইটুকু বললাম, নমস্কার দেবেন, ভালো থাকবেন।
1: হ্যাঁ, আপনিও ভালো থাকবেন, নমস্কার। তো আবারও একটু ফিরে যাই গানে, শুনে নেই রূপঙ্কর বাগচির কণ্ঠে একটি গান।

আজ কিন্তু কিছু কথায় কিছু গানেতে আমরা আলোচনা শুরু করেছিলাম যে গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতা কি শুধু নির্দিষ্ট গাড়ির চালকের ক্ষেত্রেই প্রযোজ্য। কেন এই প্রশ্নবোধক চিহ্নটি রেখেছি তার পেছনে নিশ্চয়ই অনেক কারণ আছে। আমাদের শ্রোতা বন্ধুরা কিন্তু বারে বারে বলছেন যে পথচারী যারা তারা অনেকভাবে ট্রাফিক আইন ভাঙছেন বা অন্য গাড়ি, আমি যে গাড়িতে আছি সে গাড়ি নয়, অন্য গাড়ি রাস্তা দিয়ে পার হওয়ার সময় হয়তো ট্রাফিক নিয়মটা ভাঙল যার ফলে হয়তো দুর্ঘটনা হচ্ছে। কিন্তু আরও একটি বিষয় কিন্তু আমরা উচ্চ রেখে যাচ্ছি। আজকাল যুব সমাজের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যাচ্ছে যে গাড়ি নিয়ে বন্ধুবান্ধব হয়তো কোনো বনভোজনের উদ্দেশ্যে বেরোচ্ছে বা লং ড্রাইভে বেরোচ্ছে। হ্যাঁ, লং ড্রাইভ শব্দটি ব্যবহার করলাম। সেখানে দেখা যাচ্ছে যে হয়তো তাদের গতির প্রতি, কার গতি না গাড়ির গতির প্রতি কোনো লক্ষ্য নেই। তারা ভাবছে যত জোরে ছুটব হাওয়ার বেগে তত যেন আনন্দ লুটব, কিন্তু না, গাড়ি একটি যন্ত্র, কোনো সময় গিয়ে হয়তো তার ব্রেকটিও ফেল করতে পারে। কোনো সময় গাড়ি বলতে পারে আমি আর তোমার কথা মানব না, তুমি আমাকে দাঁড়াতে বলছ আমি দাঁড়াবো না, তুমি আমাকে গতি কম করতে বলছ করব না। তখন কি হবে? কারণ আমি তো তাকে আমার কন্ট্রোলের বাইরে নিয়ে চলে গেছি। যে আনন্দ নিয়ে বাড়ির থেকে বেরিয়েছিলাম বন্ধুবান্ধবের সাথে বা বান্ধবীর সাথে, সে আনন্দ কিন্তু নিমেষে মিলে যাবে ধুলোতে। শুধু আমার আনন্দই মিটে যাবে না, পরিবার, পরিজন, সমাজ, সর্বোপরি সমগ্র পরিবেশে যেন নেমে আসবে ঘোর অন্ধকার। তাই লং ড্রাইভের নামে কিন্তু ঔদ্ধত্য পানা না। লং ড্রাইভে যাব, সব কিছুকে নিজের কন্ট্রোলে রেখে যাব। কোথাও দাঁড়িয়ে দিতে হবে, কোথায় কমা দিতে হবে, কোথায় ফুল স্টপ দিতে হবে জানতে হবে জীবনে, তবেই তো জীবন সুন্দর, সতেজ, উৎফুল্লভাবে এগিয়ে যাবে। আজকের অনুষ্ঠানে অনেক গুরু গম্ভীর বিষয় রেখেছিলাম, যাই হোক শেষ করব কিন্তু সুন্দর একটি গানের মাধ্যমে, শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

এই সুরের সাথে নিয়ে আজ এখানেই শেষ করছি কিছু কথায় কিছু গানে। আকাশবাণী শিলিগুড়ি, এখন বিজ্ঞাপন বেরোতে।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে বেতার্থীদের জন্য অনুষ্ঠান। আজ অনুষ্ঠানে রয়েছে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্য বিষয় ভৌত বিজ্ঞান। পাঠদান করছেন NJP রেলওয়ে কলোনি হাইস্কুলের শিক্ষক পিঞ্জর বোস এবং অংশগ্রহণে ছাত্রছাত্রীরা রীতা দাস এবং স্বাতী রায়।
2: বন্ধুরা, আজকে যেটা আমরা শুরু করব সেটা ক্লাস টেনের চতুর্থ অধ্যায়, যেটা হলো তাপের ঘটনাসমূহ। আজকে আমাদের সঙ্গে তোমরা দুজন আছো, হচ্ছে রীতা দাস আর স্বাতী রায়। এদেরকে সঙ্গেই আজকে আলোচনা করছি এবং বাইরে যারা আছো তারাও মনোযোগ দিয়ে শুনবে। এই চ্যাপ্টারটি খুবই ছোট এবং খুব ইম্পর্ট্যান্ট। এর থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রচুর নম্বর থাকে এবং খুব সহজেই এই নম্বর আমরা পেতে পারি। তা তাপের ঘটনাসমূহ আর কিছুই নয়, তাপের প্রভাবে কোনো একটা বস্তুর উপর। আমরা জানি বস্তু তিন রকম হয়, কঠিন, তরল এবং গ্যাসীয়, তিন রকম জানি আমরা। তাহলে এই বস্তুর উপর তাপ যখন প্রয়োগ করি আমরা, তখন কি কি ঘটবে, এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মূল উপপাদ্য, অর্থাৎ তাপের ফলাফলগুলো। ঠিক আছে,
3: বুঝতে পারছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি।
2: তাহলে তাপ আমরা যখন প্রয়োগ করি, প্রথম যেটা হয় তাপীয় প্রসারণ। প্রসারণ মানে বুঝতেই পারছো, তাপ প্রয়োগ করলে কোনো কিছু প্রসারিত হয়। এবার কঠিন পদার্থের আমরা জানি দৈর্ঘ্য আছে, ক্ষেত্রফল আছে, আয়তন আছে, সুতরাং প্রসারণ তিন রকম হতে পারে। কিন্তু তরল বা গ্যাসের কি দৈর্ঘ্য প্রস্থ হয়, ক্ষেত্রফল হয়?
3: না স্যার,
2: কোনো সময় হয় না, শুধুমাত্র ওদের আয়তন আছে। সেই জন্য তরলের ক্ষেত্রে যখন তাপ প্রয়োগ হবে, তখন দেখা যায় শুধুমাত্র ওর আয়তন প্রসারণটাই ঘটে থাকে। তাহলে তাপ প্রবাহের ফলে প্রথমে কঠিন পদার্থেরটা আমরা আলোচনা করি। কঠিনের তিন রকম প্রসারণ হতে পারে। একটা, প্রথমটাকে বলা হয় রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ, দ্বিতীয়টাকে ক্ষেত্রফল বা ক্ষেত্র প্রসারণ, আর তৃতীয়টাকে আয়তন প্রসারণ। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করবে, সব সময় না বাংলা টার্মগুলোর ইংলিশ টার্মটাও একটু পড়ার চেষ্টা করবে, কারণ ভবিষ্যতে এটা অনেক কাজে লাগবে তোমাদের। যেমন দৈর্ঘ্য প্রসারণকে আমরা লিনিয়ার এক্সপানশন বলি, এবং ক্ষেত্র প্রসারণকে সারফেস থেকে সারফেসিয়াল বা সুপারফিসিয়াল এক্সপানশন বলি, আর আয়তনকে ভলিউম এক্সপানশন। আয়তন জানোই, ভলিউম বলা হয়, ভলিউম এক্সপানশন। তাহলে এই তিন ধরনের প্রসারণ হয় বাস্তব জীবনে। এই

0: উচ্চারণের আমরা অনেক ঘটনা আশেপাশে দেখি। সুতরাং ভৌতবিজ্ঞান যখন পড়বে তখন একটা জিনিস ভালো করে খেয়াল রাখবে যে বাইরের জগতের সঙ্গে কিন্তু বহু কিছু লিঙ্ক হয়ে আছে, আশেপাশে যা দেখছো তার মধ্যেই এই জিনিসগুলো সীমাবদ্ধ আছে। যেমন আমরা দৈনন্দিন জীবনে কি দেখে থাকি, একটা ধরো কাচের বোতলের মাথাটা আটকে গেছে, খুলছে না, তখন আমরা কি করি অনেক সময়,
1: স্যার আমরা আগুনের ইসেতে তাপ উত্তপ্ত করি,
0: মাথায় একটু গরম করি মোমবাতিতে একটু বা আগুনে একটু গরম করি, সঙ্গে সঙ্গে ছিপিটা খুলে যায়। এটা কিন্তু আর কিছুই নয়, তাপের অ্যাপ্লিকেশন বলতে পারি বা তাপের প্রসারণের উদাহরণ। কিরকম, আমরা জানি ছিপিটা আটকে আছে মানে মুখটা ছোট, ছিপিটা বড় হয়ে গিয়েছে এবং টাইট হয়ে গিয়েছে। এবার যদি আমি ওই কাচটাকে উত্তপ্ত করি, কাচের ওই বয়মটা বা যে কোনো ধাতব বয়মকে, তার দৈর্ঘ্যের প্রসারণ হয় বা ক্ষেত্রফলের প্রসারণ হয় এবং সেই প্রসারণের ফলে ছিপিটা আলগা হয়ে যায়। এছাড়া বহু প্রচলিত রেল লাইন তোমরা দেখেছো, দুটো রেল লাইনের মাঝে একটা গ্যাপ থাকে, একটা ফাঁকা থাকে, কেন এই গ্যাপটা রাখা হয় কিছু জানা আছে?
1: না স্যার।
0: হ্যাঁ, এই গ্যাপটা কেন রাখা হয়, কারণ আমাদের সারা বছরে বিভিন্ন রকম ওয়েদার থাকে, টেম্পারেচারও আপ ডাউন করে, গরমের সময় প্রচণ্ড গরম হয়, ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা পড়ে। তাহলে টেম্পারেচার যেহেতু, উষ্ণতা যেহেতু পরিবর্তনশীল, এবার উষ্ণতার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও তখন পরিবর্তনশীল হবে। তাহলে রেল লাইন একটা ধাতব বস্তু, তার একটা দৈর্ঘ্য আছে, যখন গরম পড়ে প্রচণ্ড উষ্ণতা বৃদ্ধি পায় তখন ওই রেল লাইনের যে দৈর্ঘ্যটা সেটা প্রসারিত হয়, যেটাকে আমরা দৈর্ঘ্য প্রসারণ বলছি। প্রসারণ হলে কি হবে, যদি ওটার মাঝে গ্যাপ না থাকতো তাহলে রেল লাইনটা বেঁকে যাওয়ার সম্ভাবনা ছিল। গ্যাপ থাকাতে কি হচ্ছে, ওই গ্যাপটা পূরণ হয়ে যায় এবং তার ফলে রেল লাইন বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে এই গ্যাপটা এই জন্যই রাখা হয়। তাহলে এটা বুঝে গেছো? আর একটা খুব ছোট্ট উদাহরণ আছে, এটা যদিও তোমরা দেখে থাকবে, যে লোহার সেতুগুলো আছে, লোহার ব্রিজগুলো নর্মালি রেলওয়ে ব্রিজ হয়, আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পাহাড়ি অঞ্চলে লোহার কিছু সেতু আছে। এবার লোহার সেতু মানেই ধাতব বস্তু যেগুলো উষ্ণতা বাড়ালে দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে, এবং যখনই দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে দুটো বিমের মধ্যে ওর বেন্ড হয়ে যাওয়া, অর্থাৎ বেঁকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে।
1: হ্যাঁ স্যার, আমরা রেড লাইনেই পড়লাম।
0: হ্যাঁ, তাহলে ভেঙে যেতে পারে, ব্রিজটা ভেঙে যেতে পারে বা বেঁকা হয়ে গেলে নানা ধরনের অসুবিধার সৃষ্টি হতে পারে। সেই জন্য করা হয় কি, একটা পিলারে ব্রিজের লোহার যে অংশটা সেটাকে ফিক্স করা হয়, কিন্তু অন্য পিলারে ব্রিজের উপর একটা ছোট ছোট হুইলের উপর ওই ইয়েটাকে বসিয়ে দেওয়া হয় আর একটু গ্যাপ রেখে দেওয়া যায়। তাহলে একটা সাইডে একটু সামান্য যদি গ্যাপ থাকে তাহলে কি হবে, গরমকালে যখন ওটা বৃদ্ধি পাবে তখন কি হবে, ফিক্স পোর্শনটা ফিক্স থাকছে, কিন্তু যেখানে আমরা ফিক্স করিনি চাকার উপর হুইলের উপর বসিয়ে দিয়ে একটু গ্যাপ রেখেছি, সেই পোর্শনটা বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাওয়ার ফলে ব্রিজ বেঁকে যাওয়ার সম্ভাবনা
1: থাকবে না।
0: এবং শীতকালেও একই ব্যাপার, ওটা যদি ছোটও হয় কোনো প্রবলেম নেই, ওই জায়গায় ফিক্স করা নেই, ওটা রোলারের উপর রাখা আছে, সুতরাং ওটা সামান্য। এবং এই ছোটটা বা বড়টা বৃদ্ধি বা হ্রাসটা খুব সামান্য হয়, হ্যাঁ কয়েক মিলিমিটার, কিন্তু যদি আমরা দুপ্রান্তই ফিক্স করতাম ওই কয়েক মিলিমিটারের জন্য ফাটল ধরে তো ব্রিজে। তাহলে এইগুলো আমরা বলছি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণের কতগুলো উদাহরণ। এবার বলতে পারি যে দৈর্ঘ্যের প্রসারণটা কিসের উপর নির্ভর করে। প্রথম কথা উষ্ণতার পার্থক্য, উষ্ণতা যত বাড়বে তত দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে, উষ্ণতা কমলে কম হবে। এবার বিভিন্ন বস্তুর ক্ষেত্রে এই বৃদ্ধির পরিমাণ কিন্তু বিভিন্ন, তাহলে বস্তুর উপাদানের উপর। যেমন আমি একটা অ্যালুমিনিয়ামের রড নিলাম আর একটা লোহার রড নিলাম, সেম সাইজের সেম উষ্ণতা বৃদ্ধি করলাম, দেখা যাবে লোহার রডের আর অ্যালুমিনিয়ামের রডের বৃদ্ধি কিন্তু সমান হবে না। তাহলে তিন চার রকমের উপাদান নিলে তিন চার রকম হবে, তাহলে প্রত্যেকেরই একটা নির্দিষ্ট উপাদানের উপর পরিবর্তনের মাত্রা আছে। সুতরাং এটা আমরা কিভাবে নির্ধারণ করব, তখন একটা নতুন গুণাঙ্ক এসে গেল, গুণাঙ্ক মানে একটা ধ্রুবরাশি। তাহলে প্রত্যেক উপাদানেরই একটা গুণাঙ্ক আছে, ধ্রুবক আছে, সেই ধ্রুবকটা যদি আমাদের জানা থাকে কোনটা বেশি বাড়বে কোনটা কম বাড়বে সেটা আমরা বুঝতে পারবো। এই গুণাঙ্কটাকে বলা হয় কঠিন পদার্থের তাপীয় প্রসারণ গুণাঙ্ক। এবার প্রসারণ তিন রকম হয়, দৈর্ঘ্য, ক্ষেত্রফল আর আয়তন। সুতরাং গুণাঙ্কও তিন রকম হবে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কঠিনের, আয়তন প্রসারণ গুণাঙ্ক আর ক্ষেত্রফল প্রসারণ

0: কারণ গুণাঙ্ক,
1: এই তিন ধরনের গুণাঙ্কের আমরা নাম দিয়েছি আলফা বিটা গামা। আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা হলো ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আর গামা হলো আয়তন
0: প্রসারণ গুণাঙ্ক।
1: এবার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা আলফার সংজ্ঞাটা কিভাবে দেব, এটা

0: কোনো একটা এক মিটার লোহার রডকে আমি এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালাম, অর্থাৎ ওটা 20 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, আমি 21 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, তাতে দেখা গেল যে 0.00012, অর্থাৎ পয়েন্টের পরে এতগুলো এত মিটার বেড়ে গেল। তাহলে যে সংখ্যাটা বাড়লো সেটাই হলো ওর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, কারণ এক মিটারের প্রতি একক দৈর্ঘ্যে আর এক ডিগ্রি বাড়াচ্ছি, তাহলে বৃদ্ধিটা এক ডিগ্রি। সুতরাং একক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হবে, সেই দৈর্ঘ্য প্রসারিত হবে, সেটাকেই আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা আলফা বলি। এবার আলফা এককটা কি? এককটা কিছুই নেই, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড হলে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড হবে, আর প্রতি ডিগ্রি কেলভিন, কারণ উষ্ণতার আমরা জানি তিন রকম একক আছে, একটা ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা মাপতে পারি, একটা কেলভিনে মাপতে পারি, আর একটা হচ্ছে ফারেনহাইট ডিগ্রিতে মাপতে পারি, যেটা আমরা সাধারণত জ্বরের থার্মোমিটারে ফারেনহাইটে মাপি, এই যে 98 ডিগ্রি বা 99-100 জ্বর, সেটা ফারেনহাইট ডিগ্রিতে মাপা হয়। তাহলে আমাদের এখানে আলফার যে একক হলো সেটা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড, প্রতি ডিগ্রি কেলভিন বা প্রতি ডিগ্রি ফারেনহাইট, যে এককে মাপা হবে তার উপর নির্ভর করবে। দৈর্ঘ্যের এককের উপর এটা নির্ভর করে না। এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে দৈর্ঘ্য তুমি মিটারে নাও, সেন্টিমিটারে নাও, ফুটে নাও, দৈর্ঘ্যের এককের উপর এটা এককটা নির্ভর করে না, শুধুমাত্র উষ্ণতার এককে নির্ভর করে। এখানে কয়েকটা বস্তুর তোমাদের বইতে দেওয়া আছে, দেখে নিতে পারো। যেমন পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19×10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 10⁻⁶ মানে বুঝতে পারছো দশমিকে 6 ঘর, তাহলে বুঝতেই পারছো যে দৈর্ঘ্যের প্রসারণ কত ছোট, বুঝেছো? তার মানে এটাকে যদি আমি দশমিকে রেখি, পয়েন্টের পরে 4টা 0, তারপর 19, তাহলে পিতলের ক্ষেত্রে পয়েন্টের পরে 4টা 0, তারপর 19 হবে, তার মানে এতটাই ছোট ওর প্রসারণ।
1: আচ্ছা স্যার,
0: বোঝা গেল?
1: হ্যাঁ স্যার।
0: এবার চলে আসি ক্ষেত্রফল। ক্ষেত্রফলেও ডেফিনেশন বা সংজ্ঞাটা একই রকম অনেকটা, এখানে শুধু দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্রফলের কথা বলতে হবে। এখানেও বলা হবে প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে, এই কথাটাই শুধু চেঞ্জ হবে, প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্রফলের প্রসারণ ঘটে তাকে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলি, যেটাকে বিটা দিয়ে আমরা চিহ্নিত
1: করি।
0: তাহলে সংজ্ঞাটা মোটামুটি এক, শুধু দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্রফলটা মনে রাখলেই হবে। এখানে শুধু প্রতি একক দৈর্ঘ্যের জায়গায় প্রতি একক ক্ষেত্রফল। আয়তনে কি হবে? আয়তন প্রসারণ গুণাঙ্ক, এবারও বুঝে গেছো? প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তন, আয়তনে যে পরিবর্তন ঘটে, তাহলে কোনো কঠিন পদার্থের প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তনে যে পরিমাণ আয়তনের পরিবর্তন ঘটে সেটাই হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক, যেটাকে আমরা গামা
1: বলে থাকি।
0: এবং আলফা বিটা গামা এই তিন গুণাঙ্ক একমাত্র কঠিন পদার্থের ধর্ম, কারণ আগে বলেছি কঠিন পদার্থের দৈর্ঘ্য আছে, ক্ষেত্রফল আছে,
1: আয়তন আছে,
0: আর গ্যাস আর তরলের কি আছে? শুধু আয়তন। সেই জন্য গ্যাসের ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে শুধু আয়তন প্রসারণ
1: গুণাঙ্কই পাওয়া যাবে।
0: বোঝা গেল?
1: হ্যাঁ স্যার।
0: এবার চলে আসি তরলের, গ্যাসেরটা নিয়ে এই চ্যাপ্টারে খুব বেশি আলোচিত হয়নি। তরলের উপর তাপের প্রভাব কি? আগেই বললাম তরলের শুধু আয়তন প্রসারণ আছে, কিন্তু এখানে একটা সমস্যা এসে যায়। তরলের ক্ষেত্রে সমস্যাটা কি? যখন আমরা তাপ প্রয়োগ করব, কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা কি করি, ডাইরেক্ট ওটাকে তাপের মধ্যে ধরতে পারি। লোহার একটা দণ্ড আছে, তুমি হাত দিয়ে ধরে বা কোনো একটা গ্লাভস দিয়ে ধরে তুমি আগুনের মধ্যে দিয়ে দিতে পারো, তাহলে তাপ প্রয়োগটা ডাইরেক্ট হবে। কিন্তু তরলের ক্ষেত্রে তুমি প্রত্যক্ষভাবে একদম ডাইরেক্ট কোনো জলের মধ্যে তুমি কি গরম করতে পারবে জলকে?
1: না স্যার।
0: জলকে আগুনের মধ্যে ঢেলে দিলে আগুনটা নিভে
1: যাবে।
0: তাহলে কি উপায় কি?
1: আমরা একটা কোনো পাত্রে,
0: পাত্রে এই,
1: হ্যাঁ স্যার।
0: তা পাত্র মানে কি? কঠিন পদার্থ।
1: হ্যাঁ স্যার।
0: তাহলে কঠিন পদার্থের মধ্যে দিয়ে আমাকে তাপটা দিতে হচ্ছে।
1: হ্যাঁ স্যার।
0: এবার সমস্যাটা কি হলো, আমরা যখন তাপটা কঠিন পদার্থের মধ্যে দিয়ে তরলে প্রবাহিত করাবো, কঠিন পদার্থ তো নিজেও পরিবর্তিত হবে।
1: হ্যাঁ স্যার।
0: সুতরাং একটা পাত্রে তুমি রাখলে তরলের লেভেলটাকে, 1 লিটার ধরো তরল নিলে, তুমি একটা পেন দিয়ে বা কিছু দিয়ে বাইরে ধরো একটা কাচের পাত্রে রাখলে, তুমি বাইরে ইন্ডিকেট করে রাখলে যে

0: লিটার এটা। এবার যখন কাচের পাত্রটাকে তুমি গরম করছো, পাত্রটাও তো বেড়ে যাবে, 1 লিটারটাও তো একটু উপরে উঠে যাবে। সুতরাং আমরা যেটা দেখবো সেটা কিন্তু ওর প্রকৃত প্রসারণ হবে না, কারণ বাইরে যে স্কেল ধরো করা আছে কাচের পাত্রে, বাইরে স্কেল আছে, আমরা দেখছি যে কতটা বাড়ে, তা ওই বাড়ার মধ্যে পাত্রের প্রসারণও ঢুকে বসে আছে, স্কেলটাও প্রসারিত হয়ে গেছে। সুতরাং আমরা যখন তরলকে এইভাবে উত্তপ্ত করব, দেখা যাবে তরলের প্রসারণ যতটা হবে আমরা বাইরে থেকে তা একটু কম দেখব। কেন কম দেখব? কারণ ওর সঙ্গে
1: পাত্রটাও প্রসারিত হচ্ছে।
0: তাহলে তরলের এই জন্য আমরা 2 রকম প্রসারণ দেখছি। কিরকম? যেটা আমরা প্রকৃতপক্ষে দেখছি সেটাকে আমরা আপাত প্রসারণ বলছি, আর তরলের যেটা প্রকৃত প্রসারণ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যতখানি হতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কেন? মাঝখানে পাত্রের প্রসারণ
1: হচ্ছে।
0: তাহলে আমরা যদি প্রকৃত প্রসারণ বের করতে চাই তাহলে তরলের যে আপাত প্রসারণ যেটা আমরা চোখে দেখছি সেটা তার সঙ্গে পাত্রের প্রসারণটা যোগ করে দিতে হবে। তাহলে ওটা যোগ হয়ে গেলে পুরো প্রসারণটা সম্পূর্ণ পেয়ে যাচ্ছি। সুতরাং একটা সম্পর্ক পেয়ে গেলাম যে তরলকে যখন প্রসারিত করে আমরা তার পরিমাপ করব তখন যেটা দেখছি সেটা তরলের আপাত প্রসারণ, আর তার সঙ্গে পাত্রটা কোন ধাতু দিয়ে তৈরি তার আলফাটা যদি আমার জানা থাকে, আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, সেখান থেকে পাত্রের ভলিউম বা আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা পেয়ে যেতে পারি কঠিন পদার্থটার, সেটা যদি ওই আপাত প্রসারণের সঙ্গে যোগ করে দেই এই কমপ্লিটটাই হবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ব্যাপারটা বোঝা গেল? কোনো অসুবিধা নেই? তাহলে তরলের ক্ষেত্রে আমরা 2 রকম প্রসারণ গুণাঙ্ক পেয়ে গেলাম, একটা আপাত প্রসারণ যেটা আমরা দেখছি আর যেটা প্রকৃতপক্ষে হয়েছিল। কেন এই সমস্যাটা উদ্ভব হলো? কারণ আমরা যখন তরলকে তাপ দিচ্ছি কোনো একটা কঠিন পদার্থের মাধ্যমে বা কোনো একটা পাত্রের মাধ্যমে আমরা দিচ্ছি, এই দেওয়ার ফলে আমাদের পাত্রের প্রসারণটা ওর সঙ্গে যোগ হয়ে যাচ্ছে। তাহলে প্রকৃত প্রসারণ হচ্ছে পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ যেটা দেখছি। সুতরাং বুঝতেই পারছো এর গুণাঙ্ক যেটা হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা। গামা তাহলে 2 রকম হবে, একটা গামা আর একটা গামা ড্যাশ। গামাটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর গামা ড্যাশ হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক যেটা আমরা দেখছি। আর গামা জি যদি পাত্রের প্রসারণ গুণাঙ্ক হয় তাহলে বুঝতেই পারছো গামা ড্যাশ যেটা দেখছি প্লাস গামাজি, গামাজি হচ্ছে ধরো গ্লাসের নিয়েছি, তাহলে কাচের নিলে গামাজি হলো কাচের প্রসারণ গুণাঙ্ক, তাহলে গামা ড্যাশ প্লাস গামাজি ইজ ইকুয়াল টু গামা, অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে সোজা কথায় বলতে পারি আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এই হচ্ছে সোজা সুজি সম্পর্ক। বোঝা গেল? এবার চলে আসি এই তরলের যে তাপের প্রভাব সেটা প্রাত্যহিক জীবনে আমরা কি কি ঘটনার মধ্যে দেখতে পারি। এর সবচেয়ে বড় উদাহরণ স্থলবায়ুর কথা তোমরা পড়েছো, স্থলবায়ু জলবায়ু। আবার একটু মনে করিয়ে দিই, যখন খুব গরম পড়ে তখন ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে যায়, ভূপৃষ্ঠের উপরের বায়ুমণ্ডল কি উষ্ণতা বৃদ্ধি পায়, হালকা হয়ে যায়, ঘনত্ব কমে যায় আর চাপ এখানে বেড়ে যায়, আর ঠান্ডা যে সমুদ্রের উপরের অঞ্চল সেখানকার চাপ কমে যায়, তাহলে নিম্নচাপ ওখানে উর্ধ্বচাপ এখানে। তাহলে সবসময় আমরা জানি উর্ধ্বচাপ থেকে নিম্নচাপে বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যায়। তাহলে এই যে বায়ু প্রবাহ এটাও কিন্তু তাপ প্রয়োগের পরেই হচ্ছে, বুঝতেই পারছো। আবার রাতের বেলায় উল্টোটা হয়, কিভাবে? রাতে ভূপৃষ্ঠ খুব তাড়াতাড়ি কৃত করে তাপ কমে যায়, তাপমাত্রা কমে, ভূপৃষ্ঠের উপরের বায়ু স্তর ঠান্ডা হয়ে যাওয়াতে সংকুচিত হয়ে যায়, তার আয়তন সংকুচিত হয়ে যায়, তার ফলে চাপ কমে যায়, ফলে নিম্নচাপে সমুদ্রের থেকে ঠান্ডা বায়ু ভেতরের দিকে আসে। তাহলে এটা একটা উদাহরণ। একটি পাত্রে দুধ নিয়ে যদি উত্তপ্ত করা যায় কিছুক্ষণ পরে দেখবে আস্তে আস্তে ফুলে উঠছে। আমি ফ্যানার কথা বলছি না, সামান্য আয়তনের প্রসারণ হয়, ফ্যানা তো আলাদা ব্যাপার, ওটা তো বায়ুর বুদবুদ সৃষ্টি হয় ওর ফলে, ফ্যানা আয়তনের সামান্য বৃদ্ধি। এটার খুব ভালো উদাহরণ আমরা দেখতে পাই যদি একটা প্লাস্টিকের বোতলকে একদম পরিপূর্ণভাবে জল ভরে দাও, ঘরের উষ্ণ একটুকু জায়গা খালি রাখবে না, নিজেরাই পরীক্ষা করে দেখতে পারো। এবার তুমি ওই বোতলটাকে ঠান্ডা ফ্রিজে ঢুকিয়ে দাও, দেখবে

0: বোতলের যে সংকোচন হবে, তার ফলে বোতলটা দেখবে চুপসে যাবে,
1: হ্যাঁ স্যার,
0: একটুখানি
1: হ্যাঁ
0: চুপসে যায়। হ্যাঁ, তুমি 15-20 মিনিট রাখার পর বা আধা ঘন্টা রাখার পর বের করে আনবে, দেখবে যদি ওর ভিতর বায়ু, যদি অন্তরক মুটকিটা ভালো করে লাগানো থাকে, তাহলে দেখবে একটু চুপসে যাবে, বোতলটা একটু চুপসে যাবে।
1: হ্যাঁ
0: আবার
1: স্যার,
0: ওটাকেই গরমের মধ্যে রাখো, কিছুক্ষণ রোদে রাখো, দেখবে ফুলে যাবে এবং জল উপচে লিক হয়ে বেরিয়ে আসবে। তার মানে
1: হ্যাঁ
0: গরম হলে ওই বোতলের যে তরলটা সেটা প্রসারিত হবে,
1: হ্যাঁ
0: প্রসারিত হয়ে মাথা দিয়ে লিক হয়ে কোনোভাবে
1: বেরিয়ে আসবে।
0: বেরিয়ে আসার চেষ্টা করবে। তাহলে এটাও একটা উদাহরণ হিসাবে তোমরা বুঝে নিতে পারো। তাহলে আমরা এই দুই ধরনেরই পড়লাম। এখানে গ্যাসের প্রসারণটা আলাদাভাবে বলা হয়নি, গ্যাসের প্রসারণ অন্য চ্যাপ্টারে দেওয়া হয়েছে। তাহলে
1: আচ্ছা
0: গ্যাসের
1: স্যার,
0: প্রসারণ সংক্রান্ত এখানে আলোচনা হয়নি, যেটা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, সেটা গ্যাসের ধর্মের মধ্যে আলোচিত হয়েছে।
1: হ্যাঁ স্যার,
0: এরপরে চলে আসি তাপের পরিবহন। তাপের পরিবহন কি? তাপ পরিবহন করা, পরিবহনের মানে কি? এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। তাহলে আমি কোনো স্থানে তাপ দিলাম, সেই তাপ ধরো ঘরের কোনায় আমি আগুন জ্বালিয়েছি, কিছুক্ষণ পরে গোটা ঘরটাই কিন্তু গরম হয়ে যাবে।
1: হ্যাঁ স্যার,
0: তাহলে ওই কোনার তাপটা গোটা ঘরেই ছড়িয়ে পড়ছে, তাই তো?
1: হ্যাঁ স্যার,
0: তাহলে এই তাপটা কি করে আমাদের কাছে গোটা ঘরে ছড়িয়ে পড়ছে? বা একটা লোহার রড তুমি হাতে করে ধরে আগুনের মধ্যে দিলে, দেখলে প্রথমে কিছুক্ষণ ধরে রাখতে পারছো,
1: হ্যাঁ স্যার, পরে আর না,
0: কিছুক্ষণ পরে দেখা গেল ওটা তোমার হাতে গরম ছ্যাঁকা লাগছে, তুমি ছেড়ে
1: হ্যাঁ
0: দিতে বাধ্য হচ্ছে। তাহলে তাপটা ওই আগুনের শিখার থেকে তোমার হাত অব্দি পৌঁছে গেল। তাহলে
1: হ্যাঁ
0: এটাও এক ধরনের পরিবহন।
1: হ্যাঁ স্যার,
0: সূর্যের প্রচণ্ড তাপ আছে দিনের বেলা,
1: হ্যাঁ
0: সেই
1: স্যার,
0: তাপটা আমরা এখানে পাই। দিনের বেলা রোদে দাঁড়ালে প্রচণ্ড তাপ আমরা অনুভব করি,
1: হ্যাঁ
0: ফিল
1: স্যার,
0: করি। তাহলে এই তাপটাও সূর্য থেকে আসছে। তাহলে এই যে উদাহরণগুলো, এর থেকে বোঝা যাচ্ছে তাপ কোনো স্থানে উৎপন্ন হলে সেই তাপ ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়া 3 ধরনের হয়, একটা পরিবহন, একটা পরিচলন, আর একটা বিকিরণ। এখানে
1: আচ্ছা
0: তাপের পরিবহনের কথাই বলেছে।
1: আচ্ছা,
0: পরিবহনটা কি? যে পদ্ধতিতে তাপটা পরিবাহিত হয়, সেখানে শীতল স্থানে উষ্ণ স্থান থেকে যদি তাপ চলে আসে সব সময়, যেখানে গরম সেখান থেকে তাপ ঠান্ডা জায়গার দিকে সব সময় যাবে এবং পদার্থের অণুগুলোকে ধীরে ধীরে উত্তপ্ত করবে। তাহলে ওই লোহার রডের যে উদাহরণ দিলাম সেটা
1: সেটা
0: হচ্ছে
1: হচ্ছে
0: পরিবহনের
1: পরিবহন,
0: মডেল, ঠিক আছে?
1: হ্যাঁ স্যার,
0: আর জল যখন গরম করি তখন পরিচলন হয়,
1: পরিচালন,
0: সূর্য থেকে যে তাপ আসে
1: ওটা
0: সেটা হচ্ছে বিকিরণ
1: বিকিরণ,
0: হয়।
1: হ্যাঁ
0: তাহলে এই এটা নিয়ে পরে আলোচনা করব। প্রথমে হচ্ছে পরিবহন।
1: পরিবহন,
0: তাহলে পরিবহনে একটা জিনিস বুঝলাম, পরিবহনে প্রত্যেকটা অংশ, মাধ্যমের প্রত্যেকটা অংশ ধীরে ধীরে উত্তাপ হয় এবং গরম স্থান থেকে ধীরে ধীরে তাপ শীতল স্থানে
1: শীতল স্থানে
0: চলে
1: প্রবেশ
0: আসে,
1: করে,
0: বুঝতে পারলে?
1: হ্যাঁ স্যার,
0: তাহলে এটা পরিষ্কার বোঝা যায় যে এই পরিবহনই ম্যাক্সিমাম হয়। এবং তুমি একটা চায়ের প্যান বসালে, হাতলে ধরলে, প্রথমে ধরতে পারছো, কিছুক্ষণ পরে দেখলে গরম হয়ে গেছে। তাহলে এটা পরিবহনের উদাহরণ, ধীরে ধীরে এই ধরনের পরিবহন হয়। বোঝা গেল? কোনো ডাউট নেই তো?
1: না স্যার, না।
0: আচ্ছা, এই পরিবহনটাও কিন্তু উপাদানের উপর নির্ভর করে। তোমাকে একটা কাঠের দণ্ড দেওয়া হলো আর একটা লোহার দণ্ড দেওয়া হলো, দুটোই একসঙ্গে আমরা আগুনের মধ্যে দিলাম, দিয়ে ধরে আছি। তোমাদের মধ্যে একজন ধরো কাঠেরটা ধরে আছো, একজন লোহারটা ধরে আছো। কাঠে যে ধরে আছো সে কিন্তু আর গরম অনুভব করবে না, সে অনেকক্ষণ ওটাকে ধরে রাখবে, কোনো সময় ছেড়ে দিতে হবে না। কিন্তু লোহার দণ্ডটা ধীরে ধীরে গরম হবে, কিছুক্ষণ পরে দেখবে প্রচণ্ড ছ্যাঁকা লাগছে এবং ছেড়ে দিচ্ছ। তাহলে এটা কেন হলো? তার মানে পরিবহনের পরিমাণটা লোহার দণ্ডে বেশি,
1: বেশি
0: ধাতব ইয়েতে পরিবহনটা বেশি হয়,
1: বেশি হয়,
0: আর কাঠে হচ্ছেই না। সেই জন্য কাঠকে প্রায় কুপরিবাহী বলা হয়, তাপের প্রায় কুপরিবাহী, মানে হয় না বললেই চলে। তাহলে সেরকমভাবে অ্যালুমিনিয়ামের দণ্ড, কপারের দণ্ড এরকম নিলে প্রত্যেকেরই দেখা যাবে পৃথক পৃথক পরিবহনের হার। তাহলে যাদের পরিবহন ক্ষমতা বেশি তাপের, তাদের সুপরিবাহী পদার্থ বলবো, যাদের পরিবহন ক্ষমতা কম তাদের কি কুপরিবাহী পদার্থ বলবো। কুপরিবাহীর বহু উদাহরণ আছে, কাঠ আছে, তারপর কাঁচ আছে, এরা সহজে গরম হয় না। ইবোনাইটের প্লাস্টিকের যে কভার করা থাকে সেটা সহজে পরিবহন হয় না। তোমরা দেখে থাকবে যে যখন চায়ের প্যানে চা করছো তখন হয়তো কাপড় দিয়ে ধরলে, কাপড়টা কিন্তু সহজে তাপ পরিবহন করে না, গরম লাগে না। তাহলে কাপড় হচ্ছে কুপরিবাহী তাপের, কিন্তু ধাতব যে পাত্র সেটা কিন্তু খুব সহজেই তাপ পরিবহন করে, সেই জন্য এটা সুপরিবাহী পদার্থ। তাহলে এই ধর্মটাকে, পরিবহন করার ধর্মটাকে আমরা তাপের পরিবাহিতা বলি। তাহলে

0: সুপরিবাহী পদার্থের তাপ পরিবাহিতা কি বেশি, কুপরিবাহী পদার্থের তাপ পরিবাহিতা কম? স্বাভাবিকভাবেই কম। এটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আমি যে উদাহরণগুলো বললাম, বিভিন্ন ধরনের দণ্ড, অ্যালুমিনিয়াম, লোহা, কাঁচ, তামা, রূপা ইত্যাদিকে একটা ফুটন্ত জলে ঢুকিয়ে রাখা হয়েছে এবং তাদের গায়ে একটা মোমের আস্তরণ দেওয়া আছে। কিছুক্ষণ পরে দেখা যাবে যে মোমগুলো গলছে গরমের জন্য, কিন্তু গলার যে পরিমাণ, এক একটা এক এক রকম দৈর্ঘ্যে অবধি গলে গিয়েছে। দেখা গেলে কাঁচে কম গলেছে, কারণ পরিবহন ক্ষমতা কম, লোহা বেশি, অ্যালুমিনিয়াম তার থেকেও বেশি, তামা আরও বেশি, আর রূপো সবচেয়ে বেশি। তাহলে এটা দিয়ে আমরা পরিবাহিতাটা তুলনা করে দিতে পারি, তুলনামূলক আলোচনা করে দিতে পারি। রূপো হচ্ছে তাপের সুপরিবাহী, রূপোর পরে তামা, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে লোহা, আর কাঁচ হচ্ছে একদম কম। তাহলে এটাকে ইঞ্জেন হজের এক্সপেরিমেন্ট বলা হয়। ইঞ্জেন হজ বলে একজন সায়েন্টিস্ট এই পরীক্ষাটা করেছিলেন, সেই জন্য এই পরীক্ষার মাধ্যমে আমরা তাপের পরিবাহিতা বিভিন্ন উপাদানের নির্ণয় করতে পারি। বুঝতে পারলে? কোনো অসুবিধা নেই, বুঝতে পারলে তাপের পরিবহন? এবার এই তাপের পরিবহনের ক্ষমতার কতগুলো বাস্তব উদাহরণ আশেপাশে আমরা দেখছি। এই যে ঘরের মধ্যে যে কার্পেট পাতি আমরা শীতকালে, বলো তো কার্পেট পাতলে কি সুবিধা হয়? শীতের সময় কার্পেটের উপর পা রাখলে, এই যে আমরা এখন বসে আছি তার তলায় কার্পেট আছে, কার্পেট না থাকলে কি হতো?
1: ঠান্ডা লাগে,
0: ঠান্ডা লাগতো। তার মানে আমার শরীরের যে উষ্ণতা আছে সেই উষ্ণতাটা, আমাদের বডি টেম্পারেচার হাই থাকে, আর শীতকালে কি হয়, রুমের টেম্পারেচার কমে যায়। রুমের টেম্পারেচার কমা মানে মেঝের টেম্পারেচারও কম, বিশেষ করে মার্বেল হলে তো আরো প্রচন্ড কম থাকে এবং ওগুলো খুব ঠান্ডা হয়ে থাকে। যখনই তুমি তোমার পাটা ওই মার্বেলের সংস্পর্শে আনবে, তখন তোমার বডি থেকে, বডি উষ্ণ অঞ্চল অর্থাৎ আমাদের পায়ের পাতা খুব গরম আর মার্বেল ঠান্ডা, তাহলে একটু আগে বললাম পরিবহন হবে কোথা থেকে,
1: উচ্চ উষ্ণ থেকে শীতলে,
0: শীতল অংশে, অর্থাৎ তোমার বডি থেকে টেম্পারেচার ডাউন হতে শুরু করবে। অর্থাৎ পায়ের পাতা ঠান্ডা লাগবে, প্রচন্ড ঠান্ডা লাগবে। কেন ঠান্ডা লাগবে? কারণ গোটা বডি উত্তপ্ত আছে, যে টেম্পারেচার আছে, পায়ের পাতার টেম্পারেচার হঠাৎ করে কমে যাবে, কারণ ওখান থেকে তাপ পরিবাহিত হয়ে মেঝেতে নেমে যাচ্ছে। এবার আমরা ওখানে কার্পেটটা দিয়ে দিলাম, তাতে কি হতে পারে, কারণটা বলতে পারো, কি সুবিধাটা হলো?
1: স্যার বাধা পেলো।
0: হ্যাঁ, বাধা কেন পেলো?
1: স্যার আপনি বললেন কাপড়ে যে উষ্ণতাটা কম লাগে,
0: উষ্ণতা কম নয়, কাপড়ের বা কার্পেটের তাপ পরিবাহিতা।
1: আচ্ছা স্যার, হ্যাঁ, তাপ পরিবাহিতা কম,
0: অনেক কম।
1: হুম স্যার, অনেক কম।
0: সুতরাং তাপ পরিবাহিতা কম হলে পরিবহন করার ক্ষমতাই নেই
1: না স্যার।
0: তা তুমি যখন তোমার উষ্ণ পাটাকে কাপড়ের উপর রাখছো, আর কাপড়ের অন্য প্রান্তে পেছন দিকে ঠান্ডা মেঝে আছে, কিন্তু মাঝে এমন একটা জিনিস দিয়ে দিয়েছো যেটার পরিবহন ক্ষমতা নেই প্রায়। তাহলে পরিবহন ক্ষমতা নেই মানে তোমার পায়ের থেকে তাপ সহজে
1: বিকিরণ হবে না,
0: বিকিরণ না, পরিবহন
1: হবে,
0: এটাকে পরিবহন বলে। সুতরাং পরিবহন যখন হবে না, তখন তোমার বডির উষ্ণতা ঠিক থাকবে। তাহলে এটা একটা খুব সাধারণ উদাহরণ, যেটা আমরা ঠান্ডার সময় সব সময় বাইরে দেখে থাকি, কিন্তু তাপ পরিবহনের জন্যই হয়। ঠান্ডার সময় ঠান্ডা মেঝেতে যদি কার্পেট বিছিয়ে দেওয়া যায়, তার উপর পা রাখলে কিন্তু অত ঠান্ডা লাগে না এবং আমরা অনেক বেশি কমফোর্টেবল, স্বাচ্ছন্দ্য অনুভব করি, তাই না? তাহলে এটাও তাপের পরিবহন। তার মানে এমন একটা জিনিস আমাদের রাখতে হবে যার তাপ পরিবাহিতা কম, সেটা যদি রাখি তাহলেই হবে। সেটা কার্পেট হতে পারে, উডেন, অনেক পাহাড়ি অঞ্চলে দেখবে কাঠের বাড়ি তৈরি হয়, ফ্লোরটা কাঠের, কাঠের করলেও এই একই, কাঠের তাপ পরিবাহিতা কম। সুতরাং মার্বেল বা পাথরের, স্টোনের তৈরি বাড়িতে ঠান্ডা বেশি লাগে, কারণ ওর তাপ পরিবাহিতা আছে, ঠান্ডা হয়। কিন্তু ওর উপর যদি ফ্লোরিংটা কাঠের বা কুপরিবাহী পদার্থের করা হয় যেটার তাপ পরিবাহিতা কম, তাহলে ঠান্ডা কম লাগে। তাহলে শীতকালে দেখবে এই ধরনের, আগেকার যুগে পাহাড়ি অঞ্চলে কাঠের বাড়ি বা কাঠের বাড়ি না হলেও ফ্লোরিংটা
1: কাঠের,
0: মেঝেটা কাঠের তৈরি হতো। ঠিক আছে, তাহলে এই বাস্তব উদাহরণগুলো শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, তুমি আশেপাশে একটু চোখ খুলে দেখলেই বহু কিছু দেখতে পারবে তাপের পরিবহনের উদাহরণ। তাহলে আপাতত এইটুকুই আমরা বুঝলাম। এর প্রচুর অঙ্ক আছে, অঙ্কগুলোও তোমরা বই থেকে দেখে নিতে পারবে, এবং খুব সহজ অঙ্ক।

0: ব্যাকরণ, এবং পড়ার সময় যদি একটুখানি তোমরা বাইরের চোখ কান খোলা রেখে বাস্তব উদাহরণগুলোর সঙ্গে মিলিয়ে নিতে পারো, তাহলে দেখবে থিওরিটা অর্থাৎ তাত্ত্বিক যে জ্ঞানটা সেটা তোমার কাছে কঠিন বলে মনে হবে না, খুব সহজেই বুঝতে পারবে। সেই জন্য ভৌতবিজ্ঞানটা বোঝা খুব দরকার। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই থাকলো, পরদিন আবার অন্য ক্লাসে অন্য চ্যাপ্টারে দেখা হবে।
1: হ্যাঁ স্যার, ধন্যবাদ।
2: শেষ হলো বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে শুনলেন দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্য বিষয় ছিল ভৌতবিজ্ঞান, পাঠদান করলেন এনজেপি রেলওয়ে কলোনি হাইস্কুলের শিক্ষক পেঞ্জর বোস এবং অংশগ্রহণের ছাত্রীরা রীতা দাস এবং স্বাতী রায়। আকাশবাণী শিলিগুড়ি, শুরু করছি কথায় সুরে। অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। বর্ষা আসে, আসে বৃষ্টি, আকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘে, খাল বিল নদীনালা কানায় কানায় পূর্ণ, প্রকৃতির রুক্ষতা ধুয়ে সবুজ সতেজ হয়ে ওঠে প্রকৃতি। কবিগুরুর বর্ষা মঙ্গল বা নৈবেদ্য কাব্যের কবিতাগুলো বর্ষায় আগমনকে অপরূপ রূপ দেয়। এসেছে বর্ষা, এসেছে নবীনা বর্ষা, গগন ভরিয়া এসেছে ভবন ভরসা। প্রকৃতিপ্রেমিক জীবনানন্দ দাসের কবিতায় বর্ষা এসেছে এক ভিন্ন আবহে, যেখানে বৃষ্টির গন্ধ, মেঘের গর্জন এবং নিসর্গ ফুটে ওঠে নিখুঁতভাবে। মেঘকে দোদ বানিয়ে বিরহী যক্ষের প্রিয়ার কাছে বার্তা পাঠানোর অমর সৃষ্টি মহাকবি কালিদাসের মেঘদূত। তাই তো বলতে ইচ্ছে হয় শ্রাবণের ধারার মতো পড়ুক ছড়ে, পড়ুক ছড়ে তোমারই সুরটি আমার মুখের পরে বুকের পরে। চলে যাই সুরের জগতে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সোনার বাংলা ছায়াছবির গান।

সুর থেকে একটু ফিরে যাই কথার জগতে, জেনে নিই সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি অনুযায়ী আজ সারাদিনই আবহাওয়া মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। কোচবিহার জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে একটি সতর্কবার্তাও রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল। আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বর্ষণ থেকে অতিরিক্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল, এই দুদিনই। শুনলেন আবহাওয়ার খবর। ফিরে যাই আবার সুরের জগতে। নিশি পদ্ম ছায়াছবির গান, শিল্পে শ্যামল মিত্র।

0: শিল্পী কিশোর কুমার, ছায়াছবি প্রতিদান।
1: শোনো শোনো, একটা গল্প বলি শোনো। এক যে ছিল ডাকাত, নাম ছিল তার হিড়িম্ব কুড়ুম্ব সিংহের মামা ভবম্বল দাদা দাদাস। তার বড়কা বড়কা বাবড়ি চুল, লম্বা লম্বা বাঁদরের লেজের মতো গোঁফ, রক্ত জবার মতো চোখ, বাঘের মতো নখ। সে এলো এক এক রাজার ঘরে লুট করতে।
2: তারপর কি হলো?

0: বলল ডাকাত, ওরে বলল ডাকাত, কে আছিস, কে আছিস, আয় আমায় বাধা দে রে।
1: ওরে বাবা,

0: কথায় সুরে আজ এ পর্যন্তই। কথায় সুরে আবার আগামীকাল ঠিক একই সময়, অর্থাৎ বেলা 12টায় আকাশবাণী শিলিগুড়ি। এখন বিজ্ঞাপন বিরতি।
1: বড় বৌমা, এটা তোমার জন্য।
2: এত তাড়া কিসের ছিল মা?
1: আরে, আর ছোট বৌমা, এইটা তোমার, আর এটা আমার দিদি ভাইয়ের জন্য।
3: কিন্তু ঠাম্মি,
1: হ্যাঁ,
3: তোমার কোনটা?
4: সবকিছু। আমি ব্যাংক, লকার, ফিক্সড ডিপোজিট সবেতে ওকেই তো নমিনি করে দিয়েছি। কাল যখন থাকবো না, তখন টাকা পয়সা পেতে ওর সুবিধা হবে।
1: ও সব কি বলছো? যা,
5: আরবিআই এই কথা বলে,
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: শুরু হচ্ছে মহিলা মজলিশ।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের মহিলা মজলিশ। প্রথমেই শুনবেন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন।

নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আবার আমি জুলি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনার আমার সকলের প্রিয় নারীমন অনুষ্ঠান নিয়ে। হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানে ফোন করে আপনি ও আপনার এলাকার সমস্যা এবং আপনার মনের কথা আমাদের জানাতেই পারেন। এই অনুষ্ঠান

0: সম্পূর্ণরূপে মহিলাদের জন্য। তাই আর দেরি না করে আপনাদের জীবনের ঘটে থাকা ঘটনার কথা আমাদের আজই জানান। আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বার হল 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার শুধুমাত্র আপনাদের জন্য 8373837996, 8373837996। আপনারা চিঠিও লিখতে পারেন। আমাদের চিঠি লেখার ঠিকানা হল নারীমন প্রযত্নে জুলি ঘোষ সুকান্ত পল্লী নেয়ার বলাকা মোড় পোস্ট শিলিগুড়ি বাজার জেলা জলপাইগুড়ি পিন নাম্বার 7340005। প্রিয় শ্রোতা বন্ধুরা, বিগত দিনে আমরা শুনেছিলাম তরুণবাবু আর মালতী দেবীর পরিবারের কথা। হ্যাঁ, এটা একটা গরিব পরিবারের নানান প্রতিকূলতার বিরুদ্ধে উঠে দাঁড়ানোর কাহিনী। তাদের পরিবারে অভাব অনটন নিত্যসঙ্গী ছিল, তবুও তারা চাইতো তাদের একমাত্র মেয়ে ঝুমাকে পড়াশোনা শিখিয়ে মানুষ করবে। কিন্তু তরুণবাবু কাজের জায়গায় অপমানিত হয়ে ফেরার পথে ঝুমার দিদিমণির কাছ থেকে চরম অপমানিত হয়। এরপর কি হলো, আসুন ঘটনাটি শুনে নেওয়া যাক।
1: কাকিমা, ও কাকিমা!
2: কি রে মিতা, কি হয়েছে? এদিকে আয়, আয় রে। ঝুমা, কি হয়েছে রে? কি রে ঝুমা, কি হয়েছে তোর? তোরা কিছু বলছিস না কেন? আরে বাবা, কি হয়েছে বলবি তো তোরা।
1: দিদিমণি ঝুমাকে মেরেছে।
2: এভাবে কেউ মারে? হ্যাঁ রে, তুই কি দোষ করেছিলিস যে তোকে এভাবে মেরেছে? আয় আয় এদিকে আয়। এই মিতা, কি হয়েছিল রে, ঝুমা কি করেছিল?
1: ঝুমার অঙ্ক খাতা ছিল না,
2: তাই মেয়েটাকে এভাবে মেরেছে।
1: আসলে কি হয়েছে জানো কাকিমা, ঝুমা 3 মাস হলো টিউশনের টাকা দেয়নি, তাই দিদিমণি আগের থেকেই রেগেছিল।
3: হ্যাঁ মা, দিদিমণি খুব রেগেছিল, তাই দেখো না কেমন করে মেরেছে।
2: ছি ছি, এরা মানুষ, কয়েকটা টাকার জন্য তোর উপর এভাবে শোধ তুলেছে? আরে বাবা, 2টা দিন দেরি হলে টাকাটা তো আমরা দিয়েই দিব, এইটুকু সহ্য করতে পারলো না? আজ আসুক তোর বাবা। কি ভেবেছে এরা? না না, আমি চুপ করে বসে থাকবো না, আমরা গরিব অসহায় বলে ওরা যা খুশি তাই করবে।
1: এই ঝুমা, আর দুঃখ করিস না, তুই চুপ কর আর কাঁদিস না।
2: আরে ঝুমা, তোর শরীরে প্রচন্ড জ্বর, আমি কি করি এখন, কি করি?
3: মা, মা, আমার খুব কষ্ট হচ্ছে মা, প্রচন্ড মাথা ব্যথা।
2: দেখো তো এখন আমি কি করি। আয় মিতা, একটু যা তো মা, নির্মল ডাক্তারকে একটু ডেকে দে না মা, বলবি খুব জরুরি, তাড়াতাড়ি আসতে বলিস।
1: ঠিক আছে কাকিমা, আমি আসছি।

0: ঝুমার মা, ও ঝুমার মা, কি ব্যাপার, কি করছিলে এতক্ষণ? একটা দরজা খুলতে এত সময় লাগে,
1: কি হয়েছে তোমার বলো তো?

0: এত রেগে আছো কেন?
1: রাখবো না, তোমার মেয়ে যা কাণ্ড করেছে না, আজকে ভালো করেই দেখাচ্ছি। কোথায় গেল, কোথায় গেল জুমা, কোথায় গেল?
0: এত রেগে যাচ্ছ কেন? কি দোষ করেছে জুমা?
1: কি দোষ করেছে জানো? তোমার মেয়ে তার টিউশনের দিদিমণিকে অপমান করেছে।
0: কে বলেছে এই কথা?
1: ওর দিদিমণি তো একথা বলেছে। এতটুকু মেয়ে এত সাহস কোথা থেকে পায়? আর ওর দিদিমণি কি বলেছে জানো? আমরা নাকি ওকে শিক্ষা দিতে পারিনি। বলো, আমরা ওকে এই শিক্ষা দিয়েছি? আরে কোথায় গেল মেয়েটা? আজ ভালো করে শিখাচ্ছি তাকে।
0: দাঁড়াও, কোথায় যাচ্ছ?
1: এর পরেও আমাকে দাঁড়াতে বলছো? কোথায় যাচ্ছি বুঝতে পারছো না? তোমার জন্য, তোমার জন্যই আজ এই সব হচ্ছে।
0: মাথা ঠান্ডা করো, কি হয়েছে তুমি কিছুই জানো না।
1: আর তুমি সবই জানো তাই না?
0: চলো আমার সাথে চলো, দেখবে চলো ওই দিদিমণি আমাদের ঝুমাকে কেমন ভাবে মেরেছে।
1: হ্যাঁ, ঝুমাকে মেরেছে?
0: হ্যাঁ গো, হ্যাঁ, ও মানুষের মতো মেরেছে। আর ওই মার খেয়ে মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার এসেছিল, ঝুমাকে দেখে গেছে। জানো মেয়েটার কোনো দোষই ছিল না।
1: তবে এভাবে মারলো কেন?
0: আমরা 3 মাসের টাকা দিইনি বলে।
1: এই কয়টা টাকার জন্য মেয়েটাকে এভাবে মারলো? ছি ছি ছি ছি ছি।
0: চলো নিজেই দেখে নেবে, চলো।
2: এই ঘটনা মালতী দেবীর পরিবারে চরম আঘাত নিয়ে এলেও তারা থেমে থাকেনি। তরুণবাবু নিজের চেষ্টায় আবার একটা নতুন কাজ পায়, যা আগের চাইতো অনেকটাই ভালো। ঝুমা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকে, ধীরে ধীরে পড়াশোনাও শুরু করতে থাকে। তারপর
3: ঝুমা, এই ঝুমা, কি রে কি করছিস?
4: ও মিতা, তুই আয় এদিকে আয়।
3: আরে তুই এখন অঙ্ক করছিস?
4: হ্যাঁ রে, চেষ্টা করছি কিন্তু পারছি না। তুই একটু করে দে না অঙ্কটা।
3: তুই আমাকে বলছিস? আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না, আমার দ্বারা হবে না।
4: কেন রে, তুই এখন পড়তে যাস না ওই দিদিমণির কাছে?
3: ওই দিদিমণির কাছে? না বাবা, শুধু আমি কেন, আমাদের পাড়ার আর কেউই যায় না।
4: সত্যি বলছিস? এখন তাহলে কি হবে?
3: আরে বাবা, তোর মাকে একটু বুঝিয়ে দিতে বল না।
4: ঠিকই বলছিস। মা, ও মা, মা।
5: হ্যাঁ রে, কি হলো?
4: একটু এদিকে এসো না।
5: হ্যাঁ, কি হয়েছে বলতো?
3: এই অঙ্কটা আমাদেরকে বুঝিয়ে দাও না কাকিমা, আমরা কিছুতেই করতে পারছি না।
5: দে খাতাটা, দে। এই দেখ, প্রথমে এই দুটো সংখ্যার যোগ করতে হবে, তারপর এর যোগফলের সাথে এই সংখ্যাটার ভাগ করতে হবে। দেখ তবেই উত্তর মিলবে।
4: এ মিতা, দেখ তো উত্তরটা মিলছে কিনা।
3: হ্যাঁ, 705 উত্তর মিলে গেছে।
4: মা, এবার থেকে তুমি আমাদেরকে পড়াও, আমরা তোমার কাছেই পড়ব।
5: কি যে বলিস না তুই।
1: হ্যাঁ, জুমা তো ঠিকই বলেছে, তুমি তো ওদেরকে বাড়িতেই পড়াতে পারো, অসুবিধাটা কোথায়?
3: হ্যাঁ কাকিমা, আমরা এখন তোমার কাছেই পড়ব।
0: কিন্তু আমি কিভাবে তোদের পড়াবো? আমার তো অনেক কাজ।
1: তোমার অনেক কাজের থেকেও এটা সবচাইতে দরকারি কাজ। তোমাকে সময় বার করে ঝুমাকে পড়াতে হবে, এটা তোমাকে করতেই হবে। হয়তো অনেক আগেই এটা করার দরকার ছিল।
0: তুমি ঠিকই বলেছ, আমার যত কাজে থাকুক না কেন, এবার আমার মেয়েকে আমিই পড়াবো। হয়তো এতে আমার কিছুটা বাড়তি পরিশ্রম হবে, তবু

0: আমাদের লক্ষ্য পূরণের জন্য আমাকে তা করতেই হবে।
1: তাহলে আমিও রোজ কাকিমার কাছেই পড়তে আসব।
2: হ্যাঁ, তুইও পড়তে আসবি। আসলে কি জানো ঝুমার মা, আমাদের মতন গরিব মানুষদের লক্ষ্যে পৌঁছাতে গেলে প্রথমে নিজেদের সামর্থ্যের উপর আস্থা রেখে সে সকলের উপযুক্ত ব্যবহার করতে হয়।
0: ঠিক বলেছ। অন্যের উপর ভরসা না করে নিজের উপর আস্থা রাখলে তবেই সফলতা পাওয়া যায়।
3: হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধুরা, লক্ষ্যে পৌঁছাতে গেলে অবশ্যই আমাদের কিন্তু ত্যাগ স্বীকার করতেই তো হবে। আমাদের সংসারে নানান কাজ তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের পরবর্তী প্রজন্মকে আগামী দিনের জন্য উপযুক্তভাবে গড়ে তোলা। আজ তাহলে এ পর্যন্তই। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি নাটকটি আপনাদের হৃদয়ে নাড়া দিয়েছে। সমগ্র অনুষ্ঠানটি শুনলেন বিকাশ দর্শনের সৌজন্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি জুলি বিদায় নি, নমস্কার।
4: এতক্ষণ আপনারা শুনলেন নারী মন। এখন রয়েছে আজকের পরবর্তী নির্ধারিত অনুষ্ঠান। গত পর্বে আমরা সাইবার অপরাধ থেকে বাঁচতে এই বিষয়টি নিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান করেছিলাম। আজকে রয়েছে তারই দ্বিতীয় পর্ব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার আইটি ফ্যাকাল্টি অম্লান সান্যাল। অম্লান বাবু, আপনাকে আমাদের আসরে স্বাগত জানাই।
5: আন্তরিক ধন্যবাদ।
4: আমরা গত পর্বে আলোচনা করেছিলাম বিভিন্ন রকমের প্রতারণাগুলি নিয়ে, এবং আজকের শুরুটাও সেগুলি নিয়েই হবে, কেননা কিছুটা আলোচনা আমাদের রয়ে গিয়েছিল। এআই এর উপরে আমরা তো দিন দিন অনেক বেশি নির্ভর হয়ে পড়ছি। এই এআই নির্ভর প্রতারণা সম্পর্কে যদি আরেকটু বিশদে মানুষকে বলেন।
5: এখন এআই দিয়ে মানুষের কণ্ঠস্বর নকল করা যায়। ধরুন আপনার ছেলের গলার মতো শোনাচ্ছে যে, বাবা আমি বিপদে আছি, তাড়াতাড়ি টাকা পাঠাও।
4: আচ্ছা।
5: হ্যাঁ, কিন্তু সেটি আসলে কিন্তু এআই দিয়ে তৈরি করা হয়েছে, নকল কণ্ঠস্বরও হতে পারে সেটি। তাই শুধু শুনে নয়, আপনাকে কিন্তু অন্য নাম্বারে ফোন করে একবার যাচাই করে নিতে হবে কি ওটা ছেলের গলায় ছিল কিনা, নাহলে কিন্তু আপনি ওই ট্র্যাপের মধ্যে পড়ে যেতে পারেন। এইরকমই কিন্তু আবার ভিডিও তৈরি হচ্ছে, হয়তো দেখতে পারেন আপনার পরিচিত কে আপনাকে হয়তো ভিডিও কল করছে, কিন্তু ওই গোটা ভিডিওটাই কিন্তু এআই দিয়ে তৈরি, ওটা রিয়েলি না, ছবিটা ফেক। এখন এত অ্যাডভান্সমেন্ট করেছে এআই যে আপনি কোনটা রিয়েল এবং কোনটা ফেক ধরা খুবই মুশকিল হয়ে গেছে। সুতরাং এখানে কিন্তু বিশেষ করে সতর্ক নিতে হবে।
4: হ্যাঁ, তাহলে এই এআই এর উপরে আমরা দিন দিন যতটা নির্ভর হয়ে পড়ছি, কিন্তু নির্ভরশীলতার সঙ্গে সঙ্গেও আমাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে এবং মাথায় রাখতে হবে কোথাও না কোথাও দিনের শেষে গিয়ে হয়তো মানুষই এই এআই তৈরি করেছে, তো তার কোথায় ওই ড্রব্যাকগুলি রয়েছে, কোথায় খামতি রয়েছে, সেগুলিকে আমাদেরকেই চিনতে হবে এবং সচেতন হতে হবে।
5: এআই তো আমরা খুব ডিপেন্ডেন্ট এখন,
4: ভীষণ ভাবে।
5: কিছু একটা আগে যেরকম ছেলেমেয়েরা পড়তো, বাবা মা পড়াতেন, এখন কি হচ্ছে, বাবা মা কিন্তু এআই ভরসা করে, অনেক কোশ্চেন জিজ্ঞেস করে এবং আনসার গুলো কিন্তু খুব প্রেসাইসলি, খুব সুন্দর ভাবে চলে আসে। কারণ কি হচ্ছে, এআই তো নিজের কোনো বুদ্ধিতে চলে না, ওদেরকে ডেটাটা ইনপুট করে দেওয়া হয়,
4: সেই ডেটা ইনপুট করছে মানুষ,
5: মানুষই করছে। তা আমি আমাদের স্টুডেন্টদের বলি যে তোমরা যত ইন্টেলিজেন্ট হবা, এআই কিন্তু অত ইন্টেলিজেন্ট হবে। আমি যদি কুকুরের ছবি দেখিয়ে কাউকে বলি কনভারসেশনের মাধ্যমে যে এই বেড়ালটা দেখো কত সুন্দর, বেড়ালটা দেখো কত সুন্দর, এবং মেজরিটি মানুষ যদি এরকম আলোচনা করে, পরবর্তীকালে যদি একটা কুকুরের ছবি দেখিয়ে এআই কে বলা হয় এটা কি, ও কিন্তু বেড়ালই বলবে। সুতরাং যত ইন্টেলিজেন্ট ইনপুট হবে তত ইন্টেলিজেন্ট আউটপুট হবে, গার্বেজ ইন গার্বেজ আউট, আমরা এটা বুঝি। হ্যাঁ, সুতরাং এআই কিন্তু এরকম ভাবে ফিড করা হচ্ছে, ওদের ফিডব্যাক লুপ আছে, যে যত ওরা ডেটাটা কালেক্ট করছে ডে বাই ডে কিন্তু এআই আরো ইন্টেলিজেন্ট হচ্ছে, ওর কিন্তু আনসার গুলো খুব অ্যাকিউরেটলি আসছে। এই হিসাবে আমি বলছি যে কারোর ছবি বা কারোর ভিডিও যখন ও ফেক করে যাচ্ছে তখন কিন্তু বোঝা ভীষণ মুশকিল। মানে আমার চোখের সামনেই যদি কোনো একটা ভিডিও আসে, কেউ রিলেটিভ আমাকে ভিডিও দেখাচ্ছে, আমি কিন্তু বিশ্বাসই করে ফেলবো সে করছে। সুতরাং সেই দিক দিয়ে কিন্তু বিশেষ করে সজাগ থাকতে হবে।
4: সেক্ষেত্রে একটা ফোন কল বা সরাসরি গিয়ে তাকে জিজ্ঞেস করা, একটু টাচে থাকা সকলের সঙ্গে, সেইভাবে কিন্তু আমরা এই বিপদগুলির হাত থেকে বাঁচতে পারি। ওই একটা কথা ঘুরে ফিরে চলে আসে

0: যে প্রযুক্তি যেরকম আমাদের জীবনে আশীর্বাদ, সেরকম ভাবে অভিশাপও হয়ে আসতে পারে যদি আমরা ঠিক সময়ে সচেতন না হই এবং সচেতনভাবে একে ব্যবহার না করি।
1: সেটাই, মানে আমাদের যাচাই করতে হবে,
0: যাচাই করতে হবে
1: এবং তারপরে সিদ্ধান্তটা নেওয়া দরকার।
0: একদম। আর আপনি ফেসবুক অ্যাকাউন্টের কথা বলেছেন, সেখানে কিভাবে প্রতারণার শিকার হচ্ছে, হোয়াটসঅ্যাপেও কিন্তু আমরা ভীষণভাবে এখন নির্ভরশীল আমাদের কমিউনিকেশনের জন্য, সেখানে কি কি ধরনের প্রতারণা হতে পারে? এটা শুধুমাত্রই আমাদের শ্রোতা বন্ধুদেরকে সচেতন করার জন্য, আমার মনে হয় খুব মন দিয়ে আপনারা শুনবেন।
1: আমরা হোয়াটসঅ্যাপে এখন বন্ধুদের সাথে সবার সাথে কথা বলছি, আমরা হোয়াটসঅ্যাপে এখন পেমেন্টও করতে পারি হোয়াটসঅ্যাপে দিয়ে। হ্যাঁ, অনেক লিঙ্ক আসে, সেই লিঙ্ক থ্রুতে আমরা ভিজিট করছি, অনেকে অনেক লিঙ্ক পাঠাচ্ছে, স্কুল হয়তো লিঙ্ক পাঠাচ্ছে, স্টুডেন্টদের বলছে এই লিঙ্ক থেকে তোমরা লগ ইন করো, তারপর কিছু ডাউনলোড করতে পারবা। সেইখানে তো একজন অপরিচিত একজন চলে এসে কোনো ফেক লিঙ্ক দিয়ে তার ওয়েবসাইটে নিয়ে যেতে পারে এবং আমাদের তথ্যগুলো সব চুরি করে নিতে পারে। তো এক্ষেত্রে আমি বলে রাখি কীভাবে হোয়াটসঅ্যাপ থেকে হ্যাক হয়, সে একটু জাস্ট আইডিয়া দিয়ে রাখি। ধরুন একজন প্রতারক নিজের ফোনে আপনার নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ চালু করার চেষ্টা করলো, মানে হোয়াটসঅ্যাপটা ফার্স্ট আমি যখন ডাউনলোড করে ইনস্টল করি, তারপর তো হোয়াটসঅ্যাপটা লগ ইন চায়, সাইন আপ, তখন একটা নাম্বার চাই যেই নাম্বারটার সাথে হোয়াটসঅ্যাপটা কানেক্টেড থাকবে। সেই ক্ষেত্রে আপনার নাম্বারটা দেওয়া হলো, ধরেন আমি ডাউনলোড করে আপনার নাম্বারটা দিলাম, তখন হোয়াটসঅ্যাপ কী করে একটা 6 সংখ্যার ভেরিফিকেশান কোড যাবে আপনার মোবাইলে, জাস্ট এটা ভেরিফাই করার জন্য যে ওই নাম্বারটা আপনারই নাকি আপনার কাছে ওই নাম্বারটা আছে কি না। সেক্ষেত্রে তো আমি হোয়াটসঅ্যাপটা চালু করেছি কিন্তু আপনার নাম্বারটা আমি দিয়েছি, সুতরাং আমি জানি যে ওই 6 ডিজিট যে ভেরিফিকেশানটা যাবে সেটা আপনার ফোনে যাবে। সে তখন ফোন করে আপনাকে বলবে যে ভুল করে আপনার নম্বরে একটা কোড চলে গেছে আমার।
0: আচ্ছা,
1: হ্যাঁ, একটা 6 সংখ্যার একটা কোড চলে গেছে, একটু বলবেন কি? আপনি কোডটি বলে দিলে সে আপনার হোয়াটসঅ্যাপে নিজের ফোনে চালু করে নিল, এবং হোয়াটসঅ্যাপ যদি একটা ফোন থেকে আরেকটা ফোনে সুইচ ওভার করে তাহলে কিন্তু আগের ফোন থেকে ওটা ডিসকানেক্ট হয়ে যাবে, দুটো ফোনে একসাথে চলতে পারে না। তো আমাদের তখন কিন্তু ওর হাতে টোটাল কন্ট্রোল চলেছে, আপনার পাস্ট সমস্ত হিস্ট্রি দেখতে পাচ্ছে, কার সাথে আপনি কনভারসেশন চালিয়েছিলেন, লিঙ্কগুলো এমনকি কোডগুলো দেখতে পাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা ডেঞ্জারাস সিচুয়েশন হয়ে যাবে, তাই ভেরিফিকেশন কোড কখনোই কাউকে বলা যাবে না।
0: আবার সেই একই কথা, ওটিপি, পাসওয়ার্ড, ভেরিফিকেশন কোড, এগুলো একান্তই ভীষণভাবে ব্যক্তিগত, এটা কিন্তু আপনারা কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। আচ্ছা, ডিজিটাল অ্যারেস্ট আজকের দিনে বোধহয় খুব শোনা যাচ্ছে, এটা নিয়ে একটু যদি বলেন।
1: প্রথমে একটা কথা পরিষ্কার করে বলি, ডিজিটাল অ্যারেস্ট বলে ভারতের আইনে কোনো ব্যবস্থা নেই, ওইটার কোনো লিগাল সিগনিফিকেন্স নেই।
0: আচ্ছা,
1: ঠিক আছে, এটি একটি প্রতারণার কৌশল মাত্র। কেউ ফোন করে নিজেকে বলবে আমি পুলিশ, সিবিআই বা ইডি এর অফিসার বলে পরিচয় দেবে, তারপর বলবে যে আপনার বিরুদ্ধে কোনো একটা মামলা হয়েছে, হয়তো বলবে যে আপনার আধার কার্ডের এগেনস্টে কোনো অপরাধমূলক কাজ হয়েছে, করে আপনাকে ভয় দেখালো, আপনাকে তারপর বলবে যে ভিডিও কলে আসুন, এবং বলবে কাউকে বলবেন না, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বলবে কাউকে বলবেন না, টাকা পাঠিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করুন।
0: ও,
1: ঠিক আছে, এই সবই কিন্তু প্রতারণা। যখনই আপনাকে বলা হলো যে কাউকে বলবেন না, তখনই কিন্তু আপনার বোঝা উচিত যে এটা অরিজিনাল না, এবং আগে যে বললাম আপনাকে যে ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু নেই আইনে, কিছু নেই এরকম, সুতরাং আপনাকে কিন্তু শুধু ভয় দেখানোর জন্য, আপনাকে ভয় দেখিয়ে তারপর আপনাকে ভিডিও কলে নিয়ে বলবে যে আপনি ডিজিটাল অ্যারেস্ট হয়েছেন, তারপর আপনার কাছে টাকা চাইবে, বলবে যে এই কেসটা থেকে বাঁচার জন্য আপনাকে টাকা দিতে হবে। আপনি যদি ভয়ে এটা করে বসেন সাথে সাথে, তাহলে কিন্তু আপনি ফেঁসে গেলেন।
0: শ্রোতা বন্ধুরা, অম্লান বাবু যেই ঘটনাগুলি সম্বন্ধে বলছেন এগুলি কিন্তু সত্যি ঘটছে ইদানিংকালে, আর এটাও খুব সত্যি যে হয়তো এখানে বসে অম্লান বাবু বলছেন, আমরা শুনছি এবং মনে করছি যে আমরা এরপর থেকে সচেতন হয়ে যাব, বুঝতে পারবো, কিন্তু আসলে প্রকৃতপক্ষে যখন ঘটনাগুলি ঘটে তখন হয়তো সেটার চেহারাটা একদমই অন্যরকম হয়, সত্যি হয়তো আমাদেরকে ভয় পাইয়ে দেওয়া হয় এবং আমরা কোথাও না কোথাও একটু হলেও কনফিউজড হয়ে যাই যে এই অবস্থায় কি করা উচিত, বা সামনের জন যা বলছে সেটাই হয়তো করে নেওয়া উচিত। তো মাথা আমাদেরকে খুব ঠান্ডা রাখতে হবে, সচেতন হতে হবে, আর ঠিক পদক্ষেপ নিতে হবে।

0: এরপরে আমি যেই প্রসঙ্গে আসব সেটি হলো, আমরা অনেক রকমের প্রতারণার কথা শুনলাম, এবার চলে আসি যে বিভিন্ন আইডি তৈরির ক্ষেত্রে যে পাসওয়ার্ডগুলি তৈরি করা হয় বা পাসওয়ার্ড তৈরির কথা বলা হয়, সেক্ষেত্রে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে বলা হয়, সেটা ঠিক কি? শক্তিশালী পাসওয়ার্ড কেন তৈরি করব এবং সেটা তৈরি করতে কি কি জিনিস মাথায় রাখতে হবে?
1: হ্যাঁ, আমরা যে পাসওয়ার্ড তৈরি করি, আমাদের মনে রাখতে হবে যে একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করব না আমরা, কেন এক একটা ওয়েবসাইট এক একটা অ্যাপের মধ্যে তো পাসওয়ার্ড চায়। আমরা জেনারেলি মনে রাখার জন্যে আলাদা আলাদা ব্যবহার না করে একটাই পাসওয়ার্ড দিয়ে রাখি, তো এটা করা কিন্তু চলবে না। এবং সহজ পাসওয়ার্ড যেমন 1 2 3 4 5 6 এটা দেওয়া যাবে না, নিজে জন্ম তারিখ দেওয়া যাবে না, মোবাইল নম্বর দেওয়া যাবে না, যেগুলো মানুষ কিন্তু গেস করে নেবে। এই ইনফরমেশনগুলো তো সবসময় চলাফেরা করছে না সোশ্যাল মিডিয়াতে সবখানে, এগুলো তো ওদের হাতেও আছে, এগুলো দেওয়া যাবে না, এসব ব্যবহার একদমই করবেন না। বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা, বিশেষ চিহ্ন মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে, এবং পাসওয়ার্ডটা যেন একটু বড় হয়, লেন্দি হয় পাসওয়ার্ডটা। তাহলে কি হলো, ওরা যখন ওই পাসওয়ার্ডটা হ্যাক করবে, ওরা কি করে, সফটওয়্যার বানিয়ে ওইটাকে ব্রুট ফোর্স চালায়।
0: আচ্ছা,
1: সেই ক্ষেত্রে অনেক রকম পারমুটেশন কম্বিনেশন করে করে ওটা খোলার চেষ্টা করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু দীর্ঘ দিন লাগতে পারে, যেটা কিনা ওদের হাতে অত সময় থাকে না। সুতরাং আপনাকে বাঁচার জন্য এটা মনে রাখতে হবে যে কঠিন একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, ছোট হাতের বড় হাতে যেভাবে বললাম ওইভাবে মিশিয়ে একটা বড় একটা পাসওয়ার্ড বানাতে হবে।
0: বেশ, আচ্ছা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA কতটা প্রয়োজনীয়? অনেক ক্ষেত্রে আমরা কিন্তু বিষয়টিকে স্কিপ করে চলে যাই।
1: আমরা যখনই একটা সাইন আপ করব কোথাও, সেক্ষেত্রে কিন্তু একটা অপশন আছে কি উইদাউট টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তাহলে কি হলো, আমরা খালি একটা কোনো অ্যাকাউন্টের মেল আইডি দিলাম বা কিছু ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাথে সাথে লগ ইন হয়ে গেল, সেই ক্ষেত্রে যদি প্রতারকদের কাছে ওই ইউজার আইডি বা পাসওয়ার্ডটা চলে আসে হাতে, কিন্তু তাদের কিন্তু আর কিছু লাগলো না, ডাইরেক্টও কিন্তু লগ ইন হয়ে গেলো এবং আমার সমস্ত কিছু কন্ট্রোল ওই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমার মধ্যে আর থাকলো না, তার হাতে চলে গেলো। সেই ক্ষেত্রে আমাদেরকে একটা 2FA অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশনকে এনাবল করে রাখতে হয়। এটার মাধ্যমে কি হচ্ছে যে একটা মোবাইল নাম্বারও চাইছে সাথে সাথে, যে আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটা দিলে ও এই ইউজার আইডি পাসওয়ার্ডটা নেওয়ার পরে আমরা যখনই ওটা ক্লিক করে সাবমিট করছি, আরেকটা অপশন আসবে যে আপনার মোবাইলের মধ্যে তখন একটা পিন আসবে এবং ওরও কোডের মধ্যে একটা ইনপুট বক্স আসবে যেখানে ওই পিনটা দিতে হবে, এবং পিনটা দিয়ে তখনই সাবমিট করলে কি হলো, ও আপনাকে ভেরিফাইড হয়ে গেল যে হ্যাঁ ওই অ্যাকাউন্টটা ওই এই পার্সনেরই আছে, এই ব্যক্তিরই এটা অ্যাকাউন্ট যার হাতে ওই মোবাইলটা আছে। এভাবে করা হলো। আবার মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন এর থেকেও বেটার হয়। মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশনের মধ্যে কি হলো, ও আপনার কাছে জিমেল বা কোনো একটা ইমেল আইডি চেয়ে বসেছে এবং ও যখন ইউজার আইডি এ পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলেন, তখন যেরকম আপনার মোবাইল ফোনের মধ্যে একটা পিন আসছিল, আরেকটা পিন ও থ্রো করবে আপনার জিমেল অ্যাকাউন্টের মধ্যে। ঠিক আছে, আপনাকে সেক্ষেত্রে কি করতে হবে যে আপনার মোবাইলটাও চেক করে ওটা দিতে হবে এবং আপনার জিমেল বা আপনার ইমেল যেটা আছে সেইখানে ঢুকেও কিন্তু ওই মেল বক্সের মধ্যে একটা পিন আসবে, ওরকমই আরেকটা পিন আসবে, সেই দুটো দেওয়ার পরেই কিন্তু আপনি লগ ইন হবেন। সুতরাং প্রতারকদের কাছে যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড চলেও গিয়ে থাকে, নেক্সট কি আপনার মোবাইলের ওই পিনটা যেতে হবে, সেটাও যদি কোনোরকম আপনি ভুলবশত দিয়ে থাকেন, থার্ড একটা আপনি সেফ থাকছেন যে আপনার মেলের মধ্যেও আর একটা পিন এসছে।
0: এটা ঠিক সেরকম যে আমরা আমাদের বাড়িঘরকে সুরক্ষিত রাখতে যেরকম তার দু তিনটে গেট থাকে, সেই প্রত্যেকটা গেটে তালা চাবির বিভিন্ন রকমের ধরন থাকে, অনেক বেশি দামি তালা চাবি আমরা লাগাই, আলমারি বা আমাদের লকারের একটা লক থাকে, ঠিক এইভাবেই এই যে সোশ্যাল মিডিয়া বলুন বা এই ইন্টারনেটের দুনিয়া বলুন, এখানে আমরা যখনই প্রবেশ করছি মনে করতে হবে এটাও আমাদের ঘর বাড়ির মতোই, এখানে আমাদের সব কিছু কিন্তু আমরা দিয়ে রেখেছি, আমাদের সমস্ত তথ্য, তো সেগুলিকে সুরক্ষিত আমরা রাখবো যেইভাবে অম্লানবাবু বললেন, এই পাসওয়ার্ড শক্তিশালী করে বা 2FA বা 3FA বা মাল্টিপল FA এই মাধ্যমগুলির সহায়তায়।
1: আপনি বললেন না বাড়িতে তালা লাগানোর ব্যবস্থা, সেক্ষেত্রে অনেক বাড়িতে আবার গার্ড
0: অবলম্বন করা উচিত সেটা নিয়ে শুনবো।
1: অনলাইন কেনাকাটার সময় আমাদের একটু বিশেষ করে সচেতন থাকতে হবে, অস্বাভাবিক কম দাম দেখলে কিন্তু সন্দেহ করতে

0: হবে সাথে সাথে। অচেনা ওয়েবসাইটে আগেই টাকা দিয়ে বসবেন না, ওয়েবসাইটের রিভিউ দেখুন, ওয়েবসাইটের ঠিকানা ভালো করে দেখুন, বিশ্বস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করুন। এই সব যদি আপনার মাথায় একটু থাকে চেক করে নেন, তাহলে অনলাইন এই শপিং প্রতারণার থেকে আপনি বাঁচতে পারবেন।
1: বেশ, আচ্ছা, প্রতারণার শিকার হলে প্রথম 24 ঘন্টার মধ্যে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন?
0: প্রথমেই আতঙ্কিত হবেন না, যত দ্রুত সম্ভব 1930 এই নম্বরে ফোন করুন, আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করুন, প্রয়োজন হলে আপনি ব্যাংকের যে কার্ড আছে সেটাকে ব্লক করে দিন, ঠিক আছে, অ্যাকাউন্টটাকেও ব্লক করতে পারেন, প্রয়োজন হলে আপনি সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ জানাতে পারেন। এই পোর্টালটা হচ্ছে cybercrime.gov.in, এখানে গিয়ে আপনি সমস্ত রকম কমপ্লেন আছে, সমস্ত সুবিধা আছে, ওখানে গিয়ে কিন্তু আপনি আপনার অভিযোগটা জানাতে পারেন। দ্রুত ব্যবস্থা নিলে টাকা কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেক।
1: বেশ, আজকেও আমাদের হাতে সময় শেষ হয়ে এসছে, কিন্তু ওই যে বললাম যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা, এর পরিসর এতটাই বড়, হয়তো বা এরকম একটা দুটি পর্বে আমরা শেষ করে উঠতে পারবো না। কিন্তু শ্রোতা বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন যে সচেতন হতে হবে আমাদেরকে ভীষণভাবে, ওই যে আমার নিজের তথ্য, নিজের ইনফরমেশনগুলিকে কিভাবে আমরা প্রোটেকশন দিয়ে রাখবো, কিভাবে আমরা সেগুলিকে সুরক্ষিত রাখবো, সেই সমস্ত পদ্ধতি বা সেই সমস্ত পদক্ষেপগুলি সম্বন্ধে কিন্তু অম্লানবাবু বলেছেন। তবুও সবশেষে অম্লানবাবু, সাধারণ মানুষের মধ্যে সাইবার সচেতনতা বৃদ্ধির জন্য আপনার বার্তা কি রইল সেটা বলে দিন।
0: শেষে শুধু একটা কথাই আমি বলবো, সচেতনতাই সাইবার নিরাপত্তার সবচেয়ে বড় অস্ত্র। আরেকটি ছোট্ট মন্ত্র সবার জানা দরকার, থামুন, ভাবুন, যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
1: প্রযুক্তি আমাদের জীবনকে কিন্তু সহজ করে দিয়েছে, নিরাপদ ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আমাদেরই। সচেতনতা, সতর্কতা এবং দ্রুত পদক্ষেপ, এই তিনটি সাইবার অপরাধের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র। সকলে নিরাপদ থাকবেন, সচেতন থাকবেন। আজকের আসর এখানেই শেষ করছি এবং যেতে যেতে অম্লানবাবুকে জানাই অসংখ্য ধন্যবাদ এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সঙ্গে এই তথ্যগুলি ভাগ করে নেওয়ার জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদ এবং সচেতন থাকবেন। নমস্কার।
2: শেষ হলো মহিলা মজলিশ, উপস্থাপনায় অনুশ্রী রায়, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় সংবাদ।

0: ভোগীযোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
1: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সেসেলসে তিন দিনের সফরে যাচ্ছেন। সেদেশের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে মহিলারাই উন্নয়নের চালিকা শক্তি, সাংহাই সহযোগিতা সংগঠনে বললেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। আগামী 15 জুলাই থেকে ভারত ব্রিটেন সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর হতে চলেছে বলে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন। এআই প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে ভারতসহ 34টি দেশ প্যাক্স শিলিখা শিখর সম্মেলনে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়ে ফ্রান্সের এবং সেনেগাল ইরাকের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনী দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেশেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমানির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি

0: পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়া প্রধানমন্ত্রী সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। ভারত সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর উইমেন্স ফোরাম 2026 মহিলাদের নেতৃত্বে উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। কিরগিজস্তানের বিশ্কেকে আয়োজিত এই সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখার সময় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন, মহিলারা কেবল উন্নয়নের সুবিধাভোগী নন, বরং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে তারাই সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি। অর্থনৈতিক উন্নয়নে মহিলাদের ভূমিকার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে প্রায় 10 কোটি মহিলা 90 লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন, যাদের মধ্যে প্রায় 3 লক্ষেরও বেশি মহিলা লখপতি দিদি হয়ে উঠেছেন। তিনি জানান, মিশন শক্তি ও মিশন পোষণ 2.0 মতো প্রকল্পগুলির মাধ্যমে মহিলাদের নিরাপত্তা ও অর্থনৈতিক অংশগ্রহণ সুনিশ্চিত করা হয়েছে। ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারম্যান বলেছেন, পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারত অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ভারত ও জার্মানির মধ্যে পরিবেশ বান্ধব ও সুস্থায়ী উন্নয়ন বিষয়ক অংশীদারিত্বের সাফল্যের ওপর জোর দেন। রাষ্ট্রদূত দীর্ঘপ্রতীক্ষিত ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে এ ব্যাপারে দ্রুত সমাধানের বিষয়ে আশা প্রকাশ করেন। উত্তরপ্রদেশে অযোধ্যা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুদান সংক্রান্ত মামলায় দায়ের করা FIR-এ নাম থাকা 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মুনীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং শ্রীরাম শঙ্কর যাদব ওরফে টিন্নুর পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে অভিযুক্ত হিসেবে FIR-এ উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ উত্তরাখণ্ডের রুদ্রপুরে আয়োজিত ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচিতে কৃষকদের সঙ্গে মতবিনিময় করবেন। এই কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা, একাধিক জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত থাকবেন। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মবার্ষিকী আজ দেশজুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। সাহিত্য সম্রাটের জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কার ভারতীর পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলেও এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই উপলক্ষে আজ সাহিত্যিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দেশজুড়ে আজ ধর্মীয় মর্যাদায় আসুরায় মুহরম পালন করা হচ্ছে। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গম্বর হযরত মুহাম্মদের নাতি হযরত ইমাম হোসেন এবং তার সঙ্গী শহীদদের স্মরণে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া মিছিল বের করা হচ্ছে। মুহরমকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। মুহরম উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় হযরত ইমাম হোসেনের সততা ও ন্যায়ের জন্য আত্মবলিদানের কথা স্মরণ করেছেন। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। দেশজুড়ে সর্বত্র মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ে সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। এবার বিশ্ব মাদক বিরোধী দিবসের ভাবনা সিনথেটিক ড্রাগ। আফিম বা কোকেনের আসক্তি থেকে এবার থাবা বসিয়েছে ল্যাবরেটরিতে তৈরি সিনথেটিক ড্রাগ। স্কুল কলেজের পড়ুয়াদের এই ড্রাগের প্রভাব থেকে মুক্ত করতে চলছে বিভিন্ন সতর্কতামূলক প্রচার। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা, এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, লন্ডনে তিনি ব্রিটেনের বাণিজ্য শিল্প বিষয়ক মন্ত্রী পিটার কাইলের সঙ্গে দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল একথা জানিয়ে বলেন, আগামী মাসের 15 তারিখ থেকে ভারত ব্রিটেন সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি CETA এবং ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন DCC কার্যকর হতে চলেছে। উদ্ভাবন, বিনিয়োগ এবং উভয় দেশের সামগ্রিক বিকাশকে ত্বরান্বিত করার উপযোগী পরিবেশ গড়ে তুলতে দুই দেশই প্রতিশ্রুতিবদ্ধ বলে শ্রী গোয়েল উল্লেখ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি ঘোষণাপত্রে ভারত সহ 34টি দেশ স্বাক্ষর করেছে। গতকাল ওয়াশিংটনে অনুষ্ঠিত দ্বিতীয় প্যাক্স শিলিকা শিখর সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেকব হেলবার্গ AI অপরচুনিটি বিষয়ে এই ঘোষণাপত্র তুলে ধরেন।
1: We're incredibly excited to partner with India. India was one of the first top 10 countries to join PacSilica. The U.S.-Indian relationship, we believe, is one of the single most consequential bilateral relationships in the world in the 21st century.

0: We were able to cover a lot of very timely issues in our bilateral exchanges with India yesterday, including on the Quad, on the Trust Initiative, and we're really, really excited to have India along with so many representatives of the Indian business sector at this summit.
1: সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন এবং ভারতীয় শিল্পক্ষেত্রের একটি প্রতিনিধি দল। মার্কিন প্রশাসন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের আমেরিকা প্রথম নীতির আওতায় কোয়াডের মাধ্যমে ভারতের সঙ্গে সহযোগিতার পরিসর বাড়াতে উদ্যোগী হয়েছে। গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে চীনের উপর নির্ভরতা কমানোর কথাও ভাবা হচ্ছে। মার্কিন বিদেশ দপ্তরের পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাইকেল জিডি শ্রোম্ব্রে হাউস ফরেন অ্যাফেয়ার্স সাব কমিটি অন ইস্ট এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের সামনে সাক্ষ্য দেওয়ার সময় বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়াকে আনুমানিক ২৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের FA-18F সুপার হর্নেট এবং E-18 গ্রাউলার যুদ্ধবিমানের প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রি সংক্রান্ত অনুমোদনের কথা জানালো মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তর। এই বিক্রয় সংক্রান্ত চুক্তি যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে সহায়তা করবে বলেও জানিয়েছে তারা। ভেনিজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫। আহত ১৫০০রও বেশি উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। কারাকাস এবং পার্শ্ববর্তী উপকূলীয় শহর লাগুহাইরায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। ভারতসহ বেশ কয়েকটি দেশ উদ্ধার কাজে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে ফেলছে। এই তাপপ্রবাহের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে এবং বিদ্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে বিভিন্ন দেশ। ফ্রান্স এই সপ্তাহে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা সাক্ষী থেকেছে। সেদেশের পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গত বুধবার ছিল ব্রিটেনের ইতিহাসে জুনের উষ্ণতম দিন। এখানে সেখানে পারদ চড়েছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্পেন, জার্মানি, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস এবং সুইজারল্যান্ডের বিভিন্ন অঞ্চলেও জুনের তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময় রাত ১২:৩০টায় গ্রুপ আই এর ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে নরওয়ে ফ্রান্সের ও টরন্টো স্টেডিয়ামে সেনেগাল ইরাকের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ডির ম্যাচে প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার মধ্যে খেলাটি গোলশূন্য ড্র হয়। অন্য ম্যাচে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে। এর ফলে গ্রুপ ডি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং গ্রুপ এফ থেকে জাপান ও নেদারল্যান্ডস দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। পুরুষদের FIH প্রো হকি লিগে সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। লন্ডনের লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে রাত ১০:২০। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সেসেলসের ৩ দিনের সফরে যাচ্ছেন। সেদেশের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে মহিলারাই উন্নয়নের চালিকা শক্তি, সাংহাই সহযোগিতা সংগঠনে বললেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে শুভ্রা চক্রবর্তী। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার ১১ সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে এই কমিটির নেতৃত্ব দেবেন। এছাড়াও আছেন অতিরিক্ত মুখ্য সচিব খলিল আহমেদ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে প্রমুখ। কমিটি সাত দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করবে। এদিকে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫, আহত ১৯ জন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তারাতলার ঘটনায় বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের কন্ট্রোলিং অফিসার এবং কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল সেট। কলকাতা পুরসভার কাছ থেকে তারাতলার ঘটনার তথ্য নথি চেয়েছে লালবাজার। পুর আধিকারিকদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি উদ্ধার কাজও চলছে আজ জোর কদমে। এদিকে তারাতলা বিপর্যয়ে উত্তর চব্বিশ পরগনার জগদ্দলের কদমতলার বাসিন্দা স্বপন মণ্ডলের মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার তার বাড়িতে গিয়ে সরকারের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ওই গুদামে কতজন কাজ করছিলেন পুলিশ তার কোনো সঠিক হিসেব এখনো পায়নি।

0: আজ তাদের আসানসোল আদালত চত্বরে নিয়ে আসা হলে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভে চেড়ে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও বচসা বাঁধে। গতরাতে ঝাড়খণ্ডের সীমান্তের ডুবুরডিহি চেকপোস্ট থেকে পুলিশ অসিত সিং এবং তার ভাই পানুরিয়া পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংকে গ্রেপ্তার করে। জামশেদপুর থেকে ধরা পড়ে এদের সহযোগী অপর এক তৃণমূল নেতা আকবর আলম। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঘনিষ্ঠ দিনহাটা শহরে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি বিশুধরকে মালদা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতেই তাকে দিনহাটায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে শিশুমঙ্গল সমিতি নামে একটি সংস্থার নাম করে কয়েক কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। তবে ওই তৃণমূল নেতার দাবি, তাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে। বাংলা সাহিত্যের অবিসংবাদী ব্যক্তিত্ব ও ভারতের জাতীয় স্তোত্রের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মজয়ন্তীতে আজ পশ্চিমবঙ্গ সহ সারাদেশে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। তাঁর স্মরণে আয়োজিত হয়েছে নানান অনুষ্ঠান। আকাশবাণী সংবাদের একটি প্রতিবেদন।
1: বাংলা সাহিত্যের হাজার বছরের পথ চলায় এমন কিছু নতুন পথের দিশারি ছিলেন যারা ভাষা ও সাহিত্যের বুনিয়াদকে প্রতিষ্ঠিত করেছেন ঋজু গদ্যে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের এমনই এক ভগীরথ। উপন্যাস নামে বাংলা সাহিত্যের যে স্রোতধারায় আমরা সমকালকে ছুঁতে চাই, তার প্রামাণ্য আদর্শটি রূপ পেয়েছিল তাঁরই লেখনীতে। উপন্যাস ছাড়াও প্রবন্ধ, সমালোচনা, রসসাহিত্য ও কাব্যরচনাতেও ছিল তাঁর পরিশীলিত মননশীলতার ছোঁয়া। জাতীয় পুনর্জাগরণের মন্ত্রে দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে তাঁর কলমে সৃষ্টি হয়েছিল বন্দে মাতরমের মতো মহাসঙ্গীত। আকাশবাণী সংবাদের জন্য প্রজেশ বন্দ্যোপাধ্যায়।
0: তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ কলেজ স্ট্রিটের বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্যিকের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এখন থেকে সাহিত্যিককে সরকারি মর্যাদায় সম্মান জানানো হবে। সাহিত্য সম্রাটের স্মৃতিতে রাজ্যে একটি আধুনিক মানের মিউজিয়াম গড়ে তোলার কথাও জানান তিনি। তথ্য সংস্কৃতি বিভাগের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী কলকাতার বাবুঘাটে সাহিত্যিকের আবক্ষ মূর্তিতে মালা দেন। বিকেলে বিধানসভা ভবনের প্ল্যাটিনাম জুবিলি স্মারক ভবনের অডিটোরিয়ামে সাহিত্যিকের জন্মবার্ষিকী পালনের পাশাপাশি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। অধ্যক্ষ রথীন্দ্র বসু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাজ্যজুড়ে বিভিন্ন স্থানে ধর্মীয় মর্যাদায় পালন করা হচ্ছে মহরম। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গম্বর হজরত মোহাম্মদের নাতি হজরত ইমাম হোসেন এবং তার সঙ্গীদের শহীদ হওয়ার স্মরণে এই দিনটি পালিত হয়। মুর্শিদাবাদ জেলার কান্দি, ডোমকল, জঙ্গিপুর ছাড়াও বহরমপুর ও লালবাগে সকাল থেকেই শোভাযাত্রা বেরিয়েছে। মহরমের শোভাযাত্রা নিয়ে রাজ্য পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই দিন কোনোরকম অস্ত্র প্রদর্শন করা যাবে না। শোভাযাত্রায় ডিজে বাজানোর ওপরেও থাকছে নিষেধাজ্ঞা। তৈরি করা যাবে না অতি উচ্চতার তাজিয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে উত্তরবঙ্গেও আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা। কলকাতার শ্যামবাজারের কাছে গতকাল রাতে ঝড় বৃষ্টির জেরে পিছল ট্রাম লাইনে পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় দুই বাইক আরোহীর। মৃতদের নাম নীরজ কুমার এবং উত্তম মালিক। পুরুলিয়ার বড়াবাজার থানার পুলিশ গতরাতে আগাছোড়া গ্রামে অভিযান চালিয়ে একটি ভ্যানসহ দুই ব্যক্তিকে আটক করেছে। ওই ভ্যান থেকে প্রায় 338 কেজি পোস্তর, খোসার গুঁড়ো বাজেয়াপ্ত করা হয়। বৈধ নথিপত্র না থাকায় পুলিশ বিকাশ সাঁতরা ও গোপাল বাগ নামে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। স্থানীয় সংবাদ শেষ হল। এর পরের খবর 5:10।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন বিজ্ঞাপন বেরোতে।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন ভাওয়াইয়া গান শিল্পী ঝর্ণা বর্মণ।

এতক্ষণ শুনলেন ভাবাইয়া গান শিল্পে ঝর্ণা বর্মণ, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি এবং হিন্দি সংবাদ যথাক্রমে।

আকাশবাণী শিলিগুড়ি, ঘড়িতে সময় বিকেল ৫টা। আজকের সান্ধ্য অধিবেশন শুরু হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব ৭১১ কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত আনন্দধারা। আজ 26 জুন, আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর এই দিনটি বিশ্বজুড়ে মাদক বিরোধী দিবস, ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং হিসেবে পালন করা হয়। এই আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসকে সামনে রেখে আজ আমাদের আনন্দধারার বিষয়, মাদকমুক্ত হোক আমার পাড়া। শ্রোতাবন্ধুরা সরাসরি আপনারা ফোন করতে পারেন 9434076705 এই নম্বরে, মাদকমুক্ত হোক আমার পাড়া। এবং তার সাথেই আমরা শুনব বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান। বলতে বলতেই শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন বলুন?
1: গান শোনার জন্য আপনাকে ফোন করেছি।
0: হ্যাঁ,
1: আপনাকে ফোন করছি, একটা গান শুনবো তাই।
0: হ্যাঁ বলুন বলুন, আপনার নাম বলুন।
1: আমার নাম মোহাম্মদ আলী।
0: মোহাম্মদ আলী?
1: হ্যাঁ, চোপড়া, উত্তর দিনাজপুর চোপড়া। হ্যাঁ,
0: আচ্ছা, চোপড়া থেকে। ঠিক আছে, আমরা আজকে আপনার কিছু কথা শুনব। আমাদের বিষয় রয়েছে মাদক মুক্ত হোক আমার পাড়া। এই বিষয় ভাবনায় আপনার কথা শুনব আগে, তারপর আপনার গানের অনুরোধ অবশ্যই আমরা রাখার চেষ্টা করব। আসলে আমরা দেখি যে আমাদের আশপাশে যে সমস্ত মানুষেরা রয়েছে তাদের মধ্যে অনেকে মূলত কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে এই মাদকের প্রভাব রয়েছে। কিভাবে আমরা এই মাদক মুক্ত সমাজ গড়তে পারি, এ সম্পর্কে আপনার ভাবনা কি? আচ্ছা ঠিক আছে, আপনার পছন্দের শিল্পীর কথা বলুন, কোন গান শুনতে চান?
1: মোহাম্মদ রফির একটা গান, ভালো গান একটা শোনান।
0: মোহাম্মদ রফির? আচ্ছা,
1: নতুন লোক মানে খালি শুনি, তারা ফোন করি না।
0: আচ্ছা আচ্ছা, আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, আপনি শুনতে থাকুন আমাদের আকাশবাণী শিলিগুড়ির অনুষ্ঠান, আপনি শুনতে থাকুন। ঠিক আছে, মোহাম্মদ রফির গান আপনাকে শোনানোর চেষ্টা করছি। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা

অনুষ্ঠানের শুরুতেই চলে যাব একটি ছায়াছবির গানে। এক যে ছিল রাজা ছায়াছবির একটি গান, শ্রেয়া ঘোষাল এবং ঈশান মিত্রর কণ্ঠে এই গানটি, সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত।

0: আমরা রয়েছি আনন্দধারা অনুষ্ঠানে। আমাদের বিষয়ভাবনায় মাদক মুক্ত হোক আমার পাড়া। শ্রোতাবন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, নমস্কার।
1: হ্যাঁ, অমিতাভ দা নমস্কার।
0: নমস্কার নমস্কার, বলুন কে বলছেন?
1: হ্যাঁ, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, আপনি এর আগের দিনও আমার সাথে কথা বলেছেন।
1: কথা বলেছিলাম। হ্যাঁ,
0: হ্যাঁ হ্যাঁ,
1: কেমন আছেন কেমন আছেন?
0: একদম ঠিকঠাক। আমাদের এখানে বেশ ভালো বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই।
1: বাহ
0: আর
1: বাহ, খুব সুন্দর খবর দিলেন। আর আমরা বৃষ্টির জন্য চাতকের মতো অপেক্ষা করছি, কখন
0: আচ্ছা
1: সেই
0: আচ্ছা,
1: আকাশ কালো করে বৃষ্টি আসবে। একদম মানে যা তা অবস্থা আমাদের এই দক্ষিণবঙ্গে। তো আজকে যে বিষয়টা দিয়েছেন, মাদক মুক্ত হোক আমার প্রাণা,
0: হ্যাঁ
1: দেখুন
0: হ্যাঁ হ্যাঁ,
1: সকাল থেকে কিন্তু মোবাইলে মোবাইলে বার্তা কিন্তু ঘুরছে, যে
0: হুম
1: নো ড্রাগ। প্রত্যেকটা মোবাইলে, প্রত্যেক জনের মোবাইলেই মনে হয় এই মেসেজটা আজকে। হ্যাঁ, যেহেতু আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস,
0: হুম হুম হুম
1: হ্যাঁ, সে বিষয়ে দেখুন, শুধু শুধু আমাদেরও একটা দায়িত্ব থেকে যায়। সব দায়িত্ব যদি আমরা প্রশাসনের উপর চাপিয়ে দিই, তাহলে আমরা সাধারণ নাগরিকদের দায়িত্ববোধ এড়িয়ে গেলে চলবে না।
0: ঠিক।
1: আমাদের যে

0: কর্তব্যটা করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে প্রথম মানুষকে সচেতন করা। এই যে ধরুন দেশের যুব সমাজ যেভাবে বিপথে চালিত হচ্ছে, কত সংসার ভেঙে যাচ্ছে,
1: ঠিক
0: সংসারে নিত্য অশান্তি, হ্যাঁ,
1: ঠিক
0: তো সেইখান থেকে আমাদেরকে, হ্যাঁ, কোথাও না কোথাও আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে যায়।
1: ঠিক
0: কারণ
1: ঠিক ঠিক
0: আমরা যদি গিয়ে না আসি তাহলে সমাজ কিন্তু, হ্যাঁ, সেভাবে, হ্যাঁ, স্বাস্থ্য দিয়ে, মানে কি বলবো, এই ধরনের মাদক মুক্ত করা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়।
1: ঠিক
0: আর
1: ঠিক
0: এই
1: ঠিক
0: যে এই পদযাত্রায় অংশগ্রহণ করা, হ্যাঁ, ভালোভাবে তাদেরকে বোঝানো, এবং এভাবেই তাদের সঙ্গে ব্যবহার করা যাতে করে তারা সেই সমস্ত নেশার সামগ্রী থেকে দূরে থাকে। আর নেশার সামগ্রী মানেই হচ্ছে ধরুন কোনো ছোটখাটো অপরাধ। এই যে অপরাধ জগতের সঙ্গে যারা জড়িয়ে পড়ছে,
1: হুম
0: হ্যাঁ, তাদের মূলে কিন্তু এই এই সবই, এই মানে নেশার সামগ্রী জাতীয় জিনিস সরবরাহের অভাব। আর দেখুন, একটা অনুঘটকের কাজ কিন্তু করে অনেকেই, সেই অনুঘটকটা অর্থাৎ একটা বিষ বৃক্ষ যদি ঝড়ে সমূলে উৎপাদিত হয় তাহলে সেটা কিন্তু সবচেয়ে সুখের, সবচেয়ে ভালো। এমনি
1: ঠিক
0: ধরুন, হ্যাঁ, বিশ্ববৃক্ষকে আমাদের সমূলে উৎপাদিত করতে হবে, আর তার জন্য একটা প্রয়োজন গণ আন্দোলন যে ঝড়ে প্রতিহত হবে, হ্যাঁ, এই নেশামুখ, এই নেশা, আর মানে সমাজ হবে নেশামুক্ত।
1: ঠিক
0: এটুকু শেয়ার করলাম দাদা ভাই, ভালো থাকবেন,
1: অবশ্যই অবশ্যই
0: নমস্কার, নেই,
1: খুব ভালো লাগলো, আপনি খুব সুন্দর করে বললেন। তবে এই
0: ধন্যবাদ, ধন্যবাদ,
1: এই যে নেশার সামগ্রী চারপাশে ছড়িয়ে রয়েছে সেটার থেকে যেমন মুক্ত করতে হবে আমাদের আশপাশ পাড়াকে, সেরকমভাবেই এই নেশার দিকে কেন ঝুঁকছে মানুষ সেই উৎস মূলটাকেও কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে, তাই না? যে
0: হ্যাঁ হ্যাঁ সেটাই তো বললাম আপনাকে আমি, যে
1: হ্যাঁ
0: ওই
1: হ্যাঁ
0: বিশ্ববৃক্ষ
1: হ্যাঁ
0: যেটা,
1: সেই
0: হ্যাঁ, যেটা বিশ্ববৃক্ষ, সেটাকে সমূলে উৎপাদিত করতে হবে।
1: ঠিক ঠিক আপনি খুব সুন্দর বলেছেন, ধন্যবাদ
0: ধন্যবাদ,
1: আপনাকে,
0: ধন্যবাদ দাদা, ধন্যবাদ দাদা ভাই, ভালো থাকবেন, নমস্কার
1: নমস্কার
0: নেবেন।
1: নমস্কার। আমাদের বিষয়ভাবনায় রয়েছে মাদক মুক্ত হোক আমার পাড়া। কিছুক্ষণ আগে আমাদের এক শ্রোতা বন্ধু অনুরোধ করেছেন মোহাম্মদ রফি কণ্ঠে একটি গান শোনানোর জন্যে। আমরা এবারে শ্রোতা বন্ধুদের জন্য রেখেছি অজস্র ধন্যবাদ ছায়াছবি থেকে মোহাম্মদ রফি এবং আশা ভোঁসলের কণ্ঠে এই গানটি, সাথে সহশিল্পীবৃন্দ রয়েছেন।

গান শুনতে শুনতে একজন শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, একটু আমরা কথা বলে নেব তার সাথে। না কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা চলে যাই যে গানটি আমরা শুনছিলাম, অজস্র ধন্যবাদ ছায়াছবি থেকে।

0: আমরা রয়েছি আনন্দধারা অনুষ্ঠানে, আমাদের সাথে শ্রোতাবন্ধু যুক্ত হয়েছেন। নমস্কার।
1: হ্যালো, নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: অম্বিকাদি, হ্যাঁ হ্যাঁ বলুন। আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে মাদক মুক্ত হোক আমার পাড়া।
1: হ্যাঁ, তো আজকে তো আন্তর্জাতিক মাদক দিবস, তো হ্যাঁ দেখুন সত্যি তাই। হ্যাঁ, মাদক মুক্ত আমার পাড়া হওয়া দরকার অতি অবশ্যই। কারণ দেখুন যেভাবে আজকে এই মানে নেশাগ্রস্ত হয়ে পড়ছে সারা সমাজ, সেখানে ইয়াং যারা আমাদের এই ছোট ছোট কত বাচ্চা ছেলে মেয়েরাও পর্যন্ত দেখছি যে নেশা থেকে মুক্ত থাকছে না, তারাও পর্যন্ত নেশা করছেন। তো আমাদেরকে বিশেষ করে অভিভাবকদেরকে এই কাজে সব থেকে বেশি আগ্রহী এবং সচেষ্ট হতে হবে। তার বাড়ির ছেলেটি কোথায় কি করছে না করছে, প্রত্যেক গার্জেনকে কিন্তু এগুলো লক্ষ্য রাখতে হবে। কারণ আমি দেখেছি যে কিভাবে তারা নেশার মধ্যে ডুবে থাকছে, তো সেক্ষেত্রে অনেক পরিবার বলে যে আমরা তো জানি না, জানতাম না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। একজন মা এবং বাবা তার সন্তান কি করছে না করছে সেটা অবশ্যই জানেন, হ্যাঁ, কিন্তু তাকে মানে সবসময় তার সঙ্গে বন্ধুত্বের পূর্ণ ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে। সে তাকে যাতে নেশাটা ছাড়ানো যায় বা সে নেশা থেকে যাতে বেরিয়ে আসে সেই প্রচেষ্টা করতে হবে। বকা ঝকা বা অন্য কোনো কিছু করে কিন্তু তাকে আটকানো যাবে না, হ্যাঁ, তাকে সম্পূর্ণভাবে ভালোবেসে আর ইয়ে করতে হবে। কোনো কারণে যদি সে নেশাগ্রস্ত হয়ে যায় তাহলে তাকে সেইভাবেই বোঝাতে হবে। হ্যাঁ,
0: ঠিক ঠিক
1: তো এইভাবে
0: কিন্তু এই এই এই নেশাগ্রস্ত হওয়ার কারণটা কি? কারণ কি হতাশা? এখন কি প্রত্যেকের প্রত্যাশা অনেক বেড়ে যাচ্ছে চারপাশে, তার মধ্যে থেকে সেই চাহিদা পূরণ হচ্ছে না, সেই কারণেই কি তারা নেশার দিকে ঝুঁকছে? আপনার কি মনে হয়?
1: হ্যাঁ হ্যাঁ সেটা তো অনেকটাই বটে। হ্যাঁ, যে হতাশা তো বটে, যে অনেক সময় অনেক জিনিস বা অনেক কিছু কারণে তারা যখন আপসেট হয়ে পড়ে বা হতাশা হয়ে পড়ে তখনও অনেকজন দেখি মানে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ে, তো সেটা অনেকটাই সত্য বটে।
0: ঠিক
1: হ্যাঁ,
0: ঠিক
1: তো
0: ঠিকই, আপনি খুব ভালো বলেছেন। আচ্ছা, আপনার
1: হ্যাঁ
0: পছন্দের শিল্পীর নাম বলুন, আমরা চেষ্টা করব।
1: হ্যাঁ হ্যাঁ আমার পছন্দের শিল্পীর নাম কিশোর কুমার।
0: কিশোর কুমার, আচ্ছা অবশ্যই আপনাকে কিশোর কুমারের একটি গান শোনাবো। আপনি
1: হ্যাঁ ঠিক
0: আপনি যখন অনুরোধ করেছেন তখন এই মুহূর্তেই আমরা চেষ্টা করছি কিশোর কুমারের গান শোনানোর জন্যে। আমরা
1: ধন্যবাদ ধন্যবাদ
0: হ্যাঁ আপনি শুনতে থাকুন। কিশোর কুমারের কণ্ঠে এবারে শ্রোতাবন্ধু যেহেতু অনুরোধ করেছেন তাই

এই গানটি শুনলেন লুকোচুরি ছায়াছবি থেকে, সুরকার ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত আনন্দধারা অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয়ভাবনায় মাদক মুক্ত হোক আমার পাড়া। এ প্রসঙ্গে ফোন করুন 9434076705 এই নম্বরে। আর কিছুক্ষণ রয়েছি আমরা আমাদের এই অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুদের জন্য এবারে তোমাকে চাই ছায়াছবির একটি গান, অরিজিৎ সিং এবং অন্বেষার কণ্ঠে, সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত।

0: গানটি অবশ্যই শুনব, তার আগে শ্রোতা বন্ধুর সাথে একটু কথা বলে নি। নমস্কার।
1: নমস্কার দাদা ভাই, উড়িষ্যা কেন্দ্র থেকে প্রসেনজিৎ কথা বলছি।
0: হ্যাঁ প্রসেনজিৎ বাবু, আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে।

0: আদুকমুক্ত হোক আমার পাড়া, এ প্রসঙ্গে বলবেন।
1: খুব ভালো বিষয় রেখেছেন। হ্যাঁ, এই মাদক এইসব অনেক জিনিস ব্যবহার করে অনেক মানুষের প্রাণ যাচ্ছে, সত্যি খুব ভালো একটা বিষয় আজকে রেখেছেন।
0: হ্যাঁ, আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস, এই কারণেই এই বিষয়ে ভাবনা। আপনার পাড়ায় পাড়াকে মাদক মুক্ত করতে কি করা দরকার বলে মনে করছেন?
1: সবচেয়ে তো আমাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, আর যেখানে ওইসব জিনিস বিক্রি হয় তা বন্ধ করার জন্য চেষ্টা চালাতে হবে।
0: কেন আজকাল বা এখনকার প্রজন্ম এই মাদকের দিকে ঝুঁকছে কি মনে হয় আপনার?
1: এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার যে ডিপ্রেশন, যা মানুষের মধ্যে হতাশা এইসব, বা ওইসব নিলে পরে আমরা মানে মনে শান্তি পাবো, এইসব এই এইসব জিনিস থেকে মানে ওইসব দিকে আর কি মানুষ এগিয়ে যাচ্ছে বেশি।
0: শুধু কি সচেতনতার মাধ্যমেই এই মাদক থেকে মুক্তি পেতে পারে কি মনে হয়?
1: তার জন্য সবচেয়ে দরকার পরিবেশকে সুস্থ সুন্দর করে গড়ে তোলা। হ্যাঁ, সেই আগের মতো আর নেই। হ্যাঁ, মানুষের মধ্যে আপনার সেই যোগাযোগ, আন্তরিকতা, ভালোবাসা এইসব জিনিসগুলো অনেক কমে গেছে বর্তমান দিনে।
0: ঠিক ঠিক বলছেন, সেই কারণেই কিন্তু আমাদের নিজেদের মধ্যে বন্ধনগুলো আরো দৃঢ় করতে হবে,
1: হ্যাঁ
0: তাই না?
1: করতে হবে। এবং মানে অধিকাংশ মানুষই আজকাল কি বলবো হতাশায় ভুগছেন, একাকিত্ব, নিরবিচ্ছিন্ন, সকলের থেকে আলাদা, মানে একই বাড়িতেই থাকছে কিন্তু সবাই যেন আলাদা।
0: ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক, ভালো বলেছেন। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে আমরা উপস্থিত হয়েছি, শুনতে থাকুন
1: আপনারও ভালো
0: অনুষ্ঠান।
1: থাকুন, ভোর সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা। আমরা চলে যাই আমাদের অনুষ্ঠানের শেষ গান, তোমাকে চাই ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, শেষ হল সরাসরি সম্প্রচারিত আনন্দধারা অনুষ্ঠানটি। সাথে ছিলাম আমি অমিতাভ। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। ঘোষণার অব্যবহিত পরেই শুনবেন বিশেষ অনুষ্ঠান

Youth Beyond Marks, A Story of Excellence. বলবেন দেবাদৃতা দত্ত, উপস্থাপনায় অনুষ্কা দে এবং অনন্যা সাহা। সন্ধ্যে 6:40 শুনবেন ভাওয়াইয়া, শিল্পী ঝর্ণা বর্মন। সন্ধ্যে 7:05 শুনবেন হিন্দি ছায়াছবির গান। রাত 8:00 নাটক ইজ্জত, রচনা আশাপূর্ণা দেবী, প্রযোজনা পরিমল হেমব্রম। রাত 8:30 আধুনিক গানের অনুষ্ঠান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শুনবেন। রাত 9:15 শুনবেন গজল, শিল্পী জগজিৎ সিং। রাত 9:30 বিশেষ অনুষ্ঠান বিচিত্রা, বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে আনা হয়েছে। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী সুবীর সেন। 10:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। এখন আবহবার্তা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থানে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার দু একটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। সিকিমে দু একটি স্থানে অতি ভারী বৃষ্টি হয়েছে। এই অঞ্চলে গতকালের সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ পরিবর্তন হয়নি। উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ 31 নম্বর জাতীয় সড়ক 13 মিলিমিটার, রায়ডাক চা বাগান 11 মিলিমিটার, নিউল্যান্ড চা বাগান, ঝালং পাটকাপাড়া চা বাগান 10 মিলিমিটার করে, মাঝের ডাবরি চা বাগান, কুমারগ্রাম চা বাগান, চম্পাশারি, রাংলি 9 মিলিমিটার করে, গজলডোবা শঙ্কোশ চা বাগান 8 মিলিমিটার করে। আগামীকাল 27 জুন শনিবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ স্থানে এবং বাকি জেলাগুলির অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আবহবার্তা শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মিটোরোলজিক্যাল ডিপার্টমেন্ট। জেনারেল বুলেটিন স্টেট দ্যাট ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড অ্যাট মোস্ট প্লেসেস ওভার সাবমেলান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উইথ হেভি টু ভেরি হেভি রেইনফল অ্যাট 1 or 2 প্লেসেস ওভার আলিপুরদুয়ার, দার্জিলিং অ্যান্ড জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অফ সাবমেলান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড হেভি রেইনফল অ্যাট 1 or 2 প্লেসেস ওভার সিকিম। No large change in yesterday's maximum temperature occurred over the region. Chief amount of rainfall received so far, NH 31, district Jalpaiguri 13 mm, Raidak T estate 11 mm, Newland Garden, Jhalong, পাটকাপাড়া টি এস্টেট 10 মিলিমিটার ইচ, মাঝের ডাবরি টি গার্ডেন, কুমারগাম টি এস্টেট, চম্পাশারি, রাংলি 9 মিলিমিটার ইচ, গাজলডোবা 8 মিলিমিটার। ফোরকাস্ট ফর নেক্সট ডে, দ্যাট ইজ 27th June, স্যাটারডে, লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার অ্যাট মোস্ট প্লেসেস ওভার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার ডিস্ট্রিক্ট অফ সাবমেলান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, লাইট টু মডারেট রেইন অর ঠান্ডা শাওয়ার ভেরি লাইকলি টু অকার অ্যাট মেনি প্লেসেস ওভার রেস্ট ডিস্ট্রিক্টস অফ সাবমেলান ওয়েস্ট বেঙ্গল। দ্যাট কনক্লুডস দ্য জেনারেল ওয়েদার বুলেটিন। প্লিজ স্ট্যান্ড ফর আওয়ার নেক্সট অ্যানাউন্সমেন্ট ইন বেঙ্গলি। শ্রোতা বন্ধুরা,

0: নমস্কার, শুরু হচ্ছে আজকের যুব অনুষ্ঠান। তোমাদের সঙ্গে রয়েছি আমি অনুষ্কা এবং তোমাদের প্রিয় আরেক যুববন্ধু অনন্যা। আজকের বিশেষ অনুষ্ঠানে আমরা নিয়ে এসেছি এমন এক কৃতি ছাত্রীর গল্প যার অধ্যবসায়, নিষ্ঠা এবং প্রতিভা তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের এক অনন্য উচ্চতায়।
1: আমরা এবার আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির কাছ থেকে তার পরিচয়টা জেনে নেব।
2: নমস্কার, আমি দেবাদৃতা দত্ত। আমি শিলিগুড়ি গার্লস হাই স্কুলের ছাত্রী। এবছর 2026 সালে আমি মাধ্যমিক পরীক্ষায় দিয়েছিলাম এবং রেজাল্ট এসেছে। আমি দার্জিলিং জেলার সম্ভাব্য প্রথম হয়েছি। এখন আমি ক্লাস 11-এ পড়ছি।
1: অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্য আমাদের তরফ থেকে এবং আকাশবাণীর তরফ থেকে।
0: জেলার প্রথম হওয়ার খবরটা যখন জানতে পারলে তখন সেই মুহূর্তটা কেমন ছিল?
2: আমার প্রথমে তো খুবই ভয় করছিল যতক্ষণ না রেজাল্টটা বেরোচ্ছিল। বিভিন্ন রকম সাইট অলরেডি মোবাইলে খুলে রেখেছিলাম যে কখন রেজাল্টটা বেরোবে সেটা। আগের দিন রাত থেকেই বুকটা ধড়ফড় করছিল এবং একটা সব কিছু একটা মিশ্রিত অনুভূতি লাগছিল। মানে একদিকে আনন্দ হচ্ছিল, একদিকে এক্সাইটমেন্ট ছিল প্রচণ্ড যে কী হবে রেজাল্টটা, একদিকে ভয়ও হচ্ছিল যে কী হবে না কী হবে। তবে মা বাবা সেখানে শান্ত রাখার চেষ্টা করেছে যতটা সম্ভব তাদের পক্ষে। এবং তারপর যখন 10:15 একদম রেজাল্টটা বেরোলো, নাম্বারগুলো দেখতে পেলাম, তখনও তো জানতে পারিনি কিছু, খালি রেজাল্টটুকু দেখতে পেয়েছিলাম আমি কীরকম নাম্বার পেয়েছি। এবং নাম্বারটা দেখার পর বেশ ভালো লেগেছিল এবং যেরকম এক্সপেকটেশান ছিল সেই অনুযায়ী নাম্বার পেয়েছি। তাই সেক্ষেত্রে অন্যদিক থেকে মন খারাপের কোনো ব্যাপার ছিল না, আর অবশ্যই আনন্দ হয়েছে। আমার পিসি এসেছিল, আমার বিভিন্ন রকম যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা ফোন করেছিল, তাদের আশীর্বাদ আমি নিয়েছি। এবং সবচাইতে বড় কথা, আমার ঠাকুরের আশীর্বাদে, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে একটা ভালো রেজাল্ট হয়েছে, তাতে ভীষণ খুশি হয়েছিলাম। এবং পরবর্তীতে যখন ম্যামদের তরফ থেকে জানতে পারি যে আমি দার্জিলিং জেলায় সম্ভাব্য প্রথম, তখন আনন্দটা যেন আরও বেড়ে গিয়েছিল।
1: বাহ, এই সাফল্যের পেছনে তোমার প্রতিদিনের পড়াশোনার রুটিনটা কেমন ছিল?
2: আমি ওরকম কখনো বিশ্বাস করি না যে ঘড়ির কাঁটায় বেঁধে পড়াশোনা। আমি বিশ্বাস করি যে পড়াশোনাটা হচ্ছে সাধনা, এবং সেটাকে ওরকম চাপ সৃষ্টি করে একটা রুটিনের কাঠামোয় রাখা যায় না, বেঁধে রাখা যায় না। সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত এবং নিজের থেকে আসার একটা। সেক্ষেত্রে আমার অবশ্যই আমার টিউশন ছিল এবং টিউশনের স্যাররা আমাকে বিভিন্নভাবে গাইড করেছেন, স্কুলের ম্যামরা গাইড করেছেন, এবং আমি চেষ্টা করতাম যেটা যেদিনে আমার পড়া সেটা আমি কমপ্লিট করব এবং একটা নির্ধারিত সময়ের মধ্যে সেটাকে করার চেষ্টা করবো। তবে ওরকম বাধা ধরা কিছু ছিল না, চেষ্টা করতাম সকালে ওঠার এবং রাত্রের ঠিক সময়ের মধ্যে ঘুমিয়ে পড়ার, একটা নির্ধারিত সময়ের মধ্যে। এবং কখনোই ওরকম অনেক রাত জেগে পড়া বা একদম সকালে উঠে গেলাম সেটা না, সারাটা দিন ধরে যেটুকু পড়া দরকার একটা শরীরকে সুস্থ রেখে, মানসিকভাবে ঠিক থেকে, ততটা পড়ার চেষ্টা করতাম এরকম।
0: আচ্ছা, মাধ্যমিকের প্রস্তুতির সময় অনেক চ্যালেঞ্জেস আসে জীবনে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল প্রস্তুতি নেওয়ার সময়?
2: আমার মনে করি আমার সেরকম কোনো চ্যালেঞ্জ সত্যি কথা বলতে ছিল না, কারণ আমার মা বাবা যেন সেই চ্যালেঞ্জগুলোকে একটার পর একটা করে সরিয়ে দিচ্ছিলেন, মানে আমাকে সেগুলো কখনোই ফেস করতে হয়নি। একটা অবশ্যই যে কখনো কখনো ভয় হতো, কখনো কখনো মনে হতো পারবো তো, তারপরেই বাবা মার দিক থেকে বিভিন্নভাবে সাহায্য পেয়েছি, আমার দাদু দিদাদের থেকে বিভিন্ন সাহায্য পেয়েছি, ঠাকুরমা স্বামীজির প্রতি বিশ্বাস রেখেছি, ভগবানের কাছে প্রার্থনা করতাম এবং হচ্ছে সবচেয়ে বড় কথা ঈশ্বরের প্রতি বিশ্বাসটা রেখেছিলাম। সেখান থেকে তারাই যেন চ্যালেঞ্জগুলো এবং যে প্রতিবন্ধকতাগুলো একটার পর একটা মাঝে মধ্যে আসে আমাদের জীবনে, তো সেগুলোকে তারাই যেন হচ্ছে কাটিয়ে দিতেন নিজের থেকেই, এবং আমি সেরকম কোনো ওরকম চ্যালেঞ্জ ফেস করি। তবে হ্যাঁ, কখনো কখনো তো বিভিন্ন সমস্যা পড়তে হয়, কখনো মনে হচ্ছে সাবজেক্টটা হচ্ছে না, কখনো মনে হচ্ছে না এই সাবজেক্টে হচ্ছে কিন্তু আরো ভালো করা দরকার, তারপর কখনো যেরকম আমরা ভাবি যে এই নাম্বারটা পাবো বা পরে দেখা গেলো হয়তো আমি খুব সিলি মিস্টেক করে এসেছি, সেগুলো তো অবশ্যই একটা। কিন্তু আমি অন্যদিক থেকে আমার বাবা মা আমাকে কোনো চ্যালেঞ্জ ফেস করতে দেয়নি, তারাই যেন সেগুলো সরিয়ে নিয়ে।

0: ছিলেন একটার পর একটা।
1: বাহ, আচ্ছা তুমি তো বিভিন্ন বিষয়ে মাধ্যমিকে ভালো নাম্বার পেয়েছো, তো এমন কোনো বিষয় কি ছিল যেটাতে তোমার মনে হয়েছে এটাতে আমাকে বেশি পরিশ্রম করতে হয়েছে বা বেশি খাটতে হয়েছে?
0: আমি সেরকম বলতে গেলে আমি কোনো রকম সাবজেক্টে খাটতে তো অবশ্যই হবে, প্রত্যেকটা সাবজেক্টে যেহেতু এটা মাধ্যমিক তাই সব সাবজেক্টে সমানভাবে গুরুত্ব দিতে হবে। তবে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার আর্টস গ্রুপে যেটা হচ্ছে ইতিহাস জিওগ্রাফি এগুলোতে আমাকে খুব বেশি পরিশ্রম করতে হয়নি, এটা কোথাও হয়তো একটা নিজের থেকে লেখা ভাষাগুলো আসতো এবং নিজের লেখাটাকে নিজের মতো করে প্রকাশ করতে পারতাম, এবং অন্য সাবজেক্টের ক্ষেত্রেও সেটা আমি দেখেছি যে হয়েছে অনেক ক্ষেত্রে। তবে আমি মনে করি যে অঙ্কের ক্ষেত্রে বা গণিতের ক্ষেত্রে আমাকে একটু বেশি আমাকে পরিশ্রম করতে হয়েছে, এবং যেহেতু অঙ্কে আমি একটু ভয় পাই তাই সেক্ষেত্রে আমাকে ক্লাস টেনে বিশেষ করে অনেকটা অঙ্ক প্র্যাকটিস করছি, এবং আমাকে স্যাররা সেই বিষয়ে বিভিন্নভাবে গাইড করেছেন, আমাকে চেষ্টা করেছেন যাতে আমি আরও উন্নতি করতে পারি অঙ্কে, প্র্যাকটিস করেছি অঙ্ক প্রচুর, একটা নির্ধারিত সময় ধরে অঙ্ক করা এবং সময়ের মধ্যে অঙ্ক শেষ করা সেই সব বিষয়ে আমি খুব জোর দিয়েছিলাম, এবং এছাড়া আমার সেরকম কোনো সাবজেক্টে আমার সেরকম সমস্যা হয়নি, অঙ্কটাতে একটু বেশি জোর দিতে হয়েছিল বলা যায়।
2: বুঝলাম। আচ্ছা, পরীক্ষার সময় চাপ বা উদ্বেগ এলে সেটাকে কী করে সামলাতে?
0: আমি একটু বেশি চাপ নিই, আমি মিথ্যা কথা বলবো না অবশ্যই, আমি একটু বেশি টেনশন করি, আমার পরীক্ষার আগের দিন রাতে ভীষণ টেনশন হয়, আর এটা এমন না যে প্রিপারেশান না হওয়ার জন্য টেনশন, এটা একটা সামগ্রিকভাবে একটা কোথাও একটা উদ্বেগ কাজ করে মনের মধ্যে যে চেষ্টা তো করলাম কিন্তু কি হবে, এটা একটা মনের মধ্যে কাজ করে। সেক্ষেত্রে আমার মা এবং বাবা দুজনেই চেষ্টা করতো যতটা আমাকে শান্ত রাখা যায় এবং আমার এই উদ্বেগটাকে কমানো। আমার বাবা বিভিন্ন রকম উদ্ধৃতি, ঠাকুরমা স্বামীজির উদ্ধৃতি বলতেন এবং আমাকে সেগুলো দিয়ে মোটিভেট করার চেষ্টা করতেন যে না ঠিক আছে, যে কর্ম করে যাও, ফলের আশা করো না, এবং এইভাবে তারা বলতেন, এবং মাও চেষ্টা করতো যে মাও বলতো যে না ঠিক আছে কোনো ব্যাপার না, যা হবে হবে, আমাদের তরফ থেকে তোর উপর তো কোনো চাপ নেই, তুই তোর সেরাটা দে, তুই যতটা পড়েছিস সেটা তুই খাতায় করে আন, এবং তুই নিজে যদি স্যাটিসফাইড থাকিস পরীক্ষা দেওয়ার পর যে হ্যাঁ আমি চেষ্টা করেছি এবং আমি সেই প্রাপ্য নাম্বারটাই পাচ্ছি তাহলে আমাদের ক্ষেত্রে কোনো চাপ নেই। তো বাবা মামার থেকে যেহেতু আমার চাপ নেই এবং আমি নিজে যদি আমার নাম্বারে সন্তুষ্ট থাকি সেক্ষেত্রে আর তো কোনো উদ্বেগের বিষয়ই থাকে না, সেটাই তো, পরিবারের সাপোর্টটাই তো সবচাইতে বড়, সেক্ষেত্রে আর তো চ্যালেঞ্জের বা কোনো উদ্বেগের ব্যাপারই থাকে না
1: একেবারেই। আচ্ছা, তোমার এই এত বড় সাফল্যের পেছনে তোমার পরিবার এবং শিক্ষকদের প্রত্যেকেরই ভূমিকা কতটা?
0: আমি এটা নিয়ে মানে কি বলবো, আমি নিজের ভাষা খুঁজে পাচ্ছি না যে প্রথমত বলতে চাই যে এটা কোনো এমন বড় সাফল্য না, এটা একদম নিতান্তই ছোট একটা বিষয়, সবচাইতে বড় যদি বলছি এবং যেটুকুই করেছি আজকে আমি এই দিনে সেটাও শুধুমাত্র এবং শুধুমাত্র আমার প্রথমত বাবা মা এবং তারপরে আমার হচ্ছে শিক্ষক শিক্ষিকা, মানে আমার এখানে কোনো ভূমিকাই নেই, আমি এটা বলতে আমি বিন্দুমাত্র আমি দ্বিধাবোধ করি না, এটা আমার শুধু এবং শুধুমাত্র আমার স্যারদের, আমার স্কুলের টিচাররা তো অবশ্যই, পাশাপাশি আমার গৃহশিক্ষকদের, তারা যে কী পরিমাণে পরিশ্রম করেছেন, আমিও অত অত পরিশ্রম আমার মাধ্যমিকের জন্য করিনি যতটা তারা করেছেন, তারা কোয়েশ্চেন বানিয়েছেন, তারা পরীক্ষা নিয়েছেন রেগুলার, তারা আমাকে সবসময় বলতেন যে না কোনো পরীক্ষা হয়তো খারাপ হলো সেটাকে নিয়ে আমাকে কখনোই বকাঝকা করেননি, তারা আমাকে বলেছেন যে না কোথায় ভুল হচ্ছে এবং পরবর্তীতে সেটাকে কী করে ঠিক করব। এই যে ধরিয়ে দেওয়া ব্যাপারটা যে না এই জায়গাটাকে তোমার ভুল হচ্ছে, এটাতে মন খারাপ করার কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই, এটাকে ঠিক করতে হবে, কীভাবে ঠিক করতে হবে সেই সলিউশন, মেন্টাল গাইডনেস, এবং আমার কাছে আমার বিভিন্ন স্যাররা বেশিরভাগ সাবজেক্টে সব স্যাররাই আমি বলবো যে আমার কাছে তারা কেবল স্যার একজন শিক্ষক ছিলেন না, আমার কাছে তারা ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড, তারা আমাকে জীবনে পথ দেখিয়েছেন, তাদের কাছে আমি শেয়ার করতে পারতাম বিভিন্ন কথা এবং সব কিছু, এবং তারাও সেটাকে সলিউশন দিয়েছেন আমাকে এবং আমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, হাতটা ধরে রেখেছেন সবসময়।
2: বুঝলাম। আচ্ছা, আমরা জানতে পেরেছি তুমি আবৃত্তি চর্চা করো নিয়মিত।
0: হ্যাঁ হ্যাঁ।
2: পড়াশোনার পাশাপাশি আবৃত্তির প্রতি তোমার ভালোবাসার শুরুটা কিভাবে?
0: আমার ভালোবাসা বলতে, আমার বাড়িতে বেশ সাংস্কৃতিক একটা পরিবেশ আছে, আমার বড় পিসি আবৃত্তি করেন, আমার ছোট পিসি গানে খুব ভালো, এবং আমার বাবা হচ্ছে আঁকা করেন, মানে তো হচ্ছে সেক্ষেত্রে আমার দিক থেকে আমি যেটা বলেছি যে ছোটকালে আমাকে সবাই বলতো আমি আমার বড় পিসির মতো কথাবার্তা এবং আমার দেখতেও বড় পিসির মতো, সেটা কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না।

0: তবে বড় পিসির প্রতি আমার ছোটকাল থেকে একটা বেশ শ্রদ্ধার দিক থেকে এবং সব দিক থেকে আমি চেষ্টা করতাম, আমি বড় পিসিকে ব বলে ডাকি, তো বয়ের মতো হব এরকম একটা ব্যাপার ছিল। ছোটকালে আবৃত্তি করতাম, এবং আবৃত্তি এরকম করতাম তা না, হয়তো কোনো একটা কবিতা মোবাইলে শুনলাম, সেটা হয়তো নিজের মতো করে ছোটোখাটো করে বলে যাচ্ছি। একবার শুনেছি আমি নিজের বড় পিসির মুখ থেকে এবং আমার বাবা মায়ের থেকে যে আমি ছোটোকালে বলে বীর পুরুষ কবিতা বলে বেড়াচ্ছিলাম ঘরের মধ্যে, তো তখন সেটা দেখে আমার বড় পিসি মনে হয়েছে না আবৃত্তিটা হবে বা এরকম কিছু। তো তারপর বড় পিসির কাছে আমি আবৃত্তি করেছি, একদম ছোটো বয়স থেকেই বড় পিসির কাছে নিয়মিত আবৃত্তি করতাম। তিনি আমার গুরু, শিক্ষিকা, সমস্ত কিছু, এবং আমাকে তিনি আবৃত্তিটা সমস্তটা শিখিয়েছেন এবং তার থেকে আমি কিছুটা শেখার চেষ্টা করেছি এবং তার দেখানো পথেই চেষ্টা করছি আবৃত্তিটাকে চালিয়ে যাওয়ার।
1: তাহলে তো আমাদের তোমার কাছ থেকে আবৃত্তি শুনতেই হবে একটা।
0: নিশ্চয়ই, সেটা তো অবশ্যই, বহুদিন চর্চার মধ্যে আমি যে একেবারে নেই তা না, করেছি, তবে একদম রেগুলার বেসিসে আমার করা সম্ভব হয়নি, তাই গলাটাও এখন আর আগের মতো অত সুন্দর নেই এবং ভুল ত্রুটি হতে পারে। সেটা বলেই আমি আমার আজকের কবিতাটা নিবেদন করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলে গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলাম হে কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলাম তবে, আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাত, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার।
2: অসাধারণ পরিবেশনা, কবিতার প্রতিটি শব্দ ও অনুভূতি তোমার কণ্ঠে যেন প্রাণ পেল, তাই না অনন্যা?
1: একেবারেই তাই।
2: নিশ্চয়ই আমাদের শ্রোতাদেরও এই আবৃত্তি ভালো লেগেছে, তোমাকে অনেক ধন্যবাদ দেবাদৃতা। আচ্ছা, আবৃত্তি কি তোমার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে পড়াশুনোর সময় কখনো?
0: অবশ্যই, আমি মানে আবৃত্তি যে আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ছোটোবেলা থেকে আমি দেখেছি এই আবৃত্তি আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সাহায্য করেছে, এবং আত্মবিশ্বাস বাড়াতে তো অবশ্যই, একটা ছোটোবেলাতেই যখন একটা ক্লাস ওয়ানের ছাত্রী একটা গোটা স্টেজে একা দাঁড়িয়ে, দীনবন্ধু মঞ্চে একা দাঁড়িয়ে 400-500 জনের সামনে দাঁড়িয়ে পুষির পুতুল বিয়ে মনে হয় কবিতাটার নাম, সেই কবিতাটা যখন একা পরিবেশন করছে এবং পরবর্তীতে

0: সেটাতে তখন আত্মবিশ্বাস বাড়িয়েছিল এবং পরবর্তীতে সেটা আমাকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করেছে। আমাকে পরীক্ষার হলে হচ্ছে কোরেশন লিখতে সাহায্য করতেই হোক, বা রচনার সময় বিভিন্ন কোরেশন নিজের থেকে মাথায় আসতো যে না, এই কবিতার লাইনটা তো আমি রচনায় ব্যবহার করতে পারি, বা বাংলার রচনার ক্ষেত্রে আমাকে ভাষা হচ্ছে ভাবতে হতো না, আমাকে ভাষা, আমাকে আবৃত্তি ভাষাকে সমৃদ্ধ করতে সাহায্য করেছে, এবং সব মিলিয়ে আমাকে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে। আমি একজন মানুষের সামনে যতটা সম্ভব একটা সচ্ছলভাবে বাংলা ভাষায় কথা বলতে পারি এবং সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি, এটাই আমার কাছে আবৃত্তির বিশাল বড় পাওনা জীবনে।
1: একেবারেই। আচ্ছা, প্রথম মঞ্চে যখন তুমি আবৃত্তি পরিবেশন করেছিলে, সেই অভিজ্ঞতাটা কি মনে পড়ে?
0: অবশ্যই মনে আছে, আর সেই দিনটার কথা স্পষ্ট মনে আছে এখনও। আমার স্কুলের দিদিমণি আমাকে বলেছিলেন, যেহেতু আমি আবৃত্তি করি এবং তাই আমাকে তারা বলেছিলেন যে যেন আমি একটা আবৃত্তি পরিবেশন করি, এবং তারা বলেছিলেন পুষির পুতুল বিয়ে কবিতাটা স্টেজের মধ্যে আমাকে বলতে হবে এবং একা বলতে হবে। তো আমার অবশ্যই ভয় লেগেছিল তখন, যে কোনো দিন এরকম অভিজ্ঞতা নেই প্রথমবার স্টেজে দাঁড়িয়ে একটা কবিতা বলার। তো প্র্যাকটিস করেছিলাম স্কুলে বিভিন্নভাবে, তখন বারবার ম্যামরা বলছিলেন যে না, আবৃত্তিটা কিন্তু খুব ভালো করছো তুমি। আমার বাবাকেও তারা বলেছিলেন যে ও যেন আবৃত্তিটাকে চালিয়ে যায়। তো সেটা আমার কাছে একটা বড় পাওনা, একটা শিক্ষক শিক্ষিকাদের কাছে একটা ভালোবাসা, তাদের উপর, তারা আমার উপর ভরসা রেখেছে যে না, এ স্টেজে দাঁড়িয়ে করতে পারবে। এবং পরবর্তীতে শিলিগুড়ি গার্লসে আসার পরও দেখেছি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাকে বলা হয়েছে, দু তিনবার হয়তো আমাকে বিভিন্ন রকম পারফরমেন্স বা পরিবেশনা করতে হয়েছে পরপর, এবং আমাকে অ্যাঙ্কারিংয়ের দায়িত্বও দেওয়া হয়েছে কখনো কখনো। এসবই তো আবৃত্তির জন্য, এগুলো তো আমি নিজের থেকে কখনোই পারতাম না যদি আমার কাছে আবৃত্তি এই সামান্য জ্ঞানটুকু না থাকতো।
2: দেবাদৃতা, তোমার মতে বর্তমান প্রজন্মর কাছে আবৃত্তির গুরুত্ব কতটা?
0: আবৃত্তির গুরুত্ব শুধু আবৃত্তি বলে না, যে কোনো সৃজনশীল কর্মই আমি মনে করি বা শিল্পকর্মই মনে করি যে হচ্ছে খুব ভালো আজকালকার দিনের যারা নতুন প্রজন্ম তাদের জন্য। কারণ এখন তো ওই রিলসের ওই 15 সেকেন্ডের মধ্যে আমরা আবদ্ধ থাকি, তো এই সৃজনশীল এই যে কাজকর্ম বা এই আবৃত্তি হোক, সে আঁকা হোক, সে গান হোক, সে নাচ হোক, সেগুলো আমাকে কিছুটা হলেও আমাদেরকে একটা স্বস্তি দেয়, একটা আমাদের রিফ্রেশমেন্টের কাজ অবশ্যই করে, এবং পাশাপাশি আমাদের ধৈর্যশীলতাটাকে বাড়ায়। একটা আঁকা আঁকতে যখন টাইম লাগে, একটা স্কেচ করতে যে পরিমাণে ধৈর্য লাগে, সেটা ওই মোবাইল দেখে কখনো ওই ধৈর্যের শিক্ষা পাওয়া যায় না। এই ধৈর্য এবং পারফেকশনের প্রতি যে একটা ব্যাপার থাকে, যে একটা আঁকা আঁকছি এটাকে আরও ঠিক করতে হবে, এই জায়গাটাকে আরও এইভাবে সুন্দর করতে হবে, আবৃত্তি পরিবেশন করছি এই জায়গাটা মনে হচ্ছে ভয়েসটা ঠিক হচ্ছে না, এই জায়গাটাকে বারবার ঠিক করতে হবে, এই জায়গাগুলো ভুল হচ্ছে, এই যে বারবার বারবার করে যে প্র্যাকটিস করা এবং তারপর একটা গিয়ে যখন হচ্ছে, এই এতটা সময়ে এই প্রথমবার করার থেকে এবং শেষবার পরিবেশনের মধ্যে তো একটা গ্যাপ থাকে, এবং সেই যে ধৈর্যটা ধরে রেখে করে যাওয়া এবং আলটিমেটলি রেজাল্টটা পাওয়া, সেটা আমাদেরকে একটা ধৈর্যের শিক্ষা দেয়। তাই অবশ্যই সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটাও করতে হবে।
1: আবৃত্তির পাশাপাশি আর কিছু চর্চা করা হয়?
0: আমি মেনলি আবৃত্তিটাই করেছিলাম এবং পাশাপাশি আঁকা আমি করেছি, কিছু দিনের জন্য নাচ করেছিলাম, তার সেটা খুব বেশি দিন হয়নি, কিন্তু আঁকাটা আমি এখনও করি এবং আবৃত্তিটাও আমি এখনও করি, এই দুটো আমি এখনও চালিয়ে যাওয়ার চেষ্টা করছি।
2: আচ্ছা, আমাদের জানতে খুব ইচ্ছে যে তোমার স্ক্রিন টাইমটা কতক্ষণ ছিল?
0: আমি একেবারে বলবো না যে আমি মোবাইলই ধরিনি বা এরকম কিছু, আমি দেখেছি, তবে আমি রিলস খুব কম দেখতাম, যে বিভিন্ন বড় ভিডিও যেগুলো হতো মোটামুটি 10-15 মিনিটের অ্যাটলিস্ট সেগুলো দেখতাম, কখনো হয়তো একটু কার্টুন দেখলাম। আমি ক্লাস 10 উঠে আমি কার্টুন দেখেছি, আমি অস্বীকার করব না, আমি কার্টুনও দেখতাম, বিভিন্ন রকম কমেডি ভিডিও যদি থাকতো, আমি ভানুর কমেডি ভীষণ, ভানু বন্দ্যোপাধ্যায়ের কমেডিগুলো আমার মুখস্থও আমি করতাম মাঝে মধ্যে, তো আমার ওগুলো করতাম এবং ওগুলো দেখতাম, এগুলো হাসতামও এবং তার সাথে সাথে একটা রিফ্রেশমেন্টও হয়ে যেত। তবে রিলস আমি সেরকম দেখতে পছন্দ করতাম না।
2: আচ্ছা, ফ্রি টাইম কী করে কাটাতে, ফোন দেখে, মানে স্ক্রিন টাইমে কাটাতে ফ্রি টাইম নাকি বই পড়ে?
0: না, স্ক্রিন টাইম আমি একেবারে কম ছিল না আমার, আমি দেখতাম, আমার ফ্রি টাইমে আমি মোবাইল দেখতাম, তবে একটা নির্ধারিত সময় থাকতো যে না, এই সময়ের মধ্যে মা আমাকে নিয়ে নেবে ফোনটা বা আমি রেখে দেবো, এবং তারপর যে টাইমটা থাকতো সেটা আমি আমার ওরকম যে বই যে খুব পড়তাম তা না, তবে হ্যাঁ আমার আরণ্যক আমি পড়েছি এবং কিছু কিছু ক্ষেত্রে আবৃত্তিটাই মেনলি করতাম, এবং সেটাও যদি না হতো তো এমনি ঘুরে ফিরেও কাটাতাম, কখনো আঁকা একে, এবং গার্ডেনিং আমার একটা হবি আছে, তো গার্ডেনিং করতে ভীষণ ভালোবাসি আমি, তো

0: ওগুলো একটু চর্চা করতে করতেই টাইম চলে যেত, তারপর আবার পড়তে বসা, আবার ওই নির্ধারিত জীবনযাপনে আবার ফিরে আসা।
1: বেশ, আচ্ছা তোমার প্রিয় কবি কে?
0: আমার প্রিয় কবি বলতে আমি কাউকে ওরকম প্রিয় তো বলতে পারি না, কারণ সবার কবিতাই আমার কাছে সমান গুরুত্বের এবং তাদের প্রত্যেকের এক একটা ধরন আছে। তবে রবীন্দ্রনাথ ঠাকুর তো বটেই, বিশ্বকবি তিনি, তো তার কবিতা তো অবশ্যই অবশ্যই ভালো লাগে। কিন্তু পাশাপাশি আমি জীবনানন্দ দাশের কবিতা পড়তে ভীষণ ভালোবাসি। প্রথমত একটু কঠিন লাগতো যখন প্রথমবার ওই বনলতা সেন বা ওই ধরনের কবিতা করেছি, তখন একটু কঠিন লেগেছে, ভাষাগুলো মনে হচ্ছে এরকম কবিতা ভালো লাগছে না। কিন্তু পরবর্তীতে যখন একটু বড় হয়েছি এবং আবার ওইগুলো কবিতাগুলোকে করেছি, তখন মনে হয়েছে না, এটাই একটা কবিতা, এটা এক ধরনের ধরন, এবং এটা কঠিন হলে কি হবে, এটা একটা মাটির গন্ধ, একটা ধান সিঁড়ির, একটা সামান্য গ্রাম্য জীবনকেও যে কতটা সুন্দর জীবনানন্দ দাশ করে তুলেছেন সেটা ওনার কবিতা না পড়লেই বোঝা যায় না। একটা সামান্য জীবনে সামান্য ব্যাপারও যে কত কাব্যিক এবং কত সুন্দর হতে পারে সেটা একমাত্র তার কবিতাতে একদম দেখতে পাই আমরা, খুব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। তাই এখন তো ওনার কবিতা পড়তে ভীষণই ভালো লাগে।
1: প্রকৃতি কবির কোন কবিতা বেশি ভালো লাগে বা কোন কোন কবিতা?
0: আমার বনলতা সেনটা খুব ভালো লাগে, এবং তাছাড়াও বিভিন্ন কবিতা তো আছেই, মেনলি বনলতা সেন করেছি এবং আরও পড়ছি, আরও দেখা যাক।
2: আচ্ছা, পড়াশোনা এবং আবৃত্তি দুটোকে কী করে সামলে চললে?
0: যখন প্রথম ক্লাস টেনে উঠলাম তখন তো ওরকম চাপ ছিল না, এবং তার আগে মানে 9 অবধি তো সেরকম চাপ আমার ছিল না, তাই সেক্ষেত্রে রেগুলার বেসিসেই আমি হচ্ছে আমি আবৃত্তিটা করতে পারতাম। তবে ক্লাস টেনে ওঠার পর দেখেছি আমি যে না, এবার একটু পড়াশোনার চাপ বাড়ছে এবং এবং কিছুটা হলেও এবার আমাকে আবৃত্তি সময়টা কমাতে হবে, তাই সেক্ষেত্রে আবৃত্তি সময় কমেছে কিন্তু তার গুরুত্ব কোনোদিনই হারায়নি। আমি হচ্ছে পড়াশোনাটা যতক্ষণ করার সেটা করতাম, তারপর যেরকম বললাম ফ্রি টাইমে আবৃত্তিটা করতাম, তবে রেগুলার চর্চাটা তখন অনেকটাই কমে গেছিলো।
1: আচ্ছা, তোমার কাছে সাফল্যের অর্থটা কী?
0: আমি যেখানে নিজেই কখনো জীবনে সাফল্য দেখিনি সেখানে কি করে সাফল্যের মানেটা বলি, তবে সাফল্য আমার কাছে, আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে যে এটা মনের একটা শান্তি কোথাও গিয়ে হবে। সেটা কখনো ওরকম না যে আমি একটা চাকরি পেয়ে গেলাম, এতটা অ্যামাউন্ট আমার প্যাকেজ, সেটা নিয়ে সাফল্যকে কখনো বিচার করা যেতে পারে না। বা এখন যদি দাঁড়িয়ে বলি যে না, আমি এই জেলায় ফার্স্ট হলাম, আমি একটা রাজ্যে র্যাঙ্ক করলাম, বা এটা হচ্ছে সাফল্য, বা স্কুলের মধ্যে ফার্স্ট হলাম, এটা সাফল্য, এগুলো কখনোই সাফল্য না, কারণ এগুলো আলটিমেটলি তোমাকে আনন্দটা দেয় না। আনন্দ হচ্ছে তখন যখন রেজাল্টটা বেরোলো এবং বাবা মার মুখে হাসিটা দেখলাম, সেটাই সাফল্য আমার কাছে। আমার তখনই আমার মনে হচ্ছে না, ঠিক আছে, ব্যাস শেষ, এরপর আমার আর কিছু দরকার নেই। তারপর পেলাম, ঠিক আছে, কিন্তু বাবা মা দেখেছে যে আমি কষ্ট করেছি এবং চেষ্টা করেছি, তারপর আমি একটা রেজাল্ট পেয়েছি, সেটা আমার যেরকম আমি আশানুরূপ রেজাল্ট চেয়েছিলাম সেরকম হয়েছে রেজাল্টটা, এবং তাতে তারা খুশি হয়েছেন, তারা আমাকে নিয়ে গর্ববোধ করেছেন, সেটাই আমার কাছে সবচাইতে বেশি বড় পাওনা এবং সেটাই সাফল্য একদিক থেকে। এবং নিজের কাছে সৎ থেকে যতটা করা যায় সেটাই সাফল্য, সৎ থেকে যা করা হবে সেটাই সাফল্য, সেটা রেজাল্টটাই সাফল্য।
1: তুমি তো ক্লাস 11 উঠে গিয়েছো,
0: হ্যাঁ,
1: তো কোন বিভাগ নিয়ে পড়াশোনা শুরু করলে?
0: আমি আপাতত বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ছি, আমার সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়ো, এই কটা সাবজেক্ট নিয়ে এখন আপাতত পড়ছি।
2: ভবিষ্যতে কী করার ইচ্ছে বা স্বপ্ন কী?
0: আমার বায়োলজি বা জীববিদ্যা সাবজেক্টটা ভীষণ ভালো লাগে, আমার বায়োলজি স্যারই আমার এই সাবজেক্টের প্রতি আমার ভালোবাসাটা বাড়িয়েছেন এবং সেটাকে দিনকে দিন আমি বলবো আরও বাড়াচ্ছেন তিনি। আমার বায়োলজি হচ্ছে সবচেয়ে প্রিয় সাবজেক্ট এবং আমার ভবিষ্যতে এর উপরই যাওয়ার ইচ্ছা, এর উপর বিভিন্ন কাজ করার ইচ্ছা। আপাতত বিজ্ঞান বিভাগে পড়ছি এবং পরবর্তীতে বায়োলজির উপর বিভিন্ন কাজ করা বা যা যেটুকু করতে পারবো সেটা চেষ্টা করবো, বায়োলজি নিয়েই পড়াশোনা করার ইচ্ছা আছে।
1: দশম শ্রেণী পর্যন্ত তো সব বিভাগই ছিল মিক্সড হয়ে বা একসাথে, তো সবগুলোই কি সমানভাবে ভালো লাগতো বা নাকি কোনোটা মনে হতো যে না?
0: আমার সব সাবজেক্টই ভালো লাগতো সত্যি কথা বলতে, তবে সবচাইতে ভালো লাগতো যেরকম বললাম যে আমার জীববিদ্যা বা বায়োলজি, বা তখন তো লাইফ সায়েন্স ছিল, তখন ওই লাইফ সায়েন্স সাবজেক্টটা আমার ভীষণ ভালো লাগতো পড়তে, এবং হিস্ট্রি, এটা খুব অদ্ভুত একটা কম্বিনেশন, একদিকে লাইফ সায়েন্স আবার একদিকে হিস্ট্রি পড়তে ভীষণ ভালো লাগতো। পাশাপাশি অঙ্কের প্রতি আমার স্যার আমার ভালোবাসাটা জাগিয়ে তুলেছিলেন, মেনলি এই কটা সাবজেক্টে আমার পড়তে ভীষণ ভালো লাগতো, এবং পাশাপাশি অন্য সাবজেক্টগুলোও তখন পড়তে হতোই অবশ্যই, সব সাবজেক্টেই তো মাধ্যমিকে সমান গুরুত্ব দিতে হয়, তাই সেক্ষেত্রে পড়তে হতো, কিন্তু ওইগুলো যেন স্বতঃস্ফূর্তভাবে পড়তে ইচ্ছা করতো।
2: আচ্ছা, ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাও?

0: যেরকম বললাম যে একটা সফল মানুষ হিসেবে এবং একটা মানুষ হিসেবে দেখতে চাই, যে একটা ভালো মানুষ যে কাজ করছে এবং শুধুমাত্র নিষ্ঠার সাথে এবং সততার সাথে কাজ করছে, ব্যাস তাহলেই আমার যথেষ্ট আমার মনে হয়, যে আর কিছু আমার লাগবে না, যে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করছি এবং মানুষের উপকারে কিছু করতে পারছি, এই সমাজের উপকারে রাখতে পারছি, তাহলেই যথেষ্ট।
1: জীববিদ্যা নিয়ে পড়াশোনায় তুমি আগাতে চাও বললে, তো সেই সাবজেক্টটাকে নিয়ে কি করতে চাও, রিসার্চ বা অন্য কোনো কাজে?
0: রিসার্চ ওয়ার্ক হতে পারে, এখনও ওই বিষয়টা নিয়ে আমি খুব একটা বেশি ভাবিনি, তবে রিসার্চ ওয়ার্ক করতে পারে, বা যদি কোনো এই দিক দিয়ে কোনো শিক্ষকতা লাইনেও যেতে পারি, সেটা সময় আসার সাথে সাথে ভাবা যাবে আরও।
2: তোমার এই বয়সটাতে এতটা ম্যাচিওর কিভাবে, আমরা অনেকক্ষণ থেকে দেখছি।
1: আমিও এটাই ভাবছি যে এতটা দৃঢ়চেতা সত্যি।
2: এটা কি কোনোভাবে সেই ঠাকুর এবং মায়ের গতিবিধি মেনে চলার?
0: আমি মনে করি সেটা না, হয়তো বাড়ির পরিবেশটাই আমার এরকম ছিল, মানে বড়দেরকে দেখে এসেছি তো, যে এইভাবে এইভাবে করে কথা বলতে হয়, গুরুজনদেরকে এভাবে শ্রদ্ধা করতে হয়। যেরকম বললাম, আমার বড় পিসিকে দেখেছি, আমার ছোট পিসিকে দেখেছি, আমার বাবাকে দেখেছি, আমার মাকে দেখেছি, আমার দাদু দিদাকে দেখেছি, তারা বাবা মায়ের যেভাবে সেবা করতো, এবং আমার ঠাকুমা ঠাকুরদাকে যেভাবে তারা সেবা করতো এবং তাদের প্রতি সম্মানটা যেভাবে তারা প্রদর্শন করতো, তাদের কথাবার্তা শুনেছি ছোটকাল থেকে, এবং তাদের কথাবার্তা শিখতে শিখতেই তো একটা বাড়ির পরিবেশ তো ভীষণ ম্যাটার করে, তাই তাদের কথা শুনতে শুনতেই হয়তো কোথাও গিয়ে আমার শেখা হয়েছে যে এইভাবে এইভাবে করে কথা বলতে হয়। এবং যেটা বললাম, আবৃত্তি আমাকে এগুলো সব যেন শিখিয়েছে ছোটকাল থেকে। এই আবৃত্তিটা সত্যি সত্যি আমি নিজে এখনও মনে করি যে এটা না থাকলে বোধহয় আজকে কিছুই করতে পারতাম না আমি।
1: আচ্ছা, তোমার মতো সাফল্য অর্জনের স্বপ্ন দেখা ছোটদের জন্য বা যারা পরবর্তী প্রজন্ম রয়েছে, তোমার ছোট বোনু বা ভাই, তাদেরকে তুমি কি বার্তা দিতে চাও?
0: আমি বলবো যে নম্বরের পেছনে যে দৌড় সেটা উচিত না, কারণ সেটা আলটিমেটলি আমাদেরকে ওটার মধ্যেই ইসে করে দেয় যে নম্বরটা কী করে বাড়াবো। আমাদের জোর দেওয়া উচিত কী করে আমি সাবজেক্টটাকে ভালোবাসবো এবং সাবজেক্টটা থেকে সম্পূর্ণ নলেজটা আমি নিতে পারবো। সেই সাবজেক্টটাকে ভালোবাসা এবং ভালোবাসার সাথে পড়া এবং একনিষ্ঠভাবে পড়াশোনা করা, সততার সাথে করা, রেগুলার মক টেস্ট দেওয়া। এবং আমি বলবো যে যদি কেউ মাধ্যমিকে যদি ভালো রেজাল্টের কথা ভাবে, তাহলে সেক্ষেত্রে সবার আগে হচ্ছে টেক্সট বইটা খুব ইম্পর্টেন্ট। টেক্সট বই একদম লাইন ধরে ধরে, টেক্সট বইয়ের বাইরে সেরকম প্রশ্ন আসার সেরকম থাকে না। তবে আমি বলবো যদি কেউ অনুসন্ধিৎস থাকে, সে অবশ্যই তার বাইরে পড়তে পারে, তবে টেক্সট বইটা আগে সবার আগে ভালো করে খুঁটিয়ে পড়া, তারপর যখন সিলেবাস কমপ্লিট হবে বা সিলেবাস কমপ্লিটের আগে এক একটা চ্যাপ্টার যখন হচ্ছে সেটার মক টেস্ট দেওয়া, এবং তারপর যখন টেস্ট পেপার বের হবে, সেই টেস্ট পেপার বের হওয়ার পর টেস্ট পেপার ধরে ধরে সলভ করা, সময় ধরে সলভ করা, সময়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খালি লিখে গেলেই হলো না, সময়ের মধ্যে সেটাকে শেষ করা। প্রেজেন্টেশন খাতার খুব ইম্পর্টেন্ট, কী করে খাতাটাকে সাজানো হচ্ছে সেটার উপর অনেকটা নম্বর নির্ভর করে। এই সব কিছু মিলিয়ে একটা পরীক্ষা দেওয়া, একটা সময় ধরে পরীক্ষা দেওয়া, সেটাকে টিচারদেরকে হোক, স্কুলের টিচাররা হোক, তারা অবশ্যই মিলিয়ে দেবেন, তাদেরকে দিয়ে মিলিয়ে নেওয়া, এবং সর্বোপরি সৎ থেকে এবং রেগুলার বেসিসে পড়াশোনা করে, একদিনে 10 ঘন্টা না, রেগুলার মেনটেন করে তুমি যদি প্রত্যেক দিন 7 দিনে হচ্ছে 2 ঘন্টা করে পড়ো, সেটা কিন্তু অনেক বেশি ভালো। রেগুলার বেসিসে একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, এটুকুই।
2: একদম। আচ্ছা দেবাদৃতা, আজকের জন্য তোমাকে আন্তরিক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে তোমার সাফল্যের গল্প ও অভিজ্ঞতা আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে, আশা করছি আমাদের ছোট ছোট ভাই বোনদেরও অনুপ্রাণিত করবে আজকের এই পর্ব তোমার থেকে। তোমার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল।
0: ধন্যবাদ।
2: আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।

যুব অনুষ্ঠান শেষ হল। উপস্থাপনায় ছিলেন অনুষ্কা দে এবং অনন্যা সাহা। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন শুনবেন লোকগীতি, শিল্পী পূর্ণ দাস বাউল।

0: বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনলেন। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা।

0: দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ভাওয়াইয়া শিল্পী ঝর্ণা বর্মণ।

ঝর্ণা বর্মনের কণ্ঠে ভাওয়াইয়া শুনলেন। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত প্রাদেশিক নেপালি সমাচার।

শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন বরফি ছায়াছবির একটি গান, শ্রেয়া ঘোষাল এবং নিখিল পাল জর্জের কণ্ঠে, সুরকার প্রীতম।

শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন গদর টু ফিল্ম ছবির একটি গান, নীতিমোহন, বিশাল মিশ্র এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে, সুরকার মিঠুন।

শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন কাইটস ছবির একটি গান কেকের কণ্ঠে, সুরকার রাজেশ রোশন।

শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন গ্যাংস্টার ছায়াছবির একটি গান, শিল্পী জুবিন গর্গ, সুরকার প্রীতম।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি খবর, তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা খবর।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদক দ্রব্যের অপব্যবহার দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নেশামুক্ত ভারত অভিযান জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে এক গণ আন্দোলনের রূপ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15, আজও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টার চালু করেছে। পুরুষদের FIH প্রো লীগ হকি সেমিফাইনালে

0: আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার আর জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্বার্থ এবং দেশের যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি আজ নতুন দিল্লিতে নার্কো কোয়ার্ডিনেশন সেন্টার বা NCORD-র দশম শীর্ষ স্তরের বৈঠকে ভাষণ দেওয়ার সময় মাদক বিরোধী লড়াইয়ে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান।
1: इस लक्ष्य को प्राप्त करने के लिए 26 से 29 का जो रोड मैप है वो चार प्रमुख स्तंभों पर आधारित है। पहला स्तंभ है एनफोर्समेंट, इंटेलिजेंस और ऑपरेशंस। इसका उद्देश्य पूरे नेटवर्क पर लक्षित इंटेलिजेंस लीड कार्रवाई करें और उनके नेटवर्क को नष्ट कर दें। दूसरा है प्रीकर्सर्स एवं सिंथेटिक ड्रग कंट्रोल। उत्पादन स्तर पर ही हमने नशे को रोकने की रणनीति अपनानी पड़ेगी।
0: অমিত শাহ বলেন, 2004 থেকে 2014 সালের মধ্যে তদানীন্তন কর্তৃপক্ষ প্রায় 26 লক্ষ কেজি সিনথেটিক মাদক বাজেয়াপ্ত করেছিল। 2014 থেকে 2026 সালের মধ্যে বাজেয়াপ্ত সিনথেটিক মাদকের পরিমাণ বেড়ে 118 লক্ষ কেজিতে দাঁড়িয়েছে। মাদক বিরোধী প্রচেষ্টার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, এ সংক্রান্ত অপরাধের তথ্য সময় মতন আদান প্রদান সহজ করার লক্ষ্যে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বেশ কয়েকটি অনলাইন পোর্টাল তৈরি করেছে। একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই পোর্টালগুলিতে মাদক সংক্রান্ত মামলার বিস্তারিত তথ্য আপলোড করতে সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশকদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে এক গণ আন্দোলনের রূপ নিয়েছে। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল ভার্মার ড্রাগমুক্ত ভারত গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর লেখা একটি প্রবন্ধ শেয়ার করে শ্রী মোদী এই মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি প্রত্যেক নাগরিককে ড্রাগমুক্ত বিকশিত ভারত গড়ে তোলার মিশনে যোগ দেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। দেশজুড়ে সর্বোত্তম মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ে সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। এবার বিশ্ব মাদক দিবসের ভাবনা সিনথেটিক ড্রাগ। আফিম বা কোকেনের আসক্তি থেকে এবার থাবা বসিয়েছে ল্যাবরেটরিতে তৈরি সিনথেটিক ড্রাগ। স্কুল কলেজের পড়ুয়াদের এই ড্রাগের প্রভাব থেকে মুক্ত করতে চলেছে বিভিন্ন সতর্কতামূলক প্রচার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ড্রাগ রুলস বা ওষুধ সংক্রান্ত বিধিতে সংশোধনের প্রস্তাব সম্বলিত একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রস্তাব অনুযায়ী আমদানির সময় ওষুধগুলোর মেয়াদ বা সেলফ লাইফের অবশিষ্ট সময়কাল অন্তত 12 মাস হতে হবে। তবে বিশেষ প্রকৃতি এবং জনস্বাস্থ্যের বিষয়গুলি বিবেচনা করে জৈব পণ্য এবং রেডিও ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রে অবশিষ্ট মেয়াদের সময়সীমা অন্তত 60% থাকার যে বর্তমান নিয়ম রয়েছে তা অপরিবর্তিত থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশে সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেসেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারিমেনির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি ঘোষণাপত্রে ভারত সহ 34টি দেশ স্বাক্ষর করেছে। গতকাল ওয়াশিংটনে অনুষ্ঠিত দ্বিতীয় প্যাক্স সিলিকা শিখর সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্ট AI অপরচুনিটি বিষয়ে এই ঘোষণাপত্র তুলে ধরেন। কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির মূল ভিত্তি হয়ে উঠেছে। নতুন দিল্লিতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আয়োজিত AI উদ্ভাবন সম্মেলনে অংশ নিয়ে মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবন ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা পরমাণু, মহাকাশ এবং কোয়ান্টাম প্রযুক্তি আগামী দিনে উন্নয়নের রূপরেখা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার লক্ষ্য স্থির করতে চলেছে। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের এক সম্মেলনে তিনি আজ

বক্তব্য রাখেন। শ্রী সিং বলেন, ভারত বর্তমানে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ ভুটানের শিক্ষামন্ত্রী ইয়াজিং ডি থাপার সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সংবাদমাধ্যমের একটি পোস্টে শ্রী প্রধান জানান, তাদের মধ্যে আলোচনায় শিক্ষকদের প্রশিক্ষণ দক্ষতা এবং ডিজিটাল মাধ্যমে শিক্ষাদান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, পর্যটন, চিরাচরিত ওষুধ এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুদান সংক্রান্ত মামলায় দায়ের করা এফআইআরে নাম থাকায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মনীষ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং শ্রীরাম শঙ্কর যাদব ওরফে টিন্নুর পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে অভিযুক্ত হিসেবে এফআইআরে উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দলের সুপারিশের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। আজও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। দু তিনটি অংশে চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হবার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিং এর কাজ শুরু হবে। আজ সকালে তিনজনের দেহ উদ্ধার হয়, পরে হাসপাতালে প্রাণ হারান আরও একজন। তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। এসএসকেএমে চিকিৎসাধীন 18 জনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শরদত মুখোপাধ্যায় আজ সেখানে যান। এদিকে এই ঘটনায় ধৃত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফেরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টার চালু করছে। স্প্যানিশ ভাষায় আমিস্টার অর্থে বন্ধুত্ব। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ একথা ঘোষণা করে বলেন, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনার 2টি MCC C-17 বিমান সেদেশে আপৎকালীন সহায়তার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিয়েছে। সংবাদপত্রে এক বার্তায় বিদেশমন্ত্রী বলেন, সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে 35 টন ত্রাণ সামগ্রী, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম, ভারতীয় সেনার একটি ফিল্ড হসপিটাল ইউনিট এবং 2টি ভীষ্ম কিউব। তিনি বলেন, এই কঠিন সময়ে ভেনেজুয়েলা সরকার এবং সেদেশের জনগণের পাশে দাঁড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 589, আহত 1500-এরও বেশি। পুরুষদের এফআইএ প্রো লীগ হকির সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। লন্ডনের লিভ হ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে রাত 10:20। এই সপ্তাহের শুরুতেই এই দুই দল মুখোমুখি হয়। সেই ম্যাচে ভারত 4-3 ব্যবধানে জয় পেয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। গতকাল খেলার পর মাত্র 24 ঘন্টার কম সময়ের মধ্যে আবার মাঠে নামছে ভারত। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন বিজ্ঞাপন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.u

0: 0001-4242।
1: শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিই আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। রাত আটটায় শুনবেন নাটক ইজ্জত, রচনা আশাপূর্ণা দেবী, প্রযোজনা পরিমল হেমব্রম। রাত আটটা বেজে 30 মিনিটে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। রাত 9টা বেজে 15 মিনিটে শুনবেন গজল, শিল্পী জগজিৎ সিং। রাত 9টা বেজে 30 মিনিটে বিশেষ অনুষ্ঠান বিচিত্রা। রাত 10টা বেজে 10 মিনিটে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী সুবীর সেন। রাত 10টা বেজে 30 মিনিটে সরাসরি সম্প্রচারিত মনের জানালা। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।
2: नए जमाने की नई तस्वीर, अब छत पर लगे टीवी एंटेना को कहो गुड बाय सदा के लिए। समय के साथ बदलें, आगे बढ़ें, ले आएं आज ही दूरदर्शन का डीडी फ्री डिश। इसमें है आपके पसंदीदा 100 से ज्यादा टीवी चैनल्स, इसके अलावा 51 एजुकेशनल यानी पढ़ाई लिखाई वाले चैनल्स और 48 रेडियो चैनल्स। और तो और, सेट टॉप बॉक्स लगवाने के बाद कोई खर्चा नहीं, बिल्कुल नहीं। डिजिटल क्रांति की ओर एक कदम और आपका डीडी फ्री डिश।
1: শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। তারাতলায় ভেঙে পড়া গুদামটির নির্মাণ কাজের তত্ত্বাবধানে যুক্ত সংস্থা এবং ডিজাইনারকে কালো তালিকাভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ, আজ এই কাজে যোগ দিয়েছে রেল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার ৬ জুলাই পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সাহিত্য সম্রাট জাতীয় স্তোত্র বন্দে মাতরমের রচয়িতা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৮তম জন্মবার্ষিকী গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হচ্ছে। রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথম সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ত্যাগ, সত্য এবং ন্যায়ের আদর্শকে স্মরণ করে আজ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র মহরম। হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টি আরও বাড়ার সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। আসছে বিস্তারিত খবরে। তারাতলায় ভেঙে পড়া গুদামটির নির্মাণ কাজের তত্ত্বাবধানে যুক্ত সংস্থা এবং ডিজাইনারকে কালো তালিকাভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। তিনি বলেন, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে এই প্রক্রিয়া শুরু করবেন, তবে আগামী দিনে কোনোরকম বিপর্যয় রুখতে আজকের পদক্ষেপ কেবলমাত্র সূচনা বলে মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, নির্মাণ কাজকে ঘিরে থাকা অবৈধ চক্র ভেঙে দিয়ে বেআইনি কারবারের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
1: ये पार्टिकुलर जो इंसिडेंट हुआ उनके ऊपर अब तक 6 आदमी अरेस्ट हुआ है। वहाँ जो इनिशियली जो एलिगेशन आया था उसको भी अरेस्ट किया गया है।

0: बनर्जी को और जो वहाँ का ब्रोकर था सबको लिया। आज एक डिसीजन हम लोग लिया है, जो सुपरविजन की जिम्मेदारी था आर्किटेक्टर प्लानर, ये पर्टिकुलर दिस केस में वो आर्किटेक्टर डिजाइनर को हम लोग ब्लैकलिस्टेड कर रहा हूँ।
1: তারাতলার মতো মর্মান্তিক দুর্ঘটনা রুখতে যাতে আগামী দিনে আর না হয় সেজন্য মুখ্যমন্ত্রী আজ একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। কত উঁচু বাণিজ্যিক বহুতল নির্মাণ বন্ধ রাখতে হবে তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, আপাতত ছতলা বা তার বেশি উঁচু যে বহুতলগুলির নির্মাণ কাজ চলছে আগামী এক মাস তা বন্ধ রাখতে হবে, তবে প্ল্যান ঠিক থাকলে কাজ অবিলম্বে শুরু করতে পারবে। এই বিধিনিষেধের মধ্যে বসত বাড়ি পড়বে না। কলকাতা ময়দানে পূর্ত দপ্তরের টেন্টে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা পুরসভার সঙ্গে বিধাননগর, রাজারহাট, নিউটাউন এলাকা, এনকেডিএ, পূজালি, বজবজ, মহেশতলা, দক্ষিণ দমদম, বরানগর, কামারহাটি, হাওড়া ও বালি পুরসভা অঞ্চলে যে বাড়িগুলি গঙ্গার ধারে গড়ে উঠেছে সেগুলির ক্ষেত্রেও এই নির্দেশিকা বলবৎ হবে। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। আজও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে 2-3টি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিংয়ের কাজ শুরু হবে। আজ সকালে 3 জনের দেহ উদ্ধার হয়, পরে হাসপাতালে প্রাণ হারান আরও একজন। তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। SSKM হাসপাতালে চিকিৎসাধীন 19 জনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদদত্ত মুখোপাধ্যায় আজ সেখানে যান। 13টি দেহের পরিচয় মিললেও 2 জনের পরিচয় এখনও মেলেনি। প্রত্যক্ষদর্শীদের অনুমান, 50-60 জন শ্রমিক ঘটনাস্থলে কাজ করছিলেন, তবে সরকারি নথি না থাকায় কতজন উপস্থিত ছিলেন তা অবশ্য জানা যাচ্ছে না। এদিকে ওই ঘটনায় ধৃত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফেরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে আলিপুর আদালত আজ 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে। তারাতলায় নির্মীয়মান গোডাউনে শেড ভেঙে পড়ার ঘটনায় রাজ্যের আবেদনে সাড়া দিয়ে পূর্ব রেলের পক্ষ থেকে উদ্ধার কাজে হাত দেওয়া হয়েছে। হাওড়া, শিয়ালদা ডিভিশন এবং লিলুয়া ওয়ার্কশপের উদ্ধারকারী দল আজ বিকেল 5টা থেকে কাজে যোগ দিয়েছে বলে রেল সূত্রে খবর। রেলের তরফে 10টি অক্সি কাটার, 6টি অ্যাগ্রেসিভ কাটার এবং 3টি প্লাজমা কাটিং ইউনিটকে কাজে লাগানো হয়েছে। এদিকে এই বিপর্যয়ের প্রেক্ষিতে পুরভবনে আজ এক উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি বৈঠকে বসে। পুর প্রশাসক স্মিতা পাণ্ডের পৌরোহিত্যে পুরসভার সংশ্লিষ্ট সব বিভাগের আধিকারিকরাই বৈঠকে অংশ নেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। এই উপলক্ষে আগামী 6 জুলাই রাজ্যের সব সরকারি, আধা সরকারি দপ্তর ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অন্যদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার আগামী 1 জুলাই অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকারের উদ্যোগে এবারই প্রথম কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের বাসভবন এবং নৈহাটির কাঁঠালপাড়ায় সাহিত্যিকের জন্মভিটায় সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সিটিজেন এম্পাওয়ারমেন্ট ফোরামের উদ্যোগে আজ কলকাতায় রবীন্দ্র সদনে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মবার্ষিকী এবং জাতীয় স্তোত্র বন্দে মাতারামের সার্ধ শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রে স্বৈরাচারের কোনো স্থান নেই। পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করার যে অপচেষ্টা হয়েছিল এবারের বিধানসভা নির্বাচনে তা আটকানো সম্ভব হয়েছে।
2: আমরা প্রথমেই পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করতে চেয়েছি। আমরা সীমান্তে প্রয়োজনীয় জমি BSF এর হাতে তুলে দিয়েছি, তুলে দেওয়ার প্রক্রিয়াতে আছি, যাতে জাতীয় সুরক্ষা যা বিপন্ন হচ্ছিল সেখান থেকে আমরা বাঁচাতে পারি আমাদের দেশকে এবং আমাদের এই বঙ্গভূমিকে।
1: এদিকে ঋষি বঙ্কিমচন্দ্রের 188তম জন্মবার্ষিকী সারা রাজ্যে আজ গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে সকালে কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের বাসভবনে তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য সরকার এখানে একটি আধুনিক মানের মিউজিয়াম গড়ে তুলবে। এছাড়া নৈহাটি কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্রের জন্মভিটে বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রে সারাদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি প্রতিবেদন
3: হরপ্রসাদ শাস্ত্রী লিখেছেন, তিনি আমাদের ঋষি, আমাদের মন্ত্র দ্রষ্টা, সে মন্ত্র বন্দে মাতরম।

তাঁর লেখনীতে বাংলা ভাষা হয়েছে সতেজ, সমৃদ্ধ, মর্মস্পর্শী শ্লেষ পরাধীন ভারতের বিবেককে নতুন পথ নির্দেশ করেছে। সাহিত্য সম্রাটের জন্মদিন ও তাঁর সৃষ্ট জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে আজ বিধানসভা ভবন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

0: অধ্যক্ষ রথীন্দ্র বোস, রাজ্য মন্ত্রিসভার সদস্য শারদদত্ত মুখার্জি, ইন্দ্রনীল খাঁ সহ অন্য সদস্যগণ। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ বঙ্কিম প্রসঙ্গে ঋষি অরবিন্দের কথা উল্লেখ করেন।
1: সনাতন ধর্ম ইজ ন্যাশনালিজম টু মি, যে দেশ সেবায় নামবে তার মধ্যে আমিত্ব বিলীন হবে, এই অসুর নাশ তম নাশ সেটাই বোঝায়।
0: সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আজ সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: ত্যাগ, সত্য এবং ন্যায়ের আদর্শকে স্মরণ করে আজ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হচ্ছে পবিত্র মহরম। ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহরমের দশম দিনে পালিত হয় আশুরা। এই দিনে ইমাম হোসেনের কারবালার আত্মবলিদানকে স্মরণে রেখে আজ সারা রাজ্যের সঙ্গে কলকাতার বিভিন্ন প্রান্তে তাজিয়া নিয়ে শোক মিছিল বেরিয়েছে। আনোয়ার শাহ, টালিগঞ্জ, সূর্যসেন স্ট্রিট, রাজাবাজার, বেলেঘাটা, খিদিরপুর সহ একাধিক এলাকায় তাজিয়াকে কেন্দ্র করে হয়েছে জনসমাগম। কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সেদিকে নজর দিতে আগেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কলকাতা পুলিশ। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে লাগাতার ভারী বৃষ্টির পরেও ওই এলাকায় আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সতর্কতা দেওয়া হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভূমিধসের সতর্কতাও থাকছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
3: উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 5 দিন বৃষ্টিপাত বেশি থাকবে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলো কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টি, অর্থাৎ একদিনে 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে।
2: সুকান্তনগরের কাছে নিউগড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটা উড়ালপুল আজ থেকে দুদফায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দফায় আজ রাত 8টা থেকে 29 তারিখ সকাল 8টায় এবং দ্বিতীয় দফায় 3রা জুলাই রাত 8টা থেকে 6ই জুলাই সকাল 8টা পর্যন্ত এই সেতু সম্পূর্ণ বন্ধ থাকবে। এসইউসিআই কমিউনিস্ট দলের পলিটব্যুরো প্রবীণ সদস্য এবং ঝাড়খণ্ড রাজ্য কমিটির সম্পাদক রবীন সমাজপতি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 77 বছর। স্মৃতিভ্রংশ, উচ্চ রক্তচাপ ও মস্তিষ্কে তীব্র ক্ষরণজনিত সমস্যায় তাকে গত 24 জুন হাসপাতালে ভর্তি করা হয়। আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একসময় তিনি সারা ভারত ডিএসও সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। পশ্চিমবঙ্গে বামপন্থী ছাত্র তথা গণ আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। তারাতলায় ভেঙে পড়া গুদামটির নির্মাণ কাজে তত্ত্বাবধানে যুক্ত সংস্থা এবং ডিজাইনারকে কালো তালিকাভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার 6ই জুলাই পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8:10।
4: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন নাটক ইজ্জত, রচনা আশাপূর্ণা দেবী, প্রযোজনা পরিমল হেমব্রম।

আজকের নাটক ইজ্জত। কাহিনী আশাপূর্ণা দেবী। বেতার নাট্যরূপ শ্যামল ঘোষ। প্রযোজনা পরিমল হেমব্রম। নাটক ইজ্জত।

0: কে? আসছি আসছি।
1: কি বাসন্তী যে? আরে এসে এসে এসো, ভেতরে এসো ভেতরে এসো। তারপর তুমি হঠাৎ?
2: এই এলাম বৌদিদি।

0: ভালো আছেন দাদাবাবু?
1: ওই আছি সবাই, বসো বসো। তোমরা?
0: আমাদের আর ভালো মন্দ বউ দিদি, দুঃখী মানুষ, এখনো বেঁচে বর্তে আছি আপনাদের দয়ায়। কতবার ভাবি এসে একবার পেন্নাম করে যাব, তা পাঁচবারই ঝক্কি পুইয়ে যখন ঘরে ফিরি তখন আর ইস্যুত।
1: তুমি যে তবু এত ঝঞ্ঝাটের মধ্যে আমাদের মনে রেখেছো, এই তো ঢের বাসন্তী। কাজ পুরোলে কে আর কবে
0: বলেন কি বউ দিদি, মাথার উপরি ধম্ম আছে না? কাজ তো কম করলাম না জীবনে, বলতে গেলি আপনার এখানেই মোটে 3 মাস, তাও বদলি ঠিকই, কিন্তু আপনার ব্যবহার, আদর যত্ন, কাজের মানুষ বলি কোনোদিন আলাদা চোখে দেখেননি, এ কি কম কথা, ভোলা যায়?
1: সত্যি বলতে কি বাসন্তী, তোমার কাজ যেমন পরিষ্কার ছিল তেমনি কথাবার্তাও মিষ্টি। আমার তো খুবই পছন্দ ছিল তোমাকে, কিন্তু কি করব বলো, সুলেখা তো অনেককাল আছে এই বাড়িতে, বিনা দোষে ওকে ছাড়াই কি করে। আর ও যেখানে নিজেই তোমাকে বদলি দিয়ে গিয়েছিল দেশে যাবার সময়, সেখানে তো
0: সে তো হাজারবার, গতর থাকলি ভাতের অভাব হয় না বউ দিদি, কিন্তু বেইমানির অন্ন কি মুখে তোলা যায় না উচিত?
1: সে কথা আজ আর কজন মানে বাসন্তী। যাকে ছাড়ো, তোমার মেয়ে কেমন আছে?
0: আর আছে বউ দিদি, সে তো এখন আমার গলার কাঁটা, আমার কি কম জ্বালা।
1: মেয়ে বড় হলে মা বাপের ভাবনা তো হয়ই, কি করবে বলো, নিজের ধন নিজেকেই সামলাতে হবে।
0: ওর বাপ বেঁচে থাকলি কি এত ভাবতাম বউ দিদি, যার মেয়ে সে বুঝত, বড় মেয়ে সোহাগী ছিল মানুষটা, কিন্তু বরাত সেই ওর কোন ছোটবেলাতেই তো চলে গেল সব ফেলে সরিয়ে।
1: কি হয়েছিল, অসুখ বিসুখ?
0: না গো বউ দিদি, অপঘাত, সাপের কামড়ে এমন দশা সই মানুষটা ছটফট করতে করতে নীলবর্ণ হয়ে গেল। ওঝা ডেকে কত ঝাড়ফুঁক করানো হলো, কিছুতেই কিছু হলো নি গো।
1: ইস,
0: সবাই বলে সাপে কাটা মানুষই নাকি কলার মান্দাসে করে ভাইসে দিতে হয় নদীর জলে, বউ ভাগ্যবতী হলি নখিন্দর হয়ে ফিরে আসে আবার, তা তেমন ভাগ্য তো করিনি বউ দিদি, তাহলে আর পাপের ভোগ ভুগবে কে?
1: তা মেয়ের বয়স কত হলো তোমার?
0: 14 বউ দিদি, কিন্তু বাপের আড়া পেয়েছে, এমন বাড়ন্ত গড়ন, নোকে ভাবে 17-18-র কম নয়, তাতেই তো আরো জ্বালা।
1: তোমার শ্বশুর বাড়িতে কেউ নেই বাসন্তী?
0: আছে বই কি, এখনো সাউরি বেঁচে আছে, 2 দেওর, যা ননদের অবশ্যই বে হয়ে গেছিল, তবে বহুকাল আমার আর যোগাযোগ নেই ওদের সঙ্গে।
1: তা ছেড়ে এলে কেন খামোকা?
0: সাধে কি আর এসেছি বউ দিদি, মান বাঁচাতে পথে বেরিয়েছি, মানুষটা মরতেই সাউরির কি গঞ্জনা, যেন আমি সাপ হয়ে কেটেছি ওনার ছেলেরে।
1: আশ্চর্য,
0: সেই জ্বালাতে জ্বলতে জ্বলতে তো মেয়ে নিয়ে চলে এসেছিলাম বউ দিদি, স্বাধীন জীবন, এতে যদি তোমাদের মুখ উজ্জ্বল হয় তো হোক।
1: সত্যি মানুষের মন কি আজব, ছেলে নেই তাই বলে নাতনির মুখখানাও মনে পড়বে না ঠাকুমার?
0: পড়ত বউ দিদি পড়ত, যদি অনেক টাকা গোস করে রেখে যেতে পারত ওর বাপ, দরাজ দিলের মানুষ ছিল, 2 হাতে আয় করত তো 10 হাতে খরচ, তখন কি সুখের দিনই না গেছে আমাদের।
1: কি কাজ করতো তোমার বর?
0: মোটর গাড়ি সারাই করত বউ দিদি, পয়লা নম্বরে মিস্ত্রি ছিল, যত ভাঙা চড়া লজ্জর গাড়ি হোক না কেন হাত সোঁয়ালেই পক্ষীরাজ, বাড়ি ফিরত পকেট ভর্তি টাকা, কি খাতির তখন বাড়িতে।
1: বসো বাসন্তী বসো, আমি একটু চা করে আনি।
0: ও মা, আপনি করবেন কেন, আমি তো আছি।
1: দোষ কি, অনেকদিন তো তুমিই করে খাইয়েছ, একদিন হ্যাঁ আমি খাওয়াই, মহাভারত অশুদ্ধ হবে না।
0: না না, আজ থাক বউ দিদি, কাল আবার আসবো।

0: ওমা, এই বুঝি মেয়ে? কি নাম?
1: জয়ন্তী, জয়ী বলেই ডাকে সবাই।
0: বাহ, এ তো বেশ বড় হয়ে গেছে দেখছি।
1: বংশের ধারা বউ দিদি, একটুখানি মাটি পেলেই লকলকিয়ে ওঠে। ও জয়ী, এই হলো তোর মামি। দেখ দেখ, দেবীর মতো মানুষ।
0: যা, কি যে বাড়িয়ে বলো না বাসন্তী।
1: কি করব বউ দিদি, যার চোখে যেমন নজর। নে নে, প্রণাম কর।
0: আরে থাক থাক থাক, বেঁচে থেকো মা, সুখী হও।
1: হ্যাঁ, সেই আশীর্বাদই করেন বউ দিদি। মায়ের জীবন থেকে শুধু দুঃখটুকুই কুরলো, নিজের জীবন হলি যেন একটু সুখ পায়।
0: পাবে বই কি বাসন্তী, জীবনটা তোর পড়েই রয়েছে, তুমি এত ভেবো না তো।
1: যা মা, ছাতে উঠে দেখে আয় তো। যা, মামি কেমন ফুলের বাগান বানিয়েছে নিজের হাতে, ভারী শৌখিন মানুষ। আমরা একটু গপসপ্প করি।
0: তা বেশ তো, যাক না যাক। এই শোনো, ওই যে বাঁদিকে সিঁড়ি, দেখো এমন কিছু না, ওই টবের বাগান। যাও, তুমি ঘুরে এসো, যাও।
1: একটু সরিয়ে দিলাম মেয়েটারে, ওর সামনে তো আর সব কথা বলা যায় না।
0: হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু বাসন্তী, আমি তো অবাক হয়ে যাচ্ছি, এটি কি তোমার মেয়ে, মানে তোমার নিজের?
1: যা বলেছেন বউ দিদি, আমার মতো পেট নিড়ে দেখে সবাই তাই বলে। বলে বাবুদের বাড়ি থেকে চুরি করে এনেছিস নাকি। কিন্তু ওর বাপরে তো দেখেননি বউ দিদি, সে রূপের আধখানাও পায়নি মেয়েটা।
0: কি জানি বাবা, এ তো মেয়ে নয়, একেবারে আগুনের মতো রূপ। এত সুন্দরী আমি হাল ফেলে দেখেছি বলে মনে পড়ে না।
1: সেই তো আমার আর এক বিপদ, থাকি বস্তিতে, নোকের বাড়ি বাড়ি ঠিকে কেটে দুবেলা দুমুঠো ভাত জোটাই, মেয়ে কোলে করে বসে থাকলে কি আমার দিন চলে বলেন?
0: ঠিকই তো।
1: আবার বলেন, কার ভরসাতেই বা ওরে একলা ফেলে রেখে যাব। আমার তো ফিরতি সেই সাজ পেরিয়ে আত্মীর, এতক্ষণ কোথায় থাকে মেয়েটা, কার কাছে?
0: ঠিকই তো।
1: আমার কি মাথার উপরি কেউ আছে? যতদিন ছোট ছিল সঙ্গে নিয়ে মুনিদের বাড়ি বাড়ি কাজে গিয়েছি, হাতে হাতে কাজের যোগান দিত, ফুট ফরমাস খাটত, এত জ্বালা ছিল না বউ দিদি। তা এখন আর বেরোতে চায় না, বলে লজ্জা করে মা, আমি না হয় ঘরের কাজ করব। কি বলি বলেন তো?
0: লজ্জা তো করতেই পারে, একে বড় হয়েছে তাই আবার অত রূপ। দেখো, লোকের চোখে তো তুমি হাত চাপা দিয়ে রাখতে পারবে না।
1: তবে সেই যে কথায় বলে না, কপালে নেই ঘি ঠক ঠকালে হবে কি। কপাল গুনে একটা কাজ পেয়েছিলাম বউ দিদি, এক বড় নোক বুড়ির আন্না করা, 70 টাকা মাইনে, তার উপর খাওয়া পরা, তেল সাবান, ইচ্ছে মতো পান দোক্তা চা, কাজের মধ্যে শুধু বুড়িরে দেখাশুনো, ফাই ফরমাস খাটা। বাতে পঙ্গু বুড়ি, কিন্তু শখ খুব। সাবান মাখিয়ে স্নান করাও, গন্ধ তেল মাখিয়ে চুল বেঁধে দাও, বাতের তেল মালিশ করার পর পাউডার ঘষে দাও। বউরা আর কত পারবে, তাছাড়া পয়সা রয়েছে যেকালে।
0: তা ভালোই তো, সুখের চাকরি।
1: সুখের সাগরেই তো ভাসতেছিলাম গো বউ দিদি। ভোর 5টায় যেতাম আর ফিরতি সেই 8-10টা। মেয়েটা ততক্ষণ এঘর ওঘর বসে থাকতো, ফিরে এসে নিয়ে আসতাম ঘরে।
0: সে কি, তারপর অত রাতে ফিরে রান্না বান্না বলো কি?
1: না গো বউ দিদি, দুবেলার খোরাক তো মুনির বাড়ি থেকেই দিত, আতেরটা না খেয়ে নিয়ে আসতাম, ওতেই কুলিয়ে যেত মা বেটির। সকালবেলায় নিজের জন্য দুটি ভাত ফুটিয়ে নিত মেয়েটা।
0: বাহ, তাহলে তো তোমার একটু সাশ্রয়ই হয়েছে বলো।
1: বলতিনি বউ দিদি, খাই খরচা ছিল না বলে মাইনের টাকাটাও বেশ জমে যাচ্ছিল কমাস, মেয়েটার বিয়ের জন্যই জমিয়ে রাখছিলাম।
0: ভালো তো, দেখো ওর ভবিষ্যৎটাও তো ভাবতে হবে। তা কি হলো, ছাড়িয়ে দিয়েছে নাকি?
1: কি বলবো বউ দিদি, ভগবান নোকটা বড় দৃষ্টি কেপন, দিতে গিয়েও প্রাণ ভরি দিতে পারে না, এক হাতে দেয় তো আরেক হাতে কেড়ে নেয়। হে সুখ আর বেশি দিন ভোগ করা হলো নি।
0: ইস, এমন চাকরিটা তোমার, আহাহা। তা কি কি অপরাধে ছাড়িয়ে দিলে?
1: এখনো সারায়নি বউ দিদি, তবে ধরে যে আঁকবো তেমন সাধ দিয়ে তো নেই আমার।
0: কেন, এই তো বলছো যে চাকরিটা আছে, তবে
1: বুড়ির এক নতুন উপসর্গ শুরু হয়েছে বউ দিদি, আর জাগা।
0: হ্যাঁ
1: গো, সারা রাত জেগে বসে।

0: খারি ভাই ফরমাস, আলো জ্বেলে দে, পাকা নিভিয়ে দে। আবার পরক্ষণে হয়তো বলবে, আলো নিভিয়ে দে, পাকা জ্বালা, গরম লাগছে। নয়তো বলবে, পান ছেঁচে দে কি জল দে, খাবো। কষি বাচ্চার মতো বায়না, তিলেক দেরি হলেই গালমন্দ। সারাদিন খাটাখাটনির পর আর ভালো লাগে না পারে বউগুলো?
1: দেখো, বুড়ো বয়সে মানুষের ঘুম কমে যায় ঠিকই, তাই বলে এত বায়না।
0: আবার যে অগ্রাহ্য করবে সে মুরাদও নেই। এই যে এত বলবোলাও, সবই তো বুড়ির জন্যে। বুড়ো কর্তা তো বাড়ি ঘর বিষয় আশয় টাকা পয়সা সবই নাকি নিকে দিয়ে গেছে গিন্নির নামে। ছেলেদের আয় আর কতটুকু? বুড়িকে তুইয়ে তাইয়ে না রেখে উপায় আছে ওদের?
1: সে যাকে, ওদের ব্যাপার ওরা বুঝবে, তোমারটাতে কি বলতো?
0: সেই তো কথা, উপায় না দেখে এখন যে আমারই ধরেছে, বলছে যে 10 টাকা মাইনে বাড়িয়ে দিছি, তুই বরং আতে থেকে যা, না হলে আমাদের আবার অন্য লোক দেখতে হবে।
1: বাড়ি আবদার, মানুষের সুবিধা অসুবিধা বুঝবে না?
0: সে কথা বলে কে? সবাই কি আপনার মতো বুঝদার বউ দিদি? এদিকে কাজটা পেয়ে ঠিকে কাজগুলো সব ঘুষিয়ে বসে আছি। এখন আমার উভয় সমিষ্যে, বড় মানুষের মর্জি, আমাদের মতো গরিবদের কথা ভাবতি বইয়েই গেছে ওদের।
1: তা কি করবে এখন, তুমি কিছু ভেবেছ?
0: সেজন্যই তো আপনার চরণে এসে পড়েছি বউ দিদি। মেয়ে বাঁচাতে গেলি চাকরি থাকে না, আবার চাকরি রাখতে গেলি, ওই তো দেখলেন মেয়েরে নিজের চোখে, ওই পোড়া রূপই ওর কাল।
1: বাসন্তী, বাসন্তী, আমি বলি কি যে তুমি যেখানে কাজ করছো সেখানে নিয়ে গিয়ে ওকে রাখো। তুমি যখন বলছো যে বড় লোকের বাড়ি, তখন তোমার নিজের বাড়ি ভাড়াও বাঁচবে আর রুগী সামলানোর সঙ্গে সঙ্গে মেয়েকেও আগলানো হবে।
0: সে কথা বলতে কি কসুর করেছি বউ দিদি, কত হাতে পায়ে ধরেছি, তা বাবুরা বড় করা রাজি হলো নি, বলে বাড়ি ভর্তি চাকর বাকর না বাপু শেষে একটা। তা সেই থেকে আজ দুদিন ধরে যত জানাছে না বাড়ি আছে, ধরে ধরে ঘুরিছি একটুখানি আশ্রয়ের জন্যে, তা কেউ রাজি হলো নি বউ দিদি। এক একজনের এক এক রকম সুতো, এখন মেয়েটার সাথে নিয়ে ঘুরছি, যদি ওরে দেখলি একটু মায়া আসে।
1: এইখানে কিন্তু তোমার ভুল হয়ে গেছে বাসন্তী, তোমার মেয়েকে না দেখলে তবু বা যদি কেউ রাজি হতো, এখন ওই আগুনের মতন রূপ দেখে কে ঠাঁই দেবে ঘরে বলো? তার উপর তুমি নিজেও থাকবে না কাছে, তাই কখনো হয়?
0: বউ দিদি, যেখানে বাস করি সেটা বুনো বাঘের ডেরা, কালকে উঠের গর্ত, প্রাণ বাঁচাতে মান বাঁচাতে তাই তো মানুষের দরজায় এসে দাঁড়িয়েছি।
1: না না, সে সবই তো আমি বুঝলাম, কিন্তু
0: আমি গরিব বউ দিদি, নোকের বাড়ি বাসন মেজে খাই, তবু মেয়ে মানুষের একটা ইজ্জত আছে তো বলেন। আপনারা লেখাপড়া জানা মানুষ, বোঝেন সব, আপনি দয়া করলি সেই ইজ্জতটুকু বাঁচে মেয়েটার, তা নাহলে সাপবাগের সবলে কামড়ে বেঘরে একদিন প্রাণটা যাবে শরীর। আমি যে বড় আশা নিয়ে এসেছি বউ দিদি।
1: বাসন্তী, দেখো বাসন্তী, আমি তোমার সব কথা শুনলাম, আমি বেশ বুঝতে পারছি যে মেয়ে নিয়ে তুমি খুব ঝামেলায় পড়েছ। আর তাছাড়া ওই মেয়ের যা রূপ, তোমার ভাঙা ঘরের চালে যখন তখন আগুন লাগা অসম্ভব নয়, আর যা দিনকাল এখন, এতদিন যে তুমি সামলে সামলে রাখতে পেরেছ সেই তো ঢের।
0: তাহলে বুঝুন বউ দিদি, সাদ করে কি পাগল হয়েছি, আপনি বলেই বুঝলেন। এখন যদি উল্টো পাল্টা কিছু ঘটে যায় আমি তো গলায় দড়ি দিয়েও শান্তি পাব না। কথায় বলে, মেয়ে মানুষের ইজ্জত পদ্ম পাতার জল, যতক্ষণ আসে দেখুন সুখ, বধ হওয়া লাগলেই শেষ।
1: তা সত্যি, মানুষজন যেন কেমন হয়ে গেছে আজকাল।
0: তাহলে আজ থেকেই ওরে রেখে যাই বউ দিদি, আপনাদের এঁটো কটা দুটো খাবে, যতটা পারে খাটবে খুঁটবে, মানে রান্নাঘরে যদি ঢুকতে দেন তো রান্নাবান্নাও করে দিতে পারবে, ঘরের কাজকর্ম যেমন যেমন বলবে।
1: হুম না, তা ভাবছি না আসলে, কাজের জন্য কিছু না বাসন্তী, কাজের লোক তো রয়েইছে, আর দেখো দুটো মানুষের রান্নাই বা কত।

0: আমি ভাবছিলাম তোমার দাদাবাবুকে আমি একবার জিজ্ঞেস করে নিই। হ্যাঁ, জিজ্ঞেস না করে
1: দাদাবাবু আবার আপনার উপর কি বলবেন বউ দিদি? উনি কি তেমন মানুষ? আপনিও যা, দাদাবাবুও তাই। ঘরে সংসারে আপনি তো রাজা। আপনার বাড়িতে চাকর বামুন নেই, শুধু মেয়ে ছেলে, তাতেই আপনারে ধরেছি বউ দিদি। মেয়েটার ইজ্জত আপনি বাঁচান।
0: বড় মুশকিলে ফেললে বাসন্তী, আমি মানে
2: ওরে ও জয়ী জয়ী, আরে আয় আয়, নেমে আয় নেমে আয়, আয় শিগগির আয়। দেখলি মামির বাগান? যেমন ফুলের মতো মন, তেমনি ফুলের বাগান। নে নে, পেন নাম কর মামিকে।
0: এই না না,
2: পেন নাম কর, এখানেই থাকবি বুঝলি। মামির হাতে হাতে মুখে মুখে কাজ করবি, যতদিন না বিয়ে হয়ে শ্বশুর ঘর করছিস। হ্যাঁ, এই মামির বাড়ি তোর সব, এখানেই তোর ঠাঁই, তোর বসত।
0: আরে থাক থাক বাসন্তী, আমি বলছিলাম কি যে এমন হুটপাট করে রেখে যাওয়া, নতুন জায়গা তো, মানে মন টিকবে কি টিকবে না?
1: আপনি আর কিন্তু করবেন না বউ দিদি, মন টিকবে না মানে দিন রাত জমির মুখে থাকতে থাকতে মেয়েটা আমার সিটিয়ে কাঠ হয়ে আছে। সোনাগুলো দেখ না দেখ, শুনিয়ে শুনিয়ে সিটি দেবে, অসভ্য অসভ্য গান গাইবে, অঙ্গভঙ্গি করবে, টিপকলে যেতে আসতে ইচ্ছে করে গায়ে ধাক্কা দিয়ে যাবে, আরো কত যে জ্বালা সেসব মুখে আনাও পাপ।
0: থাক থাক থাক, আমি সেসব শুনতে চাই না, আমি বুঝতে পেরেছি।
1: আমি জানতাম বউ দিদি আপনার দয়া হবে, কত নোকের তো পায়ে ধরিছি, আপনি সাক্ষাৎ ভগবতী। যাই মুনিব বাড়িতে বলি আসি, আতে এসে ওরে নিয়ে যাব। আজ আত্মীরটা মায়ে যেয়ে থাকি, কাল ভোর ভোর এসে বউ দিদি। বিপদে আপদে মানুষ তো মানুষের কাছে গিয়েই দাঁড়াবে, মানুষ ছাড়া মানুষের ইজ্জত কে বাঁচাবে বলেন?

0: বলছো তুমি সুমিত্রা? বলা নেই কওয়া নেই, একেবারে কথা দিয়ে ফেললে, একটিবার জিজ্ঞেস করার দরকারও মনে করলে না।
1: কি করবে বলো, বলেছিলাম তো কতবার, তা এমন কাকুতি মিনতি করতে লাগলো না।
0: করবে না কেন, কাজ গুছানোর জন্য ওরা পায়ের ধুলোও চাটতে পারে। তা বলে এত বড় একটা দায়িত্ব নেবার আগে দুদণ্ড ভাববে না? মানুষের একটা সুবিধে অসুবিধে বলে তো থাকতে পারে কিছু।
1: কি এমন অসুবিধাটা শুনি, একটা গরিবের মেয়ে যদি সে আমাদের বাড়ির এক কোনায় একটুখানি আশ্রয় পায় তাহলে।
0: কেন কেন কেন বলি, আমার বাড়িটা কি পান্থশালা না অনাথ আশ্রম? কোথায় কোন মেয়ে বস্তিতে টিকতে পারছে না তার জন্য আমাকে? এই হয়েছে আরে কাপো, সন্ধের মুখে নিত্য ঝড় বৃষ্টি।
1: আরে বাবা, কাল বৈশাখী তো অমন হয়েই থাকে।
0: হ্যাঁ সে তো বুঝতেই পাচ্ছি, বুঝতেই পাচ্ছি, না হলে ওইসব মেয়েকে হঠাৎ করে ঠাঁই দেবে কেন ঘরে?
1: আচ্ছা দেখো, মেয়েটা ভালো বলেই তো টিকতে পারছে না গো, খারাপ হলে কি, খারাপ হলে তো কবেই উচ্ছন্নে যেত ওই পরিবেশে। জেনে শুনে অমন মেয়েকে নেকড়ের মুখে ফেলে দেয় কেউ বলো তুমি?
0: আচ্ছা তুমি কতটুকু জানো, তুমি কতটুকু জানো ওইসব মেয়েদের? হ্যাঁ আগু পিছু ভেবে তবেই পা ফেলতে হয় বুঝলে। ছোট লোকের ঘরে ওই মেয়ে আবার ভালো থাকতে গেছে।
1: দেখো মৈতোষ, ওদের ছোট লোক বানাতে গিয়ে তুমি নিজে ছোট লোকের মতো কথা বলো না। আরে কি, আচ্ছা তাই যদি হবে তবে ওর মা ওকে বাঁচাতে অমন আকুল হয়ে কেঁদে পড়বে কেন পায় বলো তো?
0: ওইটুকুতেই মজে গেলে, কত রকম মতলব থাকতে পারে ওদের জানো?
1: আবার মতলবটা কি আশ্চর্য, অমন সুন্দর মেয়েটার চারদিকে হিল হিল করছে সাপ জানো, মাথার উপর ফনা তুলছে, ফোঁসাচ্ছে দিন রাত্রির ধরে। আচ্ছা একটু দয়া করলে যদি বেঁচে যায় ক্ষতিটা কি? সব শুনলে তুমিও কিন্তু না করতে পারতে না।
0: আমার তো ভীমরতি ধরেনি যে চোখ বুঝে সব মেনে নেব।
1: তুমি না বুঝতে পারছো না কতগুলো নষ্ট হই, তোর ছেলে ওকে রাত দিন এমন এমন ভাবে জ্বালাচ্ছে যে মনের দুঃখে ওর মাকে কি বলেছে জানো?
0: কি
1: বলেছে? যে একদিন ঘরে এসে দেখবি আমি গলায় দড়ি দিয়ে ওই আড়ায় ঝুলছি।
0: ওর মাই বা ওই চাকরিতে যাবার দরকারটা কি তার? আগে যেমন বাড়ি বাড়ি ঠিকে করছিল তেমনি করলেই তো পারতো, তাতে তো আর মেয়েকে সারা রাত একলা ফেলে রাখতে হতো না। লোভ বুঝলে, এসব হচ্ছে লোভ। লোভ

0: আর সকলের দরকার, গরিব মানুষের আরো বেশি দরকার।
1: হ্যাঁ তো কি?
0: আচ্ছা মেয়েটার বিয়ের জন্য বেচারি যদি
1: বিয়ের জন্য বেচারি বাসন মাজা ঝিয়ের মেয়ের বিয়ে, তাতে কি আর রসন চৌকি বসবে নাকি? কত হাজে লাগবে শুনি, কত কত কত?
0: মানুষকে ছোট বাবার মধ্যে যে কি আনন্দ! আচ্ছা তোমার কি ধারণা, কি ধারণা তোমার, ওই চাকরিটা ছেড়ে পাহারা দিলে মেয়েকে আগলে রাখতে পারবে বাসন্তী? কতটুকু ক্ষমতা ওর! যা শুরু হয়েছে চারদিকে, হয়তো একদিন পাশ থেকে ছিনতাই হয়ে যাবে মেয়েটা, তখন
1: বহুত আচ্ছা বহুত আচ্ছা। বৌদি ব্রেন ওয়াশ করার মতো ইনিয়ে বিনিয়ে তো বেশ ভালো গপ্পই ফেঁদেছে দেখছি।
0: গল্প?
1: হ্যাঁ, তাছাড়া কি, গপ্প বানানোর অসীম ক্ষমতা ওদের। ধানাই পানাই করে মেয়েটিকে গছিয়ে দিয়ে এখন যদি পুলিশ ডেকে আনে তখন
0: পুলিশ?
1: হ্যাঁ পুলিশ।
0: পুলিশ ডাকবে?
1: হ্যাঁ।
0: কেন?
1: কেন কি, ভুজুং ভাজুং দিয়ে ওর মেয়েকে তুমি আটকে রেখেছো বলে ব্যাস। চোখে ঠুরি এঁটে দুনিয়ায় ঘুরি না। হ্যাঁ আগে হ্যাঁ, এই কলকাতা শহরে কত রকমের বদমাইশি আছে তুমি জানো? কত রকমের জোচ্চুরি ডেলি, কত রকমের কেস হচ্ছে, সেসব খবর রাখো কিছু? সোহাগ দেখাতে গিয়ে দেখবে ওই মেয়েই ফাঁসি দিয়েছে তোমাকে শেষ করে।
0: পারো বাপু, পারো তুমি গপ্পের গরু গাছে চড়াতে।
1: আগে না, আগে না, ঠাট্টা নয়, ঠাট্টা নয় সুমিত্রা, ঠাট্টা নয়। বাস্তব বুদ্ধি কম বলেই ব্যাপারটা হালকা করে দেখছো তুমি। পুলিশ এলে ওই মেয়েই যখন সরলতার মুখোশ খুলে ফেলবে, হ্যাঁ এই বাবুরাই আমাকে কাজ করাতে এনে জবরদস্তি ধরে রেখেছে এইসব বলবে, তখন চাই কি আমার নামে একটা কেলেঙ্কারি কেসে ঢুকে দিতে পারে।
0: আর অমনি পুলিশ সব বিশ্বাস করে
1: করবে বই কি? আরে জানো না, সুন্দর মুখে জয় সর্বত্র, একে চোখ ধাঁধানো সুন্দরী, তাই একেবারে তকতকে তাজা যুবতী।
0: আচ্ছা তাতেও লাভটা কি?
1: তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি যেন এইমাত্র ভূমিষ্ঠ।
0: বাজে কথা বলো।
1: হ্যাঁ তাই, আগে তাই, লাভ তুমি কিছু বোঝো না, কম্পেনসেশন আদায় করা আগে, মোটা খেসারত। আর যেসব গুন্ডা বদমাশগুলো ওই যাদের কথা বলছে ওরা, কে বলতে পারে তারাই ওদের পেছনে আছে কিনা? শেষ পর্যন্ত বাড়ি চড়া হয়ে হল্লা করবে, মস্তানি দেখাবে, সে তখন আরেক চিত্তির। নশিকের কীর্তন গাইতে গিয়ে তখন তেরোশিকের খোল ফেসে যাবে আমার।
0: ব্যাস ব্যাস ব্যাস, একটা তুচ্ছ ব্যাপার নিয়ে তুমি যে এমন সাতকাহন করতে পারো মহিতোষ, আমি আমি সত্যিই ভাবতে পারিনি। আশ্চর্য, মানুষকে মানুষকে বিশ্বাস করো না তুমি।
1: করবো না কেন, করবো না কেন, সে যাদের নীতিজ্ঞান আছে তাদের করি। অনেক থেকে শিখেছি সুমিত্রা, অনেক থেকে শিখেছি, ছোট লোকদের মধ্যে ওসব বালাই ঠালাই নেই, ওরা জানে শুধু ধান্দাবাজি। হ্যাঁ না না না, ওসব অসম্ভব, তুমি পত্রপাঠ বিদায় করে দাও ওদের। ওই যে বললে রাত্রিতে নিতে আসবে নাকি, তখনই বলবে না বাবু দাদাবাবু রাজি হলো না।
0: তার মানে তোমার ভাষায় ওই বাসন মাজার ঝিটার কাছে স্বীকার করতে হবে যে এই সংসারে আমার কোনো ক্ষমতা নেই।
1: ছাড়ো তো, ভারি এক বাসন মাজার জি, তার কাছে আমার মান। ওসব কবিত্ব রেখে বি প্র্যাকটিক্যাল, বি প্র্যাকটিক্যাল সুমিত্রা। ধরো ধরো যদি ওই সব অঘটন ঘটে যায় কি করবে তখন তুমি?
0: আর ধরো কিছুই ঘটলো না, ধরো দৈবক্রমে বাসন মাজার ঝিটা সত্যি কথাই বলছে,
1: তা সে ওর ওর মেয়ের কথা ও বুঝবে, বস্তির সবাইকে বলে রাখুক না।
0: তাহলে তুমি স্বীকার করছো
1: কি?
0: তুমি স্বীকার করছো যে বস্তির সবাইকে বললে তারা ওর মেয়ের ইজ্জত রক্ষার টাইটা নেবে?
1: কেন কেন নেবে না, কেন নেবে না, কেন? সবাই তো আর খারাপ নয়, অনেক গৃহস্থ লোক তো আছে ওখানে, ছেলে পুলে নিয়ে ঘর সংসার করে তারা, তারা সবাই একজোট হলে ছোঁড়াগুলোকে চিট করতে কতক্ষণ?
0: তার মানে তুমি বিশ্বাস করো যে তোমার চেয়ে অন্তত বেশি মনুষ্যত্ব আছে এমন লোক ওই বস্তিতে বাস করে, তাদের ক্ষমতাও বেশি।
1: বলো বলো, যা খুশি বলো, যা খুশি ভাবো, তবে আমার সাফ কথা, তোমার ওই বাসন্তীবালার রূপসী কন্যাটিকে আশ্রয় দেবার ব্যাপারে আমি রাজি নই, ব্যাস। এসব জাল জুকচুরি না হলো ও মেয়ে ঘরে বসে বসেই ঢের কেলেঙ্কারি ঘটাতে পারবে।
0: তাই?
1: হ্যাঁ তাই।
0: কার সঙ্গে? চাকর বাকর তো নেই বাড়িতে।
1: মনিবের সঙ্গে তো করতে পারে, যা মুন্ডু ঘুরিয়ে দেবার মতো।

0: তাহলে তো আরোই রাখতে হয়।
1: কেন?
0: সোনা কি পেতল যাচাই হয়ে যায়?
1: থামো থামো, ঢের আধিক্ষেত হয়েছে। ওর মা এলে সাপ বলে দিও ওসব রাখা ঠাকা আশ্রয় ঠাশ্রয় এখানে হবে না।
0: বেশ, বলার ভাটটা তুমি নাও।
1: আমি?
0: হ্যাঁ তুমি।
1: কেন? আরে আরে, ওসব তোমাদের ওইসব ঝিফিয়ের সঙ্গে তো আমি কথা বলি নাকি? যা বলো তুমি বলে দিও।
0: আমি পারবো না, আমি ওকে কথা দিয়েছি, যা বলার তুমি বলবে।
1: নিজের ওজন না বুঝে কথা দিলে এরকম অসুবিধেই পড়তে হয়। কোথাকার কে একটা ঝি এসে বুঝুং বাজুং দিয়ে কি কথা আদায় করে নিয়ে গেছে, সেই কথা রাখতে আবার এত দায়।
2: ঠিক আছে ঠিক আছে, তুমি না পারো আমি বলে দেবো।
1: চত্বর।

0: চলে গেল বাসন্তী, মেয়ে নিয়ে
1: যাবে না মানে? প্রথমে খুবই দানা পানা করছিল, শেষে শক্ত ঘাঁটি বুঝতে পেরে বলে কি না, বৌদিদি আমাকে কথা দিয়েছিলেন তাতেই আমি মুনিব বাড়িতে বলে এলাম। আরে বাপু, তুমি যা ভালো বুঝেছ করেছো, আমরা তা কি বলবো। কিন্তু মেয়েটা, মেয়েটা এমন বেতরিবত অসভ্য,
0: কিছু বলে গেল বুঝি?
1: হ্যাঁ বলে গেল মানে, বলে চলে আয় মা, কার কত মুরত বোঝা গেছে, মেয়ের মানিজ্যতে ধুয়ো তুলে আর বাবুদের পায়ে ধরতে আসিস নে, ওদের কাছে আমাদের ইজ্জতের কি দাম, আমরা যখন ছোট লোক ছোট লোকের মতোই ব্যবস্থা নেব, মন্দ হতে হয় মন্দই হব, তাতে কার কি।
0: জয়ী
1: বাবু, হ্যাঁ জয়ী, তোমার জয়ী, আদরের জয়ী।
0: জয়ী বললো
1: এই কথা? বললো,
0: জয়ী বললো,
1: বললো বললো তো, ছোট লোকের কে গাছে করে।
0: সাব্বাস
1: সাব্বাস মানে?
0: সাব্বাস পেটি সাব্বাস।
1: কি বলছো তুমি সুমিত্রা? ছুরিটা আমাকে আমাকে এমন ভাবে বেইজ্জত করলো, আর তুমি তুমি কেন?

0: আশাপূর্ণা দেবীর কাহিনী অবলম্বনে ইজ্জত নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ শ্যামল ঘোষ, অভিনয়ে মহিতোষ, নির্মাল্য সেনগুপ্ত, সুমিত্রা, রীতা দত্ত চক্রবর্তী, আর বাসন্তী শুক্লা বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা পরিমল হেমব্রম।
1: এতক্ষণ শুনলেন নাটক ইজ্জত। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। অনুষ্ঠানের প্রথম শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি।

0: জগজিৎ সিংহের কণ্ঠে গজল শুনলেন। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান, এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান বিচিত্রা। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বাইরের থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বিচিত্রা।
1: হোটেল হিমালয়ান রেজেন্সি শিলিগুড়িতে এলে আপনার নিশ্চিন্ত ঠিকানা হোক হোটেল হিমালয়ান রেজেন্সি। স্বাচ্ছন্দ্য, আরাম আর আধুনিকতার উজ্জ্বল নিদর্শন হোটেল হিমালয়ান রেজেন্সি। থাকা খাওয়া এবং হোটেল কর্মীদের আন্তরিকতায় মুগ্ধ হবেননি। হিলকাট রোড, প্রধান নগর, মালহোত্রা টাওয়ারের পাশেই হোটেল হিমালয়ান রেজেন্সি। সেল নাম্বার 8509315047। হোটেল হিমালয়ান রেজেন্সি শিলিগুড়িতে এলে আপনার নিশ্চিন্ত ঠিকানা হোক হোটেল হিমালয়ান রেজেন্সি। স্বাচ্ছন্দ্য, আরাম আর আধুনিকতার উজ্জ্বল নিদর্শন হোটেল হিমালয়ান রেজেন্সি। থাকা খাওয়া এবং হোটেল কর্মীদের আন্তরিকতায় মুগ্ধ হবেননি। হিলকাট রোড, প্রধান নগর, মালহোত্রা টাওয়ারের পাশেই হোটেল হিমালয়ান রেজেন্সি। সেল নাম্বার 8509315047।
2: বিচিত্রা স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা এই অনুষ্ঠানটি আজ শুনবেন চিরসখা গ্রুপ নিবেদিত সমবেত সঙ্গীতের অনুষ্ঠান, শিরোনাম রবির আলোয়ে, পরিচালনায় গার্গী মাইতি। চিরসখার নিবেদনে আজ থাকছে গুরুদেবের বিভিন্ন পর্যায়ের কিছু নির্বাচিত গান। গুরুদেবের চরণে প্রণতি রেখে বলি, হে গীতগুরু, তোমার গান বাজুক আজি মনে, ধ্বনিত হোক বিশ্বলোক সুরের স্পন্দনে, আলোকময় জ্যোতির্ময় অরুণলেখা সম, উঠুক ফুটে আধার টুটে সকল হিয়ামম, এ গান যেন মোহের ভুলে না করি অযতন,

করেছি দান ইহার মান, রাখিব আজীবন। সুরের গুরু তোমার গানে শিক্ষা লভিনব, দীক্ষা লব পূর্ণ হব প্রতিদিন তব। চিরসখার প্রথম নিবেদনে থাকছে একটি স্বদেশ পর্যায়ের গান, ইমন কল্যাণ রাগে আধারিত। 1926 থেকে 1930 খ্রিস্টাব্দের ভেতরে গানটির রচনাকাল বলে জানা যায়। গানটি স্বরলিপি করেছেন রবীন্দ্র গানের ভাণ্ডারী দীনেন্দ্রনাথ ঠাকুর। স্বাধীনতার প্রাককালে গুরুদেব যখন শান্তিনিকেতনে মার্শাল আর্ট, জুডো, লাঠি খেলা প্রভৃতি শিক্ষা করাচ্ছেন, তখন সেই সময় আশ্রমের ছাত্রীরা যেন কিঞ্চিত নিজেদের গুটিয়ে রেখেছিলেন এই শিক্ষা থেকে। তখন গুরুদেব সকলকে উদ্বুদ্ধ করতে এই গানটি রচনা করেন।

চিরসখার দ্বিতীয় নিবেদনে থাকছে গুরুদেবের পূজা পর্যায়ের একটি সারি গান। 17ই ভাদ্র 1321 বঙ্গাব্দে শান্তিনিকেতনে রচিত এই গানটি, গীতালি কাব্যগ্রন্থের অন্তর্গত এই গানটি স্বরলিপি করেছেন সুধীন চন্দ্র কর।

চিরসখার তৃতীয় নিবেদনে থাকছে একটি প্রকৃতি পর্যায়ে বহু প্রচলিত গান, ভৈরবীর আগে আধারিত। এটি 1919 খ্রিস্টাব্দে কবি রচনা করেছিলেন। অরূপরতন নাটকে গানটি গীত হয়েছে স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর।

এবারের নিবেদনে গুরুদেবের একটি পূজা পর্যায়ে বাউল অঙ্গের গান। 1910 খ্রিস্টাব্দে কবি এই গানটি রচনা করেন। বাউল হলো একরকম সাধন মত, যে মতাবলম্বীরা তাদের জীবন সাধনায় মানুষেরই মধ্যে ঈশ্বরকে খোঁজেন। রবীন্দ্রনাথের মনে বাউল গানের পূর্ণ স্পর্শ ঘটেছিল শিলাইদহে থাকার সময়। কবির ভাষায়, শিলাইদহে যখন ছিলাম বাউলদের সঙ্গে আমার সর্বদাই দেখা সাক্ষাৎ ও আলাপ আলোচনা হতো। আমার অনেক গানেই আমি বাউলের সুর গ্রহণ করেছি এবং অনেক রাগ রাগিনীর সঙ্গে আমার জ্ঞাত বা অজ্ঞাত সারে বাউল সুরের মিলন ঘটেছে। এই গানটি রাজা নাটকে বাউলদের কণ্ঠে গীত হয়েছিল।

এবারের শেষ নিবেদনে গুরুদেবের একটি স্বদেশ পর্যায়ের বাউলঙ্গের গান। 1905 খ্রিস্টাব্দে কবি গানটি রচনা করেন। স্বরলিপি করেছেন ইন্দিরা দেবী চৌধুরানী।

0: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা বিচিত্রা অনুষ্ঠান শিলিগুড়ি চিরসখা গ্রুপের, শিরোনাম রবির আলোয়। সঙ্গীতে অনুসয়া সিনহা, সুমিতা মজুমদার। সঙ্গীত সঞ্চালনা এবং পরিচালনায় গার্গী মাইতি। তালবাদ্যে স্বরূপ মজুমদার, কিবোর্ডে সন্দীপন গাঙ্গুলি।
1: হোটেল হিমালয়ান রেজেন্সি শিলিগুড়িতে এলে আপনার নিশ্চিন্ত ঠিকানা হোক হোটেল হিমালয়ান রেজেন্সি। স্বাচ্ছন্দ্য আরাম আর আধুনিকতার উজ্জ্বল নিদর্শন হোটেল হিমালয়ান রেজেন্সি। থাকা খাওয়া এবং হোটেল কর্মীদের আন্তরিকতায় মুগ্ধ হবেনই। হিলকাট রোড, প্রধান নগর, মালহোত্রা টাওয়ারের পাশেই হোটেল হিমালয়ান রেজেন্সি। সেল নাম্বার 8509315047। হোটেল হিমালয়ান রেজেন্সি শিলিগুড়িতে এলে আপনার নিশ্চিন্ত ঠিকানা হোক হোটেল হিমালয়ান রেজেন্সি। স্বাচ্ছন্দ্য আরাম আর আধুনিকতার উজ্জ্বল নিদর্শন হোটেল হিমালয়ান রেজেন্সি। থাকা খাওয়া এবং হোটেল কর্মীদের আন্তরিকতায় মুগ্ধ হবেনই। হিলকাট রোড, প্রধান নগর, মালহোত্রা টাওয়ারের পাশেই হোটেল হিমালয়ান রেজেন্সি। সেল নাম্বার 8509315047।
2: বাইরে থেকে রেকর্ড করে আনা বিচিত্রা অনুষ্ঠান এখানেই শেষ হল।
3: শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। মাদকমুক্ত ভারত গঠনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আগামী 3 বছরের জন্য মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত ভিশন ডকুমেন্ট চালু করেছেন। ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি থেকে সর্বোত্তম সুফল নিশ্চিত করার জন্য বাণিজ্য পোর্টালের মানোন্নয়ন সহ দেশজুড়ে 100 উপদেষ্টা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেছেন। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ, আজ এই কাজে যোগ দিয়েছে রেল। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টার চালু করেছে। বিপর্যয়ে এখনও পর্যন্ত 589 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটাররা 7টি সোনা জিতে মেডেল প্রাপ্তির নিরিখে শীর্ষস্থান দখল করেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার আজ জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্বার্থ এবং দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টার বা NCORD-র 10ম শীর্ষ স্তরের বৈঠকে ভাষণ দেওয়ার সময় মাদকবিরোধী লড়াইয়ে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান। অমিত শাহ বলেন, 2004 থেকে 2014 সালের মধ্যে তদানীন্তন কর্তৃপক্ষ প্রায় 26 লক্ষ কেজি সিনথেটিক মাদক বাজেয়াপ্ত করেছিল। 2014 থেকে 2026 সালের মধ্যে বাজেয়াপ্ত সিনথেটিক মাদকের পরিমাণ বেড়ে 118 লক্ষ কেজিতে দাঁড়িয়েছে। মাদকবিরোধী প্রচেষ্টার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, এ সংক্রান্ত অপরাধের তথ্য সময়মতো আদান প্রদান সহজ করার লক্ষ্যে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বেশ কয়েকটি অনলাইন পোর্টাল তৈরি করেছে। একটি নির্দিষ্ট সীমার মধ্যে এই পোর্টালগুলিতে মাদক সংক্রান্ত মামলার বিস্তারিত তথ্য আপলোড করতে সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশকদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
1: ড্রোন আধারিত ড্রপস, সামুদ্রিক মার্গে সে কন্টেইনারাইজড কার্গো, ডার্কনেট क्रिप्टो पेमेंट, ऑर्डर टू डिलीवरी मॉडल, पार्सलों का उपयोग, ये सब तरीकों से ड्रग के कारोबार करने वालों ने हमारी लड़ाई को और कठिन बनाया। इसलिए हमारी प्रतिक्रिया भी सामूहिक और संगठित होनी चाहिए, एक रोड मैप आधारित होनी चाहिए और उसमें आधुनिक इंटेलिजेंस लीड बेस्ड टेक्नोलॉजी ड्रिवन अप्रोच होना चाहिए।
0: মাদকমুক্ত ভারত গঠনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এক বিস্তারিত রূপরেখা প্রকাশ করেছেন। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো আয়োজিত এক বৈঠকে শ্রী শাহ 2026 থেকে আগামী 3 বছরের জন্য মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত ভিশন ডকুমেন্ট চালু করেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক বিনাশ পোক সূচনা করেন, যার অধীনে প্রায় 6,000 কোটি টাকার 2,09,500 কেজি মাদক নষ্ট করা হবে। মাদক পাচারকারীদের কাছে এই উদ্যোগ কড়া বার্তা পৌঁছে দেবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে এক গণ আন্দোলনের রূপ নিয়েছে। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন

0: প্রতিমন্ত্রী বিএল ভার্মা ড্রাগমুক্ত ভারত গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর লেখা একটি প্রবন্ধ শেয়ার করে শ্রী মোদী এই মন্তব্য করেছেন। ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএর সুবিধা আরও কয়েকগুণ বাড়িয়ে তুলতে বাণিজ্য পোর্টালের মানোন্নয়নসহ দেশজুড়ে এক সহস্র উপদেষ্টা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেছেন। লন্ডনে আজ দশম ভারত ব্রিটেন সপ্তাহের অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, চিরাচরিত বাণিজ্যকে ছাপিয়ে ভারত ব্রিটেন অংশীদারিত্ব প্রযুক্তি, সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা, জরুরি খনিজ, প্রতিরক্ষা এবং স্বচ্ছ জ্বালানির মতো কৌশলগত ক্ষেত্রে উন্নীত হয়েছে।
1: ইউকে এগ্রিমেন্ট ইজ আ টেমপ্লেট হুইচ ইজ ভেরি কম্প্রিহেনসিভ। ইটস নট অনলি অ্যাবাউট ট্যারিফস এন্ড রুলস অফ অরিজিন, ইটস নট অনলি অ্যাবাউট ট্রেড ইন গুডস এন্ড সার্ভিসেস, ইটস অ্যাবাউট কোলাবোরেশনস ইন টেকনোলজি, ইন এডুকেশন, কালচার, দি আর্টস। ইট ইজ ফোকাসড অন ব্রিংগিং দ্য বেস্ট অফ বোথ কান্ট্রিজ টু ইচ আদার। ইটস আ ফেয়ার, ইকুইটেবল, ভেরি ব্যালেন্সড এগ্রিমেন্ট।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ড্রাগস রুলস বা ওষুধ সংক্রান্ত বিধিতে সংশোধনের প্রস্তাব সম্বলিত একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রস্তাব অনুযায়ী আমদানির সময় ওষুধগুলোর মেয়াদ বা সেলফ লাইফ এর অবশিষ্ট সময়কাল অন্তত ১২ মাস হতে হবে। কেন্দ্রীয় সরকার স্বাস্থ্যক্ষেত্রে জনবিশ্বাস আইন কার্যকর করেছে। এর আওতায় ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট ১৯৪০ এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট ২০০৬ অধীনে থাকা ছোটখাটো অপরাধের বিষয়গুলোকে নিয়ে আসা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, জনস্বাস্থ্য ও উপভোক্তা সুরক্ষার ক্ষেত্রে কঠোর নিরাপত্তা বজায় রেখে ব্যবসায়িক কার্যকলাপ সহজতর করাই এই আইনের সংস্কারের লক্ষ্য। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাওয়া যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার তারাতলায় ভেঙে পড়া গুদামটির নির্মাণ কাজের সঙ্গে কাজে তত্ত্বাবধানে যুক্ত সংস্থা এবং ডিজাইনারকে কালো তালিকাভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। তিনি বলেন, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে এই প্রক্রিয়া শুরু করবেন, তবে আগামী দিনে কোনোরকম বিপর্যয় রুখতে আজকের পদক্ষেপ কেবলমাত্র সূচনা বলে তিনি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী বলেন, নির্মাণ কাজকে ঘিরে থাকা অবৈধ চক্র ভেঙে দিয়ে বেআইনি কারবারের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
2: ये पार्टिकुलर जो इंसिडेंट हुआ उनके ऊपर अब तक 6 आदमी अरेस्ट हुआ है। वहाँ जो इनिशियली जो एलिगेशन आया था उसको भी अरेस्ट किया गया है, काली बनर्जी को, और जो वहाँ का ब्रोकर था सबको लिया। आज एक डिसीजन हम लोग लिया है, जो सुपरविजन की जिम्मेदारी था आर्किटेक्टर प्लानर, ये पर्टिकुलर दिस केस में वो आर्किटेक्टर डिजाइनर को हम लोग ब्लैकलिस्टेड कर रहा हूँ।
0: এদিকে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। আজও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে দু তিনটি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে পূর্ব রেলের পক্ষ থেকেও উদ্ধার কাজে হাত দেওয়া হয়েছে। হাওড়া শিয়ালদা ডিভিশন এবং লিলুয়া ওয়ার্কশপের উদ্ধারকারী দল আজ বিকেল ৫টা থেকে কাজে যোগ দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী এবং এনডিআরএফ এর ব্যাটালিয়নের সঙ্গে নিখুঁত সমন্বয় রেখে পূর্ব রেলের ৭০ সদস্যের একটি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ত্যাগ, সত্য এবং ন্যায়ের আদর্শকে স্মরণে করে আজ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র মহরম। ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহরমের ১০ দিন পালিত হয় আশুরা। এই দিনে ইমাম হোসেনের কারবালার আত্মবলিদানকে স্মরণে রেখে আজ দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া নিয়ে শোক মিছিল বেরিয়েছে। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টাড চালু করেছে। স্প্যানিশ ভাষায় আমিস্টাড অর্থে বন্ধুত্ব। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ একথা ঘোষণা করে বলেন, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনার দুটি এমসিসি C-17 বিমান সেদেশে আপৎকালীন সহায়তার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিয়েছে। ভেনেজুয়েলার ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৯, আহত ১৫০০এরও বেশি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধবন্ধের লক্ষ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের বিষয়ে সহমত হয়েছে।

0: বলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স নিশ্চিত করেছেন। দুদেশের সামরিক প্রতিনিধিরা এতে অংশ নেবেন। কাতারের দোহায় ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস এবং ইউএস আর্মিজ সেন্ট্রাল কমান্ডের প্রতিনিধিদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স আজ ব্রিটিশ সংবাদ সাইটের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, উভয় পক্ষই ফের সংঘর্ষের ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ গ্রহণে সহমত হয়েছে। আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটাররা মেডেল প্রাপ্তির নিরিখে শীর্ষস্থান দখল করেছে। জার্মানিতে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপ মোট 24টি মেডেল নিয়ে পদক তালিকায় প্রথম স্থান অধিকার করে। পুরুষদের এফআইএইচ প্রো হকি লীগ ম্যাচে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। লন্ডনের লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে রাত 10:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামে শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটাররা 7টি সোনা জিতে মেডেল প্রাপ্তির নিরিখে শীর্ষস্থান দখল করেছে। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী সুবীর সেন।

0: সুবীর সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান, শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত মনের জানালা। আজ 26 জুন, আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর এই দিনটি বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং হিসেবে পালন করা হয়। মাদক থেকে মুক্তি পেতে, মাদকদ্রব্য থেকে মুক্তি পেতে সচেতনতা খুব জরুরি, এবং আমরাও আমাদের আশপাশে বহু নেশাগ্রস্ত মানুষকে দেখে থাকি। তাদেরকে যদি সমাজের মূল স্রোতে নিয়ে আসা যায়, তবেই আমাদের পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে। এ প্রসঙ্গে আপনাদের কথা শুনব, আপনাদের মনের কথা শুনব মনের জানালা অনুষ্ঠানে। আমাদের ফোন নাম্বার 9434076705। সাথে রয়েছি আমি অমিতাভ। আপনারা খুব তাড়াতাড়ি ফোনে আমাদের সাথে যুক্ত হয়ে যান, এবং তার সাথেই রয়েছে আপনাদের পছন্দের গান। বলতে বলতেই এক শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, কথা বলে নি তার সাথে। নমস্কার।
1: নমস্কার অমিতাভ বাবু, রবীন্দ্রনগর থেকে ধীরাজ সরকার।
0: হ্যাঁ ধীরাজ বাবু, আমরা আজকে যে বিষয়ে রয়েছি, নেশা সর্বনাশা, এই প্রসঙ্গে আপনার কথা শুনব।
1: নেশা এমন একটা জিনিস, আজকাল ছোট বাচ্চা থেকে বড় বয়স্ক পর্যন্ত যাদের একবার ধরে গেছে, সে ডেন্টাটের নেশায় হোক, মদের নেশায় হোক, ট্যাবলেটের নেশায় হোক, ইঞ্জেকশনের নেশায় হোক, প্রতি ঘরে ঘরে বয়স্ক মা বাবাকে মেরে কেটে টাকা পয়সা নিয়ে চুরি ছেঁচড়ামি করে যা হচ্ছে, আমার চোখের সামনে আমি অনেক দেখি। মানে সংসারে বাবা শেষ পর্যন্ত কি বলেন, যে না পারি ফেলতে, না পারি গিলতে, বিয়ে শাদি করেছে, সন্তান হয়েছে, তাদের কোনো মানে দায়িত্ব নাই, ওই ঠাকুরদার উপরে সব এই সবচলতে। তাহলে এই জিনিস যে কি যে সর্বনাশা, এই তো
0: সেটাই। এবং আমাদের সকলকে সচেতন হতে হবে যাতে বিপথে না চলে যায় আগামী প্রজন্ম।
1: এখন দেখেন আরেকটা জিনিস দেখি, এই যে টিউশন পড়ে মেয়েরা, ছেলেরা তো খায় খাই, এই কত হবে বলার জন্য 19 হয়তো পড়ে।
0: দেখুন এরকম অনেক উদাহরণ, উদাহরণ হিসেবে অনেক কিছুই রয়েছে, কিন্তু সেই উদাহরণগুলো কখনোই আমরা সকলের সামনে নিয়ে আসবো না। আমাদের মূল লক্ষ্য থাকবে যাতে নেশামুক্ত একটি সমাজ আমরা উপহার দিতে পারি, তাই না?
1: তো সবাই চেষ্টা করছে, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে সরকারের পক্ষ থেকে করছে, কিন্তু মানে এই রোগ আর ছাড়ছে না।
0: নিশ্চয়ই ছাড়বে, আমরা আশা রাখতে পারি।
1: সবাই রাখে, সবাই আশা রাখে, কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। যাই হোক,
0: আপনার পছন্দের কোন শিল্পীর নাম থাকলে বলুন।
1: ভূপেন হাজারিকার গঙ্গা আমার মা, পদ্মায় আমার মা, আমার দুই চোখের দুই জলের ধারা, মেঘনা যমুনা। এর আগের দিন কিশোর কুমারের গাওয়া একটা গানের জন্য বলেছিলাম, ওই যে আপনি জিজ্ঞেস করেছেন কোন ছবির গান,
0: এরে
1: দুনিয়াতে হোকে মজবুর মে চলো বহদ্দুর, ছবিটার নাম হলো পবিত্র পাপী।
0: আচ্ছা ঠিক আছে, যদি আমাদের সংগ্রহে থাকে অবশ্যই আমরা শোনানোর চেষ্টা করছি, তবে ভূপেন হাজারিকার গান আমরা শোনাবো।
1: ভূপেন হাজারিকারটা,
0: হ্যাঁ অবশ্যই ওটা শোনাবো, আপনি শুনতে থাকুন।
1: ধন্যবাদ।
0: অনুষ্ঠানের শুরুতেই আমরা অন্তরের ভালোবাসা ছায়াছবির একটি গান শুনবো, লতা মঙ্গেশকরের কণ্ঠে, সুরকার বাপ্পি লাহিড়ী।

0: আমাদের সাথে শ্রোতাবন্ধু যুক্ত হয়েছেন, তার সাথে কথা বলে নি। নমস্কার।
1: নমস্কার,
0: কে বলছেন বলুন?
1: আমি শিলিগুড়ি পড়াশোনাগর থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: হ্যাঁ শুভ্রাদি, হ্যাঁ, আজ আমাদের বিষয় ভাবনায় রয়েছে নেশা সর্বনাশা।
1: বেশ কয়েক বছর আগে আমার জন্য একটা মদের দোকান বন্ধ হয়ে গেছিল।
0: আচ্ছা,
1: কারণটা বলছি, আমি আসছিলাম ওই রাস্তা দিয়ে, তো মদের দোকান থেকে একটা লোক বেরিয়ে এসে জল ফেলতে গেছে, তখন আমি সেইখানে উপস্থিত হই, জলটা এসে আমার গায়ে পড়ে, তখন আমি মদের দোকানে ঢুকেই লোকটাকে মেরেছিলাম। মেরে চলে এসেছি বাড়িতে, সেই সময় পরে এসে শুনতে পাই পাড়ার ছেলেরা দল বেঁধে গিয়ে মদের দোকানটাকে উঠিয়েই দিল।
0: এরকম কিছু কিছু ঘটনা অবশ্যই শোনা যায়। ঠিক ঠিক, সেটা তো একটি দিক, কিন্তু
1: সেটাতে ভালো হয়েছে, যারা অল্প পয়সা এবার কাছে পিঠে পেত তাদেরকে আর কাছে পিঠে যেতে হবে না, হয়তো দূরে যেতে হতো।
0: কিন্তু তারপরেও আমাদের সচেতনতাই কিন্তু মূল লক্ষ্য, এবং সবাইকে যদি জাগ্রত করা যায় এই বিষয় ভাবনায় যে নেশা কখনোই একজন
1: হ্যাঁ,
0: মানুষের পক্ষে ভালো নয়।
1: আসলে এটা কিছুটা বাড়ির থেকেও হয়, বাড়ির যদি পরিবেশ, ছোট থেকে দেখতে হবে ছেলেটাকে কার সাথে মেলামেশা করছে, মা বাবাকে জানতে হবে এবং তাকে বলতে হবে তুমি ভালো ছেলের সাথে মেশো বা এরকম কিছু, এইভাবেই তৈরি হয়। বাড়ির থেকে গ্যাপ একটা তৈরি হয়, তো তখনই ছেলে পেলেরা বাইরের দিকে চলে যায় এবং নেশা করতে বা নেশা করে এরকম আর কি।
0: ঠিক ঠিক ঠিক, যাই হোক, আপনার কথা শুনলাম আমরা, অনেকেই শুনলেন আমাদের আকাশবাণীর মধ্যে দিয়ে। আমরা চেষ্টা করব আমাদের আশপাশের মানুষগুলোকে অন্তত এই নেশার থেকে যারা তারা যাতে মুক্তি
1: হ্যাঁ
0: পায়।
1: হ্যাঁ
0: ঠিক, আপনার কোনো পছন্দের গান রয়েছে?
1: হ্যাঁ, আমার আরতি মুখোপাধ্যায়ের গান, যে কোনো একটা গান বাজিয়ে শোনান তাহলেই হবে।
0: আরতি মুখোপাধ্যায়ের? আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমরা শোনাবো অবশ্যই।
1: নমস্কার।
0: নমস্কার। আমরা যে গানটি শুনছিলাম অন্তরের ভালোবাসা ছায়াছবি থেকে।

0: আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত মনের জানালা অনুষ্ঠানে। শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, নমস্কার।
1: হ্যাঁ, আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ, নামটা বলবেন?
1: সোমা গাঙ্গুলি।
0: সোমা গাঙ্গুলি। আচ্ছা,
1: হ্যাঁ
0: আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে নেশা সর্বনাশা।
1: হ্যাঁ, শুনলাম নেশা সর্বনাশ তো হচ্ছেই সব জায়গায় আজকাল। ইয়ং ছেলেমেয়েরা এত নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, তার ফলে বিশেষ করে মা বাবাকে এর দায়িত্ব নিতে হবে, তারপরে সমাজে সমাজের সব লোককে একতাবদ্ধ হয়ে তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে ভালোবাসা দিয়ে বুঝাতে হবে যে এই জিনিসটা খুব খারাপ,
0: ঠিক
1: তবেই তারা ঠিক হবে,
0: ঠিক
1: তা
0: ঠিক
1: নাহলে বেড়েই চলবে।
0: ঠিকই
1: হ্যাঁ
0: বলেছেন। মানে
1: হ্যাঁ
0: এটা কিন্তু সকলের ভালোবাসার মধ্যে দিয়েই বিষয়টার
1: হ্যাঁ
0: থেকে তারা মুক্তি পেতে পারে, তাই না?
1: হ্যাঁ এর ফলে তাদেরও জীবন মানে নষ্ট হচ্ছে, আর পরিবারেরও ক্ষতি হচ্ছে, পরিবারেরও অশান্তি হচ্ছে, এর ফলে খারাপই হচ্ছে। তাদেরকে ভালোভাবে বুঝিয়ে সবাই মিলে একতাবদ্ধ হয়ে তাদেরকে বোঝাতে হবে, তবেই সেটা ঠিক হবে।
0: ঠিক ঠিক ঠিক, খুব ভালো বলেছেন। আপনার পছন্দের শিল্পীর নাম বলুন।
1: আমার পছন্দের শিল্পী লতা মঙ্গেশকর।
0: লতা মঙ্গেশকর। আচ্ছা,
1: হ্যাঁ
0: আমরা লতা মঙ্গেশকরের একটি গান শুনলাম, এখনই আমাদের গানটি শেষ হলো আর কি। আমরা চেষ্টা করব আরও অন্য অন্য শিল্পীর গান
1: আর
0: শোনানোর
1: না
0: জন্য।
1: হয় আশা ভোসলের গান দিবেন
0: আচ্ছা,
1: দাদা।
0: আশা ভোসলে। আশা ভোসলের গান,
1: হ্যাঁ
0: ঠিক আছে, আপনি শুনতে থাকুন।
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার। কিছুক্ষণ আগে আমাদের এক শ্রোতা বন্ধু অনুরোধ করেছেন ভূপেন হাজারিকার কণ্ঠে গঙ্গা আমার মা এই গানটি শোনানোর জন্যে। আধুনিক গান আমরা শুনব এবারে ভূপেন হাজারিকার কণ্ঠে।

0: আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত মনির জানালা অনুষ্ঠানে। আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন। নমস্কার।
1: হ্যাঁ, হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ বলুন, আপনি কে
1: হ্যাঁ,
0: বলছেন, কোথা থেকে বলছেন
1: আমি
0: বলুন।
1: বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: অম্বিকা মণ্ডল। আচ্ছা,
1: হ্যাঁ
0: আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে নেশা সর্বনাশা।
1: হ্যাঁ, দেখুন, সত্যি তাই। নেশা এমন ভাবে আমাদের এই সমাজকে মানে আচ্ছন্ন করে রেখেছে, কি বলবো, মানে চোখের সামনে দেখছি এখন তার প্রজন্মের ছেলেরা শুধু নয়, মেয়েরাও কিভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ছে। হ্যাঁ, কিছুদিন আগে আমি গেলাম বাইরে, মানে বাজারে যাচ্ছিলাম, সেখানে দেখছি একজন মেয়ে, মানে এই কম বয়সী মেয়ে কিভাবে মানে ধূমপান করছে। তো নিজেকে দেখে সেখানে আমার মানে লজ্জায় নিজে মুখে নামিয়ে
0: আচ্ছা,
1: আমি
0: নেশা
1: চলে।
0: নেশাগ্রস্ত তো হচ্ছে, সেটা আমরা সবাই জানি, কিন্তু তার থেকে উত্তরণের পথ কিভাবে পাওয়া যাবে,
1: হ্যাঁ, দেখুন,
0: এই এই
1: উত্তরণের
0: বিষয়গুলো তো আমরা জানি সবাই, যে
1: হ্যাঁ হ্যাঁ
0: চারদিকে
1: হ্যাঁ
0: নেশার ছড়াছড়ি,
1: হ্যাঁ
0: বিভিন্ন
1: তো
0: নেশা
1: দেখুন
0: নেশা
1: সত্যি,
0: দ্রব্যের
1: হ্যাঁ
0: ছড়াছড়ি।
1: তো দেখুন, সেই ক্ষেত্রে একটা পরিবারকে তো অবশ্যই এগিয়ে আসতে হবে, কারণ আমার ছেলে মেয়ে কি করছে সেটা আমার থেকে ভালো আর কেউ জানবে না। আমি যদি সেটা বলি যে না, আমি জানি না, হ্যাঁ, ও কি করছে, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল বলা হবে। কারণ একজন মা এবং বাবা তার ভালোভাবে জানবে, বিশেষ করে একজন মা জানবেন তার ছেলে বা মেয়ে কোথায় কি করছে না করছে। সেক্ষেত্রে কিন্তু তাকে ছোট বয়স থেকে মানে তার শিক্ষাটা ভালো করে দিতে হবে। আর কোনো কারণে যদি সে নেশাগ্রস্ত হয়েও যায়, তাহলে তাকে সেই নেশা মুক্তি করানোর জন্য তাকে ভালোভাবে বোঝাতে হবে। হ্যাঁ, কখনোই বকাঝকা করে বা মারধর করে কিন্তু কোনো কাজ হবে না, তাতে ফল আরো খারাপ হয়ে যাবে বা আরো সাংঘাতিক ক্ষতি হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে তাকে ভালো ভালো বলতে হবে, তুমি এই এই কাজগুলো, তাকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে।
0: ঠিক
1: আর
0: ঠিক
1: বলতে
0: ঠিক
1: হবে গল্পের বই পড়ো, না হয় তুমি গান শোনো, গল্পের বই পড়ো। হ্যাঁ, এইভাবে তাকে মানে সেইখান থেকে সরিয়ে নিয়ে আসার জন্য এই রকম ধরনের কাজগুলো করলে আমার মনে হয় যেন অনেকটাই উপকার হবে বা
0: ঠিক ঠিক ঠিক
1: নেশা থেকে বেরিয়ে আসতে পারবে।
0: ঠিক আমাদের লক্ষ্য থাকবে সেটাই, যে
1: হ্যাঁ
0: একটা সুন্দর সকাল যেন আমরা সবাই দেখতে পাই। ঠিক আছে,
1: হ্যাঁ, একদম,
0: আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
1: ভালো থাকবে। হ্যাঁ,
0: অন্ধকারে হারিয়ে যাওয়া এক রঙিন ভুলের জাল, নেশার ঘরে হারিয়ে যায় সুন্দর

সকাল। জীবনটা তো এক উপহার, পরম করুণার দান, নেশার বিষে কেন তবে দিচ্ছ তারে বলিদান? ছেড়ে দাও এই মায়া বিজাল, এসো আলোর পথে, সুন্দর এক ভোরের আশা মুক্ত সবার সাথে। আমরা আশায় থাকব নেশামুক্ত এক পৃথিবীর। আমাদের অনুষ্ঠানের শেষে শ্রোতাবন্ধু অনুরোধ করেছেন আশা ভোঁসলের কণ্ঠে একটি গান শোনানোর জন্যে, একান্ত আপন ছায়াছবির গান আশা ভোঁসলের কণ্ঠে, সুরকার রাহুল দেব বর্মণ।

শেষ করছি আজকের মনের জানালা সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি খবর।

আকাশবাণী শিলিগুড়ি আবহাওয়ার পূর্বাভাস। আগামীকাল 27 জুন শনিবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ স্থানে এবং বাকি জেলাগুলির অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে। সকাল 6:05 অমৃতবাণী, এরপর বন্দনা, 6:25 কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, এরপর চাষবাসের টুকিটাকি, আরোগ্য সকাল 6:30, সকাল 6:35 শুনবেন ভাওয়াইয়া, শিল্পী তুলসী সাহা সরকার, 6:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী সুপ্রতীক দাস, সকাল 7:00 প্রত্যুষা, সকাল 7:45 শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সকাল 8:30 সরাসরি সম্প্রচারিত হ্যালো আকাশবাণী, 9:30 মাননীয় ইস্যু, সকাল 10:00 শুনবেন বাংলা কথিকা, 10:10 সমূহ গান শিক্ষার আসর, 10:30 কিছু কথা কিছু গান, 11:30 দুখু মিয়ার গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বেলা 12:00 কথাই সুরে, 12:30 কিশোর জগৎ, দুপুর 1:45 শুনবেন ভাওয়াইয়া, শিল্পী তুলসী সাহা সরকার, দুপুর 3:00 মনপুরা জংশন, বিকেল 4:00 গ্রামীগঞ্জে, 4:30 ক্রীড়াঙ্গন, বিকেল 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকালের কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী শিলিগুড়ি, ঘড়িতে সময় রাত 11:13, আজকের সান্ধ্য অধিবেশন শেষ হল। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুভরাত্রি, জয় হিন্দ।